আমাদের যে পাড়া পড়োশি তাদের আমাদের বাগানে মুরগি রাখা বিষয়ে তাদের কিন্তু বিষম আপত্তি। একদিন একজন তাড়ি খাইয়া আসিয়া বলিল হিন্দু ধর্মের পক্ষে ঘণ্টা দুই বক্তৃতা দিয়া যে তাড়াতাড়ি মুরগি কটাকে বেচিয়া ফেলা ছাড়া আমাদের কোনো উপায়ান্তর রইল না। আমাদের বাজে খরচের মধ্যে ছিল একমাত্র চা, ওটা না থাকলে সংসার নিতান্তই ফিকে ফিকে অনিত্য হয়ে যায়। বিশেষত বারিন চা বানাইতে সিদ্ধহস্ত, তার হাতের গোলাপি চা ভাঙা নারকেলের মালায় ঢেলে চক্ষু বুঝে তারিফ করতে করতে খাইবার সময় মনে হইত যে ভারত উদ্ধারের যে কটা দিন বাকি আছে সে কটা দিন যেন এই চা খাইয়াই কাটাইয়া দিতে পারি। প্রথম দিনেই বারিন আইন জাহির করিয়া দিল যে নিজে রাঁধিয়া খাইতে হইবে। একাজন তো রাঁধিবার ভয় বাগান ছাড়িয়া পালাইয়া গেল, কিন্তু তা বলিয়া বাগানের ভিতর তো আর বাইরের লোককে ঢুকতে দেওয়া যায় না, বিশেষত পয়সার অভাব। কিন্তু চিরদিন বাড়িতে মায়ের হাতে আর মেসে ঠাকুরের হাতে রান্না খাইয়া আসিয়াছি, সাধুগিরির সময় ভিক্ষা করিয়া যা খাইয়াছি তাও পরের হাতের রান্না, আজ আবার কি বিপদ রে বাবা। পালা করিয়া প্রত্যহ দুইজনের ওপর রান্নার ভার পড়িল, সুতরাং আমাকেও মাঝে মাঝে রন্ধনবিদ্যার নিগূঢ় রহস্য লইয়া নড়াচড়া করতে হইত বই কি। কিন্তু ব্রাহ্মণের ছেলে তাই ওই বিদ্যাটা বেশি আয়ত্ত করিয়া উঠিতে পারে নাই। থালা ঘটি বাটির নামগন্ধ বাগানে খুব বেশি ছিল না, প্রত্যেকের একটা নারকেলের মালা আর একখানা করে মাটির শানকি ছিল, তাহাই আহারাদির পর ভালো করে ধুইয়া মুছিয়া রাখিতে হইত। কাপড় সকলেই নিজের হাতে সাবান দিয়া কাচিয়া লইত, যারা একটু বেশি বুদ্ধিমান তারা পরের কাঁচা কাপড় পরিয়াই কাজ চালাইয়া দিত। ক্রমে ক্রমে বাংলাদেশে সব জেলা থেকে প্রায় 20 জন ছেলে আসিয়া জুটিল, তাদের মধ্যে 5-7 জন অধিকাংশ সময় কাজকর্ম লইয়া থাকিত, আর যারা বয়স একটু ছোট তাহারা প্রধানত পড়াশুনো লইয়া থাকিত। পড়াশুনার মধ্যে ধর্মশাস্ত্র, রাজনীতি, ইতিহাস চর্চা, আর কর্মের মধ্যে বিপ্লবের আয়োজন। অনেক রকম ছেলে আসিয়া আমাদের কাছে জুটিয়া পড়িল। কলেজি বিদ্যার হিসাবে কেহ পণ্ডিত, কেহ বা মূর্খ, কিন্তু এখন মনে হয় যে অনন্য সাধারণ একটা কিছু সকলের মধ্যেই ফুটিয়া উঠিয়াছিল। স্কুলের মাস্টারমশাইদের কাছে যেসব ছেলে পড়া মুখস্থ করিতে না পারিয়া লক্ষ্মী ছাড়া বলিয়া গণ্য হয়, অনেক সময় দেখেছি তাহারা মনুষ্যত্ব হিসেবে ভালো ছেলেদের চেয়ে ঢের ঢের ঢের বেশি ভালো। ইংরেজিতে ব্যবহারে অ্যাডভেঞ্চারাস বলে আমাদের বর্তমান জাতীয় জীবনে সেরকম ছেলের স্থান নাই। ঘ্যান ঘ্যান করিয়া পরামুখস্ত করা তাদের পোষায় না, কাজে তাহারা যারা বিশ্ববিদ্যালয়ের ত্যাজ্য পুত্র, কিন্তু যেখানে জীবন মরণ লইয়া খেলা সেখানে তাহাদের ভাবি ওই ডেপুটি মার্কা ছেলেদের এক পা আগাইয়া গিয়া 10 পা পিছাইয়া যাওয়া, তার তুলনায় ওই দস্যি বকাটে লক্ষ্মী ছাড়া ছেলেরা হাসিতে হাসিতে কাজ হাসিল করিয়া নেয়। বাগানের কাজকর্ম যখন আরম্ভ হইয়া গেল তখন ছেলেদের বারিনের কাছে রাখিয়া দেবব্রত ও আমি আর একবার আশ্রমের উপযুক্ত স্থান খুঁজতে বাহির হইলাম। সেটা একটা বেশ বড় পর্ব, বিভিন্ন জায়গায় দেখলাম, বিভিন্ন জায়গার অনুভূতি সব পেলাম, তারপরে শেষ পর্যন্ত আবার বাগানে ফিরে এলাম। এই হলো মানিকতলার মুরারী পুকুর বাগানের একটা তৈরির ছবি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দেশের মায়ের কথা, দেশের মাটির কথা, রবীন্দ্রনাথের গানে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: মুরারিপুকুরের বাগানের গল্প আরো অনেকখানি আছে, সেটাও শোনাবো। তবে তার আগে 9903653992 তে আপনাদের পাঠানো কিছু বার্তা বরং পড়ে নেওয়া যাক, কারণ এই নির্বাসিতের আত্মকথা বইটা এতটাই সুন্দর, সেই সময়ের টুকরো টুকরো ঘটনাগুলোকে তুলে ধরা যেগুলো পড়তে পড়তে সময় কোথা দিয়ে যে কেটে যায় বা যাবে বোঝাই যাবে না। শ্রবণসাথী উজ্জ্বল, সুপ্রভাত। বিষয় ও উপস্থাপনার গুণে শ্রবণ সুখ দেয় চিরন্তনী, অমানিশার শেষে আলোর পথ দেখায় শাশ্বত বাণী। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, গুড মর্নিং, আমি এখন রেডিওতে চালিয়ে বসে আছি, আজকের চিরন্তনী শুনব বলে ভালো গান ও গল্পের জন্য অপেক্ষা করছি। মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে লিখেছেন একদম শুরুর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। হীরক ভট্টাচার্য বামুনগাজী থেকে লিখছেন, সুপ্রভাত দাদা ভাই, অনেকদিন পর আবার এলাম এই প্রকৃতি প্রভাতের টানে, শিশির ভেজা সকাল হাসে মিষ্টি রোদের গানে, পুরনো সেই আপন মঞ্চে নতুন দিনের বাণী, মনের মাঝে জেগে ওঠে স্মৃতির চিরন্তনী, আলোর পথে চলার শপথ, থাকুক।

অভার প্রাণে ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের কানে। এই অনুষ্ঠান এই ভালোবাসা থাকুক চিরন্তনীতে। হীরক ভট্টাচার্য বামুনগাছি থেকে অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন সুপ্রভাত দাদা ভাই, আজকের গল্পটি খুব ভালো লাগছে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখছেন। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়া ইলাহারা থেকে, শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শুনছি, খুব ভালো লাগছে। অরিজিৎ দাস অধিকারী লিখছেন সেজুতি বিবেকনগর থেকে, মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, ঋষি কবির গানে শুরু আজকে শনির প্রাতে, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে। ফোন নম্বরের ব্যাখ্যাটা ভাবনার নিবেদন, বছরের প্রতিটি দিনই চিরন্তনী আপন। জাতীয় ক্রীড়া দিবস, নজরুলকে হারানো, দেশাত্মবোধক কথায় গানে আজকের দিন ভরানো, বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে আলিপুর বোমা মামলা, স্বাধীনতার স্বপ্ন নিয়ে বিপ্লবীদের হামলা, জাগরণের গল্প হতে জাগাই মোদের কাজ, অসাধারণ সেইসব কথন চিরন্তনীর মাঝ। বিপ্লবের মাসের দিবস, বিপ্লবের কথায় ভাষা, আজকের নিবেদন একেবারে খাসা। দেশমায়ের মুক্তি কথনে প্রাণটি ওঠে ভরে, আজকের সত্যনিষ্ঠ কথন সেই রূপটি ধরে। মাতৃচরণে তর্পণ দান বেশ লাগছে বেশ, উজ্জ্বলবাবুর অনন্য সুধা ঘুচাক সকল দেশ। মাতৃভূমি প্রণাম তোমায়, প্রণাম বিপ্লবী চরণে, আজকের নিবেদন সবার থাকবে হৃদয় স্মরণে। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, শনিবারের চিরন্তনী, স্বাধীনতার দিবসের মাসে স্বাধীনতা সংগ্রামের গল্পর সাথে দেশাত্মবোধক গান ভীষণ ভালো লাগছে। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, ধন্যবাদ মাধবী দেবী আপনাকে। নিবেদিতা সেন শায়রাপুলি থেকে লিখছেন গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শনিবারের চিরন্তনী শুনছি, বিপ্লবীদের নানা কথা কত অজানা গল্প আছে তা শুনতে খুব ভালো লাগছে, তাই শুনছি এই চিরন্তনী অনুষ্ঠানে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন নমস্কার, শুভ সকাল, উজ্জ্বল দাদা ভাইয়ের সাথে শুরু হলো আজকের পথ চলা, সকালটা ভরে উঠল গানে গল্পে। এ তো কেবল গল্প নয়, কালজয়ী ইতিহাস। চিরন্তনী সকাল মানেই মন ভালো করার সকাল। উজ্জ্বল দাদার অসাধারণ উপস্থাপনায় বরাবরই মুগ্ধ হয়ে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের মঙ্গল কামনায় শেষ করছি মুকুল সর্দার দাকোপ খুলনা বাংলাদেশ থেকে। আমাদের প্রতিবেশী দেশ থেকে লিখেছেন, তবে যখন এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে বিপ্লবী লড়াই বা সশস্ত্র বিপ্লব হয়েছিল, তাতে কিন্তু তখন ভারতবর্ষে অভিন্ন বাংলা তারা কিন্তু যোগদান করেছিল। সুতরাং এটা কিন্তু আমাদের সবাইয়ের ইতিহাস, এপার ওপার সবাইয়ের ইতিহাস। যুগান্তরের প্রতি কার সদস্য বারীন্দ্র এবং অন্য সদস্যদের গণের কথা অনেক কিছু জানছি, ভালো লাগছে। প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দাদা, চিরন্তনী শুনতে বসলাম, আপনার গল্প বলার ধরন খুব ভালো লাগে, কি সুন্দর গল্প পাঠ করেন, আর গানগুলো বেশ সুন্দর, অসাধারণ সৌভিক ডাকুরিয়া থাকে। আসলে এই ভালো লাগাটাই কিন্তু আমার কাছে সবথেকে বড় পাওয়া। অনঙ্গমোহন রায় বরগদা গোদার পোরশাহাট পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, সাপ্তাহিক দ্বিতীয় দিনে চিরন্তনীতে উজ্জ্বল, তোমার প্রাক স্বাধীনতার গল্প শুনছি। 1906 সালের শীতকালে যা দুটি পত্রিকার কথা শোনাচ্ছ, শুনে আপ্লুত হচ্ছি। তোমার এই গল্প মনকে উদ্বুদ্ধ করে। মনোহর পুকুরের ঘটনা সত্যি অজানা ছিল আমার। মনোহর না, এটা মুরারি পুকুর। রয়েছে উপযুক্ত গান, সকলকে সুন্দর সকালের শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত উজ্জ্বল দা, চিরন্তনীতে শুনছি, মানিকতলার মুরারি পুকুর বাগানের স্বাধীনতা সংগ্রামীদের গল্প, সঙ্গে দেশাত্মবোধক গানে মন ভালো হয়ে যাচ্ছে, ভালো থাকবেন। সোমেন যাদবপুর থেকে, আপনার কি প্রথম বার্তা পেলাম মনে হচ্ছে। শিবপ্রসাদ লিখছেন সুপ্রভাত উজ্জ্বল ভাই, মানিকতলার মুরারি পুকুর বাগানের কাহিনী শুনছি, অসাধারণ অপূর্ব উপস্থাপনা। আগস্ট মাস মানেই মুক্তির মাস, ওই লক্ষ্মী ছাড়া অগ্নি শিশু ও বিপ্লবীদের চরণে জানাই শত কোটি প্রণাম। সত্যি সত্যি তাই, তাদের এই জীবন দান সেটাই কিন্তু আমাদেরকে, আমাদের এই স্বাধীনতাকে অনেকখানি ত্বরান্বিত করেছিল। এরপরে লিখছেন দোলন দাস বাঘাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে, শুভ সকাল চিরন্তনী, ভালো লাগলো, সুন্দর উপস্থাপনা। মনে হয় প্রথম পেলাম আপনার বার্তা আজকে।

খুব ভাল লাগছে, সুতরাং আপনারা প্রত্যেকেই কিন্তু লিখবেন। সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, খুব ভালো লাগছে আজকের গান এবং গল্প, স্বাধীনতার কথা খুব সুন্দর উপস্থাপনা, ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন, সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি হিনমোটর থেকে, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি রোমহর্ষক পরাধীন দেশের গল্প, সাথে গানই গান, গর্বে বুক ভরে উঠছে, খুব ভালো লাগছে, মাতৃভূমি ও বিপ্লবীদের শ্রদ্ধা জানাই। সত্যি তাই। এরপরে লিখছেন নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, আমার লেখাপড়া হয়নি কয়েকদিন, তাই আজ আর লিখব না, ইতি নিরঞ্জন সাউ। আচ্ছা, এরপরে লিখছেন থ্যাংক ইউ উজ্জ্বলবাবু, আনন্দ কুমার কর, ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে আপনারা প্রত্যেকেই যেভাবে আমাদের উৎসাহিত করেন, তাতে মনে হয় আরও নতুন নতুন কিছু জিনিস যদি শোনানো যায়। লিখছেন রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ নির্বাচিতের আত্মকথা বা ইওর ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসনা, অনেক ধন্যবাদ আপনাকেও। বনের পাখি ডাকে আজ হৃদয় কানুন মাঝে, হৃদয়ের এই নীরে আজ অগ্নিবীণা বাজে, মনের এই আঙিনা আজ রোদ্দুর মাখামাখি, আজ এই ভোরে উঠল ডেকে সুরেলা এক পাখি, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, আমার ছোট্ট ফোনে বাংলা অক্ষর নেই তাই ইংলিশেই লিখছি। খুব সুন্দর লিখেছেন, যদিও একটু মাঝে মাঝে আমাদের কখনো কখনো হোজট খেতে হয়, তবে চেষ্টা করি একদম মানে ঠিক করে রিডিং পড়তে। গুড মর্নিং উজ্জ্বলবাবু, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র বলছি, আজ তোমার অনুষ্ঠান খুব ভালো লাগছে, অনেক অজানা তথ্য জানলাম, তুমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের গল্প শুনিয়েছ, ভীষণ ভালো লেগেছে, একটি আবদার করছি, 15ই সেপ্টেম্বর অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, মহেশ বা অভাগীর স্বর্গ থেকে পাঠ শোনাবে, আশা করি আবদার রাখবে, ধন্যবাদ। আসলে শরৎচন্দ্রেরও একটি গল্প আমরা শুনিয়েছি, পথের দাবি, তবে নিশ্চয়ই শরৎচন্দ্রের শুধু এই দুটো নয়, অনেক গল্পই শোনানোর ইচ্ছে আছে। বিশেষ করে আমার শরৎচন্দ্রের কয়েকটা গল্প মানে জানি না কীভাবে করা সম্ভব হবে, শ্রীকান্ত এবং ইন্দ্রনাথের যে বিশাল উপন্যাস, তার প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে একটা অদ্ভুত রোমাঞ্চ, তো ওটা পড়ার খুব ইচ্ছে আছে, শোনানোর ইচ্ছে আছে, হয়তো ভাগ ভাগ করেই শোনাতে হবে কখনো কখনো, তবে নিশ্চয়ই শোনাবো। আজকে বার্তাগুলো একটু চটপট করে আগে পড়ে নিলাম, আপনারা যদি আরও কেউ বার্তা লেখেন তাহলে সেই বার্তাগুলো একটু পড়ে নেওয়া যাবে। যেমন এসে গেছে অলরেডি শুভ সকাল ও শুভ সুন্দর সকাল, আজ শনিবারের চিরন্তনী উজ্জ্বলবাবুর উপস্থাপনায় খুব সুন্দর লাগছে, বিপ্লবীদের অনেক কথা শুনছি জানছি, দোতলার খোলা ছাদে বসে, আমি শিবশঙ্কর সাঁত, পুয়াগড় হরিপুর, আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে, একদম প্রকৃতির কাছে গিয়ে সুন্দর করে থাকা, এই সুযোগটা কিন্তু সবাইয়ের বড় একটা হয় না, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন, আজ শনিবারের চিরন্তনীর আসর উজ্জ্বল ভট্টাচার্য শুরু করলেন আর রেডিও চুপ করে গেল, বারবার দেখাচ্ছে স্টেশন নট রিচেবল, আর যখন রিচ করলো তখন আপনি মেসেজ পড়ছেন আমাদের, খুব মিস করলাম সত্যি, আমার মনকে আমি কিছুই বুঝি না, অন্ধকারে বন্ধ করে কিছুই দেখি না, চোখ বুঝলেই আলোয় ভরে মন, ফুটে ওঠে হাজার রকম ছবি, তুমি তখন এমন খুশি থাকো, মিষ্টি সুরে পাখির মতো ডাকো, নীল আকাশে মেলে ডানা, সোনার কাঠির ছোঁয়ায় জাগা পুরি, চাতক হয়ে জলের আশায় চাও, বুকের মাঝে উথলে ওঠে প্রেম, সুখ সাগরে ভাসতে ভাসতে আমি কোন সুদূরে হারিয়েছে যায় মন, আনমনে যেই চোখটি খুলে চাই, শূন্য ঘরে এদিক ওদিক দেখি, তোমার স্মৃতি সারা ঘরের মাঝে অবয়বে, কোথাও তুমি নাই, তুমি নাই। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন চিরন্তনী এফ এম রেনবো, প্রভাত প্রণাম উজ্জ্বল দাদা ভাই, তোমার বৈচিত্র্য ভরা কণ্ঠে মন তো মন কাড়েই, তাই অঞ্জলি লয়ে চিরন্তনীর এই দ্বারে এলাম আমি সুদূর থেকে, যার বজবজের মধ্যে মোর বেথবাঠিক ধাম, তারই মধ্যে বাস আমার উৎপল দাদক নাম, অনেক ধন্যবাদ উৎপল।

আপনাকেও। আমরা আবার চলে যাব, যেহেতু সময় খানিকটা আছে গল্পের মধ্যে, কারণ আমরা বলেছিলাম যে গল্পের আরও খানিকটা অংশ শোনাব। তবে তার আগে ছোট্ট করে একটি গান, বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি কি অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমার এই মূরতি দেখে আঁখি না ভরে, সত্যি তাই মান্না দেয়।

এই বাংলাদেশের এই বাংলা মাকে যখন ভাগ করার কথা হয়েছিল, তখনই কিন্তু এই বাংলার দামাল ছেলেরা উত্তাল হয়ে উঠেছিল আর শুরু হয়েছিল এই বাংলায় সশস্ত্র বিপ্লব। সেই সশস্ত্র বিপ্লবের একদম প্রথম দিকের ঘটনা, সেই নিয়েই কিন্তু আজকের চিরন্তনী। যখন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা অন্যান্যরা বেরিয়ে পড়লেন বারিনের কথায়, বারীন্দ্রনাথ ঘোষের কথায়, একটা আশ্রম তৈরি করতে হবে সাধারণ মানুষকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে প্রকৃত শিক্ষাদানের জন্য সাধু চাই, তারপরে হঠাৎই বারিনের চিঠি পাইয়া তল্পি তল্পা গুছাইয়া রওনা হইলাম। তল্পির মধ্যে লোটা কম্বল আর তল্পার মধ্যে একটা মোটা লাঠি, সুতরাং বেশি দেরিও হইবার কোনো কারণ নাই। বাগানে ফিরিয়া আসিয়া দেখিলাম একেবারে সাজ সাজ রব পড়ে গেছে। যে সমস্ত নতুন ছেলে আসিয়া জুটিয়াছে উল্লাসকর, তাহাদের মধ্যে একজন প্রেসিডেন্সি কলেজের রাসেল সাহেবের বাঙালির ছেলেদের গালি দিয়াছিলেন বলিয়া উল্লাসকর এক পাটি ছেঁড়া চটি জুতো বগলে পুড়িয়া কলেজ রইয়া যায় এবং রাসেল সাহেবের পিঠে তাহা সজোরে বকশিশ দিয়া কলেজের মুখদর্শন বন্ধ করিয়া দেয়। তাহার পর কিছুদিনের বোম্বাইয়ের ইঞ্জিনিয়ারিং কলেজ ঘুরিয়া আসিয়া দেশ গরম হওয়ার সঙ্গে সঙ্গে বাগানে আসিয়া পৌঁছাইয়াছে। সে সময় কিংসফোর্ড সাহেব একে একে সব স্বদেশী কাগজওয়ালাদের জেলে পুরিতেছেন। পুলিশের হাতে একতরফা মার খাইয়া দেশশুদ্ধ লোক হাঁপাইয়া উঠিয়াছে। যাহার কাছে যাও সেই বলে, না না এ আর চলবে না, এই কিংসফোর্ড ব্যাটার মাথা উড়িয়ে দিতে হবে। তথাস্তু পরামর্শ হইয়া স্থির হইল, যখন সাহেবদের মধ্যে ছোটখাটো ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজারের মাথাটাই সবচেয়ে বড়, তখন তাহারই মুণ্ডপাতের ব্যবস্থা আগে করা দরকার। কিন্তু লাট সাহেবের মাথার নাগাল পাওয়া তো সোজা কথা নয়। ডিনামাইট কার্টুজ লাট সাহেবের গাড়ির তলায় রাখিয়া দিয়া কাজ চলিতে পারে কি না তাহাও পরীক্ষার জন্য চন্দননগর স্টেশনের কাছাকাছি রেলের ওপর গোটা কয়েক ডিনামাইট কার্টিজ রাখিয়া দেওয়া হলো। কিন্তু ওরা তো দূরের কথা, ট্রেনখানা হেলিলেও না, শুধু কার্টিজ ফাটার গোটা দুই ফটফট আওয়াজ শূন্যে মিলাইয়া গেল। লাট সাহেবের ঘুমের ব্যাঘাত পর্যন্ত হইল না। দিন কতক পরে শোনা গেল

ডাক্তার সাহেব রাঁচি না কোথা হইতে কলকাতায় স্পেশাল ট্রেনে ফিরিতেছে। মেদিনীপুর দিয়া নারায়ণগড় স্টেশনের কাছে খাঁটি আগলানো হইল। বোমাবিদ্যায় যিনি পণ্ডিত তিনি পরামর্শ দিলেন যে রেলের জোরের মুখের নিচে মাটির মধ্যে বোমাটি পুঁতিয়া রাখা যেন হয়। তারপর সময় মতো তাহাতে স্লো ফিউজ লাগাইয়া আগুন ধরাইয়া দিয়া কার্যোদ্ধার হইবে। এভাবেই শুরু হল। কিন্তু আজকে একদম শেষ পর্বে চলে এসেছি, তাই শেষ করছি বন্দে মাতরম দিয়ে। আগামীকাল থাকবেন ইন্দ্রাণী আপনাদের সঙ্গে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

রাই, কিশোর সবাই একেবারে জেগে উঠেছে আর একদম সকাল সকাল চলে এসেছে শুনতে 107 FM রেইনবো, যেখানে চলছে আপনাদের সবার, আমাদের সবার ভীষণ প্রিয় একটা অনুষ্ঠান যার নাম

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: একদম তাই 107 FM রেইনবোতে 107 FM রেইনবোতে শুরু হয়ে গেছে ভোরাই। মহুয়া রয়েছি আজ আপনার সঙ্গে, লাইভ থাকবো ভোরাই নিয়ে সকাল 7টা পর্যন্ত, আর 7টার পর থেকেও থাকছি অনুষ্ঠান নিয়ে। যাই হোক, ভোরাইতে চলে এসেছি যখন ভোরাই নিয়ে কথা তো বলতেই হবে। ভোরাইয়ে আজ শনিবার, আজ 22শে আগস্ট, 22/8/2026 শনিবার। তো শনিবার মানে শনিবার এবং রবিবার দুদিনই চিঠি চিঠি পড়ার দিন। শনিবার অবশ্যই, শনিবার মানে অবশ্যই চিঠি পড়ার দিন। তাই আজকে আপনার লেখার সমস্ত চিঠি নিয়ে আমি হাজির হয়ে গেছি ভোরাইয়ের দপ্তরে। বেশ কিছু চিঠি রয়েছে, তাই শুরু করে দিচ্ছি এবার আমার এই মাসে। শুধু আমার কাছে কেন, আমরা যারা যারা ভোরাইতে আসছি শনিবার রবিবার, আমাদের কাছে যে বিষয় চিঠি এসে পৌঁছচ্ছে সেটা হচ্ছে প্রভাতী সুর। এই অগস্টে আপনারা লিখছিলেন প্রভাতী সুর বিষয় চিঠি। তো আজকে প্রভাতী সুরের সুর মেলাতে দেখি সবার আগে কে হাজির হয়েছেন। সবার আগে আমার হাতে এসেছে শ্রুতি সামন্তর লেখা চিঠি। শ্রুতি দি লিখেছেন জনাই হুগলি থেকে। লিখছেন, প্রিয় ভোরাই, রাত্রির অন্ধকার ভেদ করে নতুন আলো যেন মুক্তির বার্তা বহন করে। অন্ধকারের সীমা অতিক্রম করে নতুন দিনের সূচনা হয়। প্রভাতের রাঙা রবি যেন জানিয়ে দেয় নতুন আলোর কথা। পাখি সব করে রব, রাতি পোহা এলে পাখিরাই প্রভাতী সুরে ভরিয়ে দেয়। দীর্ঘ পরাধীনতার পর স্বাধীনতার স্বাদ যেন প্রভাতের রাঙা রোদ 15 আগস্টে সেই সুরের মিলন পথ রচনা করেছে। বদ্ধ দুয়ার, শাসকের চোখ রাঙানি, বুলেটের আওয়াজ, কালো ধোয়া, বিষাক্ত সেই পরিবেশ থেকে মুক্তির আলো দেখিয়েছেন যাঁরা। তাঁরা হলেন মুক্তিপথের অগ্রদূত। বাউলের একতারায় রাঙামাটির পথে পথে নামে যেন সেই সুরেরই খেয়া। এই আকাশে আমার মুক্তি আলোয়ে আলোয়ে, যা একান্ত আমার আমাদের, তা এতদিন ছিল অন্যের। সেই কুয়াশাচ্ছন্ন রাতের অন্ধকার পেরিয়ে আমরা 79তম বছরে পদার্পণ করেছি। সবাই মিলে ভারত সন্তান এই ধ্বনি জাগরিত হোক, এই প্রভাতী সুরই বয়ে আসুক প্রজন্ম থেকে প্রজন্মান্তর। বাহ বাহ, সুন্দর, একটু অন্যরকম লেখা। শুধুমাত্র প্রভাতী সুর না, তার সঙ্গে অগস্ট মাসের যে স্বাধীনতা আর যে স্পিরিট, সেটাও তুলে ধরা হয়েছে চিঠির মাধ্যমে। খুব সুন্দর। আচ্ছা, এবার পরের চিঠি, এইটা লিখে পাঠিয়েছেন লালু নে। তিনি লিখেছেন, নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি থাকে। অগস্ট মাসের লেখার বিষয় প্রভাতী সুর, প্রিয় ভোরাই। রেডিওর প্রভাতী সুর বা খুব সকালের অনুষ্ঠানগুলো আমার জীবনের শৈশব কৈশোরের এক অমলিন নস্টালজিয়া এবং গভীর স্মৃতির নাম। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজকের FM, রেডিও, ইউটিউব বা বিভিন্ন মিউজিক অ্যাপের ভিড়ে সেই পুরনো কাঠের বক্সে রেডিও হয়তো হারিয়ে গেছে, কিন্তু সেই মোলায়েম প্রভাতী সুর আজ শান্ত সকাল আর স্নিগ্ধ ছেলেবেলাকে মনে করিয়ে দেয়। প্রভাতী সুরের শ্রেষ্ঠ রূপটি প্রকাশ পায় আশ্বিনের শারদ প্রাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দরাজ কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনার মাধ্যমে, যা বাঙালির শ্রেষ্ঠ প্রভাতী স্মৃতি। ভোরবেলা রেডিও নব অন করলেই ভেসে আসে আকাশবাণীর সিগনেচার টিউন আর সেই বিখ্যাত শানাই, আর ভায়োলিনের মিশ্রণে তৈরি সেই আবহ সঙ্গীত, সেটাই তো দিন শুরুর প্রতীক ছিল আমাদের সবার। ঘড়ির অ্যালার্ম নয়, বরং রেডিওর ঘরোয়া আওয়াজ আর মৃদু গান শুনেই আমরা অধিকাংশ মানুষের ঘুম ভাঙত। আর তারপরে বন্দনা সঙ্গীত, মনীষার বাণী, ভক্তিগীতি সম্প্রচার, সে সবই মনে থেকে যাবে চিরকাল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রেডিওতে বেজে ওঠে শান্তিনিকেতনের রবীন্দ্রসঙ্গীত কিংবা ভোরের রাগের ওপর আধারিত নজরুলগীতি। আর এখন আকাশবাণী কলকাতার 107 FM রেইনবো চ্যানেলে সকালের আসর ভোরাইতে শ্রোতাদের পাঠানো চিঠি এবং মনের কথা পড়ে শোনার পক্ষে সুন্দর গান যেন মন ভরিয়ে দেয়। নতুন সূর্য আলো দাও, আলো দাও। বাহ, সুন্দর। এবার কে লিখেছেন, এবার লিখেছেন গোপা চক্রবর্তী, ডানকুনি থেকে লিখেছেন গোপাদি। কি বলছেন, বলছেন, আমাদের শৈশবের ভোরবেলা মা ঘরবাড়ি ধোয়া মোছা করবার সময় 5:45 রেডিও চালিয়ে দিত। আমরা ভাই বোনেরা তখন বিছানায় শুয়ে 6:00 বন্দে মাতরম গান, তারপর প্রভাতী অনুষ্ঠান শুনতাম। পঞ্চকবির গান তো থাকতই, আধো ঘুমে জড়িয়ে থেকে শিল্পী অমর পালের কণ্ঠে রাই জাগো সুখসারি বলে সে গান, এবং কণ্ঠ গানের ভিতর দিয়ে মরমে পশিল গো আজও যেন।

মাও গান গুনগুন করতো। এখনও ভোরবেলায় নরম হাওয়ায় সেই সুর আছে, মাঝে মধ্যে গুনগুনিয়ে উঠি এখনও। কোনো কোনো দিন এক বৈষ্ণব দম্পতি আসতেন, বৈষ্ণবীর হাতে খঞ্জনি, বৈষ্ণবের কাঁধে ঝোলা, গান গাইতেন নিকোনো উঠোনে দাঁড়িয়ে। এখন হয়তো সবই শেষ হয়েছে রৈজোর প্রভাতি, আর এদিকে সুর বাজছে প্রভাত সময় শচীর আঙিনার মাঝে। এরই মধ্যে কয়লার উনুনে দুধ জ্বাল দিত মা, চায়ের সুগন্ধ।

উদয় আনমনা হতাম সেই প্রভাতী সুর বাজত, প্রভাতের সময় সচির আঙিনার মাঝে। হ্যাঁ, এবং কি অদ্ভুত দেখুন, আমি যে সব গানগুলো দিয়ে দিয়ে আজকে সাজিয়েছি আজকে ভরাইয়ের অনুষ্ঠান, সেখানেও কিন্তু এইসব গানগুলো রয়েছে। এই গানগুলো একবার আমাদের মনে গেঁথে গেছে, তাই না? যাই হোক, ঘড়ির কাঁটা বলছে 6:13, এগোচ্ছি ভরাই নিয়ে। ভরাইয়ে আজ আপনারা চিঠি লিখছেন, একটা চিঠি কি পড়ে ফেলি? হ্যাঁ, একটা চিঠি পড়ি, তারপর আবার একটা গান শুনব। এবার আমার হাতে চিঠি রয়েছে, উর্মিলা মান্না দাস লিখেছেন যে চিঠি, সেই চিঠি এসেছে। উর্মিলাদি লিখছেন, রাতের গাঢ় অন্ধকার ভেদ করে পূর্বাকাশে সোনালী আলোর রেখা ফুটিয়ে যখন নতুন সূর্য ওঠে, তখন প্রকৃতির বুকে যে জাদুকরী শিহরণ জাগে তার অপরূপ প্রকাশ ঘটে প্রভাতী সুরে। প্রভাতী সুর কেবল কান এবং মনের খোরাক নয়, এটা একটা নতুন প্রাণের স্পন্দন। ভোরের শান্ত এবং স্নিগ্ধ পরিবেশে পাখির খলকাকুলি, গাছের মর্মর ধ্বনি এবং দূর দূরান্ত থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টা বা আজানের ধ্বনি, সব কিছু মিলেমিশে এক অলৌকিক প্রভাতী সুর তৈরি হয়। আর সেই সুর ঘুমন্ত পৃথিবীকে জাগিয়ে তোলার এক দিব্য আহ্বান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কবিতায় প্রভাতী সুরের বন্দনা পাওয়া যায়, যেখানে ভোরের আলোর সঙ্গে অন্তরের এক আত্মিক সংযোগ ঘটে। আমাদের ব্যস্ত জীবনের কোলাহলে প্রভাতী সুর এক শান্তির পরশ বুলিয়ে দেয়। এটি আলস্য ভেঙে মানুষকে নতুন দিনের আশার আলো দেখায়, সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে নতুন উদ্যমে কাজ শুরু করার প্রেরণা যোগায়। প্রতিদিন সকালে এই সুর আমাদের মনে করিয়ে দেয়, রাতের অন্ধকার যতই দীর্ঘ হোক না কেন, নতুন সূর্যোদয়, নতুন প্রভাত অবধারিত। আর তাই প্রভাতী সুর মানে একটা ভোরের গান নয়, একটা নতুন জীবনের গান। বাহ, বেশ সুন্দর লিখে পাঠিয়েছেন আমাদের কাছে। এবার এরা গান শুনবো, গানটা শুনে ফিরে এসে তারপরে কথা হবে, কোথাও যাবেন না। মহুয়া রয়েছি আর উপস্থিত হয়েছি ভোরাইয়ে আপনাদের লেখা সমস্ত চিঠিগুলো আমার হাতে নিয়ে।

0: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যিই যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: হ্যাঁ, 107 FM রেইনবোতে ভোরাই শুনছেন, সঙ্গে রয়েছে মহুয়া। ঘড়ির কাঁটা বলছে 6:19 হয়ে 48 সেকেন্ড। আর ভোরাইয়ে কী করছি আজ? ভোরাইয়ে আজ চিঠি পড়ছি। চিঠির বিষয় প্রভাতী সুর। আর এবার প্রভাতী সুর নিয়ে, একেবারে সুরের ঝংকার নিয়ে হাজির হয়েছেন যিনি, তিনি হচ্ছেন শহীদুল ইসলাম দাদাভাই। শহীদুল ইসলাম লিখেছেন কুচবিহার থেকে। কী লিখছেন? বলছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় প্রভাতী সুর। প্রভাত হলো নতুন দিনের সূচনা। রাতের অন্ধকার দূর করে যখন সূর্যের প্রথম আলো পৃথিবীকে আলোকিত করে, তখন প্রকৃতি যেন নতুন প্রাণে জেগে ওঠে। পাখিদের মিষ্টি কুজন, শিশির ভেজা ঘাস, শীতল বাতাস এবং ফুলের মৃদু সুবাস মিলিয়ে এক অপূর্ব পরিবেশের তৈরি সৃষ্টি হয়। সেই মনোমুগ্ধকর পরিবেশই আমাদের কাছে প্রভাতী সুর। ভোরের নির্মল পরিবেশ মানুষের শরীর এবং মনের জন্য অত্যন্ত উপকারী। সকালের হাঁটাহাঁটি, ব্যায়াম কিংবা প্রার্থনা করলে মন প্রফুল্ল থাকে এবং শরীরও সুস্থ থাকে। শিক্ষার্থীদের জন্য ভোরের সময় পড়াশোনার উপযুক্ত সময়, কারণ তখন চারপাশ শান্ত থাকে এবং মনোযোগ বাড়ে। কৃষক, জেলে, অন্য সমস্ত কর্মজীবী মানুষও দিনের শুরু করেন এই সকাল সকালই। এই প্রভাত কর্মস্পৃহা, শৃঙ্খলা এবং আশাবাদের প্রতীক। বন্ধুরা, প্রতিটি প্রভাত আমাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। জীবনের প্রতিটি দিন যেন আমরা সততা, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করি, তাহলেই আমাদের জীবন হবে সুন্দর, সফল এবং অর্থবহ। এই প্রত্যাশায় আজকের সমালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। কোচবিহার থেকে শহীদুল ইসলাম। বাহ, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার অন্ধারে প্রভাত পাখির গান। কি আনন্দ সুন্দর প্রভাতে শোধ্বনিত হয়েছে বিশ্বকবির সৃষ্টিতে। লিখছেন কে? অখিল বন্ধু মহাপাত্র। পড়তে থাকি। সেদিনের প্রভাতী সুর বিশ্বকবির কল্পনার আকাশে যে জাল বুনেছিল, তারই ফলস্বরূপ আমরা পেয়েছি নির্ঝরের স্বপ্নভঙ্গ। ছোটবেলায় আমাদের বাড়ির কাছে কুমুদবাবু সকালে মুদিরা বাজিয়ে কীর্তন করতেন। তার এক ছেলে সকাল সকাল খোল সাধত, আবার অন্যদিকে ভেসে আসতো ভোরের নীরবতাকে ভেঙে সিনেমা হলের কর্মী আনন্দ মাইতি মহাশয়ের দরাজ গলার গান। তার দরাজ গলায় বাংলা গানের প্রভাতী সুরকে করে তুলতে করে অনন্য। এরই মাঝে রেডিওতে কলকাতা কয়ের সাইরেন, তারপর

সিগনেচার টিউন, আর কিছুক্ষণের মধ্যে শ্রুতিনন্দন উচ্চারণ বন্দেই মাতরম। শরতের প্রভাতে সুরে যুক্ত হতো পাশের গ্রামের সতীশ ভূঁইয়া, পতিত ভূঁইয়া এবং নূপুর ভূঁইয়াদের ঢাকের বোল। আবার মহালয়ার প্রভাতে সুনিমন্ত্রিত হতো মহিষাসুর মূর্তিনীর সম্মোহনী উপস্থাপনায়। কিন্তু আজ থেকে 118 বছর আগের এই অগস্ট মাসের এক প্রভাতি সূর্য একেবারে অন্যরকম। ভোর তখনও হয়নি, ঘড়িতে 4:20 বিহারের মুজফ্ফরপুর জেলায় ফাঁসির মঞ্চে বাংলার অগ্নিকিশোর। জেলের বাইরে শাস্ত্র নয়নে অগণিত ভারতবাসী আর জেলের ভিতর হাসি মুখে মৃত্যুর পরোয়া নির্ভীক চিত্রে ভরক করে নেওয়া আমাদের মেদিনীপুরের ক্ষুদিরাম। কয়েকদিন পর এক প্রভাত মুখরিত হয়েছিল বাঁকুড়ার অখ্যাত স্বভাব কবি পীতাম্বর দাসের সাবলীর উচ্চারণে, একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি। আজও প্রতি 11 অগস্ট মুজফ্ফরপুর শহীদ ক্ষুদিরাম কেন্দ্রীয় কারাগারে প্রাঙ্গণ মুখরিত হয় এই গানের সুরে। আবার 1947 15 আগস্টের প্রভাতে সুরের একটাই ধ্বনি ছিল বন্দে মাতরম। তবে আজকের রাত জাগা প্রজন্ম ভোরের আলো দেখতে ভুলে গেছে, আর আমরা অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে শুনতে পাই বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদের কণ্ঠে সেই গান। ভোর হইল জগত জাগিল, চেতনে চাহিল নারী নর। অখিল বন্ধু মহাপাত্রের লেখা চিঠি পড়ছিলাম, লিখেছিলেন পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, এবার পরের চিঠি লিখেছেন চিরশ্রী পাল বিষ্ণুপুর থেকে। লিখছেন, মানুষের জীবনে প্রভাতী সুরটি যদি ভালো হয় তাহলে দিনটা তো ভালোভাবে কাটবেই মনে হয়। আমি অবশ্য খুব ভোরেই উঠে পড়ি, উঠে সংসারের কাজ সারতে সারতে বিভিন্ন পাখির মিষ্টি কলতান কানে আসে। কি বলবো, ভোরাই শুনতে শুনতে মন খুব ভালো হয়ে যায়, এটাই আমার প্রভাতী সুর। আমার বাড়িটি শহরের ঠিক মাঝখানে নয়, সবুজ গাছপালা ঘেরে একটু গ্রাম ঘেঁষা অঞ্চল। তাছাড়া আকাশবাণী সেন্টার খোলার সাথে সাথেই রেডিওটা খুলে দিই, আর সিগনেচার টিউনটি যুগ যুগ ধরে চলে আসছে। ভোরের অন্ধকার কাটার সঙ্গে সঙ্গেই এই টিউনটা আকাশে ভাসতে শুরু করে, জানো তো ভোরাই, সেটা শুনতেও আমার খুব ভালো লাগে। একটু পরেই রেডিওতে প্রভাতী গান বা ঠাকুরের গান শোনার ভালো লাগা তো আছে। আর একজন বৈষ্ণবের কথা না বলেই পারছি না, ভোর 5টা মানুষ তখনও বিছানাতে, সে সারা মাস ধরে মানুষের দরজায় দরজায় রাস্তায় রাস্তায় গান গিয়ে বেড়ায়। আধো ঘুম আধো জাগরণের মধ্যে সেই গান শুনতে যে কী ভালো লাগে। সেই গানগুলির মধ্যে দুটো হলো রাই জাগো সুখোশাড়ি বলে, আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই দুটো গান সবসময় আমার মনের মনে কোঠায় বাজে। লিখছিলেন চিরশ্রী পাল বিষ্ণু পড়তে, সুন্দর চিঠি। এরকম অনেক অনেক চিঠি আমার কাছে রয়েছে, তো এই মাসে আপনারা লিখছেন চিঠি যেটা সেটা হচ্ছে প্রভাতী সুর, আর আগামী মাসে সেপ্টেম্বর মাসে যে বিষয়ে লিখবেন সেটা হচ্ছে সময়ের দোকান, সেটা নিয়েও কথা মানে আমরা শুনিয়েছি আপনাকে, বলেছি সেই বিষয়ে আপনারা চিঠি ইতিমধ্যে লিখতে শুরু করে দিতেই পারেন। চিঠি লেখার সময় শুধু মনে রাখবেন নিজের নাম ঠিকানা যা যাবতীয় সব কিছু তো লিখবেনই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার চিঠির সাইজ যেন 200 শব্দের ওপরে না হয়, 200 শব্দের মধ্যেই আপনার চিঠিটা, আপনার বার্তা যেটা, সেটা লিখে পাঠাতে হবে। সেভাবেই লেখার চেষ্টা করবেন, নইলে কিন্তু সেই চিঠি বাতিল করা হতে পারে। বেশ, এবার চলে আসি পরের চিঠিতে, যেটা লিখে পাঠিয়েছেন মুকুল সর্দার। লিখেছেন কাছারিপাড়া দাকব খুলনা বাংলাদেশ থেকে। বলছেন, ভোরাই প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে, সেই নীর বিভাগী হৃদয় আমার উধাও হলো। সেই প্রভাতী সুরে মন সত্যিই যেন উধাও হয়ে যায় কোনো দূর অজানায়। নিকষ কালো আধার পেরিয়ে দিগন্তরেখায় ও রক্তিম আভা ছড়িয়ে ভোরের প্রথম আলো মৃদু স্পর্শে একটু একটু করে জেগে ওঠে এই পৃথিবী। নিস্তব্ধতার বুক চিরে মন্দিরের ঘণ্টা ধ্বনি, মসজিদের আজান, চার্চের প্রার্থনা সু, নদীর কুলকুল ধ্বনি, দক্ষিণা বাতাসের ঝিরিঝিরি ছোঁয়ায় সৃষ্টি হয় নৈসর্গিক প্রভাতী সুর। পাখির কুজন যেন সেই সুরেরই সজীব অনুরণন, যে সুর মন আপনা আপনি পবিত্র করে তোলে। এই ভোরে আমার দিন শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে। রবীন্দ্রসঙ্গীত আমার কাছে কেবল কথা এবং সুরের মেলবন্ধন নয়, এ যেন সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের মহামন্ত্র। আমরা মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে। আলোকের ঝর্ণাধারায় স্নান করে সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করাই, সেটাই তো জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরহ কিংবা একান্ত নিঃসঙ্গতার গভীরতায় সেই সুরই আমার সান্ত্বনা অনুপ্রেরণা, আমার
নির্ভরতার আশ্রয়। তবুও প্রভাতী সুরকে ছাপিয়ে আজও কানে ভেসে আসে চিরচেনা আহ্বান, মায়ের সেই স্নেহ ভাঙা ঘুম ভাঙানি ডাক, ছোটবেলায় যে ডাকে আলোকিত হয়ে উঠত আমাদের প্রতিটা সকাল, সেই প্রভাতী সুরেই লুকিয়ে রয়েছে আমার জীবনের শ্রেষ্ঠ এবং নির্মলতম প্রভাত। বাহ, মুকুল সর্দারের লেখা চিঠি পড়ছিলাম, খুলনা বাংলাদেশ থেকে লিখেছিলেন দাদাভাই। আচ্ছা, আরেকটা চিঠি পড়ি, এবার এই চিঠিটা পড়ে গানটা শুনতে যাব। ভানুমতি মোদক লিখেছেন অযোধ্যা বাঁকুড়া থেকে, কি বলছেন, তোমার বিষয় নির্বাচনে আমার মেয়েবেলার কথা ক্যানভাসে ভেসে ওঠে। আমাদের গ্রাম সিদাম কাকার প্রভাতী সুরে গ্রামের সবাই জেগে উঠত, তার মিষ্টি কণ্ঠস্বর তরঙ্গিত হতো, ঘরের জ্বালায় টোকা দিয়ে যেত। আজও কানে সেই প্রভাতী সুর ভেসে আসে, সিদাম কাকা আজ আমাদের মধ্যে নেই, তবে যেন মনে হয় তার মিষ্টি কণ্ঠস্বর ভেসে বেড়ায় আমাদের গ্রামের আনাচে কাটাচে। এবার তোমাকে আরও একটা প্রভাতী সুরের কথা বলি বন্ধু। প্রতি প্রত্যুষে আমার মায়ের সোহাগ মাখা স্নেহভরা সুরে ডাকা, খুকুনি ওঠো গো মা কখন পড়তে বসবে, এই ডাকেই আমার ঘুম ভেঙে যেত। আজও সেই প্রভাতী সুর আমার কানে আধুনিত হয়, তখন মনটা ভীষণ বিষাদগ্রস্ত হয়ে পড়ে। বর্তমানে আগের মতো প্রভাতী গান গিয়ে রাস্তায় রাস্তায় বেড়াই না, কেউ বেড়ায় না, আর পাখির পাখালি গুঞ্জনও যে সেভাবে শোনা যায় তা না, কারণ মানুষের ভোগ লালসার কাছে গাছ কেটে কেটে বড় অট্টালিকা বানিয়ে সে এক অন্যরকম ব্যাপার হয়েছে। তবে প্রভাত পাখির সুর শুনে কি আমাদের ঘুম কবে ভাঙবে বলো, সেই সুর আমরা শুনতে চাই শুভেচ্ছা আনতে, ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে। যিনি লিখছেন বাঁকুড়ার অযোধ্যা পাহাড়ের কাছাকাছি থেকে, তিনিও বলছেন যে পাখির সুর এখন কম শোনা যায়, সেটা কিন্তু সত্যি একটু চিন্তার বিষয়। পাখির সুর শুনে ঘুম ভাঙা সে এক অদ্ভুত সুন্দর ব্যাপার। এই এই অভিজ্ঞতাটা যার হয়েছে, একদম পাখির ডাক শুনেই ঘুম ভেঙে যাওয়া, এটা কিন্তু একটা অন্যরকম বিষয় এবং পুরো একবারে নিজেকে মাঝে মাঝে মনে হয় না মোহগ্রস্ত হয়ে পড়া। আসলে এই প্রত্যেকটা চিঠি যখন পড়ছি সেই কথাগুলোর সঙ্গে খানিকটা নিজের জীবনের বিষয়গুলো, নিজের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে এবং সেই ব্যাপারগুলোও চোখের সামনে ভেসে ভেসে উঠছে, তো বেশ ভালো লাগছে। চিঠি পড়বো, তবে এবার একটা গান শুনবো, গান শুনে ফিরে এসে কথা হচ্ছে। সঙ্গে থাকুন, শুনছেন আপনি ভোরায় মহুয়ার সাথে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ভোরাই নিয়ে হাজির হয়েছি 107 FM রেইনবোতে। মহুয়া রয়েছি, ঘোরের কাটা বলছে 6:33। শুনছি বিভিন্ন গান আর তার সঙ্গে পড়ছি আপনাদের লেখা চিঠি, যেটি লিখেছিলেন আপনারা প্রভাতের সুরে বিষয়ে। আর এবার চিঠি পেয়েছি তপন বন্দ্যোপাধ্যায়ের। তপন বন্দ্যোপাধ্যায় লিখেছেন পাঁচাল বাঁকুড়া থেকে। লিখছেন, দাদা প্রিয় প্রভাতী বন্ধু ভোরাই, তুমি মানো আর না মানো, অগস্ট মাসটা এলে মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ মাস তো দেশ স্বাধীন হয়েছে, ঘরে ঘরে জাতীয় পতাকা উড়ছিল, পথে পথে প্রভাত ফেরি আজও হয়, বাচ্চা থেকে বুড়ো সবাই সামিল হয়, গুনগুন করে বেরিয়ে আসে সেই অমোক সুর ভন্দে মাতরম, স্বাধীন ভারতের জয়। গলায় হারমোনিয়াম বেঁধে প্রভাতী সুর গিয়ে যায়, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, এমন কত কত স্বদেশী গান। এদিকে গ্রামে গঞ্জে চাষা রোয়া পোতার সময় ব্যস্ততা তুঙ্গে, এরই মাঝে ঝুমঝুম বর্ষার ধারাপাত, লাঙ্গুল কাঁধে বলদ হাঁকিয়ে মাঠে নিয়ে যাওয়ার চিৎকার চেঁচামেচি, সকাল থেকে মহাদেবের থানে পুজো দেওয়ার হিরিক, সব মিলে শ্রাবণ সুন্দরী অগস্টের কাছে হেঁটে চলে প্রভাতকালে গ্রাম পরিক্রমায়। আচ্ছা বেশ, তপন বন্দ্যোপাধ্যায়ের চিঠি পড়ছিলাম এতক্ষণ। এবার চলে এসছে আমার কাছে বকুল ব্যানার্জির চিঠি। বকুল দি লিখেছেন দিকপার বাঁকুড়া থেকে। বকুল ব্যানার্জি, প্রিয় ভোরাই, রাতের অন্ধকার কেটে আস্তে আস্তে যখন দিনের আলো ফোটে সেই মুহূর্তকে বলে ব্রাহ্ম মুহূর্ত। এক গলা জলে দাঁড়িয়ে হরি ভট্টাচার্য সূর্য প্রণাম করেন, আওয়াজ আসে জবা কুসুম শঙ্কাশঙ্ক কাশ্যপ্যং মহাদুতিম, কত পাখির সুর ভোরের আলোয় ভেসে আসে, আমার ঠাকুমা হাততালি দিয়ে গান ধরেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রতি ভোরের মতো বৈষ্ণব দল হরিনাম সংকীর্ত করতে করতে গ্রাম পরিক্রমা করে, আর আমার মা মোবাইলে শ্যামা সঙ্গীত চালায়, কেমনভাবে যেন পবিত্র হয়ে ওঠে চারপাশটা, বেজে ওঠে ভোরের সুর। বাহ, বকুল ব্যানার্জি লিচি লিখেছিলেন বাঁকুড়া থেকে। আজ বাঁকুড়া থেকে আসে অনেকগুলো চিঠি আমার হাতে পৌঁছেছে। এবার কিন্তু একটা বেশ সুন্দর চিঠি, কিন্তু চিঠির মধ্যে একটুখানি ছন্দে ছন্দে লেখা কবিতা। লিখেছেন অদিতি দে চ্যাটার্জি, গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবনের সহকারী শিক্ষিকা, খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে অদিতি দের লেখা চিঠি। ভোরের আকাশ অরুণ কিরণ মেখে, নিত্য নতুন কত স্বরলিপি লেখে, প্রভাতী সুরের ছোঁয়া লেগে থাকে মনে, প্রভাতী আবেশ চেতনার তপবনে, মাটির অঙ্গে মনোহর সুদাগন্ধ, ফোঁটায় ফোঁটায় বাজে নূপুরের ছন্দ, আকাশ মঞ্চে বিদ্যুৎ করে খেলা, ঝরো ঝরো সুরে মুখরও বাদরও বেলা, শিউলি তলায় শরতের সুঘ্রাণ, মহালয়া ভোরে মন্ত্র স্তোত্র গান, সোনালি আলোয় বাজে আগমনী সুর, পাঁজা তুলো মেঘে অনাবিল রুদ্দুর, সুরের মাধুরী হেমন্তিকার প্রাণে, ছন্দবাহার স্বরণালী ধানে ধানে, হিমেলো হাওয়ায় প্রভাতী সুরের অর্ঘ, মাটির ধরায় নেমে আসে যেন স্বর্গ, পলাশের বনে সুরের সুরভি জাগে, রাঙা অরুণের রক্তিম অনুরাগে, সুরের প্রবাহ রং বিরঙের ভাগে, কৃষ্ণচূড়ার সুরের পরশ লাগে, হিমেল ও জড়তা সোহাগী শীতের ভোরে, সুরের আবেশ কুয়াশার বাহুডোরে, মরশুমে ফুলে অলির গুঞ্জরণে প্রভৃতি সুরের প্রভাতী সুরের মূর্ছনা ক্ষণে ক্ষণে। বা অদিতি দে চ্যাটার্জি, এবং একেবারে সারা বছরে

কিরকম প্রভাতী সুর সেই নিয়ে সুন্দর করে লিখে দিয়েছেন, খুব সুন্দর লাগলো চিঠি পড়ে। এবার লিখেছেন বৈশাখী চক্রবর্তী সাউথ সিঁথি থেকে, সাউথ সিঁথি কলকাতা 50। হ্যাঁ, লিখেছেন ভরাই প্রভাতী সুর। জানো, ভরাই প্রভাতী সুর বললেই আমার সেই ছোটোবেলার শোনার রেডিও সিগনেচার টিউনের কথাই মনে পড়ে যায়, যেটা শুনে মা আমাকে ঘুম থেকে তুলে স্কুলে যাওয়ার জন্য তৈরি করতো। সকাল 6টায় ওই গানের পরেই হতো বন্দে মাতরম। যেদিন ওই দুই গানের পরে ঘুম থেকে উঠতাম সেদিন স্কুলে নির্ঘাত দেরি হতো। আজও যখন স্কুল শুরুর সেই দিনগুলোর কথা মনে পড়ে এই দুটো গানের কথা। রেডিওর মাধ্যমেই আমার নানা ধরনের গানের সঙ্গে পরিচিতি। একটু বড় হয়ে রেডিওতে ভোরবেলায় শুনেছিলাম রাইজাগো রাইজাগো। গানটা যতবার শুনি মনে হয় গ্রামের মিঠো পথ ধরে একাকী বাউল একতারা বাজিয়ে এগিয়ে চলেছে, আহা গলায় সে কি মায়া। তারপরে প্রভাতী সুরের এক অন্যতম শোনা মহিষাসুর মর্দিনী, সেই সবই যেন হৃদয়ে জুড়ে রয়েছে। সেই কবে থেকে শুনে চলা গানগুলোর এক কলি ধ্বনিত হলেও যেন মন উতলা হয়ে ওঠে। বাবা মায়ের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্ত আরও একবার ফিরে পেতে ভীষণ স্বাদ হয়। তাই ভালো লাগা প্রভাতী সুর বড় বেদনাও জড়ানো। সেই সুর মনে করা আনন্দ যেমন আছে তেমনই আছে বিষাদ। তবুও ভালো লাগে সেই গানের সুরে ভেসে যেতে, ফেলে আসা সময়কে মনে মনে বারবার ছুঁয়ে দেখতে। বৈশাখী চক্রবর্তীর চিঠি। কত রকম কথা, কথার এদিক ওদিক হয়ে যত হয় তত কিন্তু স্মৃতিরও খানিকটা ঝালাই বাছাই হয়ে যায়। দেবীপ্রসাদ মণ্ডলের লেখা এবার পরের চিঠি আমার হাতে এসে পৌঁছেছে। দেবীপ্রসাদ মণ্ডল লিখেছেন গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন বন্ধু ভরাই, পত্রারম্ভে তোমার সহবন্ধুদের জানাই সুপ্রভাত। হ্যাঁ, আমিও সব বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে দিই যারা শুনছেন। এমন মিষ্টি বিষয় নিয়ে ভরাই হচ্ছে সারা মাসের এক অনন্য প্রভাতী অনুষ্ঠান, সেই কারণে তোমাকে ধন্যবাদ না জানালে বড় অকৃতজ্ঞ থাকব। সময়ের টানে কত কিছুই বদলে যাচ্ছে। দ্রুত একদা গ্রামে ভোর হতো প্রভাতী দিয়ে, একদল কীর্তনিয়া খোলকর্তাল হারমোনিয়াম নিয়ে রাস্তায় গান গিয়ে গিয়ে সুরমধুর সব গান গিয়ে চলতেন। শুকুশাড়ির কথা, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, মহাপ্রভুর গান, ভজন, দেহতত্ত্ব সমস্ত কিছু শুনে নিদ্রাচরণে চোখ খুলতাম। সুরও মূর্ছনায় গ্রামের ঘুম ভাঙত। ভোরের আলো ফোটার আগে সরব পাঠের সুরও ভেসে আসতো কোনো কোনো ঘর থেকে, অমনি মায়ের ঠেলা, কিরে পড়তে বসবি কখন। তন্দ্রজালনা চোখ খুলতে পড়তে বসে অনুভব করতাম ভোরের নিজস্ব ভাষা আছে। সেই ভাষা এত স্নিগ্ধ, এত শান্ত, এত গ্রাম্য, তা তোমাকে আমি কিভাবে বোঝাই। গ্রামের নিস্তব্ধতা ভেঙে মোরগের ডাক, গোয়ালের ভেতর থেকে হাম্বা ডাক, শীতল বাতাস মিলে মিশে তৈরি হয়েছে এক প্রভাতী অদ্ভুত সুর। বাতাসে ছড়িয়ে পড়ছে সিদ্ধ ধানের গন্ধ আর মায়ের রান্নাঘর থেকে গরম মুড়ির সুবাস। ছড়িয়ে পড়ছে পুবের আলোয় হাত ধরে আমন ক্ষেতের আলপাত ধরে লাঙ্গলিয়ার মিঠো গান, ঝরঝরে মুখস্থ কণ্ঠে শিক্ষার্থীর গান, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় এমন নিজ নিজ পাঠে, শিশুগণ দেয় এমন নিজ নিজ পাঠে, আর সবাই মন দেয় নিজ নিজ কাজে। খুব সুন্দর, খুব সুন্দর। ঘড়ির কাঁটা বলছে 6টা 40, এবার একটা গান শোনাতে হয়। গান শুনে ফিরে এসে চলে আসছি, এখনও সময় রয়েছে, তাই আপনাদের চিঠিও রয়েছে আমার কাছে বেশ কয়েকটা জমা, সেই চিঠিগুলো পড়ব। কিন্তু এখন একটা গান।

0: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যিই যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
2: আপনি শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই, আর মহুয়া রয়েছি আপনার সঙ্গে। ঘড়ির কাঁটা বলছে 6:47, এখনও চিঠি রয়েছে আমার হাতে। এবার চটপট সেই সব চিঠিগুলো পড়ি। স্বপন কুমার প্রামাণিকের পরের চিঠি আমার হাতে রয়েছে, হান্ন ভূঁইয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন স্বপনদা। প্রভাত কাকুলি ভোরাই, রাত্রির ক্লান্তি মুছে জাগরণের প্রত্যুষে নানা পাখির কুজনী ঐক্যতান মনকে দেয় মালিন্যহীন এক উজ্জীবনী। পূরবী বিতানে আলোর উদ্বোধনীর সঙ্গে বৈরাগী বিভুর ভয়েরও রাই জাগো রাই জাগো। রেডিও নবে চাপ দিলেই শুনি সেই কিংবদন্তির সম্মেলক বাদন। ও ঘরে নাতনি জাগে রেয়াজ হারমোনিয়ামের রিডে, জাগো মোহন প্যারে। দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আমি নামে ভোরের হাঁটতে মনে রেশ তখনও কখনো কত নিদ্রা দাও গো তুমি। সেদিন রাস্তায় শুনে এক নতুন বাউল গেয়ে যাচ্ছে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা। সঙ্গে সঙ্গে আমার ভেতর মন গুনগুনিয়ে উঠল, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বাউলের গানটি আমার হৃদয়ে তোলা দিল এমন যে আমি আবার বললাম, ও ভাই বাউল, তুমি বুঝি নতুন? সে বলল, নতুন কি গো বলো চিরন্তন। সঙ্গীত ফিরে পেলাম আমার বাড়ি গিয়ে, আর একখানি যদি শোনাও তো। সে আসলো, এসে সে দুলে দুলে গিয়েও ছিল, প্রভাত সময় সচির আঙিনা মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। নাতনি তার চলভাষে রেকর্ড করে রেখেছে দৈনিক সোনার উষসী ভরে সেই প্রভাতী সুর। কি অনবদ্য সঙ্গীত সুধা! স্বপন কুমার প্রামাণিক পূর্ব মেদিনীপুর থেকে। বাহ, এটা খুব সুন্দর অভিজ্ঞতার কথা আপনি ভাগ করে নিলেন, বেশ ভালো লাগলো। আচ্ছা, এবার পল্লবী দত্ত লিখেছেন, পল্লবীদির চিঠি যাদবপুর থেকে পেয়েছি। বলছেন, আজও ভোরের আলো ফুটলে অকারণে মনে হয় কোথাও যেন একটা পরিচিত সুর ভেসে আসছে, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। ছোটবেলায় বাবা খুব ভোরে রেডিও চালাতেন, ঘুম আর জাগরণের মাঝামাঝি সেই এক সময় রবীন্দ্রসঙ্গীতের সুর জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়তো। মনে হতো যেন সকালটা আলো নিয়ে আসে না, সঙ্গে নিয়ে আসে এক টুকরো শান্তি, এক মুঠো মায়া। এখন বাস্তবতার জীবনে প্রতিদিন সেই গান শোনা হয় না, হাঁটতে হাঁটতে অজান্তেই মাঝে মাঝে ঠোঁটে এমনি আকাশ ভরা সূর্য তারা গেয়ে উঠি। আমার কাছে এই গান শুধু একটা রবীন্দ্রসঙ্গীত নয়, একটা নতুন দিনের প্রতি কৃতজ্ঞতা, একটা নীরব প্রার্থনা। এই সুর আমার সব থেকে প্রিয়। বাহ, পল্লবী দত্ত লিখেছিলেন। আচ্ছা, এবার তপতী বিশ্বাস কর্মকার। তপতীদি লিখেছেন বরপেটা আসাম থেকে। প্রভাতী সুর হলো প্রকৃতি এবং মানুষের অন্তরের মেলবন্ধন, যা জীবনের ক্যানভাসে আঁকে নতুন সল আলোর স্বপ্ন। বিশ্বাস করা হয় একটা স্নিগ্ধ ভোর সারাদিনের ক্লান্তি দূর করার একেবারে অব্যর্থ ওষুধ। সকালের এই সুরের মিষ্টি স্বচ্ছ পরশ আমাদের মনকে সতেজ করে, কাজের স্পৃহা বাড়ায় এবং সারাদিনের জন্য একটা পজিটিভ এনার্জি তৈরি করে। ঘুম জ্বালানো চোখে যখন বাইরের কোনো মধুর গানের পংক্তি ভেসে আসে, তখন মনটা ভোরের শীতল বাতাসের মতন ভীষণ শান্ত হয়ে যায়। সুন্দর এবং অর্থপূর্ণপূর্ণ জীবনের প্রথম শর্ত নিজের মনকে ভালো রাখা। আর শুরুর মুহূর্তে যদি চমৎকার হয় তবে পুরো দিনের পথ চলাটাই ভীষণ সহজ হয়ে যায়। প্রভাতের সুর মানে কেবল কোনো গানের সুর নয়, এটা ভোরের পাখির কলকাকলি যা আমাদের নতুন দিনের সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। এই কলরব কানে পৌঁছলে এক অদ্ভুত আত্মিক শান্তি মেলে, আর সেই ভোরে যদি রবীন্দ্রসঙ্গীতের ছোঁয়া থাকে তাহলে সে এক স্বর্গীয় অনুভূতি। বাহ! তপতি বিশ্বাস কর্মকার বরপেটা আসাম থেকে লিখেছিলেন। এবার কে লিখেছেন? লিখেছেন চন্দনা ঘাঁটি, অরুণ কিরণ, নিলয়, খসরবন, রঘুনাথ বাড়ি, পূর্ব মেদিনীপুর থেকে। চন্দনা ঘাঁটি ভোরের পবিত্রতা মনকে আরও পবিত্র করে তোলে। নির্মল পরিবেশে বিহগদের গুজন, ডালপালায় তাদের নাচানাচি, কে যেন ডাক দেয়, ভোর হলো, দোর খোলো। আমার অনিদ্রা রোগে ভোগা প্রভাতী সুর নিত্য নৈমিত্তিক উপভোগ। ভোর বিছানায় শুয়ে পাশের বাড়ির হরিকাকার সুর করে রামায়ণ পড়া বড়ই উপভোগ্য। অপরদিকে ভোরের আলো ফুটতে না ফুটতেই কাঁদালের আম, পেয়ারা, আতা, সবেদা ইত্যাদি গাছে ঝুটিওয়ালার রং বেরঙের পাখির কলকাকুলি, ছাতার চড়ুই, ফিঙে, লেজঝোলা, সব পাখির গুজন, ডালপালায় নাচানাচি, ভোরের জানলা খুলে উপভোগ করা। আর প্রভাতী সুর হলো মাথা গোড়ায় রাখা, রেডিও অন করা, মাথার গোড়ায় রাখা, রেডিও অন করা। রেডিওতে বিভিন্ন গান শুনতে শুনতে শুরু হয় দিন, দেশ বন্দনা, মনীষীদের বাণী, কথা, তারপরে খবর, গান, সব কিছু মিলিয়ে এই একটা আমার প্রভাতী সুর। মায়ের হাঁক ডাক, জোৎস্না ওঠা, ধানবিড়া কেটে ছেড়ে নেমা, আমি ধান সিদ্ধ চাপিয়েছি বাসি কাজগুলো সেরে নে, দোপাখা উনুনে সিদ্ধ চালের ঢালবে মা, সেখান থেকে তার থেকে ভেজা ধানগুলো ঠাকাই করে ঝেঁকে রাখা, মায়ের কাজের এই প্রভাতী সুর, রোদ ওঠার আগেই কাজগুলো সেরে নেওয়া, তারপরে দাঁত মেজে পড়তে বসবি, এই সবগুলো মিলিয়ে মিশিয়ে আমার মায়ের কথা সুর মিলিয়ে মিশিয়ে আমার জীবনের প্রভাতী সুর। বাহ, বেশ সুন্দর। আচ্ছা, এবার কে লিখেছেন? অনুপ খাটুয়া। অনুপ খাটুয়া লিখেছেন তালদা দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। সুপ্রভাত, আমার অনুভূতির কথা লিখে পাঠালাম। রজনীর অবসান শেষে পূব আকাশে যখন ভোরের

প্রথম আলো ফোটে তখন চরাচর জুড়ে বেজে ওঠে এক মায়াবী প্রভাতী সুর। সেই সুর কেবল পাখির কিচিমিচির কিংবা বাতাসের মৃদু হিল্লোল সীমাবদ্ধ নয়, এ হলো আবহমান বাংলার স্পন্দন। ভোরের এই শান্ত লগ্নে দূর থেকে ভেসে আসা মন্দিরের শঙ্খধ্বনি, আজানের পবিত্র আহ্বান কিংবা মাঝির ভাটিয়ালি গান আমাদের ঐতিহ্যের লোকসুরকে জাগিয়ে তোলে। প্রকৃতির এই বন্দনা গানের সাথেই সুর মেলায় আমাদের কর্মমুখর জীবন। ভোরের আলোয় মাঠে নেমে পড়া চাষি ভাইয়ের লাঙলের শব্দ, জেলের জালে জলের ছলাচ্ছলাত আওয়াজ, চা বাগানের মেহনতি মানুষের জাগরণ যেন জীবনের এক নতুন ছন্দ তৈরি করে। এরই মাঝে ঘরের জানলা গলে ভেসে আছে ছোট্ট শিশুদের আধো আধো গলায় পড়া মুখস্থ করা। প্রকৃতি, ঐতিহ্য, মানুষের যৌথ প্রভাবে ভোরের সুরের গতকালের সমস্ত জড়া ক্লান্তি সব ধুয়ে মুছে যায় আর ইতিবাচক শক্তি সঞ্চার করে, ভেদাভেদ ভুলে নতুন পথ চলার প্রেরণা যোগায়। বাহ অনুপ খাটুয়া, খুব সুন্দর লাগলো চিঠিটা পড়ে। আচ্ছা, এবার লিখেছেন দোলনচাপা তেওয়ারি দে গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে। দোলনচাপা, ভোরের প্রথম আলো, শিশির ভেজা ঘাস আর পাখির কুজনের সঙ্গে ছোটবেলার আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল প্রভাতী সুর। গ্রামের পথে কিংবা শহরের অলিগুলিতে মন্দিরের ঘণ্টাধ্বনি, কীর্তন, ভক্তিগীতি, রবীন্দ্রসঙ্গীত অথবা শ্যামাসঙ্গীত ভেসে এক অনন্য পরিবেশ সৃষ্টি করত। সেই সুরে ঘুম ভাঙত, মন জেগে উঠত এক নতুন উদ্যমে। প্রতিবেশীদের মধ্যেও এক অদৃশ্য আন্তরিকতার বন্ধন তৈরি হতো। দিনের শুরুতেই এমন নির্মল পরিবেশ মানুষের মনকে শান্ত, সংযত আর ইতিবাচক করে তুলত। আজ সময় বদলেছে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবন আরও দ্রুত এবং ব্যস্ত হয়ে উঠেছে। এখন ভোরের নিরবতা ভেঙে শোনা যায় মোবাইলের অ্যালার্ম, যানবাহনের শব্দ বা যান্ত্রিক কোলাহল, ফলে সেই স্নিগ্ধ প্রভাতী সুর ধীরে ধীরে আমাদের জীবন থেকে কেমন যেন হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই এই সুন্দর ঐতিহ্যের সঙ্গে পরিচিত নয়, তবু প্রভাতী সুরের গুরুত্ব কিন্তু আজও কমে যায়নি। একটা ভালো গান মানুষের মনকে ভীষণ নির্মল করে, চিন্তাকে ইতিবাচক করে এবং সারা দিনের কর্মশক্তি বাড়িয়ে দেয়। তাই আমাদের উচিত ঘরে কিংবা সমাজে আবারও সুন্দর প্রভাতী গানের চর্চা করা। পুরনো দিনের সেই সুরকে নতুন স্মৃতিতে নয়, বাস্তব জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা দরকার। কারণ একটা সুন্দর সকাল, একটা সুন্দর সুর, একটা সুন্দর মন, সব কিছু মিলিয়ে একটা সুন্দর সংস্কৃতির সমাজ ঘুরে উঠতে পারে। বাহ, এবার একটা ভীষণ ছোট্ট চিঠি আমার কাছে রয়েছে। দেবাশিস খাঁ লিখেছেন ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে। রেশন দোকানে খোলার আগে ইঁট, তেলের, টিনের লাইন দাঁড় করিয়ে সবাই পাশে বসে থাকতো। দোকান খুলতেই একবারে হুড় মুড়িয়ে ডান হাঁটুর নিচে আঘাতও লাগলো। ছ মাস চিকিৎসার পর বায়োপসি করে জানা গেল ক্যান্সার। ডান পায়ের হাঁটুর নিচে সমীরের পা বাদ দিতে হলো। এখন সে এইভাবেই হেঁটে চলে বেড়াচ্ছে, এইটাই তো দিনের কথা। হ্যাঁ, দেবাশিস খাঁ ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে। নিজের কথা সবাই তো শেয়ার করতে চায়, নিজের কথা ভাগ করে নিতে চায়, সেইভাবেই ভাগ করে নেওয়া। আপনি লিখেছেন প্রভাতী সুর নিয়ে, আপনারা সবাই সেই বিষয় নিয়েই লিখেছেন, আর প্রত্যেকেরই নিজের নিজের কথা তারাও বলেছেন। যাই হোক, সমবেদনা জানার আলাদা করে ভাষা নিয়ে ভালো থাকবেন, এটাই বলার। আচ্ছা, এবার একটা ছোট চিঠি রয়েছে, সেটা একটু পড়ে ফেলি, চটপট পড়ে ফেলি। অজয় নিয়োগী লিখেছেন গাইঘাটা বাজার থেকে, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রভাতী সুর কথাটা শুনলেই যেন ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমাদের লাইসেন্স করা রেডিও ছিল, বাবার অভ্যেস ছিল নিয়মিত রেডিও শোনা। আকাশবাণী রেডিও সেন্টার খোলার আগে ওস্তাদ বিসমিল্লা খানের সুমধুর সানাইয়ের সুর ঘুমকাতুর কানে বেজে উঠত, সে এক নস্টালজিয়া। আজও সেই সুর মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে শোনা যায় ঠিকই, কিন্তু তখনকার সুরের যেন একটা আলাদা আবেদন ছিল। আমাদের গাইঘাটা বাজারের পাশেই বাড়ি, দুটো বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে যমুনা। জেলেরা নৌকা দিয়ে তাদের একটা পা নৌকা কাঠের কিনারায় হাতের কবজির কারসাজিতে অদ্ভুত ঠকঠক শব্দ করে মাছকে এদিক ওদিক তাড়িয়ে এনে জাল দিয়ে ধরত। নদীর ওপারে এক বষ্টম বষ্টমীর পরিবার ছিল, সে শীতের কুয়াশা ঢাকা কনকনে ঠান্ডা আবছা অন্ধকারের মধ্যেও গান শোনাত। গরম লেপের তলায় শুয়ে সেসব গান শুনতে ভালো লাগতো তো অবশ্যই, কিন্তু আমার মনে হতো যে এরা কেন যে ঘুম ভাঙাতে আসে, বেলা হলে ওরাই আবার ভিক্ষার ঝুলি নিয়ে বাড়ি বাড়ি আসতো, ওরে থালায় করে কিছু চাল আলু পয়সা দে। কিন্তু এখন মনে হয় সেই সুর যেন কোথায় গেল, হায় এখন আফসোস হয়। আবার যদি শুনতে পেতাম, কালের স্রোতে সব যেন কোথায় হারিয়ে গেছে। ভোরের যা সুর আজীবন অমলিন আর অম্লান হয়ে থেকে যাবে মনের মনি কথায়, এটাই মনে করি। গাইঘাটা বাজার থেকে অজয় নিয়োগে। বাহ, আজকে তো এই কটা চিঠি পড়তে হলো। এরপর অবশ্য আমি থাকবো ঠিক সকাল দশটা পর্যন্ত নমস্কার কলকাতা নিয়ে, কিন্তু আপনি কোথাও যাবেন না, ভোরাই কিন্তু রয়েছে। ঘড়ির কাঁটা বলছে 6:57।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে উন্নয়ন নিয়ে উদ্বেগের মধ্যে থাকা এবং সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা সত্ত্বেও ভারতের প্রবৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভারত ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন সংস্কার কর্মসূচির বাস্তবায়ন তাঁর সরকারের একটি অঙ্গীকার। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকদের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3 ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থাকে প্রতিনিধিত্ব করছেন। এদের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা শিক্ষক রয়েছেন। জয়পুরে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত এবং সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রীদের সভার শেষে জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্যে গ্রাম শহর সব ক্ষেত্রেই পর্যটনের বিস্তার অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার ও দক্ষতা উন্নয়নের উপরেও তিনি জোর দেন। লুজান ডায়মন্ড লিগে ভারতের শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এই মরশুমে তাঁর সেরা 88.05 মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাঠিলাগেট থেকে মাত্র 9 সেন্টিমিটার কম দূরত্ব ছুঁড়েছেন। FIH হকি বিশ্বকাপের আমস্টেলভেনে ভারতের পুরুষ দল আজ আয়োজক নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের অভিযান শুরু করতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যে 7:30 মিনিটে খেলা শুরু হবে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ঘড়ির কাটা বলছে 7:03 হতে চললো, 7:02 হয়ে 56 সেকেন্ড, মহুয়া রয়েছে নিয়ে আজকের নমস্কার কলকাতা।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন,
4: সাত সুরে সারাদিন।

0: বন্ধুদের হাত ধরতে আরও একবার রেডিও স্টেশনের স্টুডিওতে উপস্থিত হয়ে গেছি। আর আপনি শুনছেন আপনার ভীষণ প্রিয় একটা অনুষ্ঠান যার নাম
1: শুনছেন নমস্কার কলকাতা। নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: হ্যাঁ, নমস্কার কলকাতা আপনার ভীষণ ভীষণ ভীষণ পছন্দের একটা প্রোগ্রাম। একবারে সকাল সকাল সবাইকে নমস্কার জানিয়ে, সবাইকে গুড মর্নিং জানিয়ে, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে, সুপ্রভাত জানিয়ে, আর একেবারে আজকের খাতা খোলবার একটা বড় দায়িত্ব নিয়ে, মানে আজকের FM রেইনবোর সকাল সকাল খাতা খোলবার একটা দায়িত্ব নিয়ে স্টুডিওতে চলে এসেছিলাম। খাতা অবশ্য খুলে গিয়েছিল, রাতের প্রোগ্রামের পরপর তো উজ্জ্বলদা ছিল, আজকে উজ্জ্বলদার সঙ্গে আজকে সকালের চিরন্তনে ছিল, আর তারপর ছিল ভোরাই, যেটা একেবারে প্রতিদিনের শুরুর অনুষ্ঠান, সেই ভোরাই নিয়েছিলাম সকাল থেকে। আর এখন নমস্কার কলকাতায়, এরকম পাল্টে পাল্টে যায় আমাদের সমস্ত অনুষ্ঠানের ফ্লো। আর এর পরেও আবার থাকবে কিছুটা সময় হিন্দি প্রোগ্রাম, তারপরে আবার বাংলা প্রোগ্রাম গান্দরিয়া, তারপরে আবার নাটক, তারপরে আবার দুপুরের বেলার প্রোগ্রাম, তারপরে আবার বিকেলবেলার প্রোগ্রাম, এরকমভাবে সারাটা দিন সাজানো গোছানো থাকে। কিন্তু শুধুমাত্র আপনার কথা চিন্তা করে, আপনার কথা ভেবে, যে গান শুনতে ভালো লাগবে আপনার, যে কথা শুনতে ভালো লাগবে আপনার, সেই কথা বলা আর সেই গান শোনানো, সেটাই একেবারে আমাদের দায়িত্ব। একদম শুরুতে আজকে যে মিষ্টি গানটা শুনছিলাম, শুভমিতার গান যদি বন্ধু হও যদি বাড়াও হয়, আসলে এই যে অদেখা অচেনা একটা বন্ধুত্ব আমরা তৈরি করি এদিক থেকে ওই দিকে, প্রতিদিন আমরা কেউ না কেউ আসি এই হটসিটটায়, বসি আর ইথার তরঙ্গের মাধ্যমে আমাদের কথাগুলো ছড়িয়ে দিই, আপনাদের সঙ্গে আলাপটা জমিয়ে নিই। এটা আসলে একটা এক্সচেঞ্জের ব্যাপার, লেনদেনের ব্যাপার, সেখান থেকে খানিকটা আমিও যেমন দিই, খানিকটা তেমন কিন্তু আপনিও দেন, তাই না? ভোরাইতে যেরকম সমস্ত চিঠিগুলো লেখা হয়, সেই চিঠিগুলো পড়া হয় এবং সেইখানে এক্সচেঞ্জ হয় ভালোবাসার, সেরকমভাবে নমস্কার কলকাতাতেও কিন্তু এক্সচেঞ্জের গল্প আছে। হ্যাঁ, আজকে নমস্কার কলকাতাতে অনেক কিছুই রয়েছে, অনেক গল্প রয়েছে, আড্ডা রয়েছে, খবর রয়েছে, ব্রেক রয়েছে, খানিকটা গ্যাপ রয়েছে, আর অবশ্যই রয়েছে আপনার সঙ্গে আমার কথা। তো সেই কথা কি বলবো, 9903652992 ডেফিনেটলি রেডি রয়েছে। তো এই পুরো প্যাকেজটা নিয়ে আজকের দিনটা শুরু হবে। আচ্ছা, এখানে একটা কথা বলা, শুভমিতার এই যে গানটা শুনছিলাম, শুভমিতা ব্যানার্জির যদি বন্ধু হও, এটা কিন্তু ভীষণ পছন্দের গান, অনেকেই শুনতে চান এই গানটা, মানে অলরেডি গান মিলান্তির রিকোয়েস্টের গান চলে এসেছে। তো এই গানটা আমার লিস্টে এমনিই রাখা ছিল, গানটা শুনতে চেয়েছিলেন সুভাষদা, স্পেশালি এই গানটা রইল, যদিও এটা গান মিলান্তি হিসেবে বাজানো হলো না, কিন্তু আমাদের প্রত্যেকেরই পছন্দের, মানে এই গানের রিকোয়েস্ট মাঝে মধ্যেই আসে, বহু জন করেন। তো আজকে এই গানটা দিয়ে শুরু করেছি বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব পাতানোর একটা স্পেশাল গান। এবার আরও একটা গান শুনবো, গান শুনে ফিরে এসে বাকি কথা হচ্ছে, কারণ দিনের ডায়েরির পাতাটাও এবার আমি খুলবো, তাই সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। মধুরা ব্যানার্জির গান শুনবো এবারে, মধুরা ভট্টাচার্যের গান শুনবো এবারে।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারারে, সাত সুরে সারারে।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: হ্যাঁ, তবে তোমার কথা শোনবার জন্য কিন্তু আমি চলে এসেছি, তার কারণ 9903652992 এ গল্প হবে, আড্ডা হবে, সব কিছু হবে। আর সেটা কোথায় হবে? শুধুমাত্র এইখানে হবে, যার নাম হচ্ছে
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: ঠিক তাই, নমস্কার কলকাতা। আর নমস্কার কলকাতায় আজকে কিন্তু মহুয়া রয়েছি। ইয়েস, কেউ একজন আমাকে বোধহয় লিখেছে দেবারতী, না দেবারতী আজকে নেই, আমি আজকে মহুয়া রয়েছি সকাল থেকে। আর বলেছিলাম যে দিনের ডায়েরিটা একদম খুলে শুরু করে দেবো আজকের প্রোগ্রামের ঝাঁপি, তাই এবার আমি আপনাদের শোনাবো যেটা, সেটাকে বলে এইটা। রাইট, দিনের ডায়েরি। তো এবার দিনের ডায়েরিতে আজকে কী আছে, আজকে তারিখটা নিয়ে একটু আলোচনা হবে, একটু গল্প হবে। আজকে কী, আজকে হচ্ছে 22nd of August, 22শে অগস্ট 2026। 22শে অগস্ট 2026-এর পাতাটা সামনে রেখে একটু এদিক ওদিক ওল্টাতে পাল্টাতে, অনেকটা পেছন দিকে চলে যেতে যেতে অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। এবং সেখানে সবার আগে অবশ্য যেটা পাওয়া যাচ্ছে, আজকের তারিখটা নিয়ে যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আজকে 22শে অগস্ট 2026, আজকে হচ্ছে চৌঠা ভাদ্র 1433, শুক্লা দশমী তিথি। তো এবার যদি অনেকটা পেছন দিকে, অনেকটা অনেকটা অনেকটা পেছন দিকে চলে যাই, আচ্ছা পেছন বলতে কী মনে হয়, যেটা আমি সামনের দিকে দেখতে পাচ্ছি না, আমার চোখ যেদিকে আছে সেটাই সামনে, আমি যেদিকটা দেখতে পাচ্ছি না আমার মাথার পেছনের দিকটা, সেটাই কি শুধু পেছন? ব্যাপারটা তো আপেক্ষিক। আপনি যেদিকটা দেখবেন, যেদিকটা চোখে দেখতে পাচ্ছেন, সেটা অবশ্যই সামনে এবং সেদিকে আপনাকে এগিয়ে যেতেই হবে। কিন্তু যদি ভারতবর্ষের দক্ষিণের দিকে যাই, তাহলে কি সেটা কি ভারতের পেছন দিক বলতে পারা যায়? যাই হোক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একটা কনসেপ্ট অবশ্য আমাদের কাছে রয়েছে, এবং সেটা রয়েছে যার কারণ আমাদের যাতে দিকটা ভুল না হয়ে যায়। আমি দক্ষিণ ভারতের দিকে যাওয়ার কথা বললাম কেন, কারণ আমি সবার প্রথমে অনেকটা পেছনে চলে গেছি।

1639 1639 সালে ম্যাড্রাসের কাছে চলে গেছি। হ্যাঁ, ম্যাড্রাস যখন কি না ম্যাড্রাস ছিল না, তো ম্যাড্রাস শহরটাকে না পত্তন করা হয়েছিল, ব্রিটিশরা পত্তন করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পত্তন করেছিল, এবং সেখানে তখন নায়ক বলে কিছু লোকাল মানুষরা ছিল, মানে তারাই ওই জায়গাটা দখল করে তারাই ওই জায়গাটা যা আদায় ঠাদায় করা যেটা করতো সেইখানের দখলদারি তাদের ছিল, তারাই সেখানকার পরিচালক ছিল, রুলার্স ছিল বলা যেতে পারে। তো ওই শহরটা ম্যাড্রাস শহরটা কিন্তু সেখানে পত্তন করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, এবং ওই নায়ক রুলার্সদের কাছ থেকে আর কি সেই জায়গাটা নিয়ে নেওয়া হয়েছিল। দ্যাট ইজ 1639, এবং ডেটটা হচ্ছে আজকের ডেট 22nd of August, আজকে হচ্ছে ম্যাড্রাস ডে। এবং পরবর্তীকালে ম্যাড্রাসের নাম বদলে হয়ে গেল চেন্নাই, সেটা অনেকটা পরে হলো, এবং সেটাও কিন্তু এই 22 August 1996 হয়েছিল, যখন কিনা সরকার ম্যাড্রাসের নাম চেঞ্জ করে দিল চেন্নাই। এখন কিন্তু আমরা চেন্নাইই জানি, ভারতের চারটে মেট্রো সিটি দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, এবং এছাড়াও আরও অনেক বড় বড় শহর রয়েছে, কিন্তু এই চারটে শহরের এই যে একসঙ্গে বরফির মতো জুড়ে থাকা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে, এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এবং এইটা আজকের দিনের ডায়েরির প্রথম সংযোজন ছিল। আচ্ছা, এবারে অনেকটাই সামনের দিকে চলে আসব, ওই একই আপেক্ষিক সামনে, যাই হোক, 1921 সালে যখন কিনা স্বদেশী আন্দোলন এবং দেশীয় জামাকাপড় পরা উচিত, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এই যে ব্যাপারটা, এইটা এসেছিল 1921-এ। মহাত্মা গান্ধী বললেন যে আমরা আমাদের দেশের জামাকাপড় পরবো, আমরা নিজেদের তৈরি করা জিনিসপত্রই পরবো, বাইরের জিনিসপত্র পরবো না। তো এই ব্যাপারটাও কিন্তু আজকেরই ডেটে, 22nd of August 1921। আচ্ছা, এবার আসি 2018-তে। 2018-তে শুটার রানী শর্ণোবত, তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি গোল্ড মেডেল পেয়েছিলেন এশিয়ান গেমসে, শ্যুটিংয়ে শ্যুটার ছিলেন তিনি, তো কংগ্রাচুলেশন। 2018 সালের কথা, মানে বেশ অনেকটা এগিয়ে এসেছি। আচ্ছা, এবার আবার খানিকটা পিছিয়ে যাব, 1919 সালে 22 August, জন্মদিন হচ্ছে গিরিজা কুমার মাথুরের। তিনি একজন কবি, তিনি একজন নাট্যকার, তিনি একজন ক্রিটিক, এবং তিনি অল ইন্ডিয়া রেডিওতে বেশ অনেক দিন ধরে কাজ করেছেন। গিরিজা কুমার মাথুর নাম শুনে বোঝা যাচ্ছে বাঙালি কবি নয়, তবে তিনি কিন্তু একজন ভারতীয় কবি, তিনি হিন্দি ভাষায় মূলত লিখেছেন। আরও একজন হিন্দি ভাষার কবির কথা বলি, তিনি হচ্ছেন হরিশঙ্কর পারসাই, তারও কিন্তু 22 August জন্ম, এবং সালটা হচ্ছে 1922। আজকে আরও একজনের বার্থডে, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, ওই যে দক্ষিণ ভারত চলে গেছিলাম একদম প্রথমে, তো চিরঞ্জীবী তিনি হচ্ছেন একজন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়ক। চিরঞ্জীবীর কথা আমরা অনেকেই জানি, টলিউড ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়, তেলুগু ইন্ডাস্ট্রিটাকে তো টলিউড ইন্ডাস্ট্রিই বলা হয়। প্রচুর ছবি করেছেন, 3 দশকের ওপর ছবি করছেন চিরঞ্জীবী, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন এবং প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। তো সেই চিরঞ্জীবীরও কিন্তু আজকে বার্থডে। তো আজকের দিনটা যদি আপনার কাছে কোনো স্পেশাল দিন হয়, তার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আপাতত কি করব, একটা গান শুনবো, একটা গান শুনে তারপরে কোথায় যাব, যাব যেখানে সেটাকে বলে হচ্ছে একটুখানি 10 মিনিটের জন্য চলে যাব দিল্লির কাছে, এবং তারপর ফিরে এসে আবার নমস্কার কলকাতায় চলে আসব। কোথাও যাবেন না, আপাতত আপনার জন্য প্রিয় মুখার্জি আর জিমুত রায় একটা সুন্দর গান রেখে আমি খানিকক্ষণের জন্য টাটা করছি, কিন্তু একটু বাদে চলে আসি নমস্কার কলকাতা, আর তখন কিন্তু আপনার গান মিলান্তির রিকোয়েস্টগুলোও কিন্তু থাকবে আপনার জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি,
3: পরপর গানের রিকোয়েস্ট আসতে থাকে আর আসতেও থাকুক, কারণ গান মিলান্তির গান তো বাজাতেই হবে। প্রতি ঘন্টায় দুটো করে ম্যাক্সিমাম গান বাজাতে পারি, নাইনটিজের সময় থেকে শুরু করে এখনকার একেবারে কন্টেম্পোরারি গান, এই সময়ের মধ্যে যে কোনো গান আপনি শুনতে চাইতে পারেন, সেই গানটা যদি আমার পক্ষে সম্ভব হয় ডেফিনেটলি শোনাবো। তবে হ্যাঁ, বড়ো জোর দুটো অনেক বেশি অনেক সময় চলে আসে, কিন্তু সেখান থেকেও বেছে বেছে কিছু গান তো শোনাতেই হয়। এবার যে গানটা শোনাবো, সৌভিক দা ঢাকুরিয়া থেকে শুনতে চেয়ে যে গানটা, সেইটা রইল সবার আগে গান মিলান্তির রিকোয়েস্টে।

0: একেবারে যে ভালোবাসার মানুষ জানতে পারে না সেটা নয়। এই যে যেমন দেখুন, ভালোবাসার টানেই কিন্তু স্টুডিওর এই সিটটায় ফিরে ফিরে আসা এবং বারবার এসে এসে গল্প করা, আড্ডা দেওয়া, আর সকাল সকালে আপনার ফেভারিট প্রোগ্রামে চলে আসা, যার নাম
1: শুনছেন নমস্কার কলকাতা। নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
0: রাইট, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। আমরা যারা শুনছি, আমরা কলকাতাকে ভালোবাসি, কলকাতায় হয়তো থাকছি বা থাকছি না, বাইরে থেকে আসছি, বাইরে থেকে আসলেও কলকাতাটা এক্সপ্লোর করে দেখার কথাটা কীরকমভাবে মনে হয়। হ্যাঁ, একটা সময় হয় বেশ বন্ধুরা মিলে ঝাঁকে ঝাঁকে কলেজ থেকে হোক বা স্কুলের একটু উঁচু ক্লাসে বা হয়তো কলেজের পরে কোনো ছুটির সময় বা বেশ কয়েকজন মিলে একটা জটলা পাখি বা নিতান্তই দুজনে মিলে এক্সপ্লোর করা। এক্সপ্লোরেশনের ব্যাপারটা কিন্তু এই ছোটো সময়ে, ছোটো বয়সের সময়তেই হয় আর কি। তো এইটা নিয়ে আমার কাছে আজকে একটা অন্যরকম ফান্ডা রয়েছে, যেটা হয়তো সবার জানা, কিন্তু একটু অন্যরকমভাবে মনে করিয়ে দিই যে আমাদের শহরটার ইতিকথা যদি জানতে হয়, শহরটাকে এক্সপ্লোর করতে হবে, তো সেটা কীভাবে করবেন সেটা নিয়েই আজকে আসছি।
1: শহরের ইতিকথা।
0: আমাদের শহরের গল্প, আমাদের কলকাতার শহরের গল্প, যেখানে কলকাতার শহরের অনেক ব্যাপার নিয়ে আমরা কথা বলি। আমি কয়েকটা জায়গার নাম বলছি, দেখুন দেখুন তো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কখনো নিশ্চয়ই গেছেন সেখানে, বিড়লা মন্দির, সেটা কালীঘাটের মন্দির, নন্দন কমপ্লেক্স, রবীন্দ্র সদন চত্বর, তারপরে ধরুন সুতানুটি পার্ক, মঙ্গল পাণ্ডে পার্ক, বা খুব সকালবেলা, এই ধরুন সকালবেলা পাঁচটার থেকে, মানে ভোরবেলায় পাঁচটা থেকে সাতটার মধ্যে বনবিতান বায়োডাইভার্সিটি পার্ক, সেখানে গেছেন কি? এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল তো নিশ্চয়ই গেছেন, হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাট, সেন্ট পলস ক্যাথিড্রাল, নেহাতি ময়দান, রবীন্দ্র সরোবর, ইডেন গার্ডেন্স, কলেজ স্ট্রিট, কুমোরটুলি, এইসব জায়গাগুলো বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই এক্সপ্লোর করেছেন। মজার কথা যেটা, সেটা হচ্ছে এইসব জায়গাগুলো কিন্তু ফ্রি টু এক্সপ্লোর, আপনি কিন্তু যেতে পারেন যে কোনো সময়। হ্যাঁ, আমি আলাদা করে বনবিতান বায়োডাইভার্সিটি পার্কের ওই সকালের সময়টা বললাম কেন, কারণ ওই সকাল পাঁচটা, মানে ভোরবেলা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ফ্রি এন্ট্রি, কিন্তু তারপর কিন্তু ঢুকতে গেলে ৫০ টাকা এন্ট্রি দিতে হয়, কিন্তু খুব মিনিমাম একটা এন্ট্রি ফিতে, যেটা একেবারে নিতান্তই ৫০ টাকা বা ৫০ টাকার নিচে এন্ট্রি ফিতে আপনি যেসব জায়গাগুলো যেতে পারেন। দেখুন, সেন্ট জনস চার্চ ১০ টাকা লাগে এন্ট্রি করতে, এছাড়া মিলেনিয়াম পার্ক আপনি ঘুরতে যেতে পারেন, ৩০ টাকা লাগে, ইকো পার্কেও ৩০ টাকাই লাগে, এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেখানে আমরা মোটামুটি সবাই গেছি আড্ডা মারতে, সেখানে কিন্তু একটা মিনিমাম এন্ট্রি ফ্রি লাগে, সেটা হচ্ছে ৩০ টাকা, পার হেডের কথা বলছি অবশ্যই।

0: আর মার্বেল প্যালেস, মার্বেল প্যালেসে আপনি ফ্রিতে ঢুকতে পারবেন, কিন্তু আগে থেকে পারমিশনের একটা ব্যাপার থাকে। সেই পারমিশন পাওয়াটা হচ্ছে ব্যাপার। সেখানে আপনাকে যদি আপনি যদি পারমিশন জোগাড় করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি ভেতরে যেতে পারবেন এবং ঘুরে দেখে আসতে পারবেন যতটা আপনাকে পারমিশন দেওয়া হবে। তো এই এই যে সমস্ত জায়গাগুলো, সেটা ধরুন বিড়লা মন্দিরই হোক বা নন্দন চত্বরই হোক, রবীন্দ্রসদন চত্বর হোক, বিভিন্ন পার্ক হোক, যেগুলো নিতান্তই ছোটো ছোটো পার্ক যেখানে আপনি ঘুরতে পারেন, প্রিন্সেপ ঘাট, সেন্ট পলস ক্যাথিড্রাল, আমাদের ময়দান, ইডেন গার্ডেন্স, কলেজ স্ট্রিট, কুমোরটুলি, এইসব জায়গাগুলো মিলিয়ে মিশিয়ে নিয়ে আমাদের কলকাতা শহরের প্রাণভোমরাটা সেখান থেকেই কিন্তু দেখতে পাওয়া যায়। সেখানে যদি আপনি হেঁটে চলেন, সেখানে যাওয়ার জন্য তো আলাদা করে কিছু লাগছে না, লাগছে যেটা সেটা হচ্ছে মনের ইচ্ছাটা। হ্যাঁ, হয়তো অনেক দিন এরকম হয়ে গেছে এক্সপ্লোর করা হয়নি, আবার যদি এক্সপ্লোর করার সুযোগ পান নিশ্চয়ই করবেন, কি করবেন তো। এখন হয়তো এরকম হয় যে নিতান্তই একটা বইয়ের দরকার, তাহলে আমাকে একটু কলেজ স্ট্রিট যেতে হবে, কিন্তু কলেজ স্ট্রিট গিয়ে সেই নির্দিষ্ট বইয়ের দোকানটা ছাড়া তার চারপাশটা একটু যদি ঘুরে ঘুরে দেখে আসেন, আমি জানি সেটা নিশ্চয়ই আপনি করেন, যদি সুযোগ হয় সেটা করলে কীরকম লাগবে সেইটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সগুলো জমতে জমতে জমতে জমতে যখন চোখ বন্ধ করবেন এবং ভাববেন আমার শহরটার কথা, তখনই তো মনে হবে এটাই তো আমার শহরের ইতি কথা এবং সেখানেই আমার শহরের প্রাণের স্পন্দন। কি ঠিক বলছি তো?
1: শহরের ইতি কথা।
0: রাইট, আচ্ছা, এবার আরও একটা গান মিলান্তির রিকোয়েস্টের গানের কাছে চলে যাই। ঘড়ির কাটা বলছে 7:49 বাজে, মানে 49 মিনিট হয়ে এই এখন 38 সেকেন্ড মতন হয়েছে। তো এবার শোনাবো উৎপল মাইতি বেহালা থেকে যেটা যে গানটা শুনতে চেয়েছিলেন সেই গানটা। গানটা রইল, শুনে ফিরে চলে আসি, কোথাও যাবেন না। নমস্কার, কলকাতা শুনছেন আজকে মহুয়ার সঙ্গে
1: গান মিলান্তি। গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: হ্যাঁ, নমস্কার, কলকাতাতে রয়েছি আমি মহুয়া, আজকে হাজির। আর এবার একটা চমকপ্রদ খবর রয়েছে আমার কাছে, সেটা হচ্ছে যে চা, সকাল সকালে চাটা খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, নিশ্চয়ই ডেফিনেটলি ভালোবাসে। আর সকালবেলায় রেডিওটার সঙ্গেও অবশ্যই চা, রেডিও, চা, খবরের কাগজ, এরা একটা দারুণ কম্বিনেশন। আর তারপরে ধীরে সুস্থে ব্রেকফাস্ট হয়। কিন্তু এবার একটা দারুণ চাকরির সুযোগ এসছে, জানেন তো কি চাকরি, জানেন তো সেটা কি, সেটা হচ্ছে টি টেস্টারের চাকরি। হ্যাঁ, চায়ে চুমুক দিয়েই আপনার মাস গেলে একটা মাইনের চাকরি পাওয়া যাবে, এবং সেই উদ্যোগ কিন্তু আমাদের রাজ্যের টি বোর্ড নিয়েছে। তো এটাকে বলা হয় টি টেস্টার বা পেশাদার টি টেস্টার বা টি সোমেলিয়ার। এরা কিন্তু আলাদাভাবে থাকেন, এরা, এদের আলাদা কোর্স হয়, আলাদা প্রশিক্ষণ হয়, এবং সেখানে পাশ করলে তবে গিয়ে আপনার চাকরির সুযোগ হতে পারে। কিন্তু তার আগে ওই যে বললাম কোর্স প্রশিক্ষণ, সেটা কিন্তু ভীষণ দরকার। তো সেইটা কিন্তু আয়োজিত হচ্ছে কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে ভর্তির প্রক্রিয়া আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে, 23 অগস্ট পর্যন্ত ভর্তির প্রক্রিয়ার ব্যাপারটা থাকবে। আপনি প্রথমে কোর্সে ভর্তি হবেন, এবং তারপর আপনি যদি ঠিকঠাকভাবে সেখানে পাশ করতে পারেন তাহলে আপনি সুযোগটা পাবেন। এই সুযোগটা আপনাকে করে দিচ্ছে দার্জিলিং টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, যেটা কিনা আমাদের এখানকার একটা সরকারি প্রতিষ্ঠান, এবং কার্শিয়াংয়ে রয়েছে এটা। তো কার্শিয়াংয়ে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে, সেখানে কিন্তু ফিজিক্যালি গিয়ে আপনাকে কোর্সটা করে আসতে হবে। তো আপনি যদি ওই টি বোর্ডের বিভিন্ন পোর্টালে দেখেন, বা ওই যে বললাম আমি দার্জিলিং টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, সেখানে যদি আপনি দেখেন, সেখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাইও করতে পারেন ফর দ্য কোর্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য চাকরি। তো এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, মানে যাকে বলে পাগলা খাবি কি, যাকে ঝাঁঝেই মরে যাবি, মানে চায়ের ঝাঁঝে একেবারে অন্ধকার হয়ে যাবে, ভাবতে পারছেন? সঙ্গে থাকুন, নমস্কার কলকাতায় নিয়ে কিন্তু চলে আসবো 8টার সময় একটা খবরের ব্রেক, আর তারপর চলে আসি আমি মহুয়া, তাই কোথাও যাচ্ছেন না, নমস্কার কলকাতায় থাকুন।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে উন্নয়ন নিয়ে উদ্বেগের মধ্যে থাকা এবং সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা সত্ত্বেও ভারতকে প্রবৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভারত ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন সংস্কার কর্মসূচির বাস্তবায়ন তাঁর সরকারের একটি অঙ্গীকার। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3 ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থাকে প্রতিনিধিত্ব করেন। এদের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা শিক্ষক রয়েছেন। জয়পুরে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত এবং সদস্য দেশগুলির পর্যটনমন্ত্রীদের সভা শেষে জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, সুস্থায়ী পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্যে গ্রাম শহর সব ক্ষেত্রেই পর্যটনের বিস্তার অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। ইউক্রেনের ক্রিভরিহ শহরের একটি শপিং মলে গতকাল রুশ ড্রোন হামলায় 16 জন নিহত এবং 22 জন শিশুসহ 130 জনেরও বেশি আহত হয়েছেন। ভেনিপ্রোপ্রেকটক্স অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান আলেকজান্ডার গাঞ্জা জানিয়েছেন, 5 জন শিশুসহ গুরুতর আহত 29। ক্রিভরিহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা করেছেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: হ্যাঁ বন্ধু, পাশেই রয়েছি, পাশেই রয়েছি, কোথাও যাইনি। আর চলছে একেবারে পর পছন্দের একটা ফেভারিট একটা শো, যার নাম
1: শুনছেন নমস্কার কলকাতা। নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা। নমস্কার কলকাতা।
0: হ্যাঁ, নাও ইটস টাইম ফর যাকে বলে কিনা হাওয়া অফিসের হালচাল।
1: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
0: হাওয়া অফিসের হালচালে আমরা কি করি? আমরা হাওয়া অফিসের রিপোর্টটা আপনাদের কাছে একেবারে সুন্দর করে পড়ে শোনাই। তো হাওয়া অফিসের রিপোর্ট মানে হচ্ছে ওয়েদার রিপোর্ট, মানে হচ্ছে গিয়ে আজকের সারাদিন টেম্পারেচার কীরকম থাকতে পারে তার একটা প্রেডিকশন, আর গতকাল কীরকম টেম্পারেচার ছিল। তো সেটা তো আমাদের আর নতুন করে বলে দিতে হবে না, গতকাল বেশ ভালো রকম গরম ছিল, বৃষ্টি বাদল তো খুব একটা হয়নি। যদিও আমি দেখতে পাচ্ছি এখানে হাওয়া অফিস অবশ্য বলছে 2.0 মিলিমিটার, 2.0 মিলিমিটার অল্প বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায়। যাই হোক, আমি যদিও বৃষ্টি এক্সপিরিয়েন্স করিনি কালকে খুব একটা, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে অবশ্যই সেরকম শোনা গিয়েছে, কিন্তু কালকে বেশ একটা গুমোট ধরনের গরম ছিল। গতকালের টেম্পারেচারটাই সবার আগে বলি, গতকাল কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যেটাও কিন্তু স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা চিন্তা করুন আপনি, আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96% এবং সর্বনিম্ন হচ্ছে 71%। এখানেই খেলাটা হয়ে গেছে আর কি, আপনার যাবতীয় ঘাম, আপনার যাবতীয় বিরক্ত, মানে এই গরমের মধ্যে একটা বিরক্তি যেটা চলে আসে, মানে প্রথমত যখন সূর্যের তেজটা আসছে তখন তো বেশ জ্বালা ধরনের তেজ, এবং তার সঙ্গে গরম, একটা প্যাচপ্যাচানি, অদ্ভুত টাইপের প্যাচপ্যাচানির পরিস্থিতি, এবং চারিপাশে বেশ ধুলো ঠুলো উড়ছে দেখতে পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিটার জন্য কিন্তু আপনার ওই আপেক্ষিক আর্দ্রতার বাবু, তিনি কিন্তু বেশ দায় নিয়ে বসে আছেন, 96% ছিল ম্যাক্সিমাম, চিন্তা করা যায়। যাই হোক, কালকে কিন্তু যদিও হালকা হালকা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও, এটা তো বললাম কতটা, 2.0 মিলিমিটার, এবং এবার একটু দেখি যে আগামীকাল, মানে আগামী 24 ঘন্টা, রাদার আজকের দিনটা, সারাদিনটা মোটামুটি কীরকম যাবে। সেখানেও কিন্তু মেঘলা আকাশের গল্প বলা হচ্ছে, মেঘলা আকাশ মানেই বুঝতে পারছেন আবারও যখনই গরম লাগবে ওই বিচ্ছিরি গরমটা লাগবে, কিন্তু তার সঙ্গে একটা হালকা বৃষ্টি একটা চান্স রয়েছে। এবার সেটা কোথায় কখন কীরকমভাবে কতটা সেটা দেখার বিষয়। মাঝখানে দু একদিন তো একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হলো, মানে নির্দিষ্ট কিছু কিছু কিছু জায়গায়, সেটাও কিন্তু বেশ চিন্তার। সুতরাং আপনার হাতে ছাতাটা অবশ্যই রাখতে হবে এবং গায়ের জামাটাও পরতে হবে হালকা ফুলকা, কারণ দেখুন আজকে সারাদিন 33 ডিগ্রি সেলসিয়াস থাকবে ম্যাক্সিমাম, মিনিমাম থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস, মানে মোটামুটি কালকের মতনই যা টেম্পারেচার সেটা 33-28, কিন্তু তার সঙ্গে মেঘলা আকাশ এবং হালকা ফুলকা একটা বৃষ্টি, তো এই পুরো কম্বিনেশানটা মারাত্মক হয়ে যেতেই পারে। যদি আপনার জামাকাপড়, জুতো, ছাতা, এই সমস্ত কিছুর কম্বিনেশানটা, মানে আপনার কম্বিনেশানটা যদি ঠিক থাকে, মানে বৃষ্টিকে এবং ওয়েদারটা মোকাবিলা করবার মতন পরিস্থিতি যদি বাইরে আপনাকে বেরোতে হয়, তাহলে ডেফিনেটলি আপনি সেটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, জুতোটা ঠিকঠাক পরবেন। এইটা ছিল আজকের আপাতত হাওয়া অফিসের হালচাল।
1: হাওয়া অফিসের হালচাল, হালচাল।

0: না, এদিক ওদিক একেবারেই যাওয়ার দরকার নেই, কারণ যাওয়ার একটা নির্দিষ্ট ডেস্টিনেশন রয়েছে যেটাকে বলে রেডিও ডেস্টিনেশন, আর সেটা নাম
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: হ্যাঁ, 9003659992 নিয়ে নিশ্চয়ই আপনি রেডি রয়েছেন। তো এবার সেই মজার ব্যাপারটাই হবে যেটার জন্য আপনি মোটামুটি ওয়েট করে থাকেন এবং আমি ওয়েট করে থাকি, সেটা হচ্ছে যে আজকে কী নিয়ে কথা বলবো। আজকে যেটা নিয়ে কথা বলবো, যে বিষয়টা আমি রাখছি, সেটা হচ্ছে যে দেখুন, ছোটোবেলা থেকে আমরা কত রকমের চিন্তাভাবনা করি, অনেক রকম ভাবি যে এটা করবো, এটা করবো না, বড় হয়ে এটা হব, এটা হব না, কিন্তু তার মধ্যে বেশ কিছু জিনিস থাকে, ইস এটা আমার ভাল লাগছে না, বড় হয়ে আমি এই কাজটা একদম করব না, বা আমি এই জিনিসটা একেবারেই হব না বড় হয়ে। কিন্তু দেখা যায় বড় যখন হলাম তখন সেই কাজগুলো আমাকে করতেও হলো, আবার হয়তো আমি কখনোই ভাবিনি যে আমি বড় হয়ে টিচার হব, কিন্তু আমি দেখা গেল বড় হয়ে টিচারই হলাম, বা আমি ভেবেছিলাম আমি বড় হয়ে ডক্টর হব, সেটা তো হলো না, হয়ে গেল অন্য কিছু। মানে সেটা, এটা শুধু হওয়া নয়, আপনার বলা, আপনার করা কোনো কাজ, আপনি হয়তো যেটা ভেবেছিলেন যে না আমি একেবারেই এই এই এই বন্ধুটা আমার ভালো বন্ধু নয়, আমি ওর সঙ্গে একেবারেই গল্প করবো না, ছোটোবেলায় হয়তো কোনো কারণে আপনার সঙ্গে তার আড়ি হয়েছিল, কিন্তু বড় হয়ে দেখা গেল সে আপনার দুর্দান্ত ভালো বন্ধু হয়ে গেল এবং তার সঙ্গে আপনি প্রায় রোজই কথা বলেন। তো এমন জিনিস, এমন কথা যেটা নিতান্তই ছেলেবেলায় ছেলে মানুষিতে হয়তো ভেবেছিলেন যে না এইটা আমি আর বলবই না, এই কাজটা আমি আর করবই না, এমনটা আমি হবই না, কিন্তু দেখা গেল বড় হয়ে সেটা আপনি করলেন এবং সেখানে আপনার মনের দুঃখ হোক বা মনের আনন্দ হোক, পুরোটাই মানে যে কোনোটাই হতে পারে আর কি, তো যেটা আপনি ভাবেননি কিন্তু সেইটাই আপনার সঙ্গে হয়েছে, সেরকম গল্পগুলো আজকে জানতে চাই। ছোটো করে লিখে পাঠিয়ে দিন, সঙ্গে নিজের নাম এবং নিজের লোকেশন অবশ্যই লিখবেন। কী লিখবেন? লিখবেন যে ছোটোবেলায় আপনি সেটা একেবারেই ভাবেননি, যেটা আপনি মনেই করেননি যে এই কাজটা আপনি করবেন, কিন্তু সেই কাজটাই বড় হয়ে আপনাকে করতে হয়েছে, সেই রকম গল্পগুলো, সেরকম অভিজ্ঞতাগুলো আমার সঙ্গে আজকে শেয়ার করুন। 9003659992 খোলা রয়েছে, আপনি নর্মাল ফোন মেসেজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, যেভাবে ইচ্ছা চলে আসতে পারবেন, আর আপাতত আপনাকে আমরা গান

0: মিলান্তির গান শোনাবো। সবুজ ভূঁইয়া একটা গান শুনতে চেয়েছিলেন ঘাটাল থেকে, সেই গানটা এখন আমি শোনাবো। তো গান টান শুনে তারপরে কোথায় আর যাবেন, একেবারেই কোথাও যাবেন না, আপনার গল্পগুলো আপনি আমাকে পাঠাবেন এবং সেইগুলো আমি পড়ে শোনাবো। তাই স্টে টিউনড।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ, 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা। ঘড়ির কাঁটা বলছে 8:24, কিন্তু মন বুঝুক বা না বুঝুক, যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাকে তো খানিকটা বুঝতে হবে যে একটু আগে যে এই যে বলছিলাম খবরের, মানে হাওয়ার খবর, আবহাওয়ার খবর আর কি, হাওয়া অফিসের খবর, তো তার সঙ্গে কিন্তু আরও একটা খবর আস্তে আস্তে চলে আসে। সেটা হচ্ছে যেহেতু এটা আমরা অগস্টে রয়েছি, অগস্টে অলমোস্ট মোটামুটি, মানে মোটামুটি না অলমোস্টই বলা যেতে পারে, আমরা শেষ পর্যায়েতেই চলে এসেছি। 22শে অগস্ট, তার মানে তো অগস্টের শেষ ভাগেই চলে এসেছি। তারপর সেপ্টেম্বর, তারপরে এবছর তো দুর্গাপুজো অক্টোবরে, তারপর নভেম্বর, তারপরে সেই ডিসেম্বর। মোটামুটি ক্যালেন্ডারটা যখন আমরা বছরের প্রথমে পাই, তখনই আমরা দেখতে থাকি যে কবে কী মাস, কবে এই সময়টা গরম, এই সময়টা ঠান্ডা। একটা মনে হচ্ছে যে হ্যাঁ, এবার আস্তে আস্তে বৃষ্টি, বৃষ্টিটা হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে কমবে, তারপরে আস্তে আস্তে ঠান্ডাটা আসবে, কিন্তু না। আবহাওয়াবিদরা কিন্তু, এক্সপার্টসরা কিন্তু বলছেন একেবারে অন্যরকম কথা, বলছেন যে এই বছর, এই 2026-এ কিন্তু শীত আসতে পারে একটু লেটে এবং মাত্র কয়েকদিন থাকতে পারে। কেন? তার কারণ হচ্ছে যে সুপার এল নিনো। তো সুপার এল নিনোর প্রভাবে ভূমিভাগে জমে থাকা যে তাপ, সেটার কারণে কিন্তু শীতের আশাটা কিন্তু একটু একটু সামান্য একটু হলেও পেঁচাতে পারে। মোটামুটি নভেম্বর থেকেই আমরা শীতের ব্যাপারটা বুঝতে পারি, এবছর হয়তো সেটা হতে হতে ডিসেম্বর হতে পারে, হয়তো হয়তো। তবে ডিসেম্বরের ফার্স্ট সেকেন্ড উইকে বেশ ভালো রকমই শীত পড়বে, কিন্তু শীতটা দীর্ঘস্থায়ী হবে না। যখন পড়বে তখন বেশ মানে হাত পা ভেঙেই বসে পড়বে, কিন্তু তারপরে শীতটা টাটা বাই বাই বলে মোটামুটি চলেই যাবে। তো টেম্পারেচার যে খুব কমদের দিকে থাকবে সেটা নয়, তার সঙ্গে সমস্ত দায় দায়িত্ব আপনি সুপার এল নিনোকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তার সঙ্গে কিন্তু ঝড়, অতিবৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, অতিবৃষ্টির ব্যাপারটা কিন্তু রয়েছে, এটা কিন্তু বলা হচ্ছে। তার কারণ যেখানে যখন বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু খুব আপনারা সতর্ক থাকুন, কারণ আমরা জানি আমাদের চারপাশে, আমাদের প্রতিবেশী রাজ্যগুলিতেও, একটি রাজ্যে তো অবশ্যই একাধিক রাজ্যতে, অসমের খবর আমরা জানি, বিহার, ঝাড়খণ্ডের দিকে, ওড়িশাতেও কিন্তু বেশ কী কয়েকটা জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গেরও কিন্তু বেশ কয়েকটা জায়গায় কিন্তু জলমগ্ন থাকে, কলকাতা শহরের বেশ কয়েকটা জায়গা জলমগ্ন থাকে। তো এই সময় বসে অবশ্য শীতের খবর বললেও মনে রাখতে হবে এই সময়টা, প্রেজেন্ট টেন্সটা যেটা, প্রেজেন্ট টাইমটা যেটা, সেটা মনে রাখতে হবে। তাই সাবধানে থাকুন, বৃষ্টিতে কিন্তু খুব একটা মানে ভেজাটা ঠিক আছে, ভিজলাম, ভিজে একটুখানি আনন্দ করলাম, কিন্তু সেটা হতেই থাকলো এবং আমি ছাতা নিলামই না, সেটা খুব একটা কাজের কথা নয়। তাই নিজের খেয়ালটা আপনাকে নিজেকেই রাখতে হবে, এবং বাদবাকি যা যা মনে করানোর দায়িত্ব সেটা তো অবশ্যই সকাল সকাল নমস্কার কলকাতাতে আমি নিয়েছি। যাই হোক, একটা গান শুনবো, মানে মহু একটা গান শোনাবে আজকের নমস্কার কলকাতা। গানটা ফিরে এসে, মানে গানটা শুনে ফিরে এসে আবার আপনার পাঠানো সব গল্পগুলো আস্তে আস্তে পড়তে বসবো, তাই কোথাও যাবেন না। জিজ্ঞেস করেছিলাম যে যে কাজটা ছোটোবেলায় ভেবেছিলেন যে একদমই করবেন না, কিন্তু বড় হয়ে আপনাকে করতে হচ্ছে, সেটা কি, সেটা কি ধরনের গল্প, সেটা কি ধরনের কাজ, সেটা কি জিনিস, সেটা আমাকে বলুন। আপনারা বলেছেন আর আমি সেবার এবার সেগুলোকে পড়ব, তাই স্টে টিউন।

0: কোথায় পাবি রে?
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যাঁ, নমস্কার কলকাতায় ফেরত চলে এসেছি। আর যেমন কথা সেরকম কাজ বলেছিলাম যে এবার তোমার লেখা যা যা যা যা হোয়াটসঅ্যাপ আছে, যা যা মেসেজ আছে সেগুলো পড়ব। শাওনের মেসেজ সবার আগে এসেছে বারাসাত থেকে। শাওন বলছে, ছোটোবেলায় ভাবতাম কোনোদিনও মশারি টাঙাবো না আর মশারি গোছাবো না, কিন্তু এখন মাঝে মধ্যেই যেটা করতে হয়, যদিও সুযোগ পেলে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলতেই থাকে। হ্যাঁ, মশারি টাঙিয়ে শোয়াটা নিয়ে আলাদা করে কিছু বলবার নেই। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, যেরকমভাবে মশার উৎপাত রয়েছে, সেখানে কিন্তু মশারিটা টাঙিয়ে নিলে খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। তাই সুপ্রভাত দিদি, আর চিঠিগুলো খুব সুন্দর ছিল পরপর। তা আমার এক বন্ধুর সাথে স্কুলে খুব মারামারি হতো, ঝগড়াঝাটি, মান অভিমান সবই হতো। এরপর কেটে যায় বেশ কিছু বছর, হঠাৎ এক বন্ধু দিদির বিয়েতে, সেই বন্ধুর সঙ্গে দেখা হতে কথা বলতে বলতে, বিয়ের বাড়িতে কাজ করতে করতে আমরা আরও বেশি করে বন্ধু হয়ে যাই, ভালো বন্ধু হয়ে যাই, সেটা ভাবতেই পারিনি। সৌভিক সরকার খসবা হালতু থেকে বলছে। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এক্সাম্পলটাই দিয়েছিলাম, আমি বলেছিলাম যে হয়তো আপনি ভাবছেন যে আরে এর সঙ্গে আমি কোনোদিনও কথা বলবো না, কিন্তু দেখা গেলো বড় হয়ে সে খুব ভালো বন্ধু হয়ে গেল আপনার। আপনার মনের কথাটা খুব সুন্দর করে বুঝে নিচ্ছে। যাই হোক, সুভাষ চক্রবর্তী উত্তর বাবলি থেকে বলেছিলাম, ভেবেছিলাম বড় হয়ে মা বাবার পাশে থেকে তাদের সেবা যত্ন করবো, সেটা করার চেষ্টা করছি। বাহ, তবে আমি জিজ্ঞেস করেছিলাম কোনটা করবেন না ভেবেছিলেন, কিন্তু সেটা করছেন। আচ্ছা, আর সুভাষদা, একদম আজকের প্রোগ্রামের শুরুতেই আমি যদি বন্ধু হও তবে বাড়াও হাত গানটা শুনিয়েছিলাম। এই গানটা সুভাষদা আমার কাছে মাঝে মধ্যেই শুনতে চায়, মানে আমি যখনই আসি প্রোগ্রামে তখনই আমাকে লিখে পাঠায় এই গানটা প্লিজ শোনা। এই গানটা কিন্তু আমি শুনিয়েছি, প্রবাবলি তখন হয়তো আপনি রেডিওটা চালাননি, মাই ব্যাড। আচ্ছা, রেডিও আমার প্রিয় বন্ধু শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল, তোমাদের সবাইকে আমার খুব ভালো লাগে, শুভ সকাল, ভালো থেকো। আচ্ছা, এটা লিখে পাঠিয়েছে শর্মিষ্ঠা মুখার্জি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি জানতে চেয়েছিলাম শর্মিষ্ঠা দি, সেটা হচ্ছে যে কাজটা ছোটোবেলায় আপনি ভেবেছিলেন একদম করবেন না, কিন্তু সেই কাজটা আপনি বড় হয়ে করছেন, সেটা কি আপনি জানিয়েছেন? সেটা কিন্তু জানানোর অনেক টাইম রয়েছে, 8:30 সবে বাজে, 10:00 অবধি আছে। আপনি লিখে পাঠিয়ে দিন, আমি পড়ে দেবো।

0: ওকে, বেলপুকুর তুংপাড়া থেকে বলছে, গুড মর্নিং মহুয়া দিদিভাই। ছোটবেলায় ইচ্ছা ছিল বড় হয়ে শিক্ষক হব, কিন্তু শিক্ষক হতে পারিনি। শিক্ষকদের মতোই ছাত্রদেরকে উপদেশ দিতে আমি থাকি। আমি এখন ইনকাম ট্যাক্স প্রফেশনাল ব্যক্তি, তাই পার্টিদেরকে উপদেশ দিয়ে কীভাবে ট্যাক্স বাঁচাতে হয় সেটা নিয়ে শিক্ষকতা করতে হয়। দীপক কুমার তুমি, বাহ, এটা তো বেশ ভালো ব্যাপার। মনে হচ্ছে দাদার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে হবে। রাদার আমরা সবাই চাইব ওই দীপকদার সঙ্গে কথা বলতে, তাই না? সোমেন যাদবপুর থেকে বলছে, গুড মর্নিং মহুয়া, আমি ছোটবেলায় ভাবতাম বড় হয়ে খুব দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ওহো, এটা তো একেবারে আমার মনের কথা, মানে সেম পিঞ্চ যাকে বলে। অফিস যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়, ভালো থেকো। হ্যাঁ, অফিস যাওয়ার জন্য হোক বা যে কোনো কাজের জন্য হোক, এখন অনেক সময় এরকম দেখতে পাওয়া যায়, হয়তো ঘুমটা এমনি অটোমেটিক্যালি ভেঙে গেল যেদিন ভাবছি হ্যাঁ আজকে একখানা সানডে পাওয়া গেছে, আজকে তো নমস্কার কলকাতায় যাওয়ার নেই, তাহলে আজকে একটু ভালোভাবে ঘুমাতে হবে, অমনি দেখা গেলো ঘুমটা এমনিই ভেঙে গেল। মানে কি জ্বালাতন! যাই হোক, এই জ্বালায় যে পড়ে সেই বোঝে। তো আমার মনের এই সুন্দর ভাবাবেগকে ভাগ করে নেওয়ার জন্য আপনার জন্য একটা আলাদা করে হাততালি আমি বাজিয়ে দিতেই পারি। ছোট হাততালি বাজালাম কারণ এবার একটা বড় গান শুনবো, সুন্দর গান শুনবো। গান শুনে ফিরে এসে কথা হবে, কোথাও যাবে না, একটা ফ্ল্যাশব্যাক গান শুনবো রাদার। সঙ্গে থাকুন মহুয়ার সঙ্গে, নমস্কার কলকাতা।
1: FM Rainbow তে Rainbow Flashback Song।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ, নমস্কার কলকাতায় রয়েছি। ঘড়ির কাঁটা বলছে 8:41, মহুয়া রয়েছি সঙ্গে। আর একটা খবর দিই, সেটা হচ্ছে যে আমাদের এখানকার খবর অবশ্য না, এটা আমাদের পাশের রাজ্য বিহারের খবর। সেখানে একটা ঘোষণা করা হয়েছে, ঘোষণা বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সাররা, আজকাল তো ভীষণ ইনফ্লুয়েন্সারদের চারিপাশে মানে রয়েছেন তারা, প্রচুর মানুষ রয়েছেন যারা সত্যি ইনফ্লুয়েন্স করেন কি এবং মানুষেরা ইনফ্লুয়েন্সড হন, এটা কিন্তু ঠিক কথা। লক্ষ লক্ষ মানে কোটির কাছাকাছি ইনফ্লুয়েন্সার থাকে, মানে ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার থাকে রাদার। তো এত মানুষকে নিয়ে যারা করছেন, মানে যারা একটা কিছু বলছেন, মুখে তারা একটা কোনো কথা বলছেন, তারা একটা কোনো কাজ করছেন, একটা কিছু করে দেখাচ্ছেন, একটা কিছু পারফর্ম করছেন, সেটা মানুষেরা দেখছেন, সেখানে লাইক করছেন, কমেন্ট করছেন, সেটা তারা বড় ব্যাপার। বিহার গভর্নমেন্টের বক্তব্য হচ্ছে যে ইনফ্লুয়েন্সারদেরকে কিন্তু এবারে যদি তারা গভর্নমেন্ট স্কিম নিয়ে তারা ভিডিও বানায় বা গভর্নমেন্ট স্কিম নিয়ে তারা কথা বলে, সেটার প্রয়োজনীয়তা নিয়ে যদি কথা বলে, তাহলে প্রতি লাখ ভিউয়ের জন্য সে 10,000 টাকা করে পাবে সেই ইনফ্লুয়েন্সার। এটা কিন্তু বেশ একটা ভালো একটা ব্যাপার, কিছু চ্যালেঞ্জিংও হয়তো কিছু ক্ষেত্রে হতে পারে। এবং যদি সেই ভিউটার সংখ্যাটা হয়ে যায় 1 মিলিয়ন, 10 লাখ মানে প্রতি লাখের জন্য 10,000, এবং যদি 1 মিলিয়ন মানে 10 লাখ ভিউ যদি পাওয়া যায় প্রতি ভিডিওতে, এভরি ভিডিওতে মানে এক একটা ইচ ভিডিওতে যদি এরকম হয়, তাহলে কিন্তু একটা এক্সট্রা 1 লাখ টাকাও দেওয়া হবে। মানে প্রতি লাখের জন্য 10,000, তার সঙ্গে যদি 10 লাখ হয়ে যায় সেখানে একটা এক্সট্রা 1 লাখ টাকা পাওয়া যায়। এটা একটা ভালো ব্যাপার। তো এটা যদিও সবার জন্য ওপেন নয়, এটা কিন্তু একদম ক্রিয়েটর যারা চ্যানেল, যারা কিনা গভর্নমেন্টের সোশ্যাল মিডিয়া রুলসের সঙ্গে যারা এম্প্যানেল, যে সমস্ত ক্রিয়েটররা মানে একদম গভর্নমেন্ট সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা রয়েছেন, যারা এটা নিয়ে কাজ করে থাকেন, তারা কিন্তু করতে পারেন। সেই সমস্ত ক্রিয়েটরদের জন্য এই এই চ্যানেলাইজ মানে এই চ্যানেলটা তৈরি করা হয়েছে, যে কোনো ক্রিয়েটরদের জন্য নয়। এবং এটা কিন্তু বিহার সরকার বলেছে। তো এরকম একখানা যদি ভালো অফার পাওয়া যায় এবং সেখানে যদি সত্যি সেই গভর্নমেন্ট সেই রিচটা থাকে বা সেই লিঙ্কটা থাকে, তাহলে কিন্তু এটা সত্যি একটা ভালো কিছু, ভালো একখানা পজিটিভ দিকের দিকে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। যাই হোক, আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সাররা তো বিভিন্ন রকম কথা বলেন এবং বিভিন্ন কাজ সেটা করেও দেখান, সেটা ভিডিওর মাধ্যমেও করে দেখান, মানুষেরা কিন্তু ফলো করে। কিন্তু হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, মানুষ কিন্তু ভীষণ বুদ্ধিমান, তারা কিন্তু বোঝেন যে কোনটা করতে হবে এবং কোনটা করতে হবে না। অবশ্যই যেটা পজিটিভ সেটা মানুষ নেবেন, সুতরাং পজিটিভ জিনিস যদি থাকে সেটা যেভাবেই হোক না কেন, সরকারি বিভিন্ন প্রকল্প যেখানে কিন্তু কিন্তু পজিটিভের কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু মানুষ অবশ্যই গ্রহণ করবেন এবং সেটা নিয়ে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাবেন। যাই হোক, ভালো কথাটা ভালোভাবে ভাবতে সত্যিই আমাদের ভালো লাগে। এবার যেটা করবো সেটা হচ্ছে গান শুনবো, গান শুনে ফিরে এসে কথা হবে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, সঙ্গে রয়েছি মোয়া নিয়ে। নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি।
3: প্রিয়াঙ্কা কর শুনতে চেয়েছেন বাঁশদ্রোণী থেকে যে গান, সেই গানটা এবার রইল গান মিলান্তিতে।

0: একটা মিষ্টি গান শুনতে শুনতে ফেরত চলে আসলাম, আর আপনি শুনছেন আপনার ফেভারিট প্রোগ্রাম,
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: শুধু মিষ্টি বললে অবশ্য ভুল হবে, গানটা মিষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনের দেশের প্রতি যে ভালোবাসা সেটাকেও তুলে ধরে। যাই হোক, আপাতত

আমি জিজ্ঞেস করেছিলাম যেটা ছোট্টবেলায় একদম ভালোবাসতে না, যে কাজটা ভেবেছিলেন আপনি করবেনই না, কিন্তু সেই কাজটাই বড় হয়ে আপনাকে করতে হচ্ছে। দেখুন, উৎপল দা লিখে পাঠিয়েছেন বেহালা থেকে, বলছেন যে আমি ভেবেছিলাম ছোটবেলায় একদম ব্যবসা করব না, কিন্তু এখন পারিবারিক ব্যবসাটাই দেখাশোনা করতে হচ্ছে। প্রতীক্ষা মাঝি জালাল সি বউবাজার হাওড়া থেকে বলছেন, আমার মেয়েবেলা থেকে ইচ্ছা ছিল মানুষের সেবা করব, বড় হয়ে বায়োলজি নিয়ে পড়লাম, জুলজি অনার্স করলাম, কয়েকটা নার্সিং পরীক্ষা দিলাম, নার্সিংয়ে যা ঘটনা দেখলাম শুনলাম আমার মতামত বদলে গেল। এখন বাবা মায়ের ইচ্ছা হলো যে আমি টিচার হব, আমারও সেটাই, তাই ভেবে আমি আচ্ছা বিএড বা ডিএলএড এ ভর্তি হলাম, ডিএলএড। আচ্ছা, চলছে সমস্ত কিছু তার কাজ, পড়াশোনা যেটা সেরমভাবে ভেবেছিলাম অবশ্য সেটা হলো না, দেখা যাক আগে কি হয়। হ্যাঁ, সামনে কি হয় সেটা অবশ্যই দেখার, হাল ছাড়ার কোনো প্রয়োজন নেই। ইচ্ছেটা যদি সঠিক থাকে তাহলে ডেফিনেটলি সেখান থেকে একটা কিছু পথ, সেখান থেকে একটা রাস্তা নিশ্চয়ই বেরিয়ে চলে আসবে। ওকে, যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি থেকে বলছেন, সুপ্রভাত মহুমাদিদি ভাই, নমস্কার সহ সুপ্রভাতি শুভেচ্ছা। ছোটোবেলায় ভাবতাম আমি শিক্ষা জীবন শেষ করে অর্থ উপার্জন করবো, আর কোনো কাজ করবো না। এখন অবশ্য বাগান পরিচর্যা এবং বাজারও করতে হচ্ছে, এটা ভালো লাগলো। আচ্ছা, ভালো অনুষ্ঠান উপভোগ করছি, ভালো লাগলো, সকাল থেকে শুনছি একদম ভোরাই থেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আরজিদিদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সমস্ত কথাবার্তাগুলো শুনলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। গুড মর্নিং, আচ্ছা শুধু গুড মর্নিংটুকু লিখে আমাকে পাঠিয়ে দিয়েছে, কে নামটা অবশ্য বলেননি। শুধু গুড মর্নিং না, সঙ্গে সঙ্গে আমি যেটা জানতে চেয়েছি সেটাও আমাকে বলে ফেলো, সেটা হলো বলে ফেলো বা বলে ফেলুন, হোয়াটএভার, যে ছোটোবেলায় ভেবেছিলেন যে কাজটা আপনি একদম করবেন না, কিন্তু বড় হয়ে আপনাকে সেই কাজটা করতে হচ্ছে, সেই কাজটা আপনি এখন মন দিয়ে করছেন এবং রাদার হয়তো ভালোবাসছেন, রিগ্রেটসের সেই ঠিক জায়গা নয়। তবে আমি বলতে চাইছি যে কাজটা আপনি একদম ভাবেননি, আপনি অবাক হয়ে গেছেন যে আপনাকে সেই কাজটাই করতে হচ্ছে। যাই হোক, এরকম কোনো গল্প থাকলে, স্টোরি থাকলে অবশ্যই আমাকে জানান। আর আপাতত শাহানা বাজপেয়ী আপনার জন্য রইলো।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: Shunchen. Namaskar Kolkata. Namaskar Kolkata.
2: আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে তাঁর একটি বৈঠকে যোগ দেওয়ার কথা। এদিকে গতকাল শ্রী শাহ রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য 1,129 একর জমি সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং সশস্ত্র সীমাবল এসএসবির কাছে হস্তান্তর করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। সুন্দরবনের 150টি নদী তীরবর্তী গ্রামের মানুষের জীবন রক্ষায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ডিজাস্টার রিস্ক রিডাকশন প্রকল্পের সূচনা হল। গতকাল বাসন্তীর জয়গোপালপুরে এটির উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে সুন্দরবনে চাষিদের নিয়ে জৈব চাষ বিষয়ক একটি সুস্থায়ী কৃষি কর্মশালারও উদ্বোধন করেন তিনি। যাত্রীদের নিরাপত্তা সুবিধা এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে গতকাল তারকেশ্বর এবং গোঘাট কামরপুকুর জয়রামবাটি বিভাগ পরিদর্শন করেন। তারকেশ্বরে তিনি অমৃত ভারত স্টেশন প্রকল্পের পুনর্নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। 22 জন ভারতীয় নাবিকসহ 2টি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। ছিনতাই হওয়া এমটি সিবুতে 16 জন এবং এমভি লুতুফে 6 জন ভারতীয় নাবিক ছিলেন। সশস্ত্র জলদস্যুরা ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে আলাদা আলাদা ঘটনায় জাহাজ দুটি ছিনতাই করে। আমস্টেলভেনে FIH হকি বিশ্বকাপে ভারতের পুরুষ দল আজ আয়োজক নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের অভিযান শুরু করতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হতে চলেছে। পুল ডি এর শেষ ম্যাচে পাকিস্তানকে 5-3 গোলে পরাজিত করে ভারত দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: এখানে আর বড় রকমের দেখছি আপনার ওই চারটে সময় বিকেল চারটে আপনার একটা রিলিজিয়াস প্রসেশন আছে পাহাড়পুর ওই সাইডে
2: জমায়।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
3: তপন কর্মকার যে গানটা শুনতে চেয়েছেন হৃদয়পুর থেকে, সেই গানটা এবার রইল।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আচ্ছা, আমাদের স্মৃতিতে এমন কিছু জিনিস থাকে, একেবারে স্মৃতির সঙ্গে জুড়ে থাকে, যে সেই জিনিসগুলো আমরা একেবারেই ছেড়ে দিতে পারি না, ফেলে দিতে পারি না। আমরা যখনই কোনো কিছু জিনিস কিনি বা কারণ কোনো কিছু জিনিস গিফট পাই, বা রাদার আমি যেটা ছোটোবেলা থেকেই দেখছি, আমি শুনেছি যে এইটা আমার ঠাকুরদার বাবার ছিল, বা এই জিনিসটা আমাকে আমার মা খুব স্পেশাল কোনো একটা অকেশনে দিয়েছে, বা মা বলে এটা মায়ের বিয়ের জিনিস, তো সেটা তো আমি ছোটোবেলা থেকেই দেখছি, সেটার সঙ্গে আমার প্রচুর স্মৃতি, কিন্তু সেগুলোকে আমি ছেড়ে দিতে পারছি না। সেগুলো যদি খুব স্পেশাল হয়, খুব মানে এমন কিছু জিনিস যেটা খুব দুর্মূল্য, হ্যাঁ সেটার অবশ্যই আলাদা ভ্যালু আছে, কিন্তু একটা ছোট কাপড়ের টুকরো, বা একটা ছোট সসপ্যান, বা একটা ছোট টেবিলের পাশে রাখার একটা ছোট ফুলদানি, সেটা নিয়েও অনেক সময় অনেক রকম স্মৃতি থাকে। এইটা নিয়েই আজকে কি বলবো জানেন? যেটা বলবো সেটাকে বলে মর্নিং মন্ত্র। তো আজকের কি নিয়ে মন্ত্র আমি দেবো, মন্ত্র না, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এরকম দোলাচল অনেক সময় কাজ করে যে ফেলতে তো আমি পারি, ফেলে দিতেই পারি, ফেলে দিলেই ফেলে দেওয়া হয়ে গেল, কিন্তু আমি কেন ফেলবো না, আমি ফেলবো না। সেখানে যে শুধুমাত্র স্মৃতির জিনিসপত্র থাকছে সেটা তো নয়, তার সঙ্গে প্লাস্টিক, ভর্তি ভর্তি প্লাস্টিক, সেটা জমে থাকে। এটা যে কোনো বাঙালি মধ্যবিত্ত ঘরে, বা যে কোনো রাদার ইন্ডিয়ান হাউস হোল্ডে গেলেই বোধ হয় দেখতে পাওয়া যাবে, শিশি বোতল, পুরনো কৌটো, যেটা হয়তো অমুক দিন অমুক সময় ওই জায়গায় গিয়ে কেনা হয়েছিল, তাই সেখানে একটা ভালো স্মৃতি আছে। কোনো শোপিস যেটা আমি গিফট পেয়েছিলাম সেটা কোনো ভেঙে গেছে, সেটা দরকার নেই, তাও আমি সেটা রেখে দিয়েছি। অমুক বছর সেইবারের দুর্গাপুজোর ভেবেছিলাম অষ্টমীতে পরবো, কিন্তু না, তারপর দশমীতে পরেছিলাম, তো সেই ড্রেসটা তারপরে আর কখনোই পরা হয়নি, কারণ সিঁদুর লেপটা গেছিল, কিন্তু তাও ওটা আমি রেখে দিয়েছি। তো প্রতি বাঙালি ঘরে, এবং রাদার আমি বলতে পারি মানে অনেক ইন্ডিয়ান হাউস হোল্ডে, কিন্তু এইরকম একখানা স্মৃতিমাখা ব্যাপার থাকে যে সেটা কখনো হয়তো আমার কাজে লাগতে পারে, সেটাকে আমি কেন ফেলে দেব। সেটা দিদিমা ঠাকুমার জিনিসপত্র হতে পারে, আমার কাছে জায়গা হয়তো কম আছে, কিন্তু জিনিস অনেক কিছু রয়েছে। কিন্তু আর একটা জিনিস মনের মধ্যে কাজ করে ভেতরে ভেতরে, সেটা হচ্ছে যে আমি যদি ফেলে দিই তাহলে তো সেটা আমি অপচয় করছি, আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সবই হচ্ছে মা লক্ষ্মীর জিনিস, একেবারেই ফেলে দেওয়া যাবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা কিন্তু রিসার্চের একটা বিষয়, যেখানে ভারতীয় ঘরগুলিতে স্টোরেজ নিয়ে প্রবলেম হয়, এবং সেই জিনিসটাকে রেখে দেওয়ার একটা কালচার রয়েছে, সেই জন্য আমি বললাম যে শুধুমাত্র বাঙালি ঘরে না, বাইরেও রয়েছে। তো প্লাস্টিকের

ব্যাগ ধরুন, পুরনো জামা কাপড় বা পুরনো কোনো পোশাক যেটার সঙ্গে স্পেশাল কোনো স্মৃতি রয়েছে, কোনো ভাঙা জিনিস যেটা আমি ইউজ করছি না, কোনো প্লাস্টিকের ডাব্বা রয়েছে বা রাদার কোনো ভালো সুন্দর কৌটো রয়েছে যেটা হয়তো ভেঙে গেছে, রান্নাঘরের অপ্রয়োজনীয় জিনিস রয়েছে যেটা আমি কিনেছিলাম কিন্তু আমার এখন আর কাজে লাগছে না, আমি তার আপডেটেড ভার্সন পেয়ে গেছি, তাও আমি আগেরটা রেখে দিয়েছি, আমি কোনো অনলাইনে কিছু অর্ডার করেছিলাম সেটার বক্সটাও রেখে দিয়েছি, মানে এখানে আর জিনিসটার স্মৃতির সঙ্গে রইল না, অনেক জিনিস যেগুলো আমি আমার ঘরে আসছে কিন্তু আমি জাস্ট ফেলছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটা থেকে কিন্তু না আপনার স্ট্রেস বাড়ে, আপনার চারপাশে ঘরের চারপাশে যদি দেখেন খুব ক্লাটার্ড হয়ে রয়েছে, খুব সমস্ত জিনিস অগোছালোভাবে রয়েছে কিংবা অপ্রয়োজনীয় জিনিস জাস্ট জমছে, সেটাতে কী হয়, সেটাতে কিন্তু স্ট্রেস বাড়ে এবং সেটা নিতান্তই নমস্কার কলকাতায় বসে বসে মহুয়া বলছে তা নয়, এটা কিন্তু গবেষণা বলছে। আপনি যেটা খুঁজছেন অ্যাকচুয়ালি আপনার যেটা প্রয়োজনীয় সেটা খুঁজতে গিয়ে সময় নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আপনার চোখের সামনে ওই সব জিনিসগুলোই রাখা রয়েছে, আপনার হাঁকড়া মানে হাঁটকে হাঁটকে খুঁজতে হচ্ছে, পরিষ্কার করতেও আপনাকে বেশি সময় লাগছে এবং আপনার মনে হচ্ছে আমার জায়গা তো কম, আমার জায়গাটা কম পড়ে যাচ্ছে, আপনার অত বড় ঘর কিন্তু সেখানেও কিন্তু ধরছে না। তো এটা কিন্তু আইকিয়ার সমীক্ষাতেও দেখতে পাওয়া গেছে প্রায় 90% ইন্ডিয়ানদের এই প্রবলেমটা। কী প্রবলেম? যে আমার ঘর খুব ছোট, হয়তো সেরকম নয়, আপনার ঘরে যথেষ্ট স্পেস রয়েছে কিন্তু আপনার ঘরে এক্সট্রা জিনিস রয়েছে, তো আপনি কী করবেন? যেখানে আমার মর্নিং মন্ত্রা, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা জায়গা বেছে নিন, সেই জায়গাটাকে ডিভাইড করুন বিভিন্ন ছোট ছোট, মানে ধরুন আপনি একটা ড্রয়ার বা একটা তাক বেছে নিলেন, সেখানে আপনি সেই এক একটা তাককে এক একটা জিনিসের জন্য রেখে দিন। কীরকম? একটা জায়গায় আপনি রাখুন যেখানে আপনি কাউকে দিয়ে দেবেন, কাউকে দান করে দেবেন বা রাদার হয়তো আপনি বিক্রি করে দেবেন, আপনি সেটা রাখবেন না, আপনি মনে করছেন যে আপনি এটা ফেলে দেবেন, বা আপনি খুব ভালো করে অ্যাসেসমেন্ট করুন যে ক্যাজুয়ালি ফেলে রেখেছেন সেটাকে আপনি রাখতে চান, তাহলে আপনার ওই তাকের মধ্যে ভাগটা রইল যে হ্যাঁ এটা আমি অ্যাকচুয়ালি রাখতে চাই, এটার সঙ্গে আমার খুব স্পেশাল স্মৃতি রয়েছে, সেটা আমার একটা সেন্টিমেন্টাল ভ্যালু দিচ্ছে, কোনো একটা জিনিস যেটা না এটা আমার কাছে না রাখলেও চলবে, এটা আমি বিক্রি করে দিতে পারি বা রাদার আমি কাউকে দিয়ে দিতে পারি, দান করে দিতে পারি। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমি একদম আপনি ফেলে দেবেন এবং সেটা আপনাকে মনটাকে শক্ত করেই মানতে হবে। তো যেটা যাওয়ার সেটাকে যেতে দিন এবং মনে রাখতে হবে যে যদি যায়, পুরনোটা যদি চলে যায় তবেই তো নতুনটা আসবে, নতুন জিনিসটাকে আনতে হবে এই ভাবনাটা রাখুন, আমি কিছু নষ্ট করে ফেলছি না তো, আমি কিছু ফেলে দিলাম না তো, এইভাবে স্মৃতি আঁকড়ানো কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে স্ট্রেস দিচ্ছে। তো আপনার বাড়িতে যদি সিজনাল কিছু আসে সেটাকে আপনি আলাদা করে রাখতে পারেন, আপনার বাড়ির জায়গাটা আপনি এরকমভাবে ইউটিলাইজ করতে পারেন, এতে দেখবেন আপনার মনটা অনেক বেশি শান্ত হবে, অনেক বেশি ভালো লাগবে এবং মনে হবে যে না এটার তো কোনো প্রয়োজন নেই, এইটাকে আমি একটু আলাদা করে রেখে দিতেই পারি বা এটাকে আমি ছেড়ে দিতেই পারি। ছেড়ে দেওয়াটাও কিন্তু একটা খুব ভালো প্র্যাকটিস। হ্যাঁ অবশ্যই বললাম, আমাকে আমার উপরে হয়তো অনেক কাকিমা জেঠিমা রেগে যেতে পারেন যে না ওটার সঙ্গে তোমার ভীষণ সেন্টিমেন্টাল ভ্যালু রয়েছে, না সেরকম যদি স্পেশাল ভ্যালু থাকে সেটা অবশ্যই, যেটা যেটা সত্যি খুব দুর্মূল্য সেটা তো অবশ্যই আপনি ফেলবেন না, যেটা আপনি আর পৃথিবীর কোথাওই পাবেন না সেটা আপনি আপনার কাছে রাখবেন, কিন্তু সেটা তাহলে ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, গুছিয়ে সুন্দর করে রাখুন, মোদ্দা কথা হচ্ছে গোছান গোছান গোছান। এটাই ছিল আমার আজকের মর্নিং মন্ত্রা। মর্নিং মন্ত্র নিয়ে অনেকটা কথা বললাম ঠিকই, কিন্তু এবারে সময় হয়ে গেছে তিনেকে তিন গানের হ্যাট্রিক শুনে নেওয়ার, পরপর তিনটে গান শুনবো, শুনে ফিরে আসছি, কোথাও যাবেন না, মহুয়া সঙ্গে নিয়ে রয়েছে। নমস্কার কলকাতার, ঘড়ির কাঁটা বলছে 9:23।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় দিন একে দিন গানের হ্যাট্রিক শুনছিলাম। আর একেবারে শুরুতে শুনেছি লতা মঙ্গেশকরকে, আর একটু আগে মানে একদম শেষ দিন একে দিনে গানের হ্যাট্রিকে শুনছিলাম আশা ভোঁসলেকে। প্রথমে শুনেছি ইয়ে হাম আগে কাহা বীর জরা ফিল্মের থেকে, লতা মঙ্গেশকর উদিত নারায়ণ ছিলেন। তারপরে লবো কো লবো সে ছুপা সাজাও কে কে গাইছিলেন ভুল ভুলাইয়া থেকে। আর একটু আগে লাকি লিপস লাকি সিনেমা থেকে, যেখানে সেই স্নেহা উল্লাল আর সালমান খানকে আমরা দেখেছিলাম, মনে আছে? নিশ্চয়ই মনে আছে, মনে করিয়ে দিলাম। ওকে, তো এই ছিল আজকের তিন একে তিন গানের হ্যাট্রিক। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেসেজগুলো পড়ে ফেলতে হবে। এবার একটু গোপাল সিনহার মেসেজ পড়ি। গোপাল দা বলছেন বসুনগর থেকে, প্রথমেই শুভ সকাল জানাই, আজকের বিষয়ে বলি। আচ্ছা, বিষয়টা একবার রিমাইন্ড করিয়ে দিই, সেটা হচ্ছে ছোটোবেলায় আপনি একটা কাজ ভেবেছিলেন একদম করবেন না, যেটা বড় হয়ে আপনাকে করতে হচ্ছে। গোপাল দা কী বলছেন? গোপাল দা বলছেন, আমি অতি সাধারণ ছেলে এবং লেখাপড়াতেও সাধারণ ছেলে। মানুষের ইচ্ছা তো আর বাঁধ মানে না, চাহিদা আমার খুব বেশি না থাকলেও আমার এমন একটা সুপরিচিত বড় সংস্থায় চাকরি করার ইচ্ছা ছিল, যেখানে কাজের মধ্যে ডুবে থেকেও ঘন ঘন কাজের সুবাদে ট্যুর প্রোগ্রাম করা যাবে। কাজের ভাগে ভাগে রদ দেখা হলো, কলা বেচা হলো, কারণ আমি বেড়াতে ভালোবাসি। তো বড় হয়ে সেই ইচ্ছা পূরণ তো হলোই না, যেটা চাইনি সেই রাজনৈতিক পরিমণ্ডল পৌরসভায় চাকরি করতে হচ্ছে। দীর্ঘ বহু বছর ধরে কি আর করা যাবে, চাকরি বলে কথা না করে। আচ্ছা, গোপালদা উল্টোটা লিখেছে, যেটা ভেবেছিল সেটা হয়নি, আমি বলেছিলাম যেটা একদম ভাবিনি কিন্তু সেটাই হয়েছে। যাই হোক, এবার শঙ্কর দার মেসেজ এসছে। NCC ট্রেনিং নিয়েছি স্কুলে থাকাকালীন, বড় হয়ে মিলিটারিতে নাম লেখাবো একদিন, স্বপ্ন আমি মনে মনে লালন করলাম, স্কুল ছাড়ার পর ঠিকঠাক মিলিটারিতে নাম। স্বপ্ন আমার হলো না পূরণ বাড়ির বাধা দানে, শেষে ব্যবসাদার হয়ে আমি বসি দোকানে। শঙ্কর চন্দ্রদেব বারাসাত। এটা কিন্তু অনেকের, আপনার বাড়িতে কেউ ছিলেন কি দাদা মিলিটারিতে? এটা অনেক সময় শোনা যায় যে বলে তোমার বাবা, সে তো সারা জীবন নমাসে ছমাসে একবার বাড়ি হলো, তুমিও কি তাই করবে? মায়ের বাধায় আর ছেলের মিলিটারিতে যাওয়া হলো না, এরকম গল্প শোনা যায় অবশ্য। যাই হোক, আমার SMS করে পাঠানো বিষয়টি মেসেজ পড়বেন? হ্যাঁ, পড়েছি। আজ সকালটা আমার কাছে শুভ নয়, কারণ সকাল থেকেই চলছে লোডশেডিং, এদিকে গরমের দাপট, নমস্কার কলকাতা শুনতে না পাওয়ার যন্ত্রণা মনটা ভীষণতায় ভরে গেছে। বিশেষ করে নমস্কার কলকাতা শুনতে না পাওয়ার যন্ত্রণাটা বেদনাদায়ক, মোবাইলের চার্জ কম তাই শোনা হলো না ঠিকঠাক করে, সেই জন্য দুঃখ। মাধাই দাস লিখেছে বহর ঘোষপাড়া থেকে। ও হো, মানে আমাদের বন্ধুরা আমাদেরকে এত ভালোবাসে না শুনতে পেলেও লেখে। বাট দাদা, আপনার মেসেজটা আমি পড়ে দিয়েছি, আই গেস আপনি জানি না আপনি এখন শুনছেন কিনা। দেখ, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছে, শুভ সকাল মহুয়া, শুভ সকাল দাদা আপনাকে। চোখ ফুটতেই চেয়ে দেখি রসে ভরা মোর বঙ্গ, গ্রামের চারদিকেই দেখি আনন্দ সুখের রঙ্গ, সকালে উঠেই একটু পড়া, বাবা অফিস গেলে মুক্ত বিহঙ্গ আমি উড়ি টিকিটাও না মেলে, স্কুলে যাওয়ার সময় হলে ছুটে আসতাম ঘরে, পড়াশোনাতে ছিল না ফাঁকি আজও মনে পড়ে, যখন একটু তথাকথিত ওই পাকা জারে বলে তখন থেকে মনের মধ্যে আড্ডার ফন্দি জ্বলে, বড় হয়ে হবই হব এক মস্ত আড্ডাবাজ, খারাপ বললে বলবে লোকে করো আড্ডায় রাজ, কেমন করে কি যে হলো গোলমাল ভাই গোলমাল, ব্যাংকার হয়ে বেকার হলো ভাবনার হালচাল, একজন হয়ে গেল ব্যাংকার, একজন হয়ে গেল ব্যবসাদার, অনেক রকমের গল্প আজকে শুনছি কিন্তু। আচ্ছা, আরও একজন লিখেছেন, শ্যামসুন্দর দাস SSD নারকেলবাগান লস্করপুর থেকে, বলছেন সুপ্রভাত মহুয়া, ছবি ভরা গল্প কাহিনী রামায়ণ কিংবা মহাভারতে মজা লাগলো ছোটবেলায় মনোযোগে পড়তে, রামের মতো সত্যবাদী হব ভবিষ্যতে, আসুক ঝড় আসুক বাধা সব প্রতিকূল অবস্থাতে, বড় হয়ে কি হলো প্রয়োজনে মিথ্যা, ছোটবেলায় ভাবিনি কভু এমন যে হবে মোর অবস্থা, ছোটবেলায় সঙ্গী ছিল লাটিম ঘুড়ি চরকা, ভেবেছিলাম সঙ্গে রাখবো এখন দিচ্ছে ওদের ধোকা, একটা নয় দুটো নয় হাজার রঙিন ভাবনায় কোথায় যেন হারিয়ে গেছে গতিময় জীবনের তাড়নায়। আমাদের গতিময় জীবনের তাড়নায় অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়, ঠিকই, একদম ঠিক। আচ্ছা, সুরজিৎ বর দক্ষিণ চব্বিশ পরগনা পার্বতীপুর ঘনশ্যামবাটি থেকে বলছে, শুভ সকালের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, জয় হিন্দ। দিদিভাই, আপনাদের প্রোগ্রামগুলো আমার ভীষণ ভালো লাগে, সকাল থেকে রাত অবধি FM রেইনবো চলতেই থাকে, আপনাদের বলা প্রত্যেকটা কথা গান মন ছুঁয়ে যায়, সকলকে প্রণাম জানাই। আমার সমস্ত বন্ধুরা যে যেখানে প্রোগ্রাম শুনছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আমার একটা অনুরোধ, আচ্ছা, আমার প্রেমের সুকন্যার জন্য একটা গান। আচ্ছা, আমি সুরজিৎ, সাধারণ মানুষ, সুরজিৎ ঘনশ্যাম বাটি লিখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সেটা তো আজকের তো মোটামুটি গান ঠান শোনানো হয়ে গিয়েছে, কিন্তু কি গান দাদা, তুমি সেটাই লেখনি। সুরজিৎ বর ঘনশ্যাম বাটি থেকে, তোমার প্রেমের সুকন্যার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আশা করি সুকন্যা প্রোগ্রাম শুনছে, প্রোগ্রাম শুনলে নিশ্চয়ই সুকন্যা বুঝে যাবে যে কে লিখে পাঠিয়েছে, সুরজিৎ কি লিখে পাঠিয়েছে রাধা। আচ্ছা, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে বলছে, আমি ভাবিনি এই পৃথিবী বদলে যাবে এত সবুজ মাটির বুকে, যেন মরুভূমির ক্ষত পৃথিবী আবার ভরে উঠুক রঙিন ফুলে ফুলে, রাঙা মেঘ হাসবে আবার হৃদয় নদীর কুলে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, বাহ সুন্দর। আমি জানতে চেয়েছিলাম যে যে কাজটা ছোটোবেলায় একদম ভাবেননি করবেন সেই কাজটা করতে হচ্ছে, বা অনেকে উল্টোটাও লিখেছিলেন যে ভেবেছিলেন করবেন কিন্তু সেটা আর হলো না। যাই হোক, আপনি আমাকে এখনও মেসেজ করতে পারেন। মোটামুটি 14 মিনিট রয়েছি, 9:46 হয়ে 12 সেকেন্ড, হ্যাঁ অলমোস্ট 14 মিনিট রয়েছি। তবে একটা গান শুনবো, একটা গান শুনে ফিরে এসে কথা হচ্ছে, কোথাও যাবেন না, স্টে টিউনড। এবার শুনবো উদিত নারায়ণকে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা FM রেইনবোতে চলছে। 9:52 হচ্ছে ঘড়ির টাইম। আর এবার একটা ছোট মেসেজ আসছে, সেটা একটু পড়ে দিই। রাকেশ কুন্তি জালালসি রায়ের বাগান থেকে বলছেন, ছোটবেলা থেকে ভেবেছিলাম রাজার মতো জীবনযাপন করব, কিন্তু সেটা তো আর হলো না। কোনো দুঃখ কষ্ট থাকবে না, সবার মুখে হাসি ফোটাতে পারবো। যাই হোক, সেটা হয়নি, কিন্তু নিজেকে রাজা আমি ভাবি, রাজার মতো রাখার চেষ্টা করি। নমস্কার দিদি, ভালো থাকবেন। হ্যাঁ, ওই যে মেজাজটা তো রাজার মতো, আমি তো রাজা নই, আমাকে রাজা হতে হবে না, আমার মেজাজটা রাজার মতো হতে হবে। যাই হোক, সেই মেজাজ, সুন্দর মেজাজটা নিয়ে যদি আপনি থাকেন, আপনি যদি আপনার মতন করে থাকেন, আপনার নিজের স্ট্যান্ডার্ডসে, আপনার নিজের বানানো নিয়মে, কিন্তু সেটাতে যদি কারোর কোনো সমস্যা না হয়, কারোর কোনো অসুবিধা না হয়, তাহলে নিশ্চয়ই আপনি নিজের মতো থাকুন, রাজার মতো থাকুন। ভাবতে অসুবিধা কী আছে, তাই না? নিজেকে রাজা মনে করুন, তাহলে অবশ্যই আপনি রাজার মতোই থাকতে পারবেন। যাই হোক, আজকে অনেক ফোন ধরে আড্ডা হলো। আচ্ছা, একজন আমাকে মেসেজ করেছে, দিদি দেবের গান শুনতে চাই, দেবের গান শুনতে চাই, পাগলুর গান শুনতে চাই। তো পাগলুর একটা গান রয়েছে গান মিলান্তিতে, আমি জানি না এটা কীরকম গান মিলান্তি হবে, নাম এবং কোথা থেকে লিখছে সেটা আমাকে অবশ্য বলেনি। তো এই গানটা রইল গান মিলান্তিতে।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

যাই হোক, নমস্কার কলকাতাতে। আমার একদম টাটা বাই বাই, সি ইউ বলবার সময় হয়ে গেছে। 9:56 বেজে গিয়ে সময় টুক টুক টুক টুক টুক টুক টুক টুক করে অনেকটাই এগিয়ে চলেছে। তো সময় এগোক, সময় তো এগোবেই, সময়ের কাজটাই হচ্ছে এগিয়ে যাওয়া, আর আমাদেরকেও এগিয়ে যেতে হবে। ভালো থাকবেন, একদম সুন্দরভাবে থাকবেন, মাস্ট থাকবেন, আর অবশ্যই 107 FM রেইনবো শুনবেন, সবসময় শুনবেন, আর সমস্ত বন্ধুদের জন্য ওয়েট করে থাকবেন। অবশ্য আমি নেক্সট স্যাটারডে আরও একবার আসবো আপনাদের সঙ্গে গল্প করবার জন্য আর আড্ডা দেওয়ার জন্য। টিল দেন খুব ভালো থাকুন, টাটা, টেক কেয়ার। আর আপনাদের জন্য হ্যাঁ, ভালোবাসা অবশ্যই থাকতে হবে, ভালোবাসা জারি আছে, ভালোবাসা জারি থাকবে। সেই গান নিয়ে, সেই কথা দিয়ে, সেই আশা নিয়ে আজকের মতো মহুয়া বলছে টাটা।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকারের কাছে সংস্কার কোনো বাধ্যবাধকতা নয়, এটি এক অঙ্গীকার ও দৃঢ় প্রত্যয়। তাঁর সরকারের গৃহীত নীতিগুলি জনকল্যাণমুখী, উন্নয়ন সহায়ক ও উন্নয়নমুখী। নতুন দিল্লিতে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে গত সন্ধ্যায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সংস্কারের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছে, যেখানে প্রশাসনিক স্তরের সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে JPSC JSSC নিয়োগ পরীক্ষায় অনিয়মের ইস্যুতে বিক্ষোভ আন্দোলন আরও তীব্র হয়েছে। গতকাল সন্ধ্যায় রাঁচি, গিরিডিহ এবং হাজারিবাগে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাঁচিতে ছাত্ররা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অ্যালবার্ট এক্কা চকে মিছিল করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। ছাত্রনেতারা অভিযোগ করেছেন, JMM সমর্থক ও পুলিশ তাদের মারধর করেছে। অন্যদিকে পুলিশ অভিযোগ করেছে, কিছু ছাত্র নির্ধারিত রুট ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দুজন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। 22 জন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। ছিনতাই হওয়া MTC বুতে 16 জন এবং MV লুতুফে 6 জন ভারতীয় নাবিক ছিলেন। সশস্ত্র জলদস্যুরা ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে আলাদা আলাদা ঘটনায় এই জাহাজ দুটি ছিনতাই করে। রাজ্য সরকার বেতনের প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পেশা কর দেওয়ার ঊর্ধ্বসীমা বাড়িয়েছে। সম্প্রতি অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার 20,000 টাকার বেশি আয় হলে তবে প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং দীঘা হয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আজও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের 224 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

जा बुरा करते हाल, पलक फड़के आए कि दिल धड़के, उमर की उठा।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে তাঁর একটি বৈঠকে যোগ দেওয়ার কথা। বহুদিন ধরেই পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি উঠেছে, সেই সমস্ত দাবিগুলি নিয়েই বৈঠকে আলোচনা হতে পারে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষ এবং গণ্ডগোলের ঘটনার 37 ঘণ্টা পর গতকাল থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য ইমেল করে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজ্য সরকার বেতনের প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পেশা কর দেওয়ার ঊর্ধ্বসীমা বাড়িয়েছে। সম্প্রতি অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার 20,000 টাকার বেশি আয় হলে তবেই প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। এতদিন 10,000 টাকার বেশি বেতন হলে এই কর দিতে হতো। পেশা কর সংক্রান্ত এই নতুন নির্দেশিকা 1 অক্টোবর থেকে চালু হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভিড় ও ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের চলাচল সংক্রান্ত একাধিক পরিকল্পনা গ্রহণ করতে তৎপর লালবাজার এলাকায় পুজোর সংখ্যা, রাস্তায় সুগম চলাচলের সুবিধা বা ভিড় কতটা হয় এমন একাধিক বিষয়ে বিস্তারিত তথ্য সমস্ত ডিভিশনের ডিসির কাছ থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ কমিশনারেট। সুন্দরবনের 150টি নদী তীরবর্তী গ্রামের মানুষের জীবন রক্ষায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ডিজাস্টার রিস্ক রিডাকশন প্রকল্পের সূচনা হয়েছে। গতকাল বাসন্তী জয়গোপালপুরে এটির উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত এবং দীঘা হয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আজও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও তার আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: একদম ঠিক কথা। সোম থেকে রবি সপ্তাহের এই সাতটি দিনের এই সময়টা, অর্থাৎ 11:02 থেকে, যদিও সময়টা এখন একটু এগিয়ে গেছে, 11:06 হয়ে 40 সেকেন্ড, পুরো বেলা 1টা পর্যন্ত এই সময়তে আমরা সত্যিই ডুবে যাই সুরের সাগরে। সে তাতে কখনো থাকে আধুনিক গান, কখনো নজরুলের গান, কখনো রবি ঠাকুরের গান, যেমন আজকের দিনটা রবি ঠাকুরের গান, কোনো দিন আবার লোকসঙ্গীতের সুরে আমরা ডুব দিই। এই যে সুরের সাগরে আমাদের ডুবে যাওয়া, ভেসে চলা, সব কিছু নিয়েই তো আমাদের গান দরিয়া।
1: গান দরিয়া মানে গানের সাগরে আমরা অবগাহন করি। আর আজকের দিনটা শনিবার, আপনারা প্রত্যেকেই জানেন 107 FM রেনবোতে শনি আর রবিবার কিন্তু আমরা কবিগুরুর গান শুনি। আর আজকেও তাই বিদিশা নীলাঞ্জনা আমরা চলে এসেছি গানদরিয়ায় রবি ঠাকুরের গান শুনতে। কিন্তু গান শোনা মানেই তো শুধু গান নয়, তার সাথে একটা জমজমাট গল্পের আসরও আমরা এখানে বসিয়ে ফেলি। তো আজকে আমরা কি নিয়ে গল্প করব?
0: আচ্ছা, ঠাকুর বাড়ি মানে এই যে ঠাকুর পদবীটা, হ্যাঁ, এটা তো তাদের কৌলিক উপাধি ছিল,
1: একদমই।
0: এবং এই যে ঠাকুর বাড়ির অন্দরে, তাদের অন্দরমহলে বা বারমহলে কিংবা ঠাকুর বাড়ির ভেতরের যে নানা রকম গল্প গাছা, তা তো একেবারে কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছে। সেখানকার মানে চেয়ার টেবিল আসবাবপত্রই বলি, কিংবা সেখানকার বিখ্যাত মানুষজনদের কথাই বলি, কিংবা তাদের বিভিন্ন শখ, তাদের বিভিন্ন অভ্যাস, সব কিছুই যেন একেবারে অন্য রকম, অন্য রকম ধারায় পরিচালিত।
1: বুঝলে বিদিশা, এই যে ঠাকুর বাড়ি, এই শব্দটা উচ্চারণ করার সাথে সাথে না মনের মধ্যে নানান কৌতূহল, প্রচুর একটা জিজ্ঞাসা এদিক ওদিক থেকে উঁকি মারে। সব থেকে আগে মনে হয় যে এই যে ঠাকুর বাড়ির বিখ্যাত মানুষরা, তাদের বেড়ে ওঠাটা কিভাবে হলো, তাদের ছোটবেলাটা কিভাবে কাটলো, কিংবা ঠাকুর বাড়ির যারা মানুষজন তাদের প্রাত্যহিক জীবনচর্চাটাই বা কিরকম।
0: তো ঠাকুর বাড়ির মানুষ বলতে কি শুধু ঠাকুর পরিবারের যারা বংশধর বা ঠাকুর পরিবারকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের কথা?
1: একদমই নয়,
0: তা নয়। যেমন ধরো, যদি আমি বলি ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকে টাকা, আর কুটুম্বাড়িতে মেয়েদের পৌঁছিয়ে দিয়ে আসা, আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে নিয়ে আসা।
1: এরাও তো ঠাকুর বাড়ির আপনজন।
0: এবার ভাবুন দেখি কাদের কথা বলছি। আজকে কিছুটা সময় আমরা কিন্তু শুনব এই সব মানুষজনদের কথা, যাদের ছাড়া ঠাকুর বাড়ির, এই যে এক্ষুনি নীলাঞ্জনা বললো যে ঠাকুর বাড়ির পুরুষদের, মহিলাদের মানে ছেলে মেয়েদের বেড়ে ওঠাটা অসম্পূর্ণ হয়ে যেত, কিংবা ঠাকুর বাড়ির যারা বংশধর, যারা পুরুষ, হ্যাঁ, তাদের যে মানে বাবু পুরুষ যারা, তাদের যে বাবুয়ানি, তাদের যে শখ, তাদের খিদমত করা, সেগুলি অসম্পূর্ণ থেকে যেত।
1: কিংবা ঠাকুর বাড়ির যারা বিখ্যাত মহিলা, হ্যাঁ, সেই মহিলা মহলের এই যে দুপুরবেলার কিছু চর্চা, কিংবা বই পড়ে শোনানো, কিংবা তাদের রূপটান, কিংবা তাদের পায়ে আলতা পড়ানো, সেগুলো কোথায় গিয়ে যেন ঘাটতিপত্ত বা গিন্নিমাদের, যাদের ছাড়া চলতো না
0: একেবারে,
1: সেই সমস্ত
0: মানুষজনদের কথা
1: যারা আজকে একেবারে ঠাকুর বাড়ির ওই ঐতিহ্যের একটা অঙ্গ, তাদেরকে নিয়েই কিন্তু আজকে আমরা গল্প গাছা করব,
0: খানিকটা করব, বাকি আরো অনেক বিষয় আছে,
1: তবে
0: খানিকটা সময় তাদের জন্য
1: একটু উঁকি মারব।
0: একদম একদম,
1: ঘন্টার পরিসরে ঠাকুর বাড়ির অন্দরে উঁকি মারাটা সম্ভব না পুরোটা, যতটুকু পারা যায়।
0: ঠিক,
1: কিন্তু
0: আমরা চলে যাব আবারও গানে, তারপর ফিরে এসে বাকি কথা।

0: সত্যি সত্যি আমাদের কোথাও হারিয়ে যাওয়ার মানা নেই। আর যদি সাথে থাকে রবি ঠাকুরের সুরের জগৎ, তাহলে তো আমরা বিশ্ব সংসারে যে কোনো রাগায় শান্তিতে হারিয়ে যেতে পারি।
1: একদমই। যারা একটু দেরি করে রেডিওটা টিউন করেছেন 107 FM রেনবোতে, তাদের জন্য আরও একবার বলে দিই, স্টুডিওতে ঘড়িতে মানে স্টুডিওর ঘড়িতে এখন সময় দেখাচ্ছে 11:13 হয়ে 52 সেকেন্ড। আপনি শুনছেন গান দরিয়া বিদিশা এবং নীলাঞ্জনার সঙ্গে। আর আজকের গান দরিয়া মানে শনি, এবং আজকে শনিবার আর আগামীকালও, অর্থাৎ শনি রবির গান দরিয়াতে আমরা ভেসে যাই রবি ঠাকুরের গানে, রবি ঠাকুরের সুরে। আজও ঠিক তাই হবে, তার কোনো অন্যথা হবে না। পুরো বেলা একটা পর্যন্ত আমরা থাকবো রবি ঠাকুরের গানে, আর একদম নীলাঞ্জনার কথা মতো উঁকি দেব ঠাকুর বাড়ির অন্তর্মহলে। বিভিন্ন সময় বিভিন্ন মানে একটা টাইম ট্রাভেল হবে। তবে তার আগে গান, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর এক গান বিরতি নিয়ে আমরা মানে বিদিশা নীলাঞ্জনা আবারও ফিরছি।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা আজ কথা বলবো বলছি ঠাকুরবাড়ির অন্দরমহলের সেই সব মানুষজনকে নিয়ে, যেসব মানুষজনকে ছাড়া ঠাকুরবাড়ি একেবারে অচল। শুধু ঠাকুরবাড়ি কেন নীলাঞ্চনা, আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যে আজ আমাদের গৃহকর্ম সহায়িকা যিনি বা সহায়ক যিনি, তিনি আজকে আসতে পারবেন না, ব্যাস মাথার উপরে একেবারে বজ্রাঘাত। তার উপর যদি মানে সেদিন থাকে আমাদের আকাশবাণীতে অনুষ্ঠান, তাহলে একেবারে জোরে জোরে বজ্রাঘাত, মানে সঙ্গে আর কি ঝোড়ো হাওয়া নিয়ে,
1: একদম
0: যেরকম আবহাওয়া বার্তা আমরা মাঝে মাঝে দিয়ে থাকি। যাই হোক,
1: মানে আমরা তো অনেকটাই তাদের উপর নির্ভর করে
0: একেবারে একেবারে,
1: সত্যি সত্যি কিছু কিছু সময় তারা কিন্তু একেবারে ত্রাতা রূপে চলেও আসে,
0: একদম
1: সব দিক থেকে আমাদেরকে সাহায্য করে। আসলে কি বলতো, প্রতিদিনের জীবনযাত্রায় আমাদের বাড়ির মানুষজন আপনজনকেও যেমন দরকার হয়, তেমন আমাদেরকে যারা প্রতিনিয়ত সাহায্য করে সেই সব মানুষদেরকেও
0: একেবারে। আমরা বরং সেই সব মানুষদের কথাই ঠাকুর বাড়িতে কেমন ছিল সেই রকম একটু শুনি। প্রথমেই তো বলছিলাম যে দেউড়িতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকে টাকা, আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছে দেওয়া, আর পার্বণের দিনে গিন্নিকে পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা, এই হলো ঠাকুর বাড়ির যে সিংহ দরজা, সেই সিং দরজার দেউড়ি আগলে বসে থাকা যারা ছিলেন গেটকিপার, অর্থাৎ দ্বার রক্ষক, সেই দারোয়ান, তাদের কথা। এবার তাদের তো তাদের মানে নানা রকম অনেক রকম লোকজন তারা ছিলেন, মানে তাদের নানা রকম নাম ছিল, নানা রকম নাম বলে এক একজন এক এক রকম, এক একজনের শারীরিক গঠন এক এক রকম, এক একজনের সাজগোজ এক এক রকম, তারা কেউ তাদের বিশাল বিশাল কারোর গোঁপ ছিল, হ্যাঁ কেউ আবার একেবারে ভীষণ রোগা পাতলা মানুষ ছিলেন। তো একটু একটু তাদের কথা বলি, যেমন জোড়াসাঁকো বাড়ির যে শিবনন্দন দারোয়ান, কোনো দস্তুরি না পেলে ফেরিওয়ালাকে ঢুকতে দিত না বাড়িতে, ভাড়াটে গাড়ির গারোয়ানের সাথে দস্তুরি নিয়ে দেউড়ির সামনে লেগে যেত ঝগড়া। এই যে সব দ্বাররক্ষীরা থাকতেন, তাদের থাকতো চওড়া মোচড়ানো গোফ আর চোমড়ানো চ্যাপটা দাড়ি, পাকা বাঁশের লাঠি তাদের হাতে ধরা থাকতো, আর মা

0: মাথায় বাঁধা থাকত লাল কাপড়ের পাগড়ি।
1: ভাবো সেই সময়ের এই বর্ণনাগুলো শুনতে শুনতে মনে হয় যেন
0: চোখের সামনে দেখতে পাচ্ছ না,
1: হ্যাঁ
0: একদম যেন সেই ইতিহাসের পাতা থেকে, বইয়ের পাতা থেকে উঠে আসছে তারা।
1: জোড়াসাঁকোর ধারে এই পুস্তকে কিন্তু অবনীন্দ্রনাথ বুড়ো দারোয়ান মনোহর সিং এর ছবি এঁকেছেন। এবং এই যে মনোহর দারোয়ান, সে যেমন লম্বা তেমনি চওড়া, গায়ের রং ফর্সা, তার দাড়িটা যেমন ধপধপে সাদা, পোশাকটাও তাই। রোজ সে ঘন্টা খানেক দাড়ি মাছত দই দিয়ে।
0: ভেবে দেখো, দই দিয়ে দাড়ি মাছত,
1: ঠাকুর বাড়ির দারোয়ান বলে কথা না।
0: এবার এই যে এখান থেকে একটা জিনিস আমরা বলতেই পারি, যারা আমাদের রেডিওর ওপারে বসে শুনছেন, আমাদের শ্রবণ বন্ধুরা, আমাদের শ্রবণ সঙ্গীরা, তার মধ্যে যারা যারা পুরুষ রয়েছেন এবং যারা যারা দাড়ি রাখে, হ্যাঁ যারা রাখেন না তারা এরপর রাখুন, এবং রেখে নিত্য দই দিয়ে সেই দাড়ির পরিচর্যা করুন।
1: রূপটানের টিপস দিয়ে দেওয়া হলো,
0: ব্যাস।
1: এই যে বাড়ির মানে দাড়রক্ষী যে, তার রূপটান দাড়ি মাজা দই দিয়ে।
0: এবার ভাবো, মানে এই যে আমরা বারবার বলছি না যে ঠাকুর বাড়ি মানেই একটা সবকিছুতে ইউনিকনেস।
1: এবং তার বাকিটা বলি, তার গলায় আমড়ার আটির মতো সোনার কণ্ঠি, হাতে বালা, কোমরে গোঁজা ভোজালি, দেউড়ির শোভা হয়ে বসে থাকত সে। দারোয়ানকে ডিঙিয়ে অন্দর মহলে ঢুকে পড়া বড় সহজ কথা নয়।
0: এই যে দ্বাররক্ষীদের কথা বলা হচ্ছে, এবং তাদের বিভিন্ন শখ, তাদের বিভিন্ন বেশভূষা, তাদের বিভিন্ন রকমের আচার আচরণ, এই যে এইগুলো সুন্দর করে নথিবদ্ধ করা, লিপিবদ্ধ করা, এবং সেখান থেকে আমরা কিন্তু পুরনো কলকাতার যে ছবিটা খুঁজে পাই, পুরনো কলকাতা, পুরনো বনেদি বাড়ি, সেখানকার রীতি নীতি কেমন ছিল, পুরনো দিনে মানুষজন কেমনভাবে থাকতেন, হ্যাঁ এই সমস্ত ব্যাপারটা নিয়েই কিন্তু ঠাকুর বাড়ির অন্দরমহলে আজকে আমাদের উঁকি ঝুঁকি গান দরিয়ায়। আমরা আবারও চলে যাব, গানে পরপর দুটি গান আমরা শুনবো, ফিরে আসবো আবারও, তবে আমাদের বেশ কিছুক্ষণের বিরতি নিতে হবে, কারণ দিল্লি কেন্দ্রে একটি অনুষ্ঠান আমাদের শুনবো,
1: তারপরে
0: আবার আসবো, তবে প্রথমে দুটো গান তো শুনি, তারপরে আবার ফিরে আসছি,
1: আবার একটু গল্প করবো, আবার গান শুনবো,
0: ঠিক আছে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: দ্বারকানাথের আমলে বাড়ির পরিবেশটাই ছিল অন্যরকম। ধুলি মুঠি শোনা হচ্ছে তখন। তখনকার দিনে যাতায়াতের জন্য না ছিল বাস, না ছিল ট্রাম, যাতায়াত করতে হতো পালকিতেই। পালকির বেহারাদেরও সাজের কত ঘটা, তাদের হাতে থাকতো সোনার কাঁকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাতকাটা মির্জাই। পালকির পাশে পাশে ছুটত লাঠি হাতে দারোয়ান। মেয়েরা গঙ্গা স্নানে যেতে চাইলে বেহারারা পালকি শুদ্ধ জলে চুবিয়ে আনত, আর বরের শোভাযাত্রার পালকিতে করে বর যেত। সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধব, ঢাক ঢোল, গড়ের বাদ্যি, বাঁধা রোশনাইয়ের সাথে নতুন রং করা কাপড় পরে চাকর দারোয়ান পাইক যেত। তাদের হাতে থাকতো অনেকগুলো হাত লণ্ঠন। দ্বারকানাথ সে সময় গড়ে তুললেন বৈঠকখানা বাড়ি। বাড়িতে সে সময় থেকেই নহবতখানা, তোষাখানা, ভিস্তিখানা, বৈঠকখানা, দফতরখানা, বাবুর্চিখানা, এই নামগুলো ধীরে ধীরে চালু হলো।
1: 200 বছর আগেকার কলকাতাতে বনেদি বাড়িগুলিতে থাকতো অনেকগুলি করে মহল। গোটা বাড়িটা প্রধানত দুটি ভাগে ভাগ করা হতো, অন্তর্মহল আর বাহির মহল। বাড়িতে শোবার ঘর, বসার ঘর, ভাঁড়ার ঘর, ঠাকুর ঘর, স্নানের ঘর ছাড়াও ছিল রান্না বাড়ি, গোলা বাড়ি, পুজো বাড়ি, গোয়াল বাড়ি, আস্তাবল বাড়ি, আর ছিল ভিস্তিখানা, তোষাখানা ইত্যাদি প্রভৃতি, নহবতখানা, দফতরখানা, কাছাড়িখানা, গাড়িখানা। এবং নবাবের রীতি অনুযায়ী কিন্তু এগুলির নাম দেওয়া হয়েছিল। খুব ইচ্ছে করছে তো এই সবগুলো সম্পর্কে আরও জানতে, ঠাকুরবাড়ির লোকজনকে সম্পর্কে আরও জানতে। জানব তবে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এই অনুষ্ঠানের পরে।

প্রথমবার যখন বিলেত গেলেন দ্বারকানাথ, তখন তিনি তার পুরনো হুঁকোবর্দার হুলিকে সঙ্গে নিয়ে গেলেন। আসলে তার বরাবরের অভ্যেস ছিল বিশ্রামের সময় আলবোলার নল মুখে তুলে নেওয়া। সেই জন্য তিনি যখন বিলেত গেলেন আলবোলাটা নিয়ে গেলেন এবং তার দেখাশোনা করার জন্য তার প্রিয় হুলিকেও নিয়ে গেলেন। দ্বারকানাথের হাটটা ছোট ছোট খোপওয়ালা একটা মশলার বাক্স ছিল। হুলি আট রকমের মশলা দিয়ে ওই খোপগুলো সব সময় ভরে রাখত। দিন রাত দ্বারকানাথের শরীরের দিকেও যত্ন নিত সে। প্রিয় ভৃত্য হুলি ছাড়াও দ্বারকানাথ বিলেত যাওয়ার সময় নিয়ে গেছিলেন আরও তিনজন ভৃত্য এবং একজন বাবুর্চিকে। এবং এই যে বৈঠকখানার বাড়ির কথা আগে আমরা শুনছিলাম, সেই বৈঠকখানার বাড়িতে কিন্তু বাবুর্চির হাতে তৈরি রান্নাই খেতেন দ্বারকানাথ। কর্তার খাস মজলিস বসত রাতের বেলা। দক্ষিণের 40 ফুট ঘরে অনেকগুলি রাত্রিভোজের টেবিল রাখা থাকতো। আর কত যে খানসামা থাকতো তার ইয়ত্তা নেই। তারা সবাই পরত জড়ি দেওয়া লাল বনাতের উর্দি, কোমরে একটা করে রুমাল। আর এইভাবে মানে বিভিন্ন রকম খাবার জন্য বিভিন্ন রকমের বাবুর্চি রাখা থাকতো। আসলে ভৃত্যের সংখ্যা দিয়েই তখন বাবুরা তাঁদের আভিজাত্যের জাঁকজমক জাহির করতেন। শোনা গেছে মধ্যযুগের ভারতবর্ষে বাদশাহী আমলে এক একটা বনেদি পরিবারে শুধুমাত্র 5,000 জনেই থাকত 50 থেকে 60 জন ভৃত্য।

জোড়াসাঁকো ঠাকুরবাড়ির চাকরেরা থাকতো তোষাখানায়। বিশেষ বিশেষ কাজের জন্য ছিল বিশেষ বিশেষ লোকজন, তাদের সাজ পোশাকও আলাদা আলাদা। চাকর বাকরদের পরিচালনা যারা করতেন তারাই ছিলেন খানসামা, রান্নাবান্নার ব্যাপারে তারাই কিন্তু ছিল প্রধান। তারপরে ছিল সর্দার বেয়ারা, বিছানাপত্র, আসবাবপত্র, ঘরের তেল, সেজের বাতি এসবের তত্ত্বাবধান তারা করতো। হুঁকো পর্দার ছিল, খাবার টেবিলে বা রাতে খাবার কোথাও নিয়ে যেতে হলে আলো নিয়ে যেত মশালচি। হর করা বসে থাকতো বাবুর বৈঠকখানার এক কোণে, বাবু হাঁক দিলেই সেলাম ঠুকে এসে সামনে দাঁড়াতো। ঘোড়া সামলাতো সহিস, ঘোড়ার গাড়ি চালাতো কোচোয়ান, আস্তাবল বাড়িতেই থাকতো তারা। আর পালকি বইতো বেহারা, বাগান দেখাশোনা করতো মালি, রাধা মালি, ভগবত মালি, কত সব নাম তাদের। দুধ দিত রামগোয়ালা বা বল্লভ গোয়ালা, ঘরদোর সাফ করত জমাদারেরা। বাড়ির উত্তর পশ্চিম দিকে মালিপাড়া, গোয়ালপাড়া এইসব জায়গায় ছিল তাদের বাস, এবং চুরি যাতে না হয় তার জন্য গেটে গেটে দ্বার রক্ষিত থাকতই। জামা কাপড় বানাতে থাকতেন দর্জি, জামা কাপড় কাচত ধোপা, জল যোগাত ভিস্তি, আর অন্দরমহলে বাড়ির বউদের নানা ফাই ফরমাস খেটে দেওয়ার জন্য থাকতো অজস্র গৃহকর্ম সহায়িকা বা দাস দাসী। আমরা থাকবো আবারও এই এই কল্পেই থাকবো, এই কথাতেই থাকবো, কারণ স্টুডিওর ঘড়ি তো বলছে সময়টা 11:57 হয়ে গেছে। আমরা একটা ছোট্ট গানে চলে যাব, তারপর সংবাদ বিরতির ওপারে ফিরে আসবো আবার গান দরিয়া নিয়ে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে তার একটি বৈঠকে যোগ দেওয়ার কথা। বহুদিন ধরেই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি উঠছে, সেই সমস্ত দাবিগুলো নিয়েই বৈঠকে আলোচনা হতে পারে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংও থাকবেন বলে খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষ এবং গণ্ডগোলের ঘটনায় 37 ঘণ্টা পর গতকাল থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য ইমেল করে লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে বহিরাগতদের বেআইনিভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ, ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের গেটে অগ্নিসংযোগ এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করার উল্লেখ রয়েছে। রাজ্য সরকার বেতনের প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পেশা কর দেওয়ার ঊর্ধ্বসীমা বাড়িয়েছে। সম্প্রতি অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার 20,000 টাকার বেশি আয় হলে তবে প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। এতদিন 10,000 টাকার বেশি বেতন হলেই এই কর দিতে হতো। পেশা কর সংক্রান্ত এই নতুন নির্দেশিকা 1 অক্টোবর থেকে চালু করা হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভিড় ও ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের চলাচল সংক্রান্ত একাধিক পরিকল্পনা গ্রহণ করতে তৎপর লালবাজার এলাকার। পুজোর সংখ্যা, রাস্তায় সুগম চলাচলের সুবিধা বা ভিড় কতটা হয় এমন একাধিক বিষয়ের বিস্তারিত তথ্য সমস্ত ডিভিশনের ডিসির কাছে চেয়ে পাঠিয়েছে পুলিশ কমিশনারেট। কানাডার আলবার্টা প্রদেশে একটি গুরুদ্বারায় ভোরের প্রার্থনা চলাকালীন এক ব্যক্তির ছুরিকাঘাতে 2 জন আহত হয়েছেন। এডমন্টনের উত্তর পূর্বে অবস্থিত নানকাসার গুরুদ্বারা গুরু শিখ মন্দিরে 5:00 কিছু পরেই ঘটনাটি ঘটে। কানাডার প্রধানমন্ত্রী ম্যাক কার্নি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আহত ব্যক্তি ও শিখ সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং দীঘা হয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আজও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সত্যি এই ঠাকুরবাড়ির অন্দরমহল যেন একটা দেশের মতোই, সেখানে কত কি নতুন নতুন জানার আছে, একটা নতুন দেশ, সেখানে পরতে পরতে যেন রহস্য লুকিয়ে আছে। কেমন ছিল সেই সময়ে ঠাকুরবাড়ি? আমি বলছিলাম যে সংবাদ বিরতির ওপারে এসে নিশ্চয়ই শুনবো সেই কথা। স্টুডিওর ঘড়িতে সময়টা এখন 12:06 হয়েছে, এখনও পুরো বেলা 1 পর্যন্ত রয়েছে বিদিশা নীলাঞ্জনা নিয়ে গান দড়িয়া, রবি ঠাকুরের গান আর তার সঙ্গে ঠাকুরবাড়ির অন্দরমহলের নানা গল্প। এই যে আমরা এখন দেউড়ি পেরিয়ে বারমহল পেরিয়ে, মানে বাইরের বৈঠকখানা কাছারিখানা সব কিছু পেরিয়ে এবার কিন্তু ঢুকে গেছি অন্দরমহলে। অন্দরমহলটা কি? অন্দরমহলে কিন্তু কোনো পুরুষ গৃহকর্ম সহায়ক বা ভৃত্য, তাদের কিন্তু প্রবেশাধিকার ছিল না। সেখানটা শুধুমাত্র সেই জায়গা শুধুমাত্র থাকতে বাড়ির মেয়ে বউরা এবং তাদের সমস্ত রকমের কাজকর্মে সাহায্যকারী গৃহকর্ম সহায়িকা বা দাসী বা তারা থাকতেন। এবং বাড়িতে যে নিমন্ত্রণের চিঠি, সেই সব কিন্তু দূর দেশে আত্মীয় পরিবারের সেই সব নিমন্ত্রণের চিঠি পৌঁছে দিয়ে আসতো কিন্তু নাপিতরা, যারা চুল কাটতো সেই বাড়ির ছেলেপুলেদের, এবং চিঠির সঙ্গে থাকতো মিষ্টির বাক্স। তখন নাপিতই কিন্তু ডাকঘর করার কাজ করে দিত। আর সবচেয়ে বড় কথা যেটা, এই যে তখন তো ওই যে টানা পাখা ছিল, যে পাখা সে অনেকটা পর্দার মতো ওপরে দুলত, সেই পাখা টানার জন্য, হ্যাঁ ঝালর দেয়া পাখা, সেই পাখা টানার জন্য কিন্তু লোক ছিল। আর ঘর জোড়া সেই টানা পাখার জন্য ছিল কি, পাংখা বরদার, পিয়নের কাজ করতো চাপরাশি, এছাড়া পাইক পরকন্দাজ তো ছিলই। এবং এই যে বাড়িতে এই যে ভৃত্য রাজকতন্ত্র, মানে যেটা পরে রবি ঠাকুর বলেছেন যে এই যে তাদের বেড়ে ওঠা, তাদের বেড়ে ওঠা তো সবটাই এদেরই নজরদারিতে, কারণ ঠাকুরবাড়ির প্রথাই ছিল যে শিশুর জন্মের পরে তারা কিন্তু মায়ের কাছে খুব একটা থাকতো না, তাদেরকে ধাত্রীরা নিয়ে যেত, তাদেরকে দাসীরা নিয়ে যেত এবং তাদের কাছেই তারা বড় হতো। একটু বড় হওয়ার পরে তারা নজরদারিতে চলে যেত বাড়ির চাকর বাকরদের, ভৃত্য মহলে। তারা কিন্তু বাড়ির ছেলে মেয়েদের নিজের মতো করে একেবারে তৈরি করতো, তারা যা যা জানতো, মানে ঠাকুর বাড়িতে থেকে তারা যা যা শিখেছে, একদম তাতে একেবারে
1: ঠাকুর বাড়িতে তো তাদের জায়গা হতো
0: একেবারে, তাতে একেবারে সেই বাচ্চাদের পটু পারদর্শী করে তোলার জন্য তাদের চেষ্টার অন্ত ছিল না, সে কথা কিন্তু বলবো। তবে তার আগে একটা ছোট্ট গল্প বলি, মানে নীলাঞ্জনা বলবে এই গল্পটা, যে এই যে দাসদাসী রাখার যে বিলাসিতা ছিল ঠাকুর বাড়িতে, সেটার গল্প বলতে গিয়ে বাবা মশাই অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ, তিনি তার কিশোর পুত্র রবীন্দ্রনাথকে ঠিক কী বলছেন?
1: তিনি বলছেন যে গোয়ালা দুধে জল মেশাতো বলে দুধ পরিদর্শনের জন্য তাদের বাড়িতে একটা ভৃত্য রাখা হয়েছিল। সেই ভৃত্যের কাজ দেখার জন্য কিছুদিন পর আরেক ভৃত্য রাখা হলো। এবার যতই ভৃত্যের সংখ্যা বাড়তে লাগলো, দুধের রং ততই ঘোলা হতে থাকলো, শেষে স্বচ্ছ নীল হয়ে উঠতে লাগলো। গোয়ালার কাছে কৈফিয়ত চাইলে গোয়ালা তখন বাবুকে জানালো, ভৃত্যের সংখ্যা যদি আরও বাড়ানো হয় তাহলে দুধের মধ্যে শামুক ঝিনুক চিংড়ি মাছও দেখা যাবে।
0: বাহ, মানে ভেজ ননভেজ একসঙ্গে একসাথে হয়ে যাচ্ছে, মানে
1: তবে তুমি ব্যাপারটা ভাবো, একজনের ওপর নজরদারি করার জন্য আরেকজন, আরেকজনের জন্য আরেকজন, মানে এটাই তো ঠাকুর বাড়ি না?
0: হ্যাঁ, এই যে কি সুন্দর করে বাবা মশাই বুঝিয়ে দিচ্ছেন তার কিশোর পুত্রকে, আমরা বরং
1: তাদের স্ট্যাটাসটা, তাদের জায়গাটা,
0: এবং সেটার যে কি নিদারুণ জ্বালা হতে পারে সেটাও পর্যন্ত। আমরা আবারও দুটো গানের পরে আসছি কথা নিয়ে।
2: ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, ও ভাই কানাই কারে জানাই

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: না আমরা কিন্তু ভালো মানুষ, আর আমরা নানা রকম মানুষদের কথা বলছি, তারা কখনো ভালো কখনো কালো। তবে আসলে ওই অনেক সময় শাসন টাসন করে ফেলতে হতো, তো সেই জন্য
1: ছোটরা কখনো কখনো
0: টুরে গিয়ে যেত।
1: হ্যাঁ, কিন্তু আসলে আদতে তারা খুব ভালো মানুষ। বাড়ির হেল্পিং হ্যান্ডরা যদি ভালো মানুষ না হয় তাহলে তো সংসারই অচল।
0: ঠিক।
1: এবং যে সময়টার কথা বলছি সেই সময়ের কালটাও ওরকমই ছিল যে এই সমস্ত সহায়ক সহায়িকাদের না রেখেও বাড়ির কাজ কিন্তু একেবারেই হতো না। আসলে অনেক কাজ ছিল, তো বাড়ির মেয়েদের পালকি বইবার জন্য রাখতেই হতো বেহারা, আর বাবুদের ঘোড়ায় টানা গাড়ির জন্য কোচোয়ানকে চাই চাই। তো পাঁচ নম্বর বাড়ির কোচোয়ান ছিল শমশের, আর ছোট্ট ফিটন গাড়ির কোচোয়ান ছিল রামু। এই ফিটন গাড়িতে বাড়ির ছোটদের চড়িয়ে বাড়ির গোল চক্করে ঘোরানো ছিল তার কাজ, আর এইভাবেই হতো ছোটদের হাওয়া খেতে যাওয়া। অবশ্য এই ফিটন গাড়িতে বাড়ির ছোট মেয়েরাই বেশি চাপত। এরপরে যার কথা বলবো, তিনি হচ্ছেন বাড়ির দর্জি বুড়ো নিয়াফত খলিফা। বাড়ির একধারে বারান্দায় ঝুঁকে পড়ে বসে কাপড় সেলাই করত, চোখে তার আতশ কাঁচের চশমা। বাড়ির ছোটরা ভাবত এই দর্জি তাদের মানুষ বলেই মনে করে না, তাই তাদের জামায় কখনো পকেট বানিয়ে দেয় না।
0: একদম, মানে খুব কড়া হুকুম ছিল, পকেট বানানো যাবে না ছোটদের জামা।
1: এবং বাড়ির বাইরের জগতের নানান খবর এনে দিত অলি গলি ঘুরে বেড়ানো শশী পরামানিক। সে বাইরে থেকে ঘুরে এসে খবর দিত রাস্তায় এক কোমর জল, ছিঁড়ু মেথরের মুখে সিঙ্গিদের পুকুরে মাছ ভেসে যাওয়ার খবর শুনেই বিপ্নে চাকর বেরিয়ে পড়ত ছোট্ট ডিঙি নিয়ে শহরের অলিতে গলিতে। আর বেঁটে কালো গোবিন্দ তার কাঁধে হলদে রঙের ময়লা গামছা ঝুলিয়ে ছেলেপুলেকে নিয়ে যেত স্নান করাতে। প্রত্যেকের জন্য কিন্তু মাস মাইনের বন্দোবস্ত ছিল, কারণ আফটার অল তারা ঠাকুর বাড়ির এক একজন মানুষ।
0: একদম একদম, মাস মাইনে তো থাকবে নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে তখনকার সময় কলকাতায় তো বাড়ির ভিতরে জলের কল তখনও বসেনি, তো সেই জলের কি ব্যবস্থা ছিল ঠাকুর বাড়িতে? বেহারা বাঁখে করে কলসি ভরে তুলে আনত মাঘ ফাল্গুনের গঙ্গার জল। রাস্তার ধারে ধারে টানা নহর বয়ে কলের জল আসত, এবং একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকত বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। বাড়িতে সেই জল বয়ে আনার জন্য ভিস্তিকে চাই। ভিস্তি ওই যে কালো চামড়ার ব্যাগে, যেটাকে মশক বলা হয়, সেই চামড়ার ব্যাগে কিন্তু জল নিয়ে, মানে জল ভরে নিয়ে আসতো। ঠাকুর বাড়িতে এক ভিস্তি যে আসতো তার গায়ে থাকতো হাত কাটা নীল জামা, কোমরে খানিকটা লাল শালু জড়ানো, মাথায় পোস্ট অফিসের গম্বুজের মতো উঁচু সাদা টুপি পরত সে, এবং নহরের পাশে দাঁড়িয়ে চামড়ার মশকে জল ভরে নিত। মশকে জল ভরা হলে একটা সরু চামড়ার গলাট দিয়ে সেটাকে বেঁধে, একটা ওই চামড়ার দড়ির মতো থাকতো আর কি, সেটা দিয়ে বেঁধে মুড়ি গায়ের জলটা মুছে পিঠে তুলে বাঁধা চালে ঢুকে যেত ঠাকুর বাড়িতে। এবং ভিস্তি চলে যাওয়ার পর ভিস্তি তো এসে জল ভরে দিচ্ছে জালাগুলিতে, এবার স্বাভাবিকভাবেই জালাগুলিতে জল ভরার সময় চারপাশে প্রচুর জল পড়ছে, সেই জল ঝাঁটানোর জন্য চলে আসতো কে? দু হাতে ঝাঁটা নিয়ে কাজে নেমে পড়ত শ্রীরাম। সবাইটাকে ডাকত ছিরু বলে, এবং চটপট ঝাঁটা বুলিয়ে নিমেষে সব পরিষ্কার করে দিত সে। এই যে মানে একজনের কাজ শেষ হলো আর একজনের কাজ সেখান থেকে শুরু হলো, মানে কাজের যে ধারা তাতে যেন কোনো রকম কোনো ব্যাঘাত না ঘটে, সবটা কি সুন্দর সুচারুভাবে খুব নিয়মনিষ্ঠভাবে একদম একেবারে যেন সেই পুরো পরিকল্পনা করে
1: পুরো ব্যাপারটা সংগঠিত করা।
0: হ্যাঁ একদম একদম।
1: এই যে আমরা কনসেপ্টটা পেয়েছি না, দেখবে অনলাইন আমরা একটা চেইন অনেক সময় কাজ করে না?
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: রকমের আমরা অনকল
0: সার্ভিস,
1: তো এইখানে কিন্তু অনকল নয়, কিন্তু তারা অনকল সব সময়
0: একেবারে একেবারে।
1: বাড়ির মধ্যে তুমি দেখো সেই সময় কিন্তু একটা পুরো চেইন অফ ওয়ার্কার্স তারা কাজ করছেন, মানে একজনের কাজ শেষ হলো বলতে হচ্ছে না, আরেকজন চলে আসে, কোথাও কোনো ফাঁকি নেই, কোথাও কোনো শূন্যস্থান নেই। এটা কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার, যেহেতু ঠাকুরবাড়ি যে কোনো কিছুর ক্ষেত্রেই পায়োনিয়ার, এই ধরনের কাজের ক্ষেত্রেও কিন্তু তারা আমাদেরকে একটা নতুন দিশা দেখায়।
0: এত বড় বাড়ি, এতজন মানুষ, সেখানে যেমন ঠাকুর বাড়ির লোকজন রয়েছেন তেমন তাদের প্রচুর আশ্রিত মানুষজনেরাও রয়েছেন, একটা বিশাল কর্মকাণ্ড চলছে সকাল থেকে রাত পর্যন্ত।
1: বিভিন্ন বিখ্যাত

0: মানুষজন যাচ্ছেন আসছেন,
1: একেবারে একেবারে তাদের পরিচর্যায় বা তাদের মানে সেই অতিথি সৎকারে কিংবা বাড়ির নিত্য নৈমিত্তিক কাজে যেন কোথাও কোনো ছন্দপতন না ঘটে, তাই এই বিরাট যে কি বলবো গৃহকর্ম সহায়ক এবং গৃহকর্ম সহায়িকা যে যারা থাকতেন তারা কিন্তু বিশাল বড় একটা ভূমিকা নিয়ে ঠাকুরবাড়ির অন্দরমহল বারমহল বলা যায় পুরো ঠাকুরবাড়িকে একেবারে বিনা বাধায় সমস্ত রকমভাবে এগিয়ে যেতে, এগিয়ে যেতে মানে নিত্য নৈমিত্তিক কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করতেন।
0: ছেদ পড়তো কোনো একটা কাজ, স্বাভাবিকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি হতো না আমাদের বাড়িতে। ধরো একদিন সকালবেলা তোমার সেই দিদি না আসলেই আমাদের বাড়িতে কিরকম হয়ে যায়, তো সেই জায়গাটা তো দেখতে হবে না।

বিজলি বাতি বা গ্যাসের আলো কিন্তু তখনও আসেনি, তাই প্রদীপ আর রেড়ির তেলে সেজি ভরসা ছিল। এসব সামলানোর জন্য ছিল কে? ফরাস। ঠাকুরবাড়ি নন্দ ফরাস শেষ বিকেলে দুহাতে আঙুলের ফাঁকে বড় বড় তেলবাতি সেজ দুটো অদ্ভুত কায়দাতে হাতের তেলোয় একেবারে স্থিরভাবে বসিয়ে উঠে চলত ফরাসখানা থেকে বৈঠকখানায়। আস্তাবলের ফটকের কাছে থাকত নন্দ ফরাস, সেখানেই ছিল তার ঘর। আর নন্দ ফরাসের ঘরেতে কিন্তু আসর বস্ত কাদের? বাড়ির বাকি সব কর্মসহায়কদের। সেখানে কিন্তু তারা তাদের মজলিশ রচনা করত। এবং ছেলেবেলা রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখছেন, তখন আমাদের বাড়ি ভরা লোক, আপন পর কত তার ঠিকানা নেই, নানা মহলের চাকর দাসীর নানা দিক হই হই ডাক। সামনের উঠোন দিয়ে প্যারিদাসী ধামা কাঁখে বাজার করে নিয়ে আসতো তরিতরকারি। দুখন বেয়ারা বাঁধ কাঁধে গঙ্গার জল আনত। বাসন মাজা নিয়ে আসতো দুপুরে, সোনার মতো ঝকঝকে করে বাসন মেজে যার যার দৌড়ে রেখে যেত। ওই দুপুরেই আসতো তাঁতিনি, নতুন ফ্যাশন পেরে শাড়ির পশরা নিয়ে ঢুকে যেত বাড়ির ভেতরে। মাইনে করা দিনু শেখরার দোকান ছিল গলির পাশের ঘরে, সেখানে সে হাঁপড় ফোঁস ফোঁস করে বাড়ির ফরমাস মতো গয়না গড়ত। সেও আসতো খাজাঞ্চিখানায় কানে পালকের কলম গোজা কৈলাস মুখুজ্জের কাছে পাওনার দাবি জানাতে। কি সুন্দর করে বাড়ির ওই একটা ছোট্ট জানলা দিয়ে বাড়ির ছোটরা কিন্তু দেখতো যে কোথায় কি হচ্ছে, বাইরের যে দৃশ্যটা ওই ওই জানলা দিয়েই তারা দেখতে পেত, আর বাড়িতে কোথায় কি হচ্ছে সেটা তো দেখতোই। এইভাবেই কিন্তু ছেলেবেলায় রবীন্দ্রনাথ বলছে বাড়ির নিত্যদিনের কাজকর্ম কোথায় কখন কিভাবে হতো।

0: সেকালে যারা উচ্চবিত্ত ছিলেন তাদের বাড়ির একটা বাধা দস্তুর ছিল, শিশুরা জন্মের পরই মায়ের কোল ছাড়া হয়ে একজন দুগ্ধদাত্রী দায় এবং একজন দাসীর কোলে মানুষ হতো। রবীন্দ্রনাথের ধাইমার নাম ছিল দিগ্মি। সরলা দেবীও মঙ্গলা দাসীর হাতের বিরাশি শিক্ষার চর্তাপ্পড়কেই বড় হয়েছে।
1: বিরাশি শিক্ষার চর্তা কি গো, মানে সেটা কি বিশাল বড় কিছু?
0: এ বুঝতে হয়।
1: ও তুমি খাওনি বলছো?
0: আমি খাইনি, আর কাউকে খাওয়ানোর আমার কোনো ইচ্ছে নেই।
1: আচ্ছা বেশ।
0: শিশু অবনীন্দ্রনাথকে দেখাশোনার জন্য ছিল পদ্মদাসী। আধ ঠান্ডা দুধ রূপোর ঝিনুকে করে শিশু অবনীন্দ্রনাথকে খাওয়াতো সে। তারপরে খাটে শুয়ে ঘুম পাড়ানো ছড়া আউড়ে আর মাথা চাপড়ে ঘুম পাড়িয়ে দিত। অনেক রাত্রে জেগে বসে সে কটকট করে চাল ভাজা চিপত আর তালপাতা পাখা দিয়ে মশা তাড়াত। শিশু অবনীন্দ্র

0: জেগে আছে জানলে চুপি চুপি মশারি তুলে নিজেদের জন্য বানিয়ে রাখা নারকেল নাড়ু থেকে একটুখানি নাড়ু অন্ধকারেই মুখে গুঁজে দিয়ে গুনগুন করে ছড়া কেটে পিঠ চাপড়ে দিত, আবার ঘুমিয়ে পড়তেন শিশু অবনীন্দ্রনাথ। কি অপত্য স্নেহ দেখো,
1: সুন্দর দৃশ্য একটা বলো।
0: নাড়ু একটুখানি ভেঙে নিয়ে বাচ্চাটার মুখে দিয়ে দিল মিষ্টি মিষ্টি, আবার
1: ঘুমিয়ে পড়লো বাচ্চাটি।
0: অবনীন্দ্রনাথ জানিয়েছেন অন্ধকারের মতো কালো ছিল তাঁর দাসী, পদ্মনাম নাকি তাকে মানাতো না। এবং এরা যখন দেশের বাড়ি যেত দেশ থেকে শিশুদের জন্য আনত খেলনা, দাসীরা রাগ করত, গল্প বলতো, ঝগড়া করতো, আবার কাজও করত, আর বাচ্চা মানুষ করার বকশিশও পেত। পদ্মদাসী পেয়েছিল সোনার বিছেহার। অবনীন্দ্রনাথ আরও জানাচ্ছেন তাঁর ছোট বোন সুনয়নীর দাসী ছিল মঞ্জরি, 5 নম্বর বাড়ির 3 তলার উত্তর পূবের ঘরে বাচ্চারা তাদের জিম্মায় থাকতো। সন্ধে নামলেই পিদিমের ধারে বসে শুরু হতো বাচ্চাদের নিয়ে দাসীদের ইকড়ি মিকড়ি আর ঘুটি খেলা। মঞ্জরি দাসী লাল চামড়া তোরঙ্গে ঠেস দিয়ে দুই পা ছড়িয়ে বসে বাচ্চাদের শোনাতো রূপকথা, এবং জিমতে জিমতেই রূপকথার গল্প বলে যেত। মঞ্জরি দাসী একমাত্র কোলে করে জানলার ধারে তুলে ধরে দেখাতো বাইরের জগৎটাকে। তারা ভাত খেতে যেত রান্নাবাড়িতে, আর সিন্ধুকের পাশে রাখা থাকতো তাদের খাবার বগি থালা।

0: ঠাকুরবাড়ির ছিল বিরাট পরিবার। সকাল থেকে বীরে বিকাল পর্যন্ত যে বিরাট কর্মকাণ্ড চলতো অন্দরমহলে, তার জন্য কি কম লোকজন লাগতো? বাড়ির বউদের কাপড় কেচে রোদে মেলে দেওয়া, শুকনো কাপড় তোলা থেকে শুরু করে জারক লেবু, আমসত্ব, আমশি, চড়ের আচার, তারপরে নানা রকম খাবার দাবার শুকোতে দেওয়া, মানে যেগুলো ওই আচার বড়ি ইত্যাদি কিংবা কুটনো কোটাও ছিল, কিন্তু এইসব সহায়িকাদেরই কাজ। তারা তরকারি ধুয়ে আলুর খোসা ছাড়িয়ে রেখে যেত, আর বাড়ির মেয়ে বউরা নিয়ম রক্ষার মতো বসে বাড়ির কর্তামার কথা মতো ঝালের আলু, ঝোলের আলু, কালিয়ার আলু কি ভাজার আলু কুটতেন। এবার কটা আনাজ ধুয়ে, মানে কাটা আনাজ ধুয়ে বড় বড় থালায় ভাগ করে তুলে বারোয়ারি রান্নাঘরে বামুনদের কাছে দিয়ে আসত। এবার কুটনো কাটার ঘরেতে এই জাল লাগানো ছোট ছোট বড়ির খাট ছিল। বড়ির খাট মানে যেসব খাটে বড়ি দেওয়া হতো তাতে কিন্তু জাল লাগানো থাকতো, যাতে ওই পাখি এসে ওই বড়িতে মুখ দিতে না পারে আর কি। এবং মানে সেই কুটনো কাটার ঘরেতে ওই জাল লাগানো বড়ির খাটে শীতের সকালে বড়ি দিতেন বাড়ির বউরা। সে নানা রকম বড়ি, নানা রকম মিশ্রণের বড়ি, এবং সেই জাল লাগানো বড়ির খাট ভরে উঠলেই এক একটা খাট যেই ভরে উঠত সেই খাট ধরে সেই সহায়িকারা রোদে দিয়ে আসত। আর একটি জালের খাট শেষ হয়ে মানে ভরে গেলেই আরেকটি জালের খাট এনে দিত তারা বৌদিদের সামনে। শীতের সকালে এভাবে 15 দিন ধরে বড়ি দেওয়া চলত।
1: শেষ দুপুরে রোদ যখন এলিয়ে পড়ত তখন মহর্ষি ভবনের মেয়ে বৌরা এসে জড়ো হতেন অন্দরমহলের দক্ষিণের বারান্দায়। তাদের দাসীরা তখন সেখানে বয়ে নিয়ে আসত তাদের সাজের বাক্স। 5 নম্বর বাড়ির মেয়ে কুমুদিনী দেবী অবনীন্দ্রনাথের ছোট পিসিমা, তার ছিল গুপি দাসী। বেলা 3টে বাজলেই কুমুদিনী দেবীর জন্য চুল বাঁধার বাক্স আর মাদুর নিয়ে সে আসত উঁচু পাঁচিল ঘেরা ছাদে। দুপুরবেলা শোনা যেত চুড়িওয়ালা, বরফওয়ালা, ফুলমালির ডাক, আর দাসীদের কাজ ছিল তাদের অন্দরমহলে ঢেকে আনা। তাদের বাড়ির বৌদের স্নানের পরও বিকেলে চুল বাঁধবার আগে 5 আঙ্গুলে ধীরে ধীরে বিলি কেটে জট ছাড়িয়ে তারপর ছোট বড় নানা রকমের চিরুনি দিয়ে ভালোভাবে চুল আঁচড়ে দিত। মাথায় বিলি কেটে চুলে তেল মাখিয়ে তারপরে সেই চুল সপ্তাহে একদিন করে ঘষে দিত। ভিজে চুল শুকাবার কাজেও সাহায্য করত। এবং এই ছোট ছোট মেয়েরা যখন ঠাকুরবাড়ির বউ হয়ে আসতো জানো তো, তখন দাসীরাই তাদের রূপটান মাখিয়ে দিত।
0: মানে ফেশিয়াল করে দিচ্ছে, হেয়ার ডু হচ্ছে, ফেশিয়াল হচ্ছে, কি সুন্দর সুন্দর খোপা সেসব, কি সুন্দর করে চুল বাঁধা,
1: প্যাডিকিওর, এমনকি ধুনোর ধোঁয়াতে চুল শুকিয়ে দিত যাতে চুল দিয়ে সুগন্ধ বেরোয়
0: একেবারে।
1: আরেকটা জিনিস করতো জানো, তাম্বুল রাগে ওষ্ঠ রাঙিয়ে দিত, মানে লিপস্টিকের বদলে সুন্দর
0: পানের রসে।
1: এবং 5 নম্বর বাড়ির নিচুর মা, সে নতুন বউদের রোজ রূপটান বেসন সাবান মাখিয়ে দিত।
0: দেখো এখন এই যে কত রকমের ক্রিম, এই ফেস ওয়াশ, এই স্ক্রাবার, হ্যানা তেনা, কত কি, সেগুলোতে কিন্তু সেই আদি অকৃত্রিম যেসব উপকরণগুলো ব্যবহার করা হতো আগে, সেগুলোই দেয়া রয়েছে একটু অন্যভাবে।
1: পুরবাড়ির রূপটান এবং সেখানে তাদের যে স্পেশাল বিউটিশিয়ান যারা রয়েছেন, এই যে নিচুর মার মতো, তাদের হাত কিন্তু সাংঘাতিক ছিল
0: একদম। এবং বাড়িতে তো এইরকম অজস্র লোকজন ছিলেন, তাদের মনে তো অনেক কোথাও জমা থাকতো। তারা করতেন কি, কাজের মাঝে একটু অবসর পেলে দুই একজন মিলে বাড়ির বৈঠকখানা তিনতলার মাঝের যে হলটাতে কখনো কখনো এসে বসত এবং তাদের দেশের কথা বলা বলি হতো। অনেক সময় হতো যে মানে একটি জায়গা থেকে আশেপাশের গ্রাম থেকে বেশ কয়েকজন ঠাকুর বাড়িতে এসেছে কাজকর্মের জন্য, তারা তাদের দেশের কথা বলতো, নিজেদের কথা বলতো, এবং চুপি চুপি মনিরদের নামে খানিক ওই আর কি পরনিন্দা পরচর্চাও হয়ে যেত। এবং এই ঘরেতে দিনের বেলা বালিশ তোষক সব জমা করে রাখত সেই সহায়িকারা।

ঠাকুরবাড়ির ছেলেপুলেরা তো মায়ের কোলে বড় হতো না, সে কথা আগেই বলেছি। তখনকার দিনে উচ্চবিত্ত বাড়িতে এরকম একটি নিয়ম ছিল। তা ছেলেরা যে হাঁটি হাঁটি পাপা শিখত, তখনই তারা কিন্তু বাড়ির সহায়িকাদের হাত থেকে গিয়ে পড়ত সেই গৃহকর্ম সহায়কদের হাতে, সেই ভৃত্য রাজতন্ত্র যেখানে রয়েছে তাদের হাতে। এবং তারা প্রাথমিকভাবেই ছেলেদের বাবুয়ানির তালিম দিত, ছোটদের আগলে রাখত এবং তোষাখানায় তালিম পাওয়ার পর ধীরে ধীরে বাড়ির ছেলেরা দফতরখানা হয়ে বৈঠকখানায় যাওয়ার অধিকার পেত, মানে আস্তে আস্তে তাদের প্রমোশন ঘটত আর কি। এবং এই যে ঠাকুর চাকররা ছিলেন, তাদের জিম্মায় কিন্তু ছেলেদের এক একজনের এক একটি আলমারি থাকতো, যাতে তাদের জামা কাপড়, থালা বাসন ইত্যাদি মানে নিত্য ব্যবহারের জিনিসপত্র থাকতো। আর আলমারির চাবি রাখা থাকতো কিন্তু সেই নির্দিষ্ট করা, মানে এক একটি ছেলের জন্য এক একটি বৃত্ত নির্দিষ্ট আছে তাদের কাছে, দরকার মতো তারা জামা কাপড় বের করে দিত, আবার ধুয়ে মুছে পরিষ্কার, মানে জামা কাপড় থালা বাটি বের করে রাখতো, আবার ধুয়ে মুছে পরিষ্কার করেও রাখতো। দুধ খাবার বাটি থাকতো বাড়ির ভিতরে দাসীদের কাছে। তোষাখানা শুধু ছিল সেই ভৃত্যদের থাকার জায়গা এবং সেখানে আবার তাদের জিনিসপত্র থাকতো। এই যে মানে স্বাধীনতা কিন্তু তাদের দিত না সেই তাদের দেখাশোনার জন্য, মানে ঠাকুরবাড়ির ছেলেদের দেখাশোনার জন্য যে ভৃত্যকুল ছিল তারা। মহর্ষি

0: সেই ছোট ছোট বাচ্চাদের। রবীন্দ্রনাথ তার দাদা মানে রবীন্দ্রনাথ আর তাঁদের দাদা সোমেন্দ্রনাথকে শিখিয়ে পড়িয়ে মানুষ করার দায়িত্ব পেয়েছিল ভৃত্য নদের চাঁদ। তার বেতন ছিল মাসে মাসে 3.5 টাকা। রবীন্দ্রনাথের সমবয়সী ভাইপো দ্বিজেন্দ্রনাথ ও দীপেন্দ্রনাথ ও অরুণেন্দ্রনাথের চাকরের নাম ছিল শ্যামদাস, গগনেন্দ্রনাথের ছিল গদাধর। খুব মার দিত, মানে বেশ ওই মারামারি মানে প্রহারে ওস্তাদ ছিল, এবং সমরেন্দ্রনাথের দেখাশোনা করতেন দুর্গাদাস। চাকরদের যে ছোট কর্তা ছিল তার নাম ছিল শ্যাম,
1: এবং তার রং ছিল শ্যাম বর্ণ। বড় বড় চোখ, তেল চুকচুকে লম্বা চুল, মজবুত দুহারা শরীর। যশোরে ছিল তার বাড়ি। পাড়া গিয়ে ভাষা ছিল তার, সে বলতো খাতি হবে, জাতি হবে, মুগির ডাল, কুলির অম্বল, তেমনি ছিল তার আদরের ডাক। সে শিশু রবীন্দ্রনাথকে ঘরের একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে চারিদিকে খড়ি দিয়ে গণ্ডি কেটে দিত। তারপর গম্ভীর মুখ টুক করে আঙুল তুলে ভয় দেখিয়ে বলতো, গণ্ডির বাইরে গেলেই ভয়ানক বিপদ। সীতার গণ্ডি পেরিয়ে কি সর্বনাশ হয়েছিল তা জানা ছিল শিশু রবীন্দ্রনাথের, তাই ভয়ে গণ্ডি পেরোবার সাহস হতো না তার। জানলা ধারে বসে খড়খড়ি খুলে সারাদিন বাড়ির মধ্যে যে কত কি কাণ্ড ঘটে চলেছে তা দেখাই ছিল শিশুদের প্রধানতম কাজ। আর শ্যামের স্বভাবটা করা ছিল না, মন ছিল সাদা, ছেলেদের ওপর দরদ ছিল তার। সে কিন্তু ডাকাতের গল্প শোনাত। আর একটা যে বড় তোষাখানা ছিল, সেই তোষাখানার সর্দার ছিল গুণেন্দ্রনাথের চাকর গোবিন্দ। অন্য চাকররা তাকে ভয় করে চলত। গগনেন্দ্রনাথের চাকর গদাধরও ছিল বাড়ির পুরনো চাকর।
0: এই যে এতজনের নাম, এতজনের বর্ণনা, এবং তারা কি করতেন, কিভাবে ঠাকুরবাড়ির ছেলেদের, ঠাকুরবাড়ির ভবিষ্যৎ ও মানে উত্তর পুরুষদের বড় করে তুলতেন, এবং তারা যেটুকু শিক্ষা বাড়ির, তারা বাড়ির যখন যে পুরুষরা তখন মধ্য গগনে রয়েছেন তাদেরকে দেখে তারা শিখেছিল, সেই শিক্ষায় শিক্ষিত করতেন বাড়ির ছোট ছোট বাচ্চাদের। এবং এই কিছুক্ষণ আগে নীলাঞ্জনা তুমি বললে না যে তারা যেসব কাজে পটু, হ্যাঁ, সেই সব কাজের মধ্য দিয়েই, এবং সবচেয়ে বড় কথা, ঠাকুরবাড়ির ছেলেদের তারা বড় করছেন, এই জিনিসটা কিন্তু সবসময় তাদের মাথায় থাকতো। ছেলেদের এবং মেয়েদের সব ক্ষেত্রে ছেলেদের বড় করছেন, হ্যাঁ, ভৃত্যকুল এবং মেয়েদের বড় করছেন দাসী, হ্যাঁ, দাসীরা।
1: তবে একটা জিনিস মানতেই হবে, দেখো তারাও কিন্তু যথেষ্ট তাদের কাজের প্রতি মানে কি বলবো,
0: একদম নিবেদিত প্রাণ
1: ছিলেন। কারণ প্রত্যেকটা বাচ্চাই তো বড় হয়ে এক একজন বিশাল
0: দিকপাল মানুষজন হয়েছে।
1: এবং এই যে তখন শ্যামের কথা বলছি বা দুর্গাদাস, যার কথাই বলো, তাদের হাতেই তো তাদের মূল সময়টা
0: একেবারে
1: কেটেছে,
0: একেবারে। এবং এই যে বড় হয়ে রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ বা ঠাকুরবাড়ির অন্য মানুষজনেরা যারা এই এদের বর্ণনা দিচ্ছেন, কতটা মনে দাগ কেটে গেছে, এবং সেই একটি দুটি ঘটনা, সময়ের পরিসর খুবই অল্প, নিশ্চয়ই শোনাবো। তবে এখন একটা গানে চলে যাই, ফিরে এসে সেই গল্প।

তখন অবনীন্দ্রনাথের জমিদারি রায় কমে যাচ্ছে। এমন সময় অবনীন্দ্রনাথের কানে গেল আদরের চাকর রাধু বিয়ে করতে বাড়ি যাবে, তাকে কিছু টাকা দেওয়া দরকার। যখন তাদের সুদিন ছিল তখন তিনি কতবার হাজার হাজার নোটের তাড়া দিয়ে দিতেন, কিন্তু এখন তো সুদিন গেছে, তবু তো কিছু দিতে হয়। টাকার যে বড়ই অভাব কি করবেন, তিনি দরাজ হাতে টাকা দিলে ছেলেরা সমস্যায় পড়ে যাবেন। তখন তিনি রাধুর একটা ছবি আঁকলেন, রাধু যেন পুকুরের ধারে ছিপ হাতে মাছ ধরছে। কল্পনা থেকেই রাধুকে সে ছবিতে এঁকেছিলেন তিনি। আঁকার জন্য কোনোদিন কোনো লাইফ স্টাডি করার প্রয়োজন পড়তো না অবনীন্দ্রনাথের। এক্সিবিশনে সে ছবি অনেক টাকায় বিক্রি হলো। তিনি ছেলেদের ডেকে বললেন, দেখ ছবিখানে আঁকতে আমার তো বিশেষ কিছু কষ্ট হয়নি, আমি তো অমনি বসে বসে ছবি আঁকি, রাধু বেচারাই এর জন্য পরিশ্রম করেছে বেশি, তাকে তিন দিন সমানে ছিপ হাতে বসে থাকতে হয়েছে, সুতরাং ছবির দামটা তারই প্রাপ্য। ছেলেরা তো সবই বুঝতে পারলো, মৃদু হেসে বাবার কথায় সায় দিল তারা। রাধুও টাকা নিয়ে বাড়ি গেল নাচতে নাচতে। আর এই গল্পটা অবনীন্দ্রনাথের নাতি মোহনলালের কাছে শুনেছিলেন কবি জসীমউদ্দীন।

রবীন্দ্রনাথের সঙ্গে তার কর্মসহায়কদের যে সম্পর্ক কত গভীর ছিল একটি ঘটনায় তার প্রমাণ পাওয়া যায়। কবিকন্যা মীরা দেবীর কাছ থেকে জানা যায় যে কবির মৃত্যুর পর কবিভৃত্য বনমালী পেনশন নিয়ে তার বাড়ি ফিরে যায়। যাবার আগে সে সঙ্গে নিয়ে যায় কবির লেখা বেশ কিছু পুরনো বই। এগুলি সে সংগ্রহ করেছিল কবিপুত্র রবীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ এবং আরও কয়েকজন।

0: কাছ থেকে। মনোবালি নিজে লেখাপড়া জানত না, কিন্তু কবির প্রতি গভীর ভালোবাসা থেকেই সে গ্রামে ফিরে নিজের বাড়িতে একটি চালা বেঁধে এই বইগুলি নিয়ে একটি লাইব্রেরি করেছিল। সেখানে তার বাবা মশাই অর্থাৎ রবীন্দ্রনাথের একটি ছবি টাঙিয়েছিল। প্রতিদিন গ্রামের অনেক মানুষ সেই লাইব্রেরিতে জড়ো হয়ে কবিকে স্মরণ করত। ঘড়ির কাঁটা, মানে ডিজিটাল ঘড়ি আমাদের চোখ রাঙাচ্ছে আর নয়, আজকের মতো গানের দরিয়া ভাষা, মানে সুরের দরিয়ায় ভাষা এখানেই শেষ করতে হবে। বিদিশা নীলাঞ্জনার সঙ্গে আবারও নিশ্চয়ই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। 107 FM রেনবোয় আপনি কিন্তু থাকবেন, কারণ আমরা কিন্তু ফিরবো নাটকের দুপুর নিয়ে ঠিক 2:02 মিনিটে,
1: দুটোর সময়।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির সুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠকে বসেছেন। বহুদিন ধরেই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি উঠছে, সেই দাবির সমাধান সূত্র খোঁজার লক্ষ্যে এই বৈঠক। বেলা 11:30টায় বৈঠক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, জিএনএলএফ প্রধান মন ঘিসিং, জিটিএর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মহান্তি, কার্শিয়াংয়ের বিধায়ক সোনাম লামা, কালিম্পংয়ের বিধায়ক ভরত ছেত্রী প্রমুখ বৈঠকে যোগ দিয়েছেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকদের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3 স্তরের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থাকে প্রতিনিধিত্ব করছেন। এদের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা শিক্ষক রয়েছেন। এই অনুষ্ঠান দূরদর্শন এবং শিক্ষামন্ত্রকের স্বয়ংপ্রভা চ্যানেলে সরাসরি সম্প্রচারিত করা হবে। ঝাড়খণ্ডে জেপিএসসি জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের ইস্যুতে বিক্ষোভ আন্দোলন আরও তীব্র হয়েছে। গতকাল সন্ধ্যায় রাঁচি, গিরিডিহ এবং হাজারিবাগে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাঁচিতে ছাত্ররা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অ্যালবার্ট এক্কা চকে মিছিল করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। ছাত্রনেতারা অভিযোগ করেছেন, জেএমএম সমর্থক ও পুলিশ তাদের মারধর করেছে। অন্যদিকে পুলিশ অভিযোগ করেছে, কিছু ছাত্র নির্ধারিত রুট ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এখনকার মতো খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির সুকনায় পাহাড় নিয়ে বিশেষ বৈঠকে বসেন। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিংয়ের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। আলোচনা শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যা সমাধানে সংবিধান থেকে যা করার তা করা হবে। নতুন কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি কাজ করবে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য পেটের যন্ত্রণা নিয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আপাতত স্থিতিশীল। গতকাল দুপুরে পেটে অসহ্য ব্যথা নিয়ে আলিপুরের এই হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। এ সময় আচমকা শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত ভর্তি করে নেওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ভোটারদের জন্য ছবিযুক্ত পরিচয়পত্র এবং নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার জন্য ফের দাবি জানিয়েছেন। আগামী নভেম্বরে কংগ্রেসে রিপাবলিক

0: আন্দের ক্ষমতা বজায় রাখতে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি এই নিয়মাবলীকে প্রচারাভিযানের মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমারের প্রসঙ্গ টেনে ভারতের নির্বাচন ব্যবস্থা এবং ভোটারদের পরিচয়পত্র সংক্রান্ত নিয়মের প্রশংসা করেন। চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট সিওপিপিএ লঙ্ঘন করে শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে মার্কিন বিচার বিভাগের দায়ের করা মামলার ভিত্তিতে $400 মিলিয়ন জরিমানা দিতে সম্মত হয়েছে টিকটক এবং এর চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স। ফেডারেল ট্রেড কমিশন FTC-র পক্ষ থেকে 2024 সালে টিকটকের বিরুদ্ধে এই মামলাটি করে মার্কিন বিচার বিভাগ। মামলার অভিযোগ করা হয়, টিকটক মা বাবার সম্মতি ছাড়াই 13 বছরের কম বয়সী লক্ষ লক্ষ শিশুকে অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো তে নাটকের দুপুর, নাটকের দুপুর।

আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।

0: কি হলো পণ্ডিত মশাই?
1: না কিছুই হলো না। আরে ও মোটে কোনো কথাই শুনতে রাজি নয়। কত বুঝিয়ে বললাম যে বাপু হে, আর এক ঘন্টা বাদে তোমার ফাঁসি হবে, তা এই সময় একটু গীতা একটু চণ্ডী পড়ে শোনাই শুনু। কিন্তু সামান্য একটু মুচকি হেসে সেই যে গম্ভীর মুখে আমার দিকে চেয়ে রইল, ব্যাস। হ্যাঁও বলে না, নাও বলে না। কাহা টোকার বসে বসে মশার কামড় খাওয়া যায় বলুন, তাই চলে এলাম।
0: বেশ করেছেন, বসুন চুপ করে।
1: হ্যাঁ,
0: ফাঁসির হুকুম আছে রাত তিনটে থেকে চারটের মধ্যে, এখনো অনেক সময় বাকি, বসুন গল্প করা যাক। হ্যাঁ মহাদেব, তুমি এখন যেতে পারো, কাছাকাছি থেকো, বুঝলে?
2: আচ্ছা স্যার।
0: সিগারেট চলবে নাকি একটা পণ্ডিত মশাই?
1: সিগারেট তা দিন, খাই। এইরকম আশ্চর্য আশা আমি জীবনে দেখিনি।
0: আমিও না, সত্যি আশ্চর্য।
1: ধরুন না কেন বিরাজবাবু, আজ প্রায় ১২ বছর আমি তো জেলেই কর্তব্য করছি, কিন্তু এমন একটি অদ্ভুত নীরব মানুষ না মশাই দেখেছি বলে আমার তো মনে পড়ে না। হ্যাঁ, শুধু অনেকদিন আগে কালু কাহার নামে একজন আসামি এসেছিল, বুঝেছেন? তা তাকেও দেখেছিলাম ঠিক এমনি গম্ভীর, তবে সে ফাঁসির রাত্রে এমন কাঁদতে শুরু করেছিল, তার সেই কান্না থামল একেবারে ফাঁসি হয়ে যাবার পর। কিন্তু এই কৌশিকের মতো
0: দেখুন, আমি কিন্তু হলপ করে বলতে পারি কৌশিক কখনই ওর আসল নাম নয়, আসল নামও গোপন করে গেছে।
1: হতে পারে, হতে পারে,
0: হতে পারে নয় তাই, এত যে চেষ্টা করা হলো, কোর্টে কোর্টের বাইরে তা আগা গোড়া ও নির্বিকার মুখে বলে গেল আমার নাম কৌশিক গুপ্ত, অন্য কোনো নাম আমার নেই।
1: ছেলেটির ব্যবহার আগা গোড়াই কেমন যেন রহস্যময়।
0: আগা গোড়া, প্রথমত দেখুন, বালুচরে ওরই বয়সী আরেকটি যুবক কিষণ চাঁদকে ঠান্ডা মাথায় খুন করে থানায় গিয়ে বলল আমি কিষণ চাঁদকে খুন করেছি। তারপর কোর্টে দাঁড়িয়ে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এক সুরে বলে গেল আমি খুন করেছি। জজ জিজ্ঞাসা করলেন কেন খুন করেছ, বললে ওকে খুন করা দরকার হয়ে পড়েছিল, ব্যাস, এর বেশি আর একটি কথাও নয়।
1: আচ্ছা, বাড়িঘর তোর কোথায় সেসব বলেছিল কিছু?
0: কিছু না, তাই আমি ভেবেছি পণ্ডিত মশাই
1: কি বলুন তো,
0: আজ একবার শেষ চেষ্টা করব।
1: আচ্ছা,
0: ওকে এই ঘরে ডেকে এনে আপনি এবং আমি দুজনে মিলে চেষ্টা করব ওর সত্যিকারের পরিচয়টা জেনে নেবার।
1: বেশ বেশ বেশ, কিন্তু কেন বলুন তো বিরাজবাবু, ও পরিচয়টা গোপন করছে কেন?
0: আমার মনে হয় কাউকে বাঁচাতে চাইছে, হয়তো কোনো পরিবার কিংবা কোনো আত্মীয় অথবা কোনো মেয়েকে, বারবার বলছে আমার সংসারে কেউ নেই।
1: একটা ২৬-২৭ বছর বয়সের যুবকের কেউ কোথাও নেই, এ কথা ভাবতেই কেমন যেন একটু অবাক লাগে না?
0: লাগেই তো, অথচ চেহারার মোটি ছোটলোক বা গুন্ডার মতো নয়, পরিচ্ছন্ন ভদ্র চেহারা। না, এই কাজ করতে আর ভালো লাগছে না, কেন জানি না পণ্ডিত মশাই, আর ৬-৭ মাস মনে করুন কৌশিক এখানে আছে, প্রায় প্রতিদিন ওর সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি, কিন্তু প্রত্যেক দিন ঠিক একটি কথাই মনে হয়েছে যে কিষণ চাঁদকে খুন করার পেছনে এমন কিছু ঘটনা বা কাহিনী জড়িয়ে আছে যেটা বিচারক জানতে পারলে হয়তো মৃত্যুদণ্ড হতো না। তাই কোর্টে দাঁড়িয়ে আত্মপক্ষ তো সমর্থন করলই না, উপরন্তু ক্রমাগত বলে গেল আমিই খুন করেছি কিষণকে, বিচার করে যে দণ্ড দেবার হয় দিন।
1: ছেলেটা কিন্তু হতভাগ্য বিরাজবাবু, মা বাপর নেই ঠিকই, থাকলে এমন হতো না। আরে আমার সাথে তো ভালো করে কথাই বললেন আজ।
0: শুধু আপনার সঙ্গে কেন পণ্ডিত মশাই, সকলের সঙ্গেই ওর এই এক ব্যবহার, কথাই বলতে চায় না কারোর সঙ্গে। তারপর আরও একটা মজার ব্যাপার কি জানেন? হ্যালো, কে? হ্যাঁ আমি বিরাজ কথা বলছি, আপনি কে? ও জেল সুপার, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। আমি স্যার আপনার গলার আওয়াজটা বুঝতেই পারিনি। আগে কৌশিক গুপ্ত? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আগে হ্যাঁ, তিনটে থেকে চারটের মধ্যেই ফাঁসি হয়ে যাবে, বিগ পার্ডন স্যার। ফাঁসির ব্যবস্থা টেস্ট করা? আগে হ্যাঁ, টেস্ট করিয়ে রেখেছি, সব ঠিক আছে। আগে হ্যাঁ, না না না, কোনো কেলেঙ্কারি হবে না। ডাক্তার মিত্র? হ্যাঁ, উনি ১৩টার সময় আসবেন বলেছেন। আগে হ্যাঁ, আগে হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো জানি আপনি কত ভাবেন এ নিয়ে। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। আগে না স্যার, গুড মর্নিংটা বিলিতি মতে, আমাদের সূর্যোদয় পর্যন্ত নাইট। না স্যার, কিচ্ছু ভাববেন না, সেফলি হয়ে যাবে।
1: কি ব্যাপার এত রাত্রে?
0: জেল সুপার খবর নিচ্ছিলেন ফাঁসির দড়ি টড়িগুলো টেস্ট করা হয়েছে কিনা। এই দেখুন আরেক বিপদ, কলকাতার একজন প্রকাশক কৌশিককে তার জীবন কাহিনী লিখবার জন্য অনুরোধ জানায়। তাও তো শুনেই তৎক্ষণাৎই রাজি হয়ে যায়। তিন মাস সাড়ে তিন মাস খেটে মোটা একটা খাতা লিখে তাদের দিয়েও দেয়। সেই প্রকাশক কপিরাইট বাবদ ২০০০ টাকা পাঠিয়ে দিয়েছে। সে আজও প্রায় মাসখানেক হল। এই মাসখানেক ধরে টাকা ভরা খামটা শিরমোহর করা অবস্থা আমার কাছেই পড়ে আছে। রোজ ওকে বলছি যে বাবা এটার কি ব্যবস্থা হবে বলে দাও, আমি তো কাছে রাখতে পারবো না এই টাকা। বলে ঠিক সময় বলবো, আর একটু ভাবি, আজ দেখি আরেকবার চেষ্টা করে, নইলে আর কবে বলবে।
1: বটেই তো, বটেই তো।
0: দেখুন পণ্ডিত মশাই,
1: হ্যাঁ,
0: অন্য কিছু নয়, আমার শুধু একটি কথাই বারবার মনে হচ্ছে।
1: কি বলুন তো?
0: সত্যি যদি ওর কেউ কোথাও না থেকে থাকে তাহলে তো আপদ চুকেই গেল, কিন্তু যদি কেউ থাকে, আমার মনে হয় আছে, তাহলে তারা তো সারা জীবন ওর আর কোনো খোঁজই পাবে না।
1: বাবা তা কেন, বিচার আরম্ভের পর ওর তো সব ছবি টবি কাগজে বেরিয়েছিল। হ্যাঁ, তাহলে যারা চিনবা তারা কেন চিনতে পারবে না?
0: সেগুলো বালি পণ্ডিত মশাই, শ্রীমান কৌশিক বলেন তিনি ১৬ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে আসেন, আর যাননি। তাছাড়া বাড়িতেও কেউ নাকি নেই। এবার বুঝতে পারছেন, এই ১০ বছরে নিশ্চয় ওর চেহারার এমন পরিবর্তন হয়েছে যাতে ও নিজের লোকজনও আর চিনতে পারছেন না। না, কথায় কথায় অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়। এই কে আছো? কৌশিককে ঘরে নিয়ে এসো।
1: এই ঘরে স্যার?
0: হ্যাঁ, এই ঘরে, এই ঘরে।

0: যে আজ্ঞে স্যার।
1: সামান্য একটু বেআইনি মনে হচ্ছে এই ঘরে আনাতে, কিন্তু হোক, আইন আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে যদি কৌশিকের আসল নাম ধাম পরিচয়টা আমি জেনে নিতে পারি। জানেন, গোটা বাংলাদেশ এমনকি পূর্ব পাকিস্তান থেকেও হাজার হাজার চিঠি আসছে, সকলের ওই একই অনুরোধ, আসামি সম্বন্ধে আরও বিশদ কিছু দয়া করে প্রকাশ করুন।
2: কেন কেন?
1: যারা চিঠি লিখছেন তাদের প্রত্যেকেরই হয়তো কেউ না কেউ হারিয়েছে, চুরি গেছে কিংবা পালিয়েছে।
2: ও,
1: তাছাড়া আমার উপর কনফিডেন্সিয়াল অর্ডার আছে, ওর পরিচয় জানবার জন্য আমি যে কোনো ব্যবস্থা করতে পারি, সেই জন্য ওকে ওকে ঘরে ডাকছি। যদি সহানুভূতির ছোঁয়া লেগে রাত্রি তিনটের সময় এইভাবে যদি টেলিফোন ঝনঝন করে বাজে তাহলে কিরকম লাগে বলুন তো। হ্যালো, কে? ও জেল জেল গুড নাইট স্যার। এখনো স্যার আপনি ঘুমোতে যাননি? আগে তরুণী, তরুণী কি করবে স্যার? দেখা করবে কৌশিকের সঙ্গে? ও হ্যাঁ হ্যাঁ না স্যার, আমি আর কি বলবো, আপনি নিজে যখন দু ঘন্টা কথা বলে কনভিন্সড হয়েছেন আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার সব ঠিক আছে, হ্যাঁ আমরা রেডি হয়ে অপেক্ষা করছি। গুড নাইট স্যার। মহাদেব, মহাদেব শোনো, একটি মেয়ে আসছে জেল সুপার পাঠাচ্ছেন, সে এলে তাকে ভালো করে সার্চ করিয়ে ওই দরজায় তুমি চুপ করে এসে দাঁড়াবে। আরে শোনো শোনো, যাচ্ছ কেন? আমি ইশারা করলে মেয়েটিকে নিয়ে এসো, ঠিক আছে?
0: ঠিক আছে স্যার।
1: শিলিগুড়ি থেকে একটি মেয়ে এসেছে, তার ধারণা কৌশিক তার 10 বছর আগের নিরুদ্দিষ্ট বড় ভাই। জেল সুপার তার সঙ্গে 2 ঘন্টা কথা বলেছেন, তিনি মনে করেন মেয়েটি জেনুইন।
2: তা এত দেরি করে এলো কেন? কৌশিকের কেস তো বাবা 6 মাসের ওপর চলছে।
1: সেইটি তো জানতে হবে, মনে হয় দেরিতে খবর পেয়েছে। যাই হোক, যদি সত্যিই বোন হয় তাহলে এবার আর বাঁচাধনের চালাকি করা চলবে না। 10 বছর পরে বোনকে দেখলে ওর চোখে মুখে যে ভাব ফুটে উঠবে তাই দেখে। আরে আরে এসো এসো কৌশিক, এসো এসো এসো। মহাদেব তুমি যেতে পারো, দরজার ওপাশেই থেকো, বুঝলে? সিগারেট খাবে নাকি একটা কৌশিক?
3: হ্যাঁ সিগারেট দিন।
1: আরে বসো বসো।
3: বসবো?
1: হ্যাঁ বসো।
3: বলুন।
1: না না, বলা বলির জন্য তোমাকে ডেকে পাঠাইনি।
3: তবে
1: তবে আবার কি, দেখলাম ওই ছোট্ট সেলের মধ্যে বাকি সময়টুকু কাটিয়ে কি লাভ, তার চাইতে বরং এই ঘরটাও বড়, তাছাড়া আলো হাওয়াও আছে, এখানে বসে গল্প করা যাক।
3: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
2: আশ্চর্য জানো বাবা কৌশিক, ধরো আমি প্রায় 6-7 মাস তোমাকে দেখছি, তা এর মধ্যে আমার কিন্তু একদিনও মনে হয়নি যে তুমি খুনি, কিষণচাঁদকে খুন করে তুমি জেলে এসেছো। আচ্ছা কেন ওকে খুন করতে গেলে কৌশিক?
3: কেন গেলাম?
1: সত্যি এ প্রশ্ন আমার মনেও জেগেছে, তোমার মতো শিক্ষিত ছেলে।
3: না আমি তো শিক্ষিত নই, লেখাপড়াই জানি না, আমি সেইবার সুযোগই পাইনি।
2: বেশ, কিন্তু কিষণকে কেন খুন করলে বলো?
3: কেন? খুন করবার দরকার ছিল বলে, ওর বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না, তাই আমি ওকে খুন করেছি। আমি নিয়েছিলাম ওর বিচারের ভার, বিচার করে তবে ওকে মৃত্যুদণ্ড দিয়েছি। বুঝতে পারছি আপনারা মনে মনে ছটফট করছেন একবার কাহিনীটা শুনবার জন্য, না? বেশ বলছি, শুনুন মন দিয়ে। যে কথা আমি বিচারককে বলিনি আজ আমি বলছি সেই কথা। জানেন আমি না, আমি একটি মেয়েকে ভালোবাসতাম, আর কিষণ ছিল আমার পরম বন্ধু। তা 7 দিনের জন্য আমি পাটনায় গিয়েছিলাম, তা কিষণকে বলে গিয়েছিলাম যে ওকে দেখাশোনা করবে। ফিরে এসে দেখলাম যে কিষণ মেয়েটিকে বিয়ে করেছে। মেয়েটিকে জিজ্ঞাসা করতে সে কাঁদতে কাঁদতে বললে যে কিষণ তাকে অজ্ঞান করে, তার সর্বনাশ করে তারপর বিয়ে করেছে। অথচ কিষণ জানতো যে সে আমার বাগদত্তা। হ্যাঁ, মেয়েটির বাপ মা কেউ তো ছিল না, আমি তাকে কলকাতার পথ থেকে বলে কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম। তা বন্ধুর সঙ্গে বেইমানি করার শাস্তি আমি তখন কিষণকে দিয়েছিলাম। কিন্তু তখন ভাবতে পারিনি যে আমি বিচার করে দণ্ড দিলে আইন বলে একটা ব্যাপার আছে, সেও তখন আবার আমার বিচার করবে, আর তারও ফল এই মৃত্যুদণ্ড। কিন্তু একটা কথা ভেবে আমার ভারী ভাল লাগছে, যে স্বর্গে চূড়ান্ত বিচার সভায় আমার যখন ডাক পড়বে তখন কিষণকে থাকতে হবে সেখানে। কিন্তু আমি বেশ জানি যে সেখানেও সে আমার দিকে মুখ তুলে চাইতেও পারবে না।

0: তবে যে তুমি আমাকে বলেছিলে যে স্বর্গ নরক এসব কিছু মানো না।
1: হ্যাঁ, আমি যদির কথা বলছি পণ্ডিত মশাই, যদি থাকে তাহলে বিচার হবে, না থাকে, না থাকে তো বয়ে গেল।
2: সে মেয়েটি কোথায়?
1: আগে তা তো বলবো না।
2: নাম কি তার?
1: তাও বলবো না। বলুন স্যার, আর কি জবাব দিতে হবে?
2: কৌশিক, আমি একটু আগেই পণ্ডিত মশাইকে বলছিলাম

0: হবে।
1: হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার নাম কৌশিক গুপ্ত, পিতার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি ছিল বাঁকুড়া জেলার এক গণ্ডক গ্রামে, গ্রামের নাম কেষ্টপুর কিংবা বিষ্ণুপুর হবে ঠিক মনে নেই। ১৬ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাই আর আমার মা তার আগে।
0: আরে এসব তো তুমি কোর্টে বলেছো হে।
1: আবার জানতে চাইলেন তাই বলছি।
0: না না, আমি জানতে চাই তোমার আসল পরিচয়।
1: আচ্ছা স্যার, আপনারা তো ওই পরিচয়টাকে ফাঁসি দেবেন না, ফাঁসি দেবেন তো ওই মানুষটাকে, তা সেটা তো আপনাদের সামনে হাজির।
0: মনে করে হয়তো তোমার মা তোমার খবরটুকুর জন্য দিন।
1: আগে না, মা নেই আমার।
0: তাহলে কি আছেন?
1: কেউ নেই, বাপ ছিলেন, তার বছর তিনেক আগে খবর পেয়েছি যে তিনিও দেহ রেখেছেন।
0: সে যাক, তোমার টাকাগুলোর কি ব্যবস্থা হবে বলো তো?
1: বলবো।
0: আর কখন বলবে হে? এত বলো বলো।
1: স্যার, ওই দরজাটা দিয়ে উঠোনে বেরিয়ে ওই যে ফাঁসি কাঠটা চাঁদের আলোয় দেখা যাচ্ছে, ওই ওরই দিকে তো আমার মহাপ্রস্থান। সেই মহাপ্রস্থানের পথে আমি আপনাকে নিশ্চয় বলে যাবো স্যার।
0: মহাদেব, ওকে ভালো করে সার্চ করিয়েছ?
2: হ্যাঁ স্যার।
0: আচ্ছা, পাশে ঘরে অপেক্ষা করো, আমি ডাকলে এসো, বুঝলে?
2: আর
0: শোনো কৌশিক, জেল সুপার একটি মেয়েকে পাঠিয়েছেন তোমার সঙ্গে দেখা করতে। মেয়েটি দাবি করছে সে তোমার ছোট বোন।
1: বোন? বলেছি তো আমার কোনো বোন নেই।
0: সে কথা বললে তো চলবে না। সে গভীর রাতে জেল সুপারের সঙ্গে দেখা করে যেভাবেই হোক তাকে কনফিডেন্স করে স্পেশাল পারমিশন পেয়েছে। কাজী?
1: হ্যাঁ কাজী, আর এই সামান্য বাকি সময়টুকুর মধ্যেও শান্তি পাওয়ার আর কোনো প্রশ্নই উঠতে পারছে না। শান্তি পাওয়া যাবে ওই একেবারে।
0: মেয়েটি কোত্থেকে এসেছে আন্দাজ করতে পারো?
1: আগে জ্যোতিষ জানা থাকলে আন্দাজ কেন বলেই দিতে পারতাম স্যার।
0: মেয়েটি এসেছে শিলিগুড়ি থেকে, তোমার বাড়ি যেখানে।
1: বাঁকুড়া জেলায় শিলিগুড়ি বলে তো কোনো গ্রাম নেই স্যার।
0: বাঁকুড়া জেলায় থাকবে কেন হে? শিলিগুড়িতে শিলিগুড়ি আছে, সেখানে তোমার মা তোমার আপন মা।
1: আগে ছেলেবেলায় মারা গেছেন তিনি স্যার।
0: আচ্ছা কেন তুমি বলছো না তোমার শিলিগুড়িতে বাড়ি?
1: এই জীবনের শেষ মুহূর্তে শুধু শুধু কতগুলো মিথ্যে কথা বলবো স্যার, তাই কি চান আপনি? হ্যাঁ। আচ্ছা কিন্তু মেয়েটি কি শিলিগুড়ি থেকে এত দূর এসেছে ওই শুধু আমাদের সঙ্গে দেখা করবার জন্য?
0: সেই কথাই তো ফোনে জেল সুপার বললেন।
1: বেচারা, আট মাস আগে আমাকে একটা লোক উমুকি দিয়ে দেখেনি, আর আজ এত দামি জিনিস হয়ে গেছি যে আমাকে দেখবার জন্য সে ৪০০ মাইল দূর থেকে ছুটে আসছে লোকজন।
0: বাবা কৌশিক, মানবতার কাছে এ হলো তোমার ঋণ। মেয়েটির সঙ্গে দেখা করতে তোমার হয়তো দু মিনিটও লাগবে না, কিন্তু যদি দেখা না করো তাহলে এই যে এতটা পথ একটা যুবতী মেয়ে আশা নিরাশা আর উৎকণ্ঠার দোলায় দুলতে দুলতে ছুটে এসেছে।
1: হ্যাঁ সেটা সেটা। আচ্ছা স্যার, কিন্তু কোথায় কথা বলবো তার সঙ্গে? এখানে? একা? না না স্যার, আমি কথা দিচ্ছি যে আপনার এতটুকু ভাবনার কারণ নেই। মেয়েটি সম্পর্কে আমার বিন্দু মাত্র কৌতূহল নেই, হয়তো কোনো ভুল ঠিকানা পাওয়া কোনো আহাম্মক গরিব মেয়ে, কিংবা ভাবছেন হয়তো যে পকেটের মধ্যে ছোট্ট একটা রিভলভার কি এক পুড়িয়ে পটাশিয়াম সায়ানাইড নিয়ে এসেছে। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে এমনকি একটি সুন্দরী তরুণীর মুখে হাসি ফুটিয়ে তোলবার জন্যেও আমি ওই মহামান্য ভারত সরকারকে দেখবেন ঠকাবো না। আমার মতো খুনির জন্যে যে পুরস্কার ধার্য হয়েছে তা আমি হাসি মুখে গলা পেতেই নেবো স্যার।
0: বেশ, আমি তোমাকে মেয়েটির সঙ্গে এই ঘরে একলাই কথা বলতে দেব।
1: ধন্যবাদ স্যার।
0: এরকম ঘটনা জেলের মধ্যে এর আগে কখনো ঘটেনি, তবু তোমার আত্মসম্মানের উপর নির্ভর করে আমি দেব।
2: কিন্তু বিরাজবাবু, এটা কি ঠিক কাজ হবে?
1: পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই মাফ করবেন, না আপনার উপর শ্রদ্ধা রাখা কঠিন হয়ে পড়ছে ক্রমশ। আচ্ছা আপনি কি মনে করেন যে আমি ফাঁসির আসামি বলে এতই ঘৃণ্য চরিত্রের যে ওই মেয়েটিকে একলা পেয়ে আমি এমন কিছু করব যাতে যাতে বিরাজবাবুর আপনার ওই মেয়েটির আমার এবং জেল সুপারের মান মর্যাদার বিশ্বাস সব নষ্ট হবে? ছি ছি ছি পণ্ডিত মশাই, আচ্ছা মানুষকে যখন দেখবেন তখন তাকে ওই চুরি ডাকাতি খুন ইত্যাদি এই সাময়িক অপরাধগুলো দিয়ে বিচার না করে মানুষ যে মানুষ ভগবানের অপূর্ব সৃষ্টি এই মানুষ এই বলি দেখবেন দেখবেন, তাতে কোনোদিন ঠকবেন না।
2: এ কি হে এমন চমৎকার কথা বলছো, অথচ তুমি লেখা পড়া জানো?
1: এসব তো সোনা কথার পাণ্ডিত্য পণ্ডিত মশাই, আপনি এক্ষুনি নরশব্দের রূপ বলতে বলবেন, দেখবেন কাত হয়ে গেছি।
0: যাকে যাকে, আপনি এক কাজ করুন পণ্ডিত মশাই, আপনি কৌশিককে নিয়ে পাশের ডেপুটির ঘরে গিয়ে একটু বসুন, এর মধ্যে আমি মেয়েটির সঙ্গে একটু দেখা করে নিই।
2: ভালো কথা ভালো কথা, এসো হে কৌশিক, এসো এসো
1: চলুন।
0: মহাদেব, মেয়েটিকে নিয়ে এসো এসো এসো এসো, বসুন বসুন। জেল সুপারের সঙ্গে দেখা করেছে শুনলাম।
3: আগে হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম তার কাছে,

0: তুমি আমার ছোট মেয়ের বয়সী, তোমাকে তুমি বলছো বলে রাগ করো নাকি?
1: না না, কি বলছেন, তুমি তো বলবেন আমাকে।
0: কি নাম তোমার মা?
1: আমার নাম রঞ্জনা মজুমদার।
0: মজুমদার?
1: হ্যাঁ।
0: তুমি কৌশিকের সঙ্গে দেখা করতে চাও না?
1: হ্যাঁ, কেন, আমার কি আসতে দেরি হয়ে গেছে?
0: না না, ঠিক আছে ঠিক আছে, আরো পরে এলে হয়তো সত্যিই দেরি হয়ে যেত। সময় হচ্ছে 3টে থেকে 4টে।
1: ও,
0: এবার আমি তোমাকে দু একটি কথা জিজ্ঞেস করবো মা।
1: বলুন।
0: না না, ভয় পাবার কিছু নেই এতে। তোমার এই দেখা করার ব্যাপারটা আমি সহজ করে দিতে চাই। বাড়ি কোথায় তোমাদের?
1: শিলিগুড়ি।
0: প্রপার শিলিগুড়ি?
1: না, খঞ্জনা গ্রামে।
0: বাবা মা?
1: বাবা খুব ছেলেবেলাতেই মারা যান, মা আছেন, বাড়িতে এখন শুধু মা আর আমি।
0: তাহলে তোমার মা নিজে না এসে তোমাকে পাঠালেন কেন?
1: কি করে আসবেন, মায়ের তো অসুখ, তিনি বিছানায় পড়ে আছেন।
0: কটি ভাই বোন তোমরা?
1: এক ভাই এক বোন, সেই জন্যই আমরা ছেলেবেলায় দুজনকে দুজনে খুব ভালোবাসতাম।
0: কিন্তু কৌশিককে তো তোমার চাইতে অনেক বড় বলে মনে হয়।
1: হ্যাঁ, আমার চাইতে 10 বছরের বড়।
0: কৌশিক বাড়ি থেকে পালিয়ে এসেছিল বুঝি?
1: আগে হ্যাঁ।
0: কেন?
1: গ্রামে থাকলে কিছু হবে না, শহরে গিয়ে ভালো কাজকর্ম শিখে টাকা রোজগার করে মাকে পাঠাবে, সেই জন্য।
0: আচ্ছা, শেষ দেখা কবে হয়েছে তোমাদের সঙ্গে ওর?
1: 8 বছর আগে।
0: এতদিন?
1: হ্যাঁ।
0: তা এখন তোমার বয়স কত মা?
1: 18।
0: তা এতদিন পরে দেখা হবে, তুমি তাকে চিনতে পারবে তো?
1: দেখুন, আমিও সেই কথা ভেবেছি, ভয় হচ্ছে হয়তো চিনতে পারবো না, কিন্তু
0: এতদিন কি করছিলে? আজ প্রায় 7 মাস এই বিচার চলছে, কাগজে পত্রে ছবিও বেরিয়েছে।
1: না না, আমরা কিছু খবর পাইনি। গেল সোমবারে মা একটা মশলা বাঁধা ছেঁড়া কাগজের টুকরোতে দাদার ছবি আর মামলার কথা পড়েন। যদিও দাদার সঙ্গে সেই ছবির মিল খুব অল্পই ছিল, তবু মা আমাকে বললেন, তুই একবার বহরমপুরে যা মা, গিয়ে জেনে আয় এ সত্যি মিঠু না আর কেউ।
0: ওর ডাক নাম বুঝি মিঠু?
1: হ্যাঁ, আর ভালো নাম অম্বুজাক্ষ।
0: তবু মনে হয় তোমার মা এলেই যেন ভালো হতো, যদিও তোমার ভাই হয়। আর তুমি যদি চিনতে না পারো?
1: আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব।
0: তা চেষ্টা করো। কৌশিক যদি তোমার দাদা হয়ও, তাহলে আমার যেন মনে হচ্ছে ও তোমায় চিনা দেবে না। নিশ্চয়ই এমন কোনো গুরুতর কারণ আছে যার জন্য ও?
1: তা হোক, তবু ওর সঙ্গে আমি কথা বলবো, প্রশ্ন করব আমি। আমাদের দু ভাই বোনের ছেলেবেলার এমন কতগুলো ঘটনা আছে যা ও আর আমি ছাড়া কেউ জানে না, সেই সব কথা জিজ্ঞাসা করে আমি ওর মুখের ভাব লক্ষ্য করব। হ্যাঁ, তাহলেই ধরা পড়বে। তাছাড়া দাদা রবীন্দ্রনাথ আবৃত্তি করতো দিন রাত। রবীন্দ্রনাথ এত ভালোবাসতো যে গায়ের লোকে ওকে রবি পাগলা বলতো। রোজ রাত্রিরে আমাকে ঘুম পাড়াবার আগে দাদা আমাকে আবৃত্তি করে শোনাতো, সে কথাও বলবো ওকে।
0: তুমি বলছো কৌশিক রবীন্দ্রনাথ ভালোবাসে?
1: হ্যাঁ।
0: কিন্তু পোস্ট করেছে একদম লেখাপড়া জানে না, যেন জীবনে রবীন্দ্রনাথের নামই শোনেনি। ঠিক আছে, তোমাকে একটা কথা বলি।
1: বলুন।
0: যদি কৌশিক তোমার ভাই হয়, তাহলে 1:40 মিনিট তুমি কথা বলতে পারো।
1: আচ্ছা।
0: কিন্তু একটা কথা, যদি তোমার ভাই না হয়, তাহলে অনর্থক সময় নষ্ট করো না মা, কেমন?
1: ঠিক আছে, তাই হবে। এমন এমন ভয় করছে আমার।
0: কেন?
1: ভাবছি ও যদি সত্যি আমার দাদা হয়, তাহলে মাকে ফিরে গিয়ে আমি কি বলবো, আর যদি না হয় তাহলে বা কি বলবো।
0: ওই পাশের ঘরে কৌশিক রয়েছে, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। মহাদেব, কৌশিককে ঘরে পৌঁছে দিয়ে তুমি বাইরে থেকো, ওরা একলা কথা বলবে, বুঝলে?
1: আচ্ছা, তুমি আপনি, আমি ঠিক চিনতে পারছি না, আপনি, তুমি মিঠুদা নাও, আমাকে চিনতে পারছ না? আমি রঞ্জনা, রঞ্জু।
2: তা হবে, কিন্তু আমি তো আপনাকে না একদম চিনতে পারছি না।
1: তোমার নাম কি?
2: আমার নাম কৌশিক গুপ্ত।
1: কৌশিক গুপ্ত? তোর বাড়ি কোথায়?
2: বাড়ি?
1: হ্যাঁ,
2: বাড়ি বাঁকুড়া জেলায়। গায়ের নাম হয় কেষ্টপুর না হয় বিষ্ণুপুর, ভুলে গেছি।
1: ভুলে গেছো?
2: হুম।
1: কেন ভুলে গেছো কেন?
2: ছেলেবেলায় পালিয়ে এসেছিলাম তো তাই।
1: তুমি মিথ্যে কথা বলছো না, তোমার গলাটা কিন্তু অনেকটা, মানে অনেকটা মিঠুদের মতো। তোমার এই মুখময় দাড়ির জন্য আমি ঠিক চিনতে পারছি না, আমাকে ঠকিও না, সত্যি বলো না, তুমি কি মিঠুদা নও?
2: দেখো, মরবার ঠিক আগে শুধু শুধু মিথ্যে কথাই বা বলবো কেন বলো?
1: তোমার গলায় হঠাৎ কি এমন একটা টান আসে আর আমার ঠিক মিঠুদার মতো লাগে। আচ্ছা আচ্ছা, তুমি বই ভালোবাসো?
2: বই?
1: হ্যাঁ, বই, কবিতার বই, রবীন্দ্রনাথের বই। তুমি তুমি আবৃত্তি করতে পারো?
2: আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না।
1: ও, কোন হাই স্কুলে তুমি পড়তে?
2: অতদূর এগোতে পারিনি, পাঠশালা থেকে পালিয়েছিলাম তো।
1: লেখাপড়া জানো না? লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে?
2: বাংলাদেশে কি বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় নাকি? এই যেমন করে তোমার সঙ্গে কথা বলছি তেমনি করে লিখেছি, আর তাছাড়া মিথ্যে কথা মিষ্টি করে লিখতে কোনো অসুবিধা হয় না।
1: সব মিথ্যে কথা লিখেছো?
2: সব মিথ্যে কথা।
1: কেন লিখলে তবে?
2: বাহ, হে কি করব, লোকে তো খনির জীবনের মধ্যে খুব কি বলি খুব রোমাঞ্চ খুঁজে, তো আমিও সেইটি খুব বেশি করে লিখে দিয়েছি।
1: ও আচ্ছা, আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো?
2: না না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও কেন তাতে ভাত সাধব? আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে করো।
1: তুমি তুমি বইটাই কিচ্ছু পড়নি?
2: না।
1: ও, তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই এ কথা আমি বলবো না, আদল নিশ্চয় আছে, কিন্তু কিন্তু আমি ধরতে পারছি না, তুমি তুমি মিঠুদার চেয়ে অনেক কালো, আর কিরকম যেন কিরকম
2: কিরকম বিচ্ছিরি?
1: না না, বিচ্ছিরি না, কিন্তু অন্যরকম। মিঠুদার চোখ দুটো যেন কবির মতো ছিল, তেমনি মিষ্টি তেমনি নরম, আর তোমার চোখ দুটো যেন কিরকম ছটফট করে আর জলে। এই যে এই যে তোমার হাসিটাও একেবারে অন্যরকম, দেখলেই মনে হয় তুমি যেন সকলকে রেগে ব্যঙ্গ করছো, আর আমার মিঠুদার হাসি দেখলে মনে হতো তার যেন কোথাও কোনো শত্রু নেই, এত আলাদা তবু কোথায় যেন ভীষণ মিল, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
2: শোনো মিঠু, বুঝি তোমার দাদার ডাক নাম?
1: আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে?
2: না।
1: আমি কয়েকটা লাইন বলি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। হ্যাঁ বলি, কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো বলো বলো না, তার পরের লাইনটা বলো না, তোমার মনে পড়ছে না, বলো না। কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। বলো, এ কবিতা তুমি জানো না? তোমার ভালো লাগে না?
2: না, এরকম সব কবিতা শুনলে আমার মনে হয় যেন বানিয়ে বানিয়ে সব ন্যাকা ন্যাকা কথা বলছে, ঢং করছে।
1: ছি
2: ন্যাকা,
1: ছি ছি ছি, তুমি এরকম কথা বললে? না না না না, তাহলে তুমি আমার মিঠুদার নও, কিছুতেই নও। আচ্ছা আমি তাহলে যাই।
2: শোনো।
1: হ্যাঁ
2: শোনো, তুমি চলে যাচ্ছ?
1: হ্যাঁ, আমি আমি অফিসারকে কথা দিয়েছিলাম যদি তুমি আমার দাদা না হও তাহলে সময় নষ্ট করব না।
2: একটু বসো। আচ্ছা এবার আমি দু একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে।
1: তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না, আমাকে তো চেনোই না তুমি।
2: সে কথা সত্যি, তো জিজ্ঞাসা করি কেমন?
1: বেশ করো।
2: আচ্ছা না দাঁড়া, ওই জানলাটা বন্ধ করে দিয়ে আসি, আমি কথা বলবো আর আমার পেছনে ওই জানলার ভিতর দিয়ে ফাঁসি কাঠটা হাঁ করে আমার দিকে চেয়ে থাকবে সেটা হয় না, আমি বন্ধ করে দিই। দেখো একটা কথা, আমি একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে নিজে না এসে তোমার মা তোমার বাবা কোন আক্কেলে তোমার মতো একটি কোচি মেয়েকেই এত দূরে পাঠিয়ে দিলেন।
1: বাবা নেই আমার, আর মা বিছানায় পড়ে আছে, ওরবার ক্ষমতাই নেই তার।
2: ও ও, তোমার দাদার ডাক নাম কি বললে? মিঠু না?
1: হ্যাঁ। দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে আর ফেরেনি, তার জন্যই তো ভেবে ভেবে মা আজ মরতে বসেছেন। আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে, কেন যে মিঠু তা এমন করলো, কোথায় যে গেল আর কি আবৃত্তি করতো, প্রত্যেক দিন আমার ঘুমবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতায় আবৃত্তি করতো মিঠুদা। সেই যে সেই কি আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটিমাত্র সুখ, ওই ওই কবিতাটার সঙ্গে যেন আমাদের গ্রামের আশ্চর্য মিল আছে, আমাদের গায়ের নামও খঞ্জনা, আর তার পাশ দিয়ে যে নদীটা গেছে সেই নদীটার নাম অঞ্জনা, আর তাই তো দাদা আমার নাম রেখেছিলেন অঞ্জনা। কি হলো কেন এমন করে সব হারিয়ে গেল? আমি ফিরে গিয়ে মাকে কি বলবো?
2: তোমার নাম রঞ্জনা না? রঞ্জনা কি?
1: রঞ্জনা মজুমদার।
2: মজুমদার? ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনা মনে পড়ছে। তারও তো নাম মজুমদার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও তার বোনের নাম বলতো যে রঞ্জনা। ঠিক ঠিক ঠিক।
1: কিরকম চেহারা, লম্বা ছিপছিপে, মাথায় এক মাথা কালো চুল।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক, সমস্ত মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। তার নাম ছিল কি যেন বলতো, অম্বু।
1: ও অম্বু যাক্ষ মজুমদার। আমার দাদার ভালো নাম অম্বু যাক্ষ মজুমদার।
2: এই তাহলে নিশ্চয়ই সে, নিশ্চয়ই সে। আমি তখন মানে আমরা, আমি আর ওই অম্বুজ ওই কলকাতার একটা মেসে থেকে তখন কাজকর্মের চেষ্টা করতাম, তাও প্রায় ওই খঞ্জনা গ্রামের কথা আর ওই ওর ছোট বোনের কথা বলতো বটে।
1: কি বলতো?
2: বলতো সব কত রকম বলতো। বলতো ওর স্বপ্নের কথা, যে ভবিষ্যতে ও কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে, এইসব কথা। মাকে টাকা পাঠাবার জন্য ও যেন একবারে পাগল হয়ে উঠেছিল। রোজ মেস থেকে সকালেই বেরিয়ে যেত আর ফিরত অনেক রাত্রিরে। যখন ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়ত, তখন অন্ধকারে আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে তক্তা বসে শুতাম, জিজ্ঞাসা করতাম ঘাট তুলে, কিছু হলো? কোনো উত্তর পেত না। আমি কিন্তু তাকে বলতাম যে চল না আমাদের আড্ডায়, সেখানে তোর কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে, কিন্তু তাতে কোনো উত্তর নেই তার কাছে। জানো অম্বুজ কত চেষ্টা করেছে এই টাকা রোজগারের জন্য? একদিনের ঘটনা বলি তোমায় শোনো। এই টাকার জন্য কলকাতায় কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই, লোকে চেঁচাচ্ছে পকেট মার পকেট মার, অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে।
1: না না না, আর মিঠুটা কিছুতেই না, হতেই পারে না, আমার মিঠুটা পকেট মারতেই পারে না। মিঠুটা সবাইকে ভালো হতে বলতো, মিঠুটার কথা মনে করে আমরা কখনো কোনো অন্যায় করতে পারিনি, মিঠুটা এ কাজ কখনো করতে পারে না।
2: তারপর পুলিশ অম্বুজকে ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণ ছিল না তো।
1: তারপর
2: সেই এক চেষ্টা, ওই কাজ করতে হবে, পয়সা রোজগার করে তার মা বোনের কাছে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না যে সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে তবে টাকা তৈরি করতে হয়। একদিন একদিন জোর করে আমাদের দলের সর্দারের কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক কিন্তু হুকুম দিয়ে দিয়েছে যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকা আর তার হবে না।
1: তবে কি করলো মিঠুদা?
2: তখন মিঠুদা কিছু করেনি, করলুম আমি।
1: তুমি?
2: আমি। আমার বাঁ পাশে থাকতো সরকারি অফিসের একটা পুরনো বেয়ারা, সেই দিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে সে রাখছিল, আমি দেখেছিলাম। সেই টাকা তার অবর্তমানে বাক্স ভাঙল, ভেঙে আমি মেসের মালিকের হাতে দিলুম। তাকে খুব অনুনয় করে বলেছিলাম, যা আমাকে আর কিছুদিন আমায় থাকতে দিন স্যার, আর কিছুদিন আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে, আমি আমি নিশ্চয়ই একটা কাজ।
1: তুমি বলেছিলে?
2: হ্যাঁ, আমি না না আমি না, মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল আর কি।
1: মিঠুদা বলেছিল?
2: হ্যাঁ, মানে না বলেনি, মানে আমি তাকে বলতে বলেছিলাম আর কি।
1: ও
2: হ্যাঁ হ্যাঁ, সেই জন্য সেই রাত্রে সকালে যখন ঘুমিয়ে গেছে অনেক রাত্রিরে, মিঠুদা তখন একটা আবৃত্তি করছিল রাত জেগে জেগে।
1: মিঠুদার আবৃত্তি তুমি শুনেছ?
2: এমন আবৃত্তি আর কোথাও শুনিনি। আমাকে দু একটা আবৃত্তি শেখাবার চেষ্টা করেছিল।
1: কোন কোন কবিতা শিখিয়েছিল?
2: সেসব আমার কিছু মনে নেই, তবে ওই ওই আমরা দুজনে একটি গায়ে থাকি ওটা শুনিনি কোনোদিন।
1: সেদিন রাত্রে কি আবৃত্তি করেছিল মিঠুদা?
2: কি যে সব, আমার আমার আবার কথা মনে থাকে না। ওই সব বলছিল কি, ওই অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা, বাণী খুঁজে ফেরে আমার চিত্তাকাশে।
1: একি তোমার গলা যে একেবারে মিঠুদার মতো, ঠিক মিঠুদার যেমন করে বলতো, তুমি তুমি মিঠুদার, তুমি মিঠুদার।
2: না না না, কিছুতেই না, আমার নাম আমি তো বলেছি, আমার নাম কৌশিক গুপ্ত, আমার বাবার নাম ঈশ্বর গুপ্ত, আমার বাড়ি বাঁকুড়া জেলার কৃষ্ণপুর কিংবা বিষ্ণুপুর। ছেলেবেলা আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, লেখাপড়া আমি কিচ্ছু জানি না, আমি তা তোমার বলেছি, আমি আমি সে নয়, আমি কৌশিক গুপ্ত।
1: ও।

0: তুমি মিথুদার সঙ্গে এক মেসে ছিলে? তারপর তারপর তার কি হলো? সেখান থেকে সে কোথায় গেল জানো?
1: হ্যাঁ জানি, ওই ওই পূর্ণ কম পূর্ণ না কি কি বলে ওরে, পূর্ণ না অর্ধকুম্ভ ওই রকম কি একটা যোগী, আমরা সেদিন গঙ্গায় চান করতে গেছি, স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে কোথেকে চিৎকার করে কেঁদে উঠলো, যোগ তোমরা কে কোথায় আছো, আমার ছেলে ডুবে গেছে তাকে খুঁজে এনে দাও গো, কে একজন বললে যে ওই তো দূরে দেখা যাচ্ছে, সে ছেলে তখন জলে ডুবছে, বাচ্চা ছেলে তো অনেকই লাফিয়ে পড়লো জলে, ওই আমার পাশে অম্বুজও লাফিয়ে পড়লো জলে।
0: ও হ্যাঁ, মিঠুদা খুব ভালো সাঁতার জানতো, তারপর তারপর কি হলো?
1: তারপর তারপর সবাই এক এক করে উঠে এলো, কেউ খুঁজে পায়নি সে মায়ের বাচ্চাটাকে। হঠাৎ তীর মায়ের একটা চিৎকার উঠলো যে ওই বানাসছে বানাসছে, সবাই ভয়ে জল ছেড়ে সব উঠে পড়লো, দূরে তখন বান দেখা যাচ্ছে, সেই সময় হঠাৎ জলের উপর থেকে লোকে শুনতে পেলো শব্দ এলো একটা, যে এই যে নিন আপনার ছেলে, লোকে চেয়ে দেখে যে সেই ডান হাতে বুকের কাছে বাচ্চাটাকে চিপে ধরে আর বাঁ হাতে কোনো রকমে জল কাটতে কাটতে সেই অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে আসছে, ছেলেটিকে তার কাছ থেকে একজন তাড়াতাড়ি গিয়ে তুলে নিলে, কিন্তু ক্লান্ত অম্বুজকে ধরে তোলবার কথা কারোর মনেই পড়ল না, আর বান এসে তখন তীরে আছাড় খেয়ে পড়ল।
0: কিন্তু আমার মিঠুটা সে কোথায় গেল?
1: কেউ জানে না, কেউ জানে না, সে তো খুব বড় লোক ছিল না, সে জ্ঞানী ছিল না, সে ধনী ছিল না, সে তো খুব বড় করে সমাজের কোনো উপকার করতে পারেনি, কিন্তু সামান্য এতটুকু উপকার সে করেছিল, একটা একটা একটা একটা মায়ের বাচ্চাকে সে তো তার মার কাছে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেটুকু কাজের তো কেউ দাম দিলে না, তার হাতটা ধরে তাকে যে একটু সাহায্য করার দরকার ছিল, তার তার হাতটা ধরে তাকে যে তীরে টেনে তোলবার দরকার ছিল, একথা তো কারোর মনে হলো না, সেই জন্য সেই জন্য বোধ হয় ওই সমুদ্রের বানটাকে সমুদ্রের এই টেনে নিয়ে। শোনো শোনো রঞ্জনা, তুমি তুমি তো ভীষণ বোকামি, এত বড় বীর যার ভাই সে কখনো অমন করে কাঁদতে পারে না, কাঁদা উচিত রঞ্জনা। আচ্ছা গর্ব হচ্ছে না তোমার মিঠুদের জন্য?
0: হ্যাঁ হচ্ছে, খুব গর্ব হচ্ছে আমার, এ কাজ মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া, এ আমার মিঠুদার ছাড়া কেউ পারতো না, কেউ পারতো না, কেউ পারতো।
1: ঠিক, তবে হ্যাঁ ভেবে দেখো যে রোগে ভুগে বা বিছানায় পড়ে থেকে কিংবা কিংবা ধরো আমার মতন মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে জানি না, কিন্তু আমি আমি মিঠুকে ঘেন্না করতাম, কিন্তু যা করে যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তাতে আমাদের সকলের মুখ খুব উজ্জ্বল হয়েছে। হ্যাঁ এরপরে তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর আর মা মা তখন এমন বীর ছেলেকে গর্বে ধরেছিলেন বলে আনন্দে চোখে জল ফেলবেন, তাই না? আর তখন সেই মায়ের চোখের জলে আমাদের অম্বুজের স্বর্গে যাবার পথের কুয়াশা একেবারে কেটে যাবে, তুমি দেখ একেবারে কেটে যাবে।
0: একে তুমি সত্যি সত্যি বলছো না আমরা মনে কষ্ট পাচ্ছি বলে মিঠুদার নামে এমনি একটা গল্প বানিয়ে বলছো? হ্যাঁ
1: মিঠু চলে গেছে আর আমিও তো এখনই চলে যাব, এই সময়ে আমার সবচেয়ে প্রিয় যে লোক পৃথিবীতে তার নামে মিথ্যে কথা বলে আমার লাভ কি হবে বোন রঞ্জনা, বোনটা
0: তুমি আমাকে বোন বললে, তুমি আমার দাদা হলে তাহলে?
1: হ্যাঁ হলাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোভ কি সামলানো যায়?
0: মাকে কি বলবো তোমার কথা বলে দাও।
1: মাকে মাকে মাকে বলবে যে তার এই অভাগা দিশেহারা এ অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন, মিঠু তো তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য, কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে ওই দেখো না ওই ঘড়ির মধ্যে দিয়ে হু হু করে চলে যাচ্ছে তো সময়, ওকে সাক্ষী রেখে তুমি একটা দাদা পেলে আর আমি আমি আমি আমার বোন পেলাম, এই মুহূর্তটিকে বাঁচিয়ে রাখবার জন্য আমি কি যে কি একটা এই এই যে এই খাম শোনো, এতে আমার রোজগারের 2000 টাকা আছে, তুমি এটা নাও।
0: না আমি
1: না না রঞ্জনা না না নেব না বলো না, ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে রঞ্জনা, নাও।
0: আচ্ছা দাও।

0: এই দিয়ে তুমি তুমি দুটো হার গড়াবে, হ্যাঁ, একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তাঁর ছেলের নাম অম্বুজ, হ্যাঁ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার এই দাদার নাম কৌশিক। হ্যাঁ, সেই লকেটের দিকে তাকালেই তোমার হঠাৎ মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর আর ভাই ফোঁটার দিন যদি হঠাৎ তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তবে তবে তুমি জানো যে সেই জলের ফোঁটা একেবারে আমার কপালে গিয়ে নিশ্চয়ই পড়ে জল জল করবে সেখানে।
1: তাই হবে দাদা, তাই হবে। আমি তোমাকে একটা প্রণাম করব।
0: হ্যাঁ, প্রণাম?
1: হ্যাঁ, প্রণাম করব।
0: আমাকে কর কর। আমি কি বলে তোমাকে আশীর্বাদ, আমি তো আশীর্বাদ করতে পারবো না। তুমি তুমি তুমি যাও, এবার সময় হয়েছে, আমার যাবার সময় হলো, তুমি এবার যাও। হ্যাঁ,
1: আমি মাকে তোমার কথা বলবো, আমি মিঠুদার কথা বলবো, আমি সব বলবো, আমি যাই।
0: যাও যাও, মিঠুর কথা বলো। আমাদের আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক, তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কুলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এই যে সময় হয়ে গেছে
2: বাবা কৌশিক,
0: চলুন চলুন চলুন। তাহলে
2: তুমি তো ভগবানের নাম শুনলি জ্বলে ওঠো, কিন্তু বাবা এ সময় একটু গীতা শুনতে হয়, আমি পড়ি, তুমি একটু কান পেতে শোনো কেমন। না জায়তে ম্রিয়তে বা কদা,
0: দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক, তাদের ঘাটে পুজোর জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার ঘাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।

0: তাহার নামটি রঞ্জনা। নাটকটি এখানেই শেষ হল। রচনা বিধায়ক ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পণ্ডিত নিমাই ঘোষ, রঞ্জনা, তৃপ্তি মিত্র এবং কৌশিকের ভূমিকায় শম্ভু মিত্র। নাটকটি প্রযোজনা করেছেন অতুল কুমার মুখোপাধ্যায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: 107 FM রেনবোয় এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবোয়ে এই মুহূর্তের খবর। রাজ্যে পাহাড় সমস্যা স্থায়ী সমাধানে কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির সুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠকে বসেন। অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা অ্যাকাউন্টে না আসায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। পশ্চিম বর্ধমানের বরাকরে আজ কুলটি থানার অন্তর্গত রামনগর কল্যাণেশ্বরী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। অবরোধের ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকায় ক্ষোভে ফেটে পড়ে আজ সকালে পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়ক অবরোধ করেন পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের মহিলারা। সকাল থেকে জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভ শুরু করায় রাস্তার দুপাশে বহু দূরপাল্লার বাস ও পণ্যবাহী লরি দাঁড়িয়ে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকল্পের প্রাপ্য টাকা অ্যাকাউন্টে না আসায় চরম আর্থিক সংকটে দিন কাটছে তাঁদের। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য পেটের যন্ত্রণা নিয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আপাতত স্থিতিশীল। গতকাল দুপুরে পেটে অসহ্য ব্যথা নিয়ে আলিপুরের ওই হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। এই সময় আচমকা শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে দ্রুত ভর্তি করে নেওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। প্রবীণ সিপিআইএম নেতা এবং দলের পলিটব্যুরোর প্রাক্তন সদস্য বিমান বসুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত 3 দিন তিনি দিল্লির এইমসে ভর্তি রয়েছেন। তাঁর পেসমেকার বসানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং দীঘা হয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আজও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 224 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,

বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা ও তার আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই মুহূর্তের খবর আপাতত এইটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। রাজ্যে পাহাড় সমস্যা স্থায়ী সমাধানে কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিংয়ের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির সুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠকে বসেন। পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। অনুপ্রবেশ ও সীমান্তে চোরাচালান রুখতে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলায় গঙ্গা ও তীরবর্তী চর এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে পুলিশ। নদীপথে চোরাচালান অন্য অপরাধমূলক কাজ বন্ধে নৌকা নিয়ে গতকাল দীর্ঘক্ষণ অভিযান চালায় পুলিশ। বিভিন্ন দুর্গম চর এলাকায় আকাশপথে ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হয়। আগামী দিনেও এমন অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে। তারাপীঠ ও কলকাতার হোটেলের অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন শহরের অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে নড়ে চড়ে বসেছে প্রশাসন। বহরমপুরের বহুতল হোটেলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান চালায় দমকল বিভাগ। ট্রেনে গাঁজা পাচারের অভিযোগে দুই যাত্রীকে গ্রেফতার করেছে শিলিগুড়ি জিআরপি ও নিউ জলপাইগুড়ি জিআরপির যৌথ দল। ডাউন তিস্তা তোর্ষা এক্সপ্রেসের ACA1 কামরা থেকে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে মোট 24 কেজি 700 গ্রাম গাঁজা। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্দেশখালীর ন্যাজার থানার খাস সাগতা এলাকার এই ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন জুম্মানের বাড়ির সদস্যরা। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর মন্ত্রী উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে অবস্থিত ঐতিহাসিক থোটলাকোন্ডা বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানটি পরিদর্শন করেছেন। নিউ টাউনের ইকোপার্ক এলাকায় এক যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সৌরভ বিশ্বাস নামে যুবককে 2-3 দিন আগেই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। এ ঘটনায় 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107।

0: 7 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: নানা কোথাও যাচ্ছি না, সঙ্গে রয়েছি, বিকজ আজকে উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে আর যে নম্রতা তোমার সঙ্গে রয়েছে, আর তোমার সঙ্গে চলবে আড্ডা, গল্প, নানা ঘটনা নিয়ে। সেই তো ঝুলি সাজিয়ে রেখেইছি, নিশ্চয়ই সেই সব শেয়ার করব। বাট আজকে উইকেন্ড ক্যাফেতে তুমি থাকছো ওনলি উইথ নম্রতা। তো তোমাদের সঙ্গে উইকেন্ড ক্যাফে শুরু হোক শুনলে মিনা রহমানের কণ্ঠে ডুবে আছি ফ্রম দ্য মুভি বাবলি। বাট রাইট নাও এখন তোমাদের জন্য আরো একটা গান নিয়ে ফিরছি, এন্ড দেন আই উইল বি ব্যাক ভেরি সুন। হিয়ার কার্তিক এন্ড শ্রেয়া ঘোষাল তোমাদের জন্য রইল, সো কিপ টিউনিং টু 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে 107 FM রেনবোতে নম্রতা রয়েছে তোমাদের সঙ্গে। দেখো, এই দুদিন আগেও পর্যন্ত একটা ছিল যে মানে এই সপ্তাহের শুরুতেই আমরা দেখেছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালবেলায়, সে অফিস যাওয়া হোক, কারুর কলেজ যাওয়া হোক, কি স্কুলে যাওয়া হোক, সেই সময় এত বৃষ্টি শুরু হচ্ছে যে উফ, এই সময় সকাল সাতটার সময় যেখানে বাচ্চারা স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, বা তোমরা কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছ, বা যে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে, ব্যাস অমনি বৃষ্টি শুরু। ব্যাস তারপরে একদিন দুদিন যেতে না যেতেই এই যে শুরু হয়ে গেল রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। ব্যাস ঠিক চলে এলো সেই সময়, একদম গনগনে

0: নারায়ণগঞ্জে রোদ্দুর, আর সেই রোদ্দুর এমনই যে যাকে বলে ভাদ্র মাসের গরম, মানে অত্যন্ত গরম, যেখানে আমরা বেরোলেই এখন মনে হচ্ছে যে টেম্পারেচার যেন অনেকটাই বেড়ে গেছে। হ্যাঁ, মানে অনেকটাই বেড়ে না গেলেও তোমার ফিলটা কিন্তু সেরকম হবে। তাই যেটা মোটামুটি জানা যাচ্ছে যে কলকাতাতে মোটামুটি আশেপাশে তাপমাত্রা যেটা থাকবে তোমার প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আর যেরকম থাকে আমাদের বাতাসে একটা আর্দ্রতা তো থাকছে, আর একটা অস্বস্তিকর গরম কিন্তু একটা অনুভূতি থাকবে। আর একটা যেটা বলতে পারা যায় যে হয়তো বিকেলের দিকে বা ইভিনিংয়ের দিকে একটু ওই মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা হলেও হতে পারে। এবার দেখো, বৃষ্টি হলেও আমাদের একটা সমস্যা থাকে, ওফ বৃষ্টি, এই যে বেরোবো কীভাবে, যাব, ছাতা নিতে হবে, ক্যাব পাবো না, যাই হোক সমস্যা থাকে। আর যে গরমটা পড়ে যায় তখন মনে হয় ওফ বাবা, এই গরমে বেরোতে যাচ্ছি, দুপা হাঁটছি, ঘেমে যাচ্ছি। মানে আমাদের অবশ্য খুব একটা বিশাল যে শান্তি কোনো কিছুতেই সেটা না, বলতেই পারো যে আমাদের সারা বছর মানে জুড়েই গরমকালের সিজন তো থাকে, শুধুই মাঝে মাঝে বৃষ্টি এসে একটু হালকা মন ভরিয়ে দেয় আর কি, আর বেশি কিছু নয়। তো সেরকমই মোটামুটি ওই সন্ধ্যের দিকে একটা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো তোমরা যখন যাবে, মানে যদি মনে করো যে বেরোচ্ছি ছাতাটা সঙ্গে না না মনে হচ্ছে না বৃষ্টি হবে, হতেই পারে তুমি ঠিক, কিন্তু আবার এটা হতেও পারে হট করে সারপ্রাইজ ভিজিট দিয়ে দিল। তো সেই সারপ্রাইজ ভিজিটটার জন্য তোমাকে যেটা করতে হবে, সঙ্গে একটা ছাতা নিশ্চয়ই রাখতে হবে, তবে না বেরোতে হবে, না হলে এর মধ্যে ঠান্ডা লেগে গেলে চলবে, এই গরম ঠান্ডা করতে করতে হ্যাঁচো কাশি এই চলবে, তো ভাবলে চলবে, কারণ সামনে যে একটা ফেস্টিভ সিজন রয়েছে আসছে, একটু নিজেকে ঠিক রাখো, যত্নে রাখো, ভালো রাখো, আর কি চাই। তাই জন্য তো উইকেন্ড ক্যাফেতে আজকে তোমাদের জন্য জমজমাট আড্ডা, খাওয়া দাওয়া, বেড়ানো সব কিছু থাকবে, তোমাদের সঙ্গে সাজিয়ে রেখে দিয়েছি, আর তোমাদেরকেও থাকতে হবে। আর ইয়েস, কী টপিক নিয়ে আজকে কথা বলবো সেটাও আসবে, তার জন্য জাস্ট কিছু সেকেন্ডে তোমার অপেক্ষা রইল, একটা ছোট্ট ব্রেক, অ্যান্ড আফটার দ্যাট উই উইল বি ব্যাক soon with a beautiful song, and then aro golpo adda niye ami fire aschi arche namrata tomader shonge, ar tumra shuncho 107 fm rainbow te weekend cafe.
1: Shari Kuti sarvabharatiya shari o tangail sharir prostutkarok o bikreta Shari Kuti proprietor Noni Gopal Das
2: obishashya kom dame anubaddho tangail sharir shera sambhar Shari Kuti.
3: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে, উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

উইকেন্ড ক্যাফেতে আর যে নম্রতার সঙ্গে তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। আর যেটা বলার সেটা হচ্ছে যে সূর্য তো নিশ্চয়ই আমাদেরকে দিচ্ছে, কিন্তু একটা খবর দিই, সেটা হচ্ছে যে টয় ট্রেনে নাকি এবারে AI দিয়ে স্কোডিং সেশন করাবে। এইটা কিন্তু একটা বেশ ইউনিক একটা বলতেই পারো আইডিয়া। যেমন বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AIকে সামনে রেখে একটা বিশেষ উদ্যোগ কিন্তু নিতে চলা শুরু হয়েছে। এবার যেটা হবে যে ঐতিহ্যবাহী স্টেশনগুলি শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত একটা স্টেশন মহোৎসবের অংশ হিসেবে বিশেষ ট্রেন চালানো হবে। আগামী 5ই সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের নিয়ে AI কোডিং এক্সপ্রেস ট্রেন চালাবে তারা। মানে ট্রেনটা কার্শিয়াং থেকে দার্জিলিং রুটে চলাচল করবে। কিন্তু এই উদ্যোগটা কেন বলছে যে শতাব্দী প্রাচীন রেল ঐতিহ্যের সঙ্গে আধুনিক ও ভবিষ্যৎ প্রযুক্তির একটা সমন্বয় ঘটানোই কিন্তু এটার লক্ষ্য। এই ট্রেন যাত্রার মাধ্যমে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হবে। ট্রেনের ভিতরেই চলবে কোডিং, মানে কম্পিউটার প্রোগ্রামিং সেশন কিন্তু ট্রেনের ভেতরেই চলবে। পাহাড় স্নাতক, স্নাতকোত্তর এবং IIT-র 90 জন পড়ুয়া সেখানে থাকবেন। ট্রেনের ভিতরে থাকা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে হাতে কলমে কোডিংয়ে অংশ নেবেন তারা। 4th এবং 5th সেপ্টেম্বর এটা ওই দার্জিলিং স্টেশনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানেই কিন্তু এই উদ্যোগটাও নেওয়া হয়েছে। ইটস আ কোয়াইট আ গুড আইডিয়া। ডেফিনেটলি এরকম উদ্যোগ নিলে দেখো চারিদিকটাই তো এখন প্রায় যেদিকেই তাকাচ্ছি AI এর যুগ, মানে কোথাও কৃত্রিমতা মানে যে ব্যাপারটা আমাদের বুদ্ধিমত্তা যেটা আমরা বলে থাকি সেটা কোথাও গিয়ে আমাদেরকে একটু বেশি ঘিরে ফেলেছে। জানি না আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেললে কি হবে, কিন্তু আপাতত বেশ ভালোভাবেই AI কিন্তু সাড়া দিচ্ছে। কোথাও আমরাও বেসিক্যালি কি হয় নির্ভরশীল হয়ে উঠি AI এর ওপরে, কোথাও গিয়ে একটা ভীষণভাবে নির্ভরশীলতা চলে আসে। আর সেখান থেকেই আমাদের ছোটোবেলায় বা ছোট থেকে যেটা আমরা শিক্ষা পেয়েছি যে নিজের ক্রিয়েটিভিটি, নিজের যে মানে একটা চিন্তাধারা, উন্মুক্ত চিন্তাধারা যেটা থাকে, সেটাকে আমরা কতটা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে বড় হয়ে পালন করতে পারছি। এবং AI এসে গেলে কোথাও গিয়ে আমরা তো ভীষণভাবেই একটা নির্ভরশীলতা চলেই আসছে যে আচ্ছা এটা যেটা করছি দেখি না AI কী বলছে, বা এটা যদি লিখি দেখি AI কী দিই, ও একটা ঠিক করে স্ট্রাকচার করে দেবে। কোথাও না কোথাও তো একটুখানি হ্যাসল আছে এই ব্যাপারটা নিয়ে। বাট ঠিক আছে, ছোটোবেলার কথা যখন বললাম, আজকে তোমাদের জন্য যেই টপিকটা রেখেছি সেটা কিন্তু কতকটা তার ওপরেই নির্ভর করছে। সেটা বলবো, কিন্তু জাস্ট আর একটা গানের ব্রেক অ্যান্ড দেন আজকে তোমাদের জন্য এই ছোটোবেলার স্বপ্ন নিয়ে যে টপিকটা রেখেছি সেটা নিয়ে ফিরে আসছি। আমি আর যে নম্রতা আর তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, ওনলি অন 107 FM রেইনবো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। আমি রয়েছি আর জে নম্রতা তোমাদের সঙ্গে। আর এই গানে যাওয়ার আগে যেটা বলছিলাম যে আজকে টপিকটা কী নিয়ে বলবো সেটা একটু বলি। দেখো একদম সিম্পল এক লাইনের আজকের টপিকটা তোমাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে ছোটোবেলার কোন স্বপ্ন যেটা আজও তুমি চাও বাস্তবায়িত হোক। ছোটোবেলার কোন স্বপ্ন যেটা আজও তুমি চাও বাস্তবায়িত হোক, মানে আমাদের ছোটোবেলায় অনেক নানা রকম স্বপ্ন দেখি, তো ছোটোবেলাটা স্বপ্নতেই ম্যাক্সিমাম ভরা থাকে। বড় হয়ে আস্তে আস্তে বুঝতে থাকি যে সবসময় যে স্বপ্ন পূরণ হবে সেটা নয়, কিন্তু ছোটোবেলায় সেটাই বোঝার ক্ষমতাটা তো বিশেষ থাকে না। কিন্তু কোথাও গিয়ে বড় হয়েও আমাদের এই ছোটোবেলার মনটা তো উকি দেয়, টকটক টকটক করে মাঝে মাঝেই। তো সেখানে মাঝে মাঝে সেটাই তোমার থেকে আজকে জানতে চাইছি যে ছোটোবেলার এমন কোন স্বপ্ন যেটা তুমি আজও চাও যে বাস্তবায়িত হোক, সেটা হয়নি কিছুভাবে বা হয়তো হয়েওছে, তুমি করেওছ, কিন্তু সেটা তুমি আজও চাও, মানে তার ইম্পর্টেন্সটা কিন্তু আজও সেই একই রয়েছে যেটা তোমার ছোটোবেলায় ছিল। বলে ফেলো দেখি, কারণ স্বপ্ন যখনই আমরা দেখি বেশ একটা কোথাও মনে হয় যে একটা বিশাল একটা মানে উড়ান যাকে উড়িয়ে দিচ্ছি, নিজেকে ভাসিয়ে দিচ্ছি, একদম যাকে বলে একদম মেলে ধরা। তো সেই রকমই এই মেলে ধরো আজকে তোমার সেই ছোটোবেলার স্বপ্ন, আমার সাথে শেয়ার করো আর আমাদের হোয়াটসঅ্যাপ করবে আর এসএমএস করবে। আর কি আমাদের নাম্বার সেটা এতদিনে ডেফিনেটলি তোমাদের প্রায় ঠোঁটস্থ হয়েই গেছে, তবুও আরও একবার তোমাদের জন্য 9903653992 তে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও যে ছোটোবেলার কোন স্বপ্নটা

যেটা তুমি আজও চাও বাস্তবায়িত হোক। অ্যান্ড রাইট নাও তোমার জন্য আমি ত্রিবেদী রইল, অ্যান্ড আই উইল বি ব্যাক আফটার জাস্ট 5 মিনিটস। প্রচুর গল্প আড্ডা নিয়ে তোমার সঙ্গে চলুক আজকের উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে 107 FM রেনবোতে আজ নম্রতা চলে এসেছে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আর আড্ডার জন্য যে টপিকটা আজকে তোমাদের জন্য আমি বেছে রেখেছি সেটা হচ্ছে যে ছোটবেলার কোন স্বপ্নটা তুমি আজও চাও বাস্তবায়িত হোক, জানিয়ে ফেলো। আমাদের কাছে মেসেজেস আসতে শুরু করেছে, পড়বো, সববার মেসেজ পড়বো, কারণ আজকে তোমাদের স্বপ্নকে খুলে ফেলার দিন। তোমাদের যে স্বপ্ন তোমরা দেখতে সেটা আজকে উজাড় করে আমাদেরকে বলার দিন, ঠিক ওই উড়ানের মতো যেটা আকাশে উড়ে যাবে। ঠিক, তোমাদের আর একটা কথা বলি, এই উড়ান বলতে গিয়েই মনে পড়ল যে এবারে আকাশে, মানে স্কুটার গাড়ি তো আমরা চড়েছি, এইবার ইলেকট্রিক বিমান আসতে চলেছে। ঝটকা খেয়েও না, সত্যি সত্যি ইলেকট্রিক বিমান আসতে চলেছে। ওই যে বললাম না, মানে টেকনোলজিক্যালি আমরা এতটাই আপডেটেড আস্তে আস্তে হয়ে যাচ্ছি, বড্ড মানে ধরা ছোঁয়ার বাইরে বেরিয়ে যাচ্ছে কিন্তু বস। তো যেটা হচ্ছে যে মোটামুটি 30 মিনিটে সেটা, ওটা যেটা খরচা, মানে উড়ানে উঠতে গেলে তো আমরা ট্যাঁকে ভাই যদি টাকাটা না থাকে আমরা উঠতেও পারবো না, কিন্তু এটার হিসেব যেটা বলছে যে 30 মিনিট ওড়ার খরচ 500 টাকারও কম। বুঝলাম। আর মোটামুটি যেটা শুরু হয়েছে, প্ল্যানিংটা তো আমাদের দেশে এখনও শুরু হয়নি, হবে, এটা হয়েছে আমেরিকাতে প্লাটসবার্গে। সেখানে মোটামুটি পরীক্ষামূলক উড়ান যেটা হয়েছে প্রায় 30 মিনিট চড়েছে, বিদ্যুতের খরচ হয়েছে $5 মতো, আর যেটা আমরা বলতে পারি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 480 টাকা অ্যাপ্রক্স। আর যাত্রী ছিলেন, মানে ট্রাভেলার ছিল মোটামুটি 11 জন মতো, তার ওয়েট ক্যারি করার যে ক্ষমতাটা সেটা 30 জন অবধি নিতে পারে। আর যেটা হচ্ছে কত একটা চার্জে কতটা যেতে পারবে, মোটামুটি শুধু ব্যাটারিতেই একটা টানা যেতে পারবে 200 কিলোমিটার, ব্যাটারি প্লাস যদি জ্বালানিও থাকে তাহলে সেটা যাবে 800 কিলোমিটার, মানে ফুল চার্জ হতে সময় লাগবে 30 মিনিট ব্যাস মোটামুটি। আর 2031-এর মধ্যে আমরা কিন্তু দেখতে চলেছি যে এইরকম নিয়মিত উড়ান উড়ে যাওয়ার ব্যাপার। যেখানে আমরা এত দূর এগিয়ে যাচ্ছি, আমাদের স্বপ্নকেও তো বাস্তবায়িত করতে হবে, তাই তো আজকে আরও একবার তোমাদের জন্য টপিকটা বলে দিই, সেটা হচ্ছে যে তোমার ছোটবেলার কোন স্বপ্নটা তুমি আজও চাও বাস্তবায়িত হোক। ইয়েস ইয়েস, মেসেজে আসতে থাকুক, পড়বো সব, এক এক করে পড়বো, বাট এখন রাইট নাও জুবিন গার্গ তোমাদের জন্য রইল। আই উইল বি ব্যাক সুন, ভেরি সুন, তোমাদের সঙ্গে জাস্ট আর হয়তো 4 মিনিট 15 সেকেন্ডের মাথায়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফেতে রয়েছে আরজে নম্রতা তোমার সঙ্গে, আর সঙ্গে রয়েছে তোমাদের মেসেজেস। কিন্তু মেসেজেস পড়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে টপিকটা আরও একবার বলে দিই, কারণ যারা এখন টিউন ইন করেছো তাদের জন্য টপিকটা আরও একবার। আজকে জানতে চেয়েছি যে ছোটোবেলার কোন স্বপ্নটা তুমি আজও চাও বাস্তবায়িত হোক, সেসব মেসেজেস নিয়ে এখন তোমাদের সঙ্গে একটু পড়ে দেখা যাক। তার আগে আমাদেরকে সাঁকরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠা মুখার্জি লিখেছে, শুভ বিকেল দিদি ভাই, কেমন আছো? তোমার সাথে আছি শেষ অবধি, থ্যাংক ইউ, সঙ্গে থাকো, তবেই তো আমাদের মানে আরও এই আমাদের সফরটা চলতে থাকবে লম্বা থেকে লম্বা। আচ্ছা, পরের মেসেজটা পড়া যাক। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে, ছোট্টবেলায় আমি দেখতাম বড় ক্রিকেটার হব, কিন্তু কোনো না কোনো কারণে হয়নি, তাই এটা বাস্তবায়ন হোক দিদি। নিশ্চয়ই, মানে আমি তো চাইবো সৌভিক, আমি জানি না তোমার এখন এজ কতটা, কিন্তু যদি ধরো মনে হয় যে বয়সের কোটা পেরিয়ে গেছে, এখন ক্রিকেটার হওয়ার স্বপ্ন কতটা দেখতে পারবো, দেখো স্বপ্নের ডেফিনেটলি শেষ তো নেই, তুমি অন্যভাবে সেটাকে নিশ্চয়ই কাজে লাগাতেই পারো। তুমি তোমাদের স্কুল হোক বা কলেজ হোক বা অফিস, তুমি যে ক্ষেত্রেই থাকো না কেন, সেক্ষেত্রে কিন্তু ক্রিকেটের একটা বিশাল ডিমান্ড থাকে এবং সেটা তুমি এখনও চালিয়ে যেতে পারো। তো সেইটা আমার মনে হয় হ্যাঁ, হয়তো তুমি ন্যাশনাল টিম বা স্টেট লেভেল বা মানে আরও ইন্টারন্যাশনাল ওয়েতে খেলতে পারবে কি পারবে না সেটা তো পরবর্তী কথা বা হয়নি, কিন্তু ছোটো ছোটোভাবে ক্রিকেট কিন্তু তুমি ডেফিনেটলি খেলতে পারো। তাই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখো, নিজের ফিটনেসটা বজায় রাখো, যাতে মানে এখনও আগামী দিনেও তুমি খেলে যেতে পারো। আচ্ছা, পরের মেসেজটা করেছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। গুড আফটারনুন দিদি, ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে কোনো কাজ করব, যে কোনো কাজ করব যাতে মানুষ খুব প্রশংসা করবে। এখনো পর্যন্ত হয়তো সম্পূর্ণ হয়নি, কিন্তু এটা করতে চাই। এটা তো খুব ভালো ব্যাপার, মানে এটা যদি তোমার স্বপ্ন হয় তাহলে

তুমি একটা অন্য লেভেলের মানুষ ভাই, কারণ ছোটবেলা থেকে স্বপ্ন যে দেখে যে মানুষ তাতে প্রশংসা করবে। কিন্তু দেখো প্রশংসা ধরো বাই চান্স তুমি যদি না পাও, তুমি কাজটা ভালো করো, মানে যেটা আমরা বলি না যে কর্ম করে যাও, ফলের আশাটা করো না, মানে ফলের আশা তুমি ধরো করলে যে আমাকে প্রশংসা করলো না তাহলে আমি আর কাজটা করব না, সেটা করো না, মানে তুমি তোমার কাজটা ডেফিনেটলি করে যাও। প্রশংসা করা না করা সেটা তো অপোজিট পার্টির ওপর ডিপেন্ড করছে, সেটা নিয়ে আমার মনে হয় না খুব বিশেষ মাথা ঘামানো উচিত। তবে এমন কিছু ভালো কাজ করো যাতে লোকে তোমার প্রশংসাটা করে। নেক্সট মেসেজেস হচ্ছে নম্রতা, গুড ইভিনিং। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখেছেন, ছোটবেলায় স্বপ্ন দেখতাম মনের ইচ্ছে মতো যেখানে সেখানে চলে যাব, সেই স্বপ্ন আজও আমাকে তাড়িয়ে নিয়ে যেতে চায় দেশ বিদেশে। এই স্বপ্নটার সাথে আপনার সঙ্গে আমারও কিন্তু স্বপ্নটা একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। ভীষণ ঘুরতে ভালো লাগে, ছোটবেলাতেও লাগতো, আর দেশ বিদেশ দেখার একটা ভীষণ শখ। সময়ের অভাবে হোক বা যাই হোক সবসময় সেটা হয়ে ওঠে না, তবে চেষ্টা বজায় থাক, এই স্বপ্ন কিন্তু আপনাকে পূরণ করতেই হবে, তবেই আপনি কিন্তু ভালো থাকবেন। তার জন্য যা যা করার ডেফিনেটলি করুন। আর বাকি মেসেজেস নিয়ে আমি তো ব্যাক করবই, বাট রাইট নাও অরিজিৎ সিং অ্যান্ড শ্রেয়া ঘোষাল উইথ তু চলে তোমাদের জন্য রইল, অ্যান্ড আই উইল বি ব্যাক জাস্ট আফটার 5 মিনিটস 10 সেকেন্ডস এর মাথায়। সো কিপ টিউন ইন টু 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে, অ্যান্ড আমি তোমার সঙ্গে রয়েছি আজকে নম্রতা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে সঙ্গে রয়েছি আমি আর যে নম্রতা। আর যেটা বলছিলাম যে জানো তো, মানে এই মোবাইল হাতে যখনই দেখতে থাকি নানা রকম ভাইরাল নিউজ তো চোখেই পড়ে, সেরকমই একটা ভাইরাল নিউজ চোখে পড়েছে। সেটা শুনলে মানে সত্যি মানে এরকম হয় ভাবাও যায় না, মানে হয়তো নিশ্চয়ই। দেখো, আমরা যেখানে থাকি বা যে দেশে থাকি সেখানে একটা জায়গা তো ডেফিনেটলি বেগার্স বা ভিখারিদের একটা জায়গা রয়েছে, মানে তারা আসে এবং তারা টাকা রোজগার করে, ভালো কথা, সেটা কোনো অসুবিধা নয়। কিন্তু কিন্তু কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভিক্ষা করে লাখ টাকা কামাচ্ছে, এটা ভাবতে পারা যাচ্ছে কি? মানে এটা তো কিছুতেই ভাবনা যাচ্ছে না। মানে সেটা হচ্ছে যে একদিনের নাকি আয়টা জানলে চমকে যাবে। আর মোটামুটি লোকে যেটা বলছে যে কর্পোরেট চাকরি ছেড়ে এবারে ভিখারি হলেই মঙ্গল। ব্যাপারটা কি হয়েছে একটু খোলসা করে বলি তোমাদেরকে। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভাইরাল হয়েছে একটা ভিডিও, যেখানে দাবি করা হয়েছে, মানে ঘটনাটা ঘটেছে হরিদ্বারে, সেখানে এক ইউটিউবার তার বন্ধুকে ভিক্ষুকের ছদ্মবেশে একটা জনবহুল মেলা প্রাঙ্গণে পাঠিয়ে দিয়েছে, জাস্ট একটা সার্ভে করার জন্য যে কত কি হচ্ছে। এবার সেখানে দাবি করা হয়েছে ভিডিওটাতে প্রায় 8 ঘন্টা ধরে মানুষের কাছে হাত পেতে ওই বন্ধু সংগ্রহ করেন প্রায় 4,000 টাকা। যে কোনো চাকরিতেও 8 ঘন্টা কাজ করতে হয়, মানে সেটা আমরা জানি যে 8 ঘন্টার একটা ডিউটি থাকে, সেখানে দিন প্রতি 4,000 টাকা হলে এই হিসেব ধরলে মাসে মোটামুটি অ্যাপ্রক্স তোমার আসবে 1,20,000 টাকা, তারও বেশি হতে পারে। মানে সেইটা যদিও একটু রসিকতা করেই বলা হয়েছে, কিন্তু কমেন্টসগুলো পড়লে তো তাতে মোটামুটি তোমার মনে হবে চক্ষু চড়ক গাছ। যেমন লোকে বলছে যে আইটি চাকরিটা ছেড়ে পেশাদার ভিক্ষুক হয়ে যাওয়াই ভালো, সেরকম যেমন মন্তব্য করেছে। আবার মানে এরকম প্রচণ্ডভাবে লোকজন পড়ে তো খুবই লাইক পেয়েছে এই ভিডিওটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইরকম এরকম হলে সত্যি ভাই, একদিকে এআই, একদিকে এরকম, আমরা কোথায় যাই? এই ভাবতে ভাবতে তো আমি কেন, ফারহান আক্তারও বুঝতে পারছে না যে কী করবে। যাই হোক, তোমাদের জন্য আপাতত ফারহান আক্তারকেই রাখলাম। আই উইল বি ব্যাক ভেরি সুন, মোটামুটি দাও না 4 মিনিট 11 সেকেন্ডের মাথায় ফিরে আসছি তোমাদের সঙ্গে। সঙ্গে থাকো আর কিপ টিউন ইন টু 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে। আই উইল বি ব্যাক সুন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফেতে 107 FM রেনবোতে তুমি শুনছো নম্রতার সঙ্গে। আর যেটা বলছিলাম, আজকে যে টপিকটা তোমাদের জন্য রেখেছি, যে ছোটবেলার কোন স্বপ্নটা তুমি আজও চাও বাস্তবায়িত হোক। চলে যাই আমাদের পরের মেসেজে। শুভ অপরাহ্ন নম্রতা দি, ছোটবেলার পাখি হয়ে ওড়ার স্বপ্নটা আজও আমার মনে উঁকি দেয়। মনিরুদ্দিন লস্কর, দক্ষিণ সাকরাইল থেকে। পাখিদের তো কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না, শুধু বেশ মনের আনন্দে এদিক ওদিক এদিক ওদিক উড়ে বেড়ায়। হ্যাঁ, সেই স্বপ্ন তো পূরণ হবে কি না জানি না, মানে পূরণ হবেই না ধরে রাখো, কিন্তু একটা সিনেমা দেখেছিলাম, একটা তুমিও পারলে দেখতেই পারো, পাকারাম বলে, একটা বাচ্চাকে নিয়ে গল্পটা, তারও এরকম পাখি হওয়ার স্বপ্ন ছিল। দেখো পারলে মুভিটা, ভালো লাগবে বেশ। পরের মেসেজটা লিখেছে আশিস জানা বারুইপুর থেকে। আমার একটি লাইব্রেরি হোক, আমি সেই স্বপ্ন দেখতাম, এখনও আমি সেই স্বপ্ন দেখি। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো পূরণ হবেই, কারণ লাইব্রেরি নিশ্চয়ই, সেটা তো খুব ভালো ব্যাপার। বই তুমি মানে বইয়ের সংখ্যা রাখতে চাও, লাইব্রেরি করতে চাও, এই স্বপ্নটা তোমাকে একটুখানি জিয়ে থাকতে হবে, করতেই হবে, একটু সময় নিয়ে ধরে কীভাবে এই স্বপ্নটা পূরণ করবে সেটা একটু ভেবে।

0: দেখো। আচ্ছা, পরের মেসেজটা করেছে, প্রিয় দিদি ভাই, ছোটবেলায় গঙ্গার ধারে গিয়ে জাহাজ দেখতাম এবং জাহাজ যখন নোঙর করত তখন ওখান থেকে একজন হ্যান্ডসাম সাদা পোশাক পরা যুবক বেরিয়ে আসতো। তাকে দেখে আমার ওই রকম নেভির পাইলট হওয়ার খুব শখ, মানে শখ মনের মধ্যে জাগত। কত দেশ বিদেশ ওরা ঘোরে, কি সুন্দর হ্যান্ডসাম চেহারা, কিন্তু বাস্তবে তা হলো কই। উত্তম দালাল করসেরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে লিখেছে। দেখো, যেটা বলবো উত্তম, মানে ঠিক আছে, সেই দাদা করতে পেরেছে সেই দাদার, কিন্তু তুমি তো হ্যান্ডসাম বা এটা কিছু জানি না, মানে সেইটা তো তুমি তো বাইরে থেকে তাকে দেখে ভাবছো যে ভীষণ হ্যান্ডসাম, সে ভালো একটা কাজ করে। হ্যাঁ, এইরকম কিন্তু কিছু চরিত্র আমাদের মনের মধ্যে কোথাও একটা মানে গেঁথে যায় যে এরকম একটা মানুষকে ভেবে, এরকম একটা চেহারাকে দেখে যদি আমরাও এরকম কিছু করতে পারতাম। দেখোই না, একটুখানি চেষ্টা করে যদি কিছুভাবে কিছু করা যেতেই পারে, কারণ কোনো বয়স কিন্তু থাকে না, তাই স্বপ্ন যখন দেখছো সেটা কিভাবে পূরণ করবে সেটাও কিন্তু তোমাকে ভাবতে হবে, সেটা ভাবনাটাও তোমার কাজ। মানে স্বপ্ন তো দেখলাম, এবার সেটা হয়ে গেল ঠিক আছে, কিন্তু সেটা শুধু নয়, সেটাকে বাস্তবায়িত করতে গেলে তার জন্য তো একটু খাটতে হবে, একটু তো ভাবনা চিন্তা করতেই হবে। এরকম আজকের টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আরও আড্ডা হবে, তার সঙ্গে আরও গল্প থাকবে, থাকবে একটা ছোট্ট সারপ্রাইজও, সব নিয়ে ফিরবো। বাট তার আগে একটা 2 মিনিটসের শর্ট ব্রেক, একটা নিউজ ব্রেক, তারপরে আমরা ফিরে আসবো আর তোমাদের সঙ্গে আবার আড্ডা দেব। আড্ডাটা কোথায় দেব? 107 FM রেইনবোতে, উইকেন্ড ক্যাফেতে। আর তোমরা মেসেজ পাঠাতে ভুলো না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরও একবার 9903653992
1: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী প্রচার চালাবে বিজেপি। নতুন দিল্লিতে আজ দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, সম্প্রতি দলের নতুন জাতীয় পদাধিকারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেসের সদর দপ্তরে এক অনুষ্ঠানে বন্দে মাতরমের 2টি স্তবক পরিবেশনের পরই তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে ওই দলের সমালোচনায় সরব হন তিনি। সম্প্রতি কংগ্রেস 1937-এর রেজলিউশন অনুযায়ী জাতীয় স্তোত্রের 2টি অনুচ্ছেদ পরিবেশনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এই প্রচেষ্টা বন্দে মাতরমের অবমাননা বলে মন্তব্য করেন তিনি। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ক্ষমতাপ্রাপ্ত কমিটি দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অকৃষি জীবিকার অধীনে থাকা প্রস্তাবগুলি পর্যালোচনা করেছে। মহিলা পরিচালিত গ্রামীণ উদ্যোগগুলিকে শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ আরও সুগম করার লক্ষ্যেই এই বৈঠক। গ্রামোন্নয়ন সচিব রোহিত কাঞ্চাল এই বৈঠকে সভাপতিত্ব করেন। আলোচনায় গ্রামের মহিলাদের জীবিকার সুযোগ নির্মাণ এবং 6 কোটি লাখপতি দিদি তৈরির জাতীয় লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে অবস্থিত ঐতিহাসিক থোটলাকোন্ডা বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানটি পরিদর্শন করেছেন। কোচবিহারের গীতালদহে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর এবং পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 2 জনের পুলিশ হেফাজত এবং 10 জনের জেল হেফাজত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো আজ পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কয়েকটি গ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো। এদিন তিনি সবং ব্লকের 5 নম্বর সারতা গ্রামে পঞ্চায়েতের বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। বন্যা দুর্গত এলাকায় মানুষদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেওয়া হয়। কলকাতার উপকণ্ঠে নিউটাউনের ইকোপার্ক এলাকায় আজ বস্তাবন্দী এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি সৌরভ বিশ্বাস নামে এক যুবকের বলে জানা গিয়েছে। আজ সকালে স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। বস্তা খুলে ওই দেহটি উদ্ধার হয়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে, উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: না না, লুকোচুরি খেলবো না, তাই জন্য তো চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে উইকেন্ড ক্যাফেতে, অনলি অন 107 FM রেইনবোতে। আর সঙ্গে আমি আর যে নম্রতা রয়েছি। যেটা বলার ছিল যে তোমাদের ঘণ্টাখানেক আগে যেই টপিকটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে ছোটোবেলার যেই স্বপ্নটা তুমি আজও বাস্তবায়িত করতে চাও সেই স্বপ্নটা আমাদেরকে চটপট আজকে জানিয়ে ফেলো আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9903653992 তে। যে মেসেজটা এখন আছে সেটা হচ্ছে প্রীতি পাল কেষ্টপুর থেকে লিখেছে, হাই নম্রতা, আমি ছোটোবেলায় স্বপ্ন দেখতাম কলেজের প্রফেসর হব। এটাও তো ভালো, মানে এই স্বপ্নগুলো তো আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে একদম প্রফেসর হওয়ার বয়সও কিন্তু চলে যায়নি, আছে, আরামসে হতে পারো, তার জন্য একটু পড়াশুনো করতে হবে, পিএইচডিটা করতে হবে, ব্যাস চোখ বুঝে একদম চলে লেগে পড়ো প্রফেসর হওয়ার দিকে। পরের মেসেজটা যেটা এসেছে, শাউন লিখেছে বারাসাত থেকে, বারাসাতে টেলিফোন এক্সচেঞ্জে একটা বিশাল উঁচু টাওয়ার আছে, আমি তো স্বপ্ন দেখতাম যে আমি ওই টাওয়ারের ওপর উঠে উপর থেকে পুরো বারাসাত শহরটাকে দেখছি আর হাওয়া খাচ্ছি।

এরকমটা কি করতে পেরেছো? স্পেশাল পারমিশন নিয়ে যদি না পারো, দেখো যদি কিছুভাবে সুযোগ পাও তাহলে করে নিতেই পারো। আর পুরো বারাসাত শহরটাকে কিন্তু দেখা জিততেই পারে। আর তোমরা আমাকে জানিয়ে ফেলো তোমাদের এই স্বপ্ন যেটা এখনও দেখতে চাও যে হোক পূরণ, সেটা আমাদেরকে জানিয়ে ফেলো। আর রাইট নাও এখন তোমাদের জন্য বিশাল মিশ্রা অ্যান্ড হান্সিকা পারিক উইথ তুম হো তো তোমাদের জন্য রইল। অ্যান্ড আই উইল বি ব্যাক সুন, ভেরি সুন, জাস্ট আফটার 3 মিনিটস 17 সেকেন্ডস। ইয়েস, তারপরে থাকবে একটা ছোট্ট সারপ্রাইজ। কী সারপ্রাইজ বলছি, সঙ্গে থাকো অ্যান্ড কিপ টিউনিং টু 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি নম্রতা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। আর সঙ্গে রয়েছি আমি আর যে নম্রতা। আর যেটা বলছিলাম, তোমাদের জন্য থাকছে একটা বেশ ছোট সারপ্রাইজ। কি সারপ্রাইজ? ইয়েস, আজকের উইকেন্ড গেটওয়ে নিয়ে তোমাদের সঙ্গে, মানে আমাদের সঙ্গে থাকবে আর যে সৌমিক। কিন্তু কোথা থেকে আছে বলছি সেটাই, মনসুনের বিউটি এনজয় করতে কলকাতার বাইরে এমন এক পাহাড়ি জায়গার সন্ধান দেব যেখানে পাহাড় আছে, সঙ্গে রয়েছে ঝর্ণা, মেঘের খেলাও আছে। বছরের অন্য সময়তেও এখানে চাইলে আসা যায়, কিন্তু মনসুনে যেন নিজের রূপ সৌন্দর্য ছড়িয়ে দেয় এই উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালি হিল। সেই হিল টপ থেকে আছে আমাদের সঙ্গে আর যে সৌমি, আজকে তাকেই সঙ্গে নিয়েছি এবং তোমাদেরকে শোনাবো তার সেই দারুণ এক্সপিরিয়েন্সের গল্প। সৌমি, সঙ্গে রয়েছো তো?
2: হ্যালো, একদম আছি, সঙ্গে আছি এবং 5,500 ফুট উচ্চতা থেকে আছি তোমার সাথে।
1: ওরে বাবা,
2: না এলে বিশ্বাস করো বুঝতেই পারতাম না যে কোনো এমন একটা জায়গাও এক্সিস্ট করে যেখানে ঝড় ছাড়া, কালবৈশাখী ছাড়াও এরকম কন্টিনিউয়াসলি হাওয়া দেয়। মানে সারাক্ষণ এতটাই হাওয়া চলতে থাকে যে তোমার মনে হবে যে এই হাওয়াটা কি সত্যি বন্ধ হবে না, এই হাওয়াটা কি স্টপ হবে না। ইয়েস, দ্যাট ইজ দেওমালি হিলটপ এবং সেটা হচ্ছে ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ। 5,400 সামথিং হচ্ছে এটার উচ্চতা। সেই জায়গাটা অনেকেই হয়তো জানেন না, অনেকেই আমরা মনসুন বলতে আশেপাশে, কলকাতার আশেপাশে, পশ্চিমবঙ্গের এদিক ওদিকে ঘুরি, কিন্তু ওড়িশার এই ডেস্টিনেশনটা দেওমালি, যেটা যাওয়ার জন্য তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি নামতে হবে সমলেশ্বরী এক্সপ্রেস করে কোরাপুট জাংশনে। সেই কোরাপুট জাংশন থেকে তোমাকে গাড়ি নিয়ে আসতে হবে দেওমালি হিল টপে। থাকার জন্য এখানে ইকো ট্যুরিজমের কটেজ রয়েছে, অনেকজন মিলে একসঙ্গে থাকার জন্য ডরমিটরিজ রয়েছে। আর তুমি যদি সত্যি সত্যি দেওমালির এই ন্যাচারাল বিউটিটাকে, পাহাড়ের সৌন্দর্যকে, যেখানে হাওয়া সারাক্ষণ চলে এবং একটা অদ্ভুত মেঘ এসে তোমাকে ছুঁয়ে চলে যাবে, তোমার মনে হবে যে ওড়িশা তো এরকম মেঘের রাজ্য ছিল জানতাম না, তো সেটা যদি তোমাকে সত্যি এনজয় করতে হয় এবং বর্ষার সময়তেই এনজয় করতে হয়, তাহলে কিন্তু দেওমালি হিল টপের এই ইকো ট্যুরিজমে এসেই তোমায় থাকতে হবে। অনেক আরো অপশনস রয়েছে ডেফিনেটলি, কিন্তু ইকো ট্যুরিজমে বিষয়টাই একদম আমাদের দেওমালি হিল টপেই রয়েছে, সেই জন্য পাহাড়টাকে তুমি পুরোপুরি উপভোগ করতে পারবে, এত সুন্দর। আর যেটা তুমি বলছিলে এক্স্যাক্টলি, শুধু পাহাড় নয়, এখানে ঝর্ণা রয়েছে, যে ঝর্ণার কথা আমরা খুব ছোট্ট বয়স থেকেই পড়ে আসছি, ডুডুবা, ডুডুবা এবং ডুডুবা, ডুডুবা ডাক আমাদের পড়া খুব পরিচিত, কিন্তু এই ফার্স্ট টাইম আমি জাস্ট আজকেই ডুডুমা ওয়াটারফল, দুটো আছে এখানে, একটা হচ্ছে রানী ডুডুমা আর একটা আছে ডুডুমা, এই দুটোই আমি আজকে দেখে এলাম। এবং বিশ্বাস করো পুরো গ্রাম আশেপাশটা এবং আদিবাসী এলাকা, স্থানীয় ভাষাতেই মানে আদিবাসীতে, মানে মালি উপজাতি থেকেই এই জায়গাটার নামও দেওমালি হয়েছে তাদের নাম থেকেই। তো সেই উপজাতিদের বাজার রয়েছে, তারা বিভিন্ন রকম সেখানে শস্য কানা থেকে বিভিন্ন সবজি বিক্রি করছেন, হাঁসের ডিম, মুরগি সমস্ত বিক্রি হচ্ছে। তাদের জীবনযাত্রাকেও কিন্তু তুমি বুঝতে পারবে যে কিভাবে আমাদের চেনা ছকের বাইরে গিয়েও মানুষ বসবাস করছেন, উপজাতিরা বসবাস করছেন, সেটাও তুমি দেখবে। আর অ্যাকচুয়ালি ওড়িশা বললে আমাদের মনে হয় আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, মোটামুটি 6-7 ঘন্টার মধ্যে আমরা রিচ করতে পারি, কিন্তু দেওমালিতে আসতে গেলে তোমাকে একটু হাতে 22-23 ঘন্টা 24 ঘন্টার একটা ট্রেন জার্নি করতে হবে।
1: আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ, তার একটা কারণ আছে, কারণ এটা হচ্ছে তোমার আন্ধ্রার বর্ডার পড়ছে, আন্ধ্রপ্রদেশের বর্ডার পড়ছে, মানে ওড়িশা অ্যান্ড আন্ধ্রপ্রদেশের মোটামুটি বর্ডার দিয়ে তুমি ঘুরছো যখন তুমি দেওমালি ঘুরছো বা তুমি আশেপাশে ডুডুমাতে যাচ্ছ। আচ্ছা, দেওমালির সঙ্গে তালামালিও একটা পাহাড়ি আরেকটা জায়গা রয়েছে, ওটাও একদমই কাছে, ওটাও ইকুয়ালি বিউটিফুল, আমি আজকেই ঘুরে এসেছি। আর ফুটশিল রয়েছে, সেটাও ভীষণ সুন্দর, ফুটশিলে সুন্দর একটা লেক আছে পাহাড়ের মাঝখানে, সেটাও ভীষণ বিউটিফুল। সব মিলিয়ে না একটা ভীষণ ভালো মনসুনের প্যাকেজ। আর কেন মনসুনে আসতে বলছি, কারণ ওই যে বটার ফল গুলো পুরো জলে টইটুম্বু থাকে, সেটা দেখার জন্য তোমায় ডেফিনেটলি মনসুনকেই বাঁচতে হবে। আর দেওমালিতে ওই যে বললাম না, গায়ের উপর এসে মেঘ তোমাকে ছুঁয়ে চলে যাচ্ছে, হঠাৎ তুমি দেখলে চারপাশটা শুধু মেঘ আর কিচ্ছু নেই, একদম মানে ভেজা ভেজা একটা ওয়েদার, এটাও কিন্তু তোমাকে বর্ষাতেই আসতে হবে এটা দেখার জন্য। সুতরাং আমি এখন মানে এত বাইরে হাওয়া চলছে, আমি আমি কটেজে,
1: হ্যাঁ আমরা সেটা শুনতে পাচ্ছি, সেটা বুঝতে পাচ্ছি, আর হিংসে করছি তোমাকে আমি অল্প অল্প, কিন্তু আমি স্টুডিওর ঘরে তোমার সঙ্গে শুনছি, কিন্তু কোথাও গিয়ে তুমি যা বলছো সেটা যেন চোখের সামনে আমার ভেসে উঠছে সৌমি, মানে অসাধারণ অনবদ্য একটা জায়গা।
2: এবং আন্ধ্রা বর্ডারটা আছে বলে তুমি এখানে সাউথ ইন্ডিয়ান খাবারের কিন্তু টেস্ট করতে পারবে, তুমি সাম্বার পাবে, তুমি রসম পাবে, একদম যে মানে, এবং এখানকার একটা অদ্ভুত ধরনের চিকেন আমি এখানে টেস্ট করলাম, যেটা একদম আদিবাসীদের ওই হাতে বানানো একটা ফ্লেভার রয়েছে, অদ্ভুত গন্ধ তার, এবং সেই মশলা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বসে টেস্ট করিনি, এটা সেই সমস্ত টেস্ট করার জন্য তো আসতে হবে একবার।
1: মানে তোমাকে যে নেটিভ খাবার যাকে বলা হয়, একদম নেটিভ খাবার, ওরে
2: তো গেটওয়ে, তো দরজাটা জাস্ট খোলো আর বেরিয়ে যাও দেওমালি। আমি একটা কথা জাস্ট বলতে ভুলে গেলাম, আমি শেষ করব এটা বলে যে দ্য ট্রেন জার্নি কোরাপুট জাংশন পর্যন্ত হাওড়া থেকে

কোরাপুট জাংশন অ্যান্ড কোরাপুট জাংশন থেকে হাওড়া, এই যে ট্রেন জার্নিটা অসংখ্য টানেলস পাহাড়ের ভেতর দিয়ে এবং অসম্ভব সুন্দর সবুজ পাহাড়, মাঝখানে মাঝখানে নদী, এই ট্রেন জার্নিটা না ইটসেলফ একটা ট্যুর, মানে এত সুন্দর। তো সেটাও একটা এক্সপিরিয়েন্স, যারা যারা দেওমালি আসেন, কোরাপুট এলে তারা জেনারেলি দেওমালিতেই আসেন। তো এই এই জার্নিটাতে এত সুন্দর পাহাড় আছে।

0: একদম। আর তোমরাও যারা শুনছো, প্লিজ আমার সঙ্গে তোমরাও আছো আর তার সঙ্গে সৌমি, চলো যাওয়া যাক একসঙ্গে একটা জার্নির মধ্যে দিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ সৌমি, আর তোমার এই গানটা ডেফিনেটলি মানে তোমার জন্য এই গানটা ডেডিকেট করে রাখছি এখন। এটা তুমিও যদি পারো, আমি জানি তো ওখানে FM পৌঁছবে না, বাট স্টিল তোমার জন্য এই গানটা রইল। এবং তোমাদের
1: নেটওয়ার্কে ধরার চেষ্টা করছি, আমি নেটওয়ার্কে ধরার চেষ্টা করছি, ওকে?
0: ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।

ছোটবেলায় আমরা যে স্বপ্ন দেখতাম, যে স্বপ্নগুলো দেখি, সেগুলো সবসময় তো বাস্তবায়িত হয় না। তুমি কোন স্বপ্নটা, তুমি ছোটবেলায় যেটা দেখেছো, সেই কোন স্বপ্নটা তুমি আজও চাও বাস্তবায়িত করতে, সেটাই আজকের বিষয়। সেটা আমাদের জানিয়ে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903653992 তে। আর এখন যে মেসেজটা পড়বো সেটা লিখেছেন মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। শরতের নীল আকাশের বুকে পেঁজা তুলোর মতন ভেসে বেড়ানো মেঘের সৌন্দর্যের ন্যায় অফুরন্ত শুভেচ্ছা জানালাম। শুনছি উইকেন্ড ক্যাফে, নম্রতা দিদিভাইয়ের উইকেন্ড ক্যাফে খুব ভালো লাগছে। নম্রতা দিদিভাই একাই 100, উড়ি বাবা, গানগুলো তো ফাটাফাটি শোনাচ্ছে। বিষয় আসি, ছোটবেলায় দারিদ্রতার যে চরম রূপ দেখেছি, সেই সময় স্বপ্ন দেখতাম সমাজ থেকে দারিদ্রতা দূর করব। কিন্তু একার দ্বারা সেই স্বপ্ন পূরণ করা অসম্ভব, কারণ স্বপ্ন দেখা এক জিনিস আর বাস্তবায়িত করা অন্য জিনিস। তাই স্বপ্ন স্বপ্ন থেকেই গেল, বাস্তবায়িত করতে পারলাম কই। মাধাইবাবু, মানে এমন একটা বিষয় ঠিকই, দরিদ্র বা দারিদ্রতা যেটা আমাদের থাকে সেটাকে হয়তো আমরা একা এইভাবে কখনো সেভাবে পূরণ করতে পারবো না, যতটা আমাদের সামর্থ্যের মধ্যে আছে সেইটুকুই আমরা করতে পারি আর কি, তার বেশি কিন্তু পারবো না, কারণ আমাদের হাতে সেই পাওয়ারটা নেই। সেই পাওয়ারটা যদি আজকে হাতে থাকতো হয়তো চেষ্টা করেও দেখা যেতে পারতো, কিন্তু ঠিক আছে। কিন্তু আমার মনে হয় আপনার যা সামান্য, মানে যতটুকু আপনার ক্ষমতায় রয়েছে তার মধ্যে আপনি সেটাকে দূর করার চেষ্টা করুন, দেখবেন কোথাও গিয়ে আপনার কাছেই মনে হবে এটা আমার অ্যাচিভমেন্ট। মানে স্বপ্ন পূরণ হোক কি না হোক, ছোটোখাটো এই ছোটো ছোটো বিষয়গুলো দেখবেন মনকে দেবে যে হ্যাঁ এটা আমার অ্যাচিভমেন্ট, যে আমি এই জিনিসটা আজকে একে করে ওর মুখে একটু দু মিনিটের জন্য হলেও হাসি ফোটাতে পেরেছি। নিশ্চয়ই আপনি সেটা করেনও, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সেটা চালিয়ে যান, এগিয়ে চলুন। তারপরে যেটা এসেছে মেটিয়া বুরুজ থেকে, শেখ রেজাউল লিখেছে, আমার ছোটবেলায় স্বপ্ন অ্যামাজন জঙ্গল দেখা। বেশ ভালো, টিকিয়ে রাখো টিকিয়ে রাখো, চলতে হবে, কারণ অ্যামাজনে যাওয়াটা হ্যাঁ একটু ডিফিকাল্ট, কিন্তু ঠিক আছে, ইচ্ছা থাকো। এই যো আমরা এক্ষুনি কিছুক্ষণ আগেই সৌমির কথা শুনছিলাম, যেখানে আমরা উইকেন্ড গেটওয়েতে একটা সুন্দর জায়গায় ঘুরে গেছি, ডিওমালি হিল টপে, তো সেখানে যেমন ভেসে বেরিয়েছি। আশা করি তোমাদের যার যেটা স্বপ্ন সেটাকে একটু চেষ্টা করে দেখাই যাক না পূর্ণ করার, হয়ে যাবে হয়ে যাবে, থিঙ্ক পজিটিভ, স্টে পজিটিভ। তারপরে জানতে চেয়েছে আজকে টপিক কি, কিন্তু কে জানতে চেয়েছো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আজকে টপিকটা আমি বলে দিয়েছি, পরের মেসেজে ডেফিনেটলি আসবো, কিন্তু তারও আগে তোমাদের জন্য আরেকটা গান রয়েছে, অ্যান্ড ইটস অরিজিৎ সিং অ্যান্ড আকৃতি কক্কর উইথ ওরে মনওয়া রে। ইয়েস, তার কিছুক্ষণ পরে আমরা আসছি আরও গল্প আড্ডা নিয়ে। সো কিপ টিউন ইন টু 107 FM রেনবোতে, উইকেন্ড ক্যাফের সঙ্গে রয়েছি আমি নম্রতা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস 107 FM রেইনবোতে শুনছো উইকেন্ড ক্যাফে। সঙ্গে রয়েছি আমি আর যে নম্রতা। আর এই মুহূর্তে যারা টিউন ইন করেছো তারা ভাবছো আজকের বিষয়টা কি আছে। ইয়েস, সেই বিষয়টা তোমাদের সবার জন্য আরও একবার।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফেতে 107 FM রেইনবো সঙ্গে রয়েছে আমি নম্রতা। ইয়েস, আর একটা জিনিস যেটা বলবো, টপিকটা তো তোমাদের সঙ্গে গল্প করবোই সেটা নিয়ে, কিন্তু ধরো এই যে আমাদের খুব চটজলদি লাইফ এখন, মানে সকাল থেকে উঠেই আমরা মোটামুটি একটা ওই যাকে বলে না যে গলায় ঘোড়া চিন লাগিয়ে দৌড়তে শুরু করি। ইয়েস, দৌড়তে তো শুরু করি, তার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে ঠিকঠাক করে আমাদের খাবার দাবার হয় না। সময় কোথায় বস, এত রান্না করবোই বা কখন, মানে কিছু একটা সময় তো দিতে হবে সেটার পেছনে। তো যাদের ধরো এরকম হয়, ব্রেকফাস্টটা মিস হয়ে গেল বা কি করবে ভেবে পাচ্ছ না, তার জন্য একটা ছোট্ট খাবারের একটা ব্যাপার বলি, মানে ছোট একটা স্যান্ডউইচের রেসিপি দিচ্ছি, সেটা তুমি বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। মানে যেটা হয়, বাড়িতে খুব চটজলদি ব্যাপার, মানে একদমই তাড়াহুড়োর কিছু নেই, বাস নামমাত্র উপকরণ থাকে, তাতে একটু কেটেকুটে নিতে হবে সেই জিনিসগুলো। আর স্যান্ডউইচ বানানো, যদি তোমার কাছে স্যান্ডউইচ মেকার থাকে ওয়েল অ্যান্ড গুড, না থাকলে আমি বলবো একদম তুমি টোস্টারে করতে পারো, পাউরুটি টোস্টারে। সেটাও যদি না থাকে তুমি শেকে নাও পাউরুটি, শেকে কেটে তুমি ওটা করতেই পারো। স্যান্ডউইচ বানানোতে জন্য যে স্যান্ডউইচ মেকার রাখতেই হবে, নো সেটা দরকার নেই। কিন্তু যেটা হয়, প্রত্যেক বাড়িতেই তো আমরা মোটামুটি একটা ডাল রান্না করি, ভাতে ডালে বাঙালি তো সেটা হয়ই থাকে, তো কোথাও না কোথাও আমরা একটা ডাল রান্না হয় বাড়িতে। আর কি হয় দেখবে, ডাল কোথাও না কোথাও দিনের শেষে থেকেই যায়, একটু নষ্ট হয়, মানে নষ্ট হয় মানে রয়ে গেল, পরের দিন হয়তো গরম করে খেয়ে নেওয়া হলো। সেটা কি হয়, তুমি কি করতে পারো, তোমার মাইক্রোওভেনে একটু ডালটা গরম করে নিতে পারো। মাইক্রোওভেন যদি না থাকে, গ্যাস ওভেনে বসাও, ডালটাকে একটু গরম করে নাও, কিন্তু একটু এমনভাবে গরম করবে যাতে ডালটা বেশ একটু ঘন হয়ে যায়।

একটু শুষ্ক হয়ে যায়, মানে জলীয় ভাবটা কম থাকাটাই দরকার। তারপরে যেটা করতে হবে যে একটুখানি তুমি নাড়াচাড়া করলে, তারপর যেটা কিছু যে আধ কাপ পেঁয়াজ নেবে, একটু আধ কাপ টমেটো কুচি নাও, আধ কাপ শশা কুচি নাও, আর একটু গ্রেট করা চিজ নিয়ে নাও, সেটাও হাফ কাপ তুমি রাখতেই পারো। আর তার সঙ্গে যদি মনে করো চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো, অরিগ্যানো অ্যাড করতে পারো, আর একটু মাখন রাখো, ব্যাস মোটামুটি। আর ডালটা তো লাগছেই। যেটা করবে সেটা হচ্ছে ওই এক টুকরো পাউরুটির উপরে একটু ঘন ডাল দিয়ে দাও, ভালো করে মাখিয়ে নাও, তার উপরে একটু পেঁয়াজ টমেটো শশা কুচি দিয়ে দিলে, একটু গ্রেটেড চিজ দিয়ে দিলে, তার উপরে যদি মনে করো একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলে, আর অন্যদিকে আরেকটি পাউরুটিতে একটু ভালো করে মাখন মাখিয়ে সেটা আরেকটা পাউরুটির ওপরে স্যান্ডউইচের মতো চেপে দাও, ব্যাস। এইবার স্যান্ডউইচ মেকার যদি থাকে ওয়েল অ্যান্ড গুড, সেটা ভরে খানিকক্ষণ সেঁকে নাও, সময় মতো বার করে নিতে হবে, ব্যাস। আর যদি বাই চান্স নাও থাকে তাহলে আমি বলবো পাউরুটিটাকে আগে সেঁকে নাও, তারপরে জিনিসটা দিয়ে দাও, নিয়ে আরেকটা পাউরুটিতে মাখন মাখিয়ে সেটাকে চেপে দিলে ব্যাস স্যান্ডউইচ রেডি হয়ে যাচ্ছে। এইবারে গরম গরম এই ডালের স্যান্ডউইচ খেয়ে নাও, পেটও ভরবে, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট কোনো খাটনি নেই, মানে একদম চটজলদি। সো সকালবেলায় এটা খেলে সেটা কিন্তু তোমার বেশ একটা বেশ অনেকক্ষণের জন্য তোমার পেটটা কিন্তু ভরে থাকবে। আর আমাদের মেসেজও ভরে উঠছে তার সঙ্গে, সেটা নিয়েও ফিরছি, বাট তার আগে শর্মালি গোলকালেকে রাখলাম তোমাদের জন্য, অ্যান্ড আই উইল বি ব্যাক জাস্ট আফটার 4 মিনিটস 18 সেকেন্ডস। সো কিপ টিউনিং টু 107 FM রেইনবোতে, আর সঙ্গে রয়েছি আমি আরজে নম্রতা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: 107 FM রেইনবোতে তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, আর সঙ্গে রয়েছি আমি নম্রতা। আজকে যে টপিকটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে যে যেই স্বপ্নটা তুমি ছোটবেলায় দেখতে এবং এখনও চাও সেটা বাস্তবায়িত হোক। আমাদের নেক্সট মেসেজ যেটা এসেছে সেটা হচ্ছে, শুভ অপরাহ্ন নম্রতা দি, ছোটবেলার ইচ্ছে ছিল একজন বড় গায়ক হওয়ার, কিন্তু আজও আমি সেই বাথরুম সিঙ্গার হই রয়ে গেলাম। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে। না না, ঠিক আছে, বাথরুম সিঙ্গারও কিন্তু সিঙ্গার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট মেসেজটা লিখেছে, হ্যালো, আমি প্রকাশ দে, কৈখালী সর্দারপাড়া থেকে। আমার ছোটবেলায় স্বপ্ন ছিল বড় হয়ে আমার কাছে সব কিছু থাকবে। বড় হয়ে বুঝলাম সব কিছু পাওয়াটা এটাও সহজ নয়। একদম একদম, মানে এই স্বপ্ন দেখাটা আমরা ছোটবেলায় বুঝতাম না যে এটা স্বপ্ন, ঠিক না, এটা দুঃস্বপ্নের মতো, মানে হয় না, এটা সাহস, মানে কিছু করাই না, মানে এটা একদমই সহজ সভ্য ব্যাপার নয়। তবে যেইটুকু আছি সেইটুকুতে ভালো থাকি, সেটাই সব থেকে বড় ব্যাপার। নেক্সট মেসেজটা এসেছে, হ্যালো সুইট মিষ্টি ভয়েস গার্ল নম্রতা, গুড ইভিনিং। গুড ইভিনিং, টপিকে আসলাম। আমার জব করার স্বপ্ন ছিল, যদিও পেয়েছিলাম, মেয়ে তো, ভাই লাগতো, এখন ভাই নেই। আচ্ছা, যাই হোক, তুমি জব করতে চেয়েছো আমি ধরে নিলাম, কিন্তু জব করাটা তো এখন মানে সেভাবে, এটা স্বপ্ন তো নিশ্চয়ই, কিন্তু চেষ্টা করো, একটা কিছু রাখা তো দরকার, তাহলে নিজেও তুমি কিন্তু একটু ফিনান্সিয়ালি স্টেডি থাকবে, ভালো থাকবে, ভালো থেকো অ্যান্ডি। নেক্সট মেসেজটা এসেছে, হ্যালো আরজি দিদি, আমি ছোটো বেলা স্বপ্ন দেখতাম আমি রেলগাড়ি চালাবো আর রেলের বাঁশি বাজাবো ফো ফো করে। আচ্ছা, সে কিলিয়াস বজবজ চরিয়াল থেকে বলছি দিদি। বেশ বেশ, তোমার স্বপ্নটাও কিন্তু ভারী ইউনিক, জানি না তুমি রেলের দিকে গেছো কি না, বা যদি নাও যেতে পারো পরীক্ষা দিয়ে দেখো যদি পেয়ে যাও। বাট তোমাদের জন্য এখন আরেকটা গানে আমরা ফিরে যাব, এবং তারপরে গান থেকে ফিরে এসে গল্প হবে আর অনেক কিছু নিয়ে, আর তার সঙ্গে তোমাদের মেসেজেস তো থাকবেই। এখন কানে কানে জাস্ট রাখছি একটা ইন্ডি পপ সোনু নিগমের ফ্রম টু, সেইটা ফিরে এসে তারপর তোমাদের সঙ্গে চলবে আর।
0: FM Rainbow Day Indie Pop Playlist Indie Pop Playlist Indie Pop Playlist

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফেতে আমি, তুমি শুনছো, আমার সঙ্গে আমি আজে নম্রতা রয়েছি। আজকে একজন বিখ্যাত অভিনেতার কিন্তু জন্মদিন, মানে বিখ্যাত অভিনেতা কেন বলছি, মানে তিনি অ্যাকচুয়ালি তেলেগু সুপারস্টার, মানে মেগা স্টার যাকে বলা হয়, তার বার্থডে। এবং শুধু তাই নয়, ভীষণ একজন নামি পলিটিশিয়ানও। কে? হ্যাঁ, আমি বলছি, তিনি হচ্ছেন চিরঞ্জীবী। মানে আমরা চিরঞ্জীবীকে ছোটোবেলায় হিন্দি সিনেমায় দেখেছি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু মানে তেলেগু মুভির, মানে হি ইজ লাইক আ গড, মানে ওখানকার একজন সুপারস্টার, মেগাস্টার যা বলতে পারো সেটাই কিন্তু চিরঞ্জীবী। চিরঞ্জীবীর অ্যাকচুয়াল নাম হচ্ছে কনিডেলা শিবশঙ্কর বরপ্রসাদ, আর তাহলে আমরা তাকে জানি অ্যাজ আ চিরঞ্জীবী হিসেবে। আর ডেফিনেটলি চার দশক ধরে তার কেরিয়ারে তিনি যেই পর্যায়ে পৌঁছেছেন সেটা একটা হিউজ বিশেষ অবদান ভারতীয় চলচ্চিত্রের জন্য 100 বার। এবং ডেফিনেটলি তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন 2024 সালে, এবং 2026 পদ্মভূষণও পেয়েছেন। সো তার জন্য, চিরঞ্জীবীর জন্য, স্যার আপনার জন্য আমাদের তরফ থেকে রইল এইটা।

Yes, happy birthday to Chiranjeevi. আর তোমাদের জন্য চিরঞ্জীবীর আমি একটা গান ডেফিনেটলি খুঁজে পেয়েছি এবং ছোটবেলায় খুব শুনতাম সেই গানটা। মানে 90-এর দশকে যারা বড় হয়েছো তারা সবাই সেই গানটা জানবে। আর সেই গানটা

0: ডেফিনেটলি যেহেতু 90 দশক, তাই ফ্ল্যাশব্যাক তো বটেই, তাই এই ফ্ল্যাশব্যাকটা রইল তোমাদের জন্য। উই উইল বি ব্যাক ভেরি সুন আফটার দিস ফ্ল্যাশব্যাক সং।
1: FM Rainbow Flashback Song.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফেতে তুমি আছো আজকে নম্রতার সঙ্গে। আর যে টপিকটা আজকে তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে যে ছোটবেলার কোন স্বপ্নটা তুমি আজও চাও বাস্তবায়িত করতে। আর আমাদের কাছে যেই মেসেজটা এসেছে সেটা একটু পড়ে দিই। শুভ বিকেল দিদি ভাই, ছোটবেলায় আমার একটা বড় স্বপ্ন ছিল, যদি একবার সাকালাকা বুম বুমে সেই জাদু পেন্সিলটা পেতাম, ভাবতাম সেই পেন্সিল দিয়ে যা আঁকবো তাই যেন সত্যি হয়ে যাবে। ধীরে ধীরে বড় হয়ে জানলাম আসলে এমন কোনো পেন্সিল হয় না, তবু মনের এক কোণে আজও সেই ছোট্ট ছেলেটা লুকিয়ে আছে। আজও মনে মনে ভাবে যদি সত্যি কোনোদিন সেই জাদুর পেন্সিলটা পেতাম, কারণ কিছু স্বপ্ন বড় হওয়ার সঙ্গে হারিয়ে যায় না, সেগুলো শুধু স্মৃতি হয়ে মনের গভীরে রয়ে যায়। অরূপ ভট্টাচার্য মহরমপুর মুর্শিদাবাদ থেকে। একদম আপনি একদম ঠিক কথা বলেছেন, সেই সাকালাকা বুমে পেন্সিল না পান আপনার হাতের জাদুই কিন্তু সেটাই, মানে যাকে বলে কাফি হে, মানে আপনি আপনার মনের সুখে আঁকাটাকে ভালো করে চালিয়ে যান, তবেই আমার মনে হয় সেই স্বপ্নটা এখনও বাস্তবায়িত কিন্তু হবেই। তারপরে মেসেজটা এসেছে, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমি এমন একটা ছোটোবেলাতেই স্বপ্ন দেখেছি যেটা কখনো বাস্তব হবে না। আমি ছোটোবেলাতেই শিব, দুর্গা, গণেশ, কার্তিক এইসব ঠাকুর আমার সাথে কথা বলছে, আমার মনের কথা বলছি, আমি বলছি ঈশ্বরের সাথে। কখনো ভাবতে পারিনি ঈশ্বরের সাথে দেখা হচ্ছে, এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কখনো এটা বাস্তবে হবে না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ঈশ্বরকে এটা তো বড় ব্যাপার হয়ে যাবে, এখন বললে তোমার একটা পুরো শোক সে কমপ্লিট হয়ে যাবে, যে ঈশ্বর তো আমাদের মনের মধ্যেই রয়েছে। ছোটোবেলায় তো আমরা অতটা বুঝতে পারতাম না, যত বড় হয়েছি ডেফিনেটলি আমরা সেটা বুঝতে শিখেছি যে ঈশ্বর কিন্তু আমাদের মনের মধ্যেই রয়েছে। তাই সেই ভাবনা থেকেই বলবো যে ঈশ্বর যখন আছে তোমার মধ্যেই রয়েছে। বাট রাইট নাও একটা আর একটা গান, সেই গানের পরে উই উইল বি ব্যাক আফটার আ শর্ট ব্রেক। সঙ্গে থাকো আর শুনতে থাকো উইকেন্ড ক্যাফে, ওনলি অন 107 FM রেনবোতে। আর সঙ্গে আমি রয়েছি নম্রতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। আজ থেকেই এই শুল্কহার কার্যকর হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। জুলাই মাস থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে, কিন্তু সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। হকি স্টিক সহ কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এই শুল্কহার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, স্টিল অ্যালুমিনিয়ামের মতো পণ্যে শুল্কের পরিমাণ কমানোর দাবি জানিয়েছিল আমেরিকা, কিন্তু ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডলারে ডলারে এর হিসেব নেওয়া হবে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী প্রচার চালাবে বিজেপি। নতুন দিল্লিতে আজ দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, সম্প্রতি দলের নতুন জাতীয় পদাধিকারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেসের সদর দপ্তরে এক অনুষ্ঠানে বন্দে মাতরমের দুটি স্তবক পরিবেশনের পরই তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে ওই দলের সমালোচনায় সরব হন তিনি। সম্প্রতি কংগ্রেস 1937 রেজলিউশন অনুযায়ী জাতীয় স্তোত্রের দুটি অনুচ্ছেদ পরিবেশনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এই প্রচেষ্টা বন্দে মাতরমের অবমাননা বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেনের রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের আগে একটি শপিং মলে রাশিয়ার আক্রমণে 16 জন প্রাণ হারান, আহত হন 130 জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় হামলা চালিয়েছে। কিফে রাশিয়ার বাহিনী সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। সরকার আর 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্লোরোফেনি রামিন ম্যালিয়েট এবং ফেনা ইলিফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত সমস্ত ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধের উৎপাদন, বিক্রি ও বিতরণের উপর বিধিনিষেধ আরোপ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না। শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের একটি অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনকার খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 এফএম রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফেতে শুনছো নম্রতার সঙ্গে অনলি অন 107 FM রেইনবোতে। ইয়েস, আমরা মোটামুটি শেষ ঘন্টায় চলে এসেছি আর জাস্ট কিছুক্ষণের তোমাদের সঙ্গে আড্ডা। আর একটা ছোট সারপ্রাইজ বলছি, কি সারপ্রাইজ, তার আগে যে মেসেজেসগুলো এসেছে সেটা একবার পড়ে নেওয়া যাক। আজকে যে টপিকটা তোমাদের জন্য রেখেছিলাম সেটা হচ্ছে, ছোটবেলার কোন স্বপ্নটা তুমি চাও বাস্তবায়িত হোক। যেই মেসেজটা এসেছে, আমি সূর্য গড়িয়া থেকে, আমি ক্লাস এইটে পড়ি, আমি আজ ফার্স্ট টাইম এই শোটা শুনছি। ওয়েলকাম টু দ্য শো সূর্য। আমি চুপ কথা আর লাভ জাংশন শুনি। আমি সব থেকে ছোট যখন ছিলাম তখন ভেবেছিলাম প্লেন চালাবো। তারপর একদিন দাদুর সাথে খবর দেখছিলাম, তখন দেখি একটা প্লেন ক্র্যাশ হয়ে যায় আর পাইলট মারা যায়, তাই ঠিক করলাম প্লেন চালাবো না। তারপর ঠিক করলাম ট্রেন চালাবো, সেম ব্যাপার, খবরে দেখি ট্রেনও ক্র্যাশ হয়েছে, তাই ট্রেনও চালাবো না। তারপর ঠিক করলাম রিক্সা চালাবো, মা বলল মান সম্মানে লাগবে, তাই রিক্সাটাও ক্যান্সেল। তারপর আর কিছু ভাবিনি আপাতত। না না, আর কিছু এক্ষুনি ভাবতে হবে না, আপাতত একটু মন দিয়ে পড়াশুনো করো আর মাঝে মাঝে উইকেন্ড ক্যাফেটাও শোনো, তাহলেই চলবে। পরে যে মেসেজটা এসেছে বেহালা থেকে, উৎপল মাইতি লিখেছেন, হাই নম্রতাদি, বাবার সাথে ছোটবেলায় চিতপুর যেতাম ব্যবসার কাজে। বেহালা থেকে সরাসরি কোনো বাস ছিল না, ধর্মতলা থেকে বাস পাল্টে যেতে হতো। শহীদ মিনারের ওখানে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে যেতাম চিতপুর। বাবাকে বলতাম ওটা কি, বাবা বলতো শহীদ মিনার। আমি বলতাম আমি ওর ওপরে উঠবো, বাবা বলতো ওখানে উঠতে গেলে সরকারি পারমিশন লাগে আর শরীর চেক আপ করে উঠতে হয়। আমি বলতাম আমি তো ফিট, চলো তুমি আর আমি উঠে পড়ি, ওপরে উঠি, সারা কলকাতা ওখান থেকে দেখবো, দেখবো কেমন দেখতে হয়, কত মানুষ উঠেছে, আমরা তো কোনো, আমরা কেন পারবো না। খুব বায়না করতাম বাবার কাছে। শহীদ মিনারে আর ওঠা হলো না, স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, আজও পূরণ হলো না, আক্ষেপ রয়ে গেল, জানি না কবে পূরণ হবে। উৎপল মাইতি বেহালা থেকে। হ্যাঁ, এটা তো একটা ঠিক আছে ব্যাপার নয়, স্বপ্ন পূরণ নিশ্চয়ই হবে, দেখা যাক এখন কি উপায় চলে সেটা জানি না, এখন হয়তো বন্ধ মানে উঠতে আর দেয় না, বাট হ্যাঁ আমরাও যখন ছোটোবেলায় ছিলাম তখন ওঠার একটা কিন্তু ব্যাপার ছিল। ঠিক আছে, সব স্বপ্ন যদি পূরণ নাও হয় ঠিক আছে, বাকি স্বপ্নগুলোকে আমরা নিশ্চয়ই পূরণ করার দিকে এগিয়ে নিয়ে যাবই। বাট রাইট নাও তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে তিন এক্কে তিন। সেই তিন এক্কে তিনটা তো তোমাদের জন্য রাখছি, তার সাথে যেটা থাকবে আর কিছুক্ষণের মধ্যেই একটা ছোট সারপ্রাইজ। ইয়েস, আমি কিন্তু লাইভে আসবো, তাই তোমরা যদি একটু আড্ডা মারতে চাও আমাদের ইনস্টাগ্রামে 107 FM রেনবো কলকাতাতে, তাহলে আর চটপট 5 মিনিটের মধ্যে চলে এসো, সঙ্গে থাকবো, আড্ডা মারবো লাইভে, আর তার সঙ্গে তোমাদের এখন কানে কানে রাখবো তিন এক্কে তিন।
0: FM রেনবোতে তিন এক্কে তিন, তিন এক্কে তিন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, Weekend Cafe তে সঙ্গে রয়েছি আমি আর যে নম্রতা। আর যেতে যেতে আমাদের প্রায় টাইম বলে দিয়েছে টাটা বাই বাই। সো ডেফিনেটলি তোমাদের সঙ্গে আবার আরও একটা দিন কথা হবে। আর তোমাদের প্রচুর মেসেজেস তো পেয়েছি, সেই মেসেজেস নিয়ে ডেফিনেটলি যেটা হয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের মেসেজেসগুলোতে যেটা আমারও বলবো যে স্বপ্ন পূরণ করার চেষ্টা করো, ডেফিনেটলি সেটা পূরণ হবে। ছোটোবেলায় দেখতাম, বড়োবেলাতে যাই সেটা কন্টিনিউ করলাম। লাস্ট মেসেজ যেতে যেতে পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া থেকে লিখেছে, আজও আমি স্বপ্ন দেখি পৃথিবী সবুজ হবে, হৃদয়ের এই কানন রঙিন ফুলে ভরে রবে, মানুষের পাশে দাঁড়িয়ে হাসি ফোটাবো, তাদের মুখে হাতটি রাখবো হাতে, তাদের কোনো সুখে দুঃখে। নিশ্চয়ই নিশ্চয়ই ভালো রাখবে। আর সবুজকে তো ভালো রাখার স্বপ্ন জিয়ে রাখতেই হবে। যাওয়ার আগে টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবে, দেখা হবে কোনো আর একটা উইকেন্ড ক্যাফে। টিল দেন খুব ভালো থেকো, কিপ হ্যাপি, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ ভবানীপুরে এই প্রকল্পের সুবিধাপ্রাপকদের এক ধন্যবাদ সভায় মুখ্যমন্ত্রী বলেন, চলতি মাসে রাজ্যের 1,45,00,000 মহিলা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে এদিন ফের আশ্বাস দিয়েছেন তিনি। 2026কে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হিসেবে পালনকে সামনে রেখে আজ পূর্ব বর্ধমানে কৃষি ভবনের জেলা বীজখামার প্রাঙ্গণে সুস্থিত কৃষি স্বনির্ভর নারী সমৃদ্ধ সমাজ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের জন্য 4টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সম্মাননাপত্র প্রদান করা হয়। উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে একটি বাড়ি নির্মাণের সময় শাটারিং ভেঙে মৃত্যু হল কোচবিহারের সীতায়ের দুই পরিযায়ী শ্রমিকের। মৃতরা হলেন 28 বছরের সীতায়ের আন্দরন সিঙ্গিমারি গ্রামের আলম মিয়া ও 27 বছরের সাতভান্ডারি গ্রামের রাফিউল মিয়া। ঘটনায় গুরুতর আহত হয়েছেন 35 বছরের বর্থর গ্রামের দিলদার মিয়া। পুরুলিয়ার মানবাজারে পথ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে, আহত আরও দুই। মানবাজার টামনা রাজ্য সড়কে জিতুজুড়ি পেট্রোল পাম্প এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইককে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। 3 দিনের মধ্যে জনগণনার কাজ শেষ করে নজির সৃষ্টি করলেন শিক্ষক মেহবুব আলম। সাঁইথিয়ার ডোঙাইপুর গ্রামে তার দায়িত্বে থাকা এলাকার জনগণনার কাজ তিনি সম্পন্ন করেন। জাতীয় স্তোত্র বন্দে মাতারামের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী প্রচার চালাবে বিজেপি। নতুন দিল্লিতে আজ দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, সম্প্রতি দলের নতুন জাতীয় পদাধিকারীদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেসের সদর দপ্তরে এক অনুষ্ঠানে বন্দে মাতারামের 2টি স্তবক পরিবেশনের পরই তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে ওই দলের সমালোচনায় সরব হন তিনি। BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভারতের মহিলা ডাবলস জুটি তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চীনের শীর্ষ বাছাই লিউ শেংশু ও তান নিংয়ের মুখোমুখি হবে। এর আগে তারা গতকাল কোয়ার্টার ফাইনালে ম্যাচে চীনের জিয়া রিফান ও ঝ্যাং সুজিয়ানকে 16-21, 21-15, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। এই খবর এখন এই পর্যন্তই।

0: কোন পায়েল? হ্যাঁ বলো, কেমন আছো? আমি ভালো আছি। ওর অন এয়ারে যাবে তো আমি তোমাকে এই গানে পরে নেব।
1: ধূপ সে নিকল কে ছাও সে ফিসল কে
0: টপিক তো এমনি কিছু নেই, তুমি

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। আজ ভবানীপুরে এই প্রকল্পের সুবিধা প্রাপকদের এক ধন্যবাদ সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, চলতি মাসে রাজ্যের 1,45,00,000 মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে এদিন ফের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেহালার বাসিন্দা বীরেশ্বরকে ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকে পাকড়াও করা হয়। বর্ধমান জেলার স্বাস্থ্য পরিকাঠামো পরিষেবার মানোন্নয়নে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করছেন। কোথায় কোন কোন ক্ষেত্রে ঘাটতি রয়েছে সেগুলি খতিয়ে দেখছেন তিনি। আজ শ্রী মুখোপাধ্যায় কাটোয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান, কথা বলেন ডাক্তার ও চিকিৎসা কর্মীদের সঙ্গে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন ডিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ইয়ন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আগামী 24 ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল এবং 23 তারিখ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রথমমন্ত্রী তথা ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা শাহবাজ ভাট্টির হত্যার 15 বছর পরও খ্রিস্টান, হিন্দু এবং আহমদিয়া সম্প্রদায়সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দেশজুড়ে বৈষম্য অব্যাহত রয়েছে এবং তাদের প্রার্থনা গৃহগুলি হামলার শিকার হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতন

0: এর মধ্যে রয়েছে অপহরণ, জোর করে ধর্মান্তকরণ এবং বাল্যবিবাহ। এর পাশাপাশি পাকিস্তানের ধর্ম অপমাননা আইনেরও অনেক ক্ষেত্রে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ পার্লামেন্টের 70-এর বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। সেখানে বর্তমানে কার্ফিউ চলছে, যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস 1994-এর সংশোধনী প্রকাশের সঙ্গে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত 2 দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ জানিয়েছে, তাদের বিশেষ মার্কিন ডলার ভারতীয় রূপে বিদেশি মুদ্রা বিনিময় প্রকল্পের মাধ্যমে এবছর 21 আগস্ট পর্যন্ত 7,285 কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। রিজার্ভ ব্যাংক এবছর জুন মাসের 8 তারিখ FCNRB আমানত, ECB এবং OFCB মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রাকে একত্রিত করে এই বিশেষ মার্কিন ডলার ভারতীয় রূপে বিদেশি মুদ্রা বিনিময় সুবিধা চালু করে। 31 আগস্ট পর্যন্ত তা চালু থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি 1 মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: 12টা কি চলে বলি, শনিবার 9টা থেকে 12টা কি চলে তা কি তোমাকে আবার বলে কয়ে পড়িয়ে বুঝিয়ে দিতে হবে? তাহলে তুমি কি করলে? শোনো, লাগে না কোনো টিকিট, লাগে না সাবস্ক্রিপশন, এটাই উইকেন্ডের একমাত্র ডেস্টিনেশন যেখানে ফিল্মটাই একমাত্র কারবার। 107 FM রেইনবো উইকেন্ড ফিল্মি ফিভার।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: Yes, yes, yes, yes, yes. আত্রিয় যেভাবে ইন্ট্রোটা দিয়ে দিয়েছে, মানে হি হ্যাজ জাস্ট সেট দ্য স্টেজ অন ফায়ার। শনিবার রাত্রিবেলা 9টা বেজে গেছে এবং মানে FM রেইনবো তুমি টিউন ইন করে ফেলেছো হটসিটে। হটসিটে দুজন বান্দা চলে এসেছে, আর কি বাকি থাকতে পারে? উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে চলে এসেছি আজকে আমি অনির্বাণ, অ্যান্ড আমার সঙ্গে আত্রেয়। অ্যান্ড এই যে একটা পার্টি মুডে আমরা শুরুতেই চলে গেছি আজকে শনিবারের রাত, অ্যান্ড উইকেন্ড ফিল্মি ফিভারের পার্টি মুডে চলে গেছে অনির্বাণ অ্যান্ড আত্রেয়র সঙ্গে। তোমরা এখানটায় কী কী থাকছে সেটা তো তোমরা জানো, একেবারে একটা হট প্যাকেজ থাকছে, বক্স অফিস কালেকশনস থেকে শুরু করে ট্রেলার থেকে শুরু করে কত কিছু থাকে সেটা তোমরাই জানো। অ্যান্ড আগামী 3 ঘন্টা একদম পাওয়ার প্যাকডভাবে সেগুলো থাকছে। সঙ্গে থাকছে অনির্বাণ অ্যান্ড আত্রেয়, অ্যান্ড তার সঙ্গে অ্যাজ আ ওয়েলকাম ট্রিট তোমরা যে টিউন ইন করে ফেলেছো তোমার জন্য থাকছে এই বিউটিফুল বিউটিফুল সাউন্ড ট্র্যাক ফ্রম দ্য ফিল্ম ককটেল। ফিরে আসছে অনির্বাণ অ্যান্ড আত্রেয় ঠিক 2 মিনিট 41 সেকেন্ড পর।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: বলতে হবে এটা কোন গানের প্রিলিউড।
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
3: টেক্কা কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
4: দেখো, ভাদ্র মাসেও কোন সিনেমার পৌষ মাস এবং কোন সিনেমার সর্বনাশ হয়ে গেছে সে সমস্ত টেক্কাতেই একমাত্র জানা যায়, এবং অয় অনির্বাণ আয়াত্রেও থাকলে একদম তোমাকে অঙ্ক কষে বলে দেবে।
5: অ্যাবসলিউটলি, একদম কোন সিনেমার অ আ একদম ভালো হয়েছে আর কোন সিনেমার অ আ ঠিক ক লেভেলে পৌঁছতে পারেনি, খ গ গ ঞ এরকমভাবে চলে গেছে, সেইগুলো ডেফিনেটলি তোমার জন্য আসছে। প্রথমে যেটা হচ্ছে গিয়ে, যেই সিনেমাটা নিয়ে একটা বিশাল বড় হাইপ উঠেছিল, যে ফিল্মটা একটা বিশাল বড় কামব্যাক ফিল্ম হতে চলেছেন একজন ভদ্রলোকের, বহুদিন ধরে সেই ফিল্মটার এই মার্কেটিং চলেছে, কিন্তু কিন্তু কিন্তু সেই ফিল্মটা সেইভাবে দাগ কাটতে পারেনি। হ্যাঁ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটার বক্স অফিস কালেকশন, ওপেনিং ডে কালেকশন কিন্তু খুবই খারাপ ছিল, অনলি 30 লাখ রুপিস ছিল, হুইচ ওয়াজ বিলো এক্সপেক্টেড রেজাল্ট। অ্যান্ড তারপর ওপেনিং উইকেন্ডে 1,41,00,000, অ্যান্ড টোটাল যেটা, মানে যদি ওপেনিং উইকেন্ড দিয়ে দেখা যায় তাহলেও টোটাল জায়গা যেটা ইন্ডিয়া গ্রসার, সেখানে কিন্তু খুব ভালো একটা এক্সপেকটেশনের জায়গায় যেতে পারেনি, 1.82 crores শেষ করেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত।
4: কিন্তু আপনি এটা কি করলেন স্যার, এইভাবে আপনাকে বক্স অফিসে ডাকাতি করতে হলো? না, আপনি ছোটবেলায় অনেক কিছু করেছেন, মানে আমাদের যখন ছোটবেলা তখন আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আপনি এখন বড় হচ্ছেন, বুড়ো তো হচ্ছেন না, আপনি এখনো একরকম কাণ্ড কারখানা করে যাচ্ছেন। হ্যাঁ, আমি ইমরান হাশমির কথা বলছি এবং আওয়ার আপন 2 এর কথা বলছি। বিশ্বাস করো, 45 কোটি টাকা দিয়ে সিনেমাটা বানানো হয়েছিল, বাজারে ছেড়ে দিয়েছে, এখন অবধি 116 কোটি টাকা রোজগার করেছে, মানে নিজে একা ইমরান হাশমি এই বয়সে এসে আরেকবার 100 crore ক্লাবটা ছুঁয়ে ফেললেন। ওরে বাবা, আর পাঁচ ছাড়া আমি কিছু ভাবতে পারছি না, সবকিছু নতুন লাগছে।
6: FM রেনবোতে রেনবো নিউ টিউন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বম্বে টকিজ, বম্বে টকিজ, বলিউডের সিনে ফান্ডা, বলিউডের সিনে ফান্ডা।
1: না আমার কিন্তু ভালো লাগছে না, মানে কয়েক ঘন্টা আগে নাকি টিকিট বার করা হয়েছিল, সেটা ওই একদিন হয়ে গেছে এবং তারপরে আপাতত জানা যাচ্ছে যে মোটামুটি 16 কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে, আর তারপর যদি ব্লক সিটটাও ধরি তাহলে নাকি 24 কোটি 7 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে, 391,796টি টিকিট বিক্রি হয়েছে। কী কষ্টে এই অঙ্ক অনির্বাণ আর আত্রেয় মুখস্থ করেছে, দেখেছো জীব জড়িয়ে যাচ্ছে, কি ব্যাপার বলো তো?
2: একদম একদম, মানে ব্যাপার ট্যাপার আর কিছুই না, মানে এক কথায় যদি বলি তাহলে আমার একটাই শব্দ মাথায় আসছে, তাবাহি মাচিয়ে দিয়েছেন ভদ্রলোক, মানে তাবাহি জাস্ট, মানে একটা ট্রেলার, একটা মানে প্রি লঞ্চ মার্কেটিং, এই সমস্ত কিছু মিলিয়ে এবং স্পেশালি কর্ণাটকাতে, কর্ণাটকাতে ভদ্রলোক একদম তাবাহি মাচিয়ে দিয়েছেন তার সিনেমা টক্সিক নিয়ে। হ্যাঁ আমরা টক্সিকের কথা বলছি,
1: আমি তো কোনো টক্সিক ব্যাপার স্যাপারই দেখতে পাচ্ছি না, তার কারণ ইয়াশের আপকামিং সিনেমা টক্সিক এই জাস্ট সামনের সপ্তাহে রিলিজ করবে। আমরা যে অঙ্কটা বলছিলাম সেই অঙ্কটা হচ্ছে তার অ্যাডভান্স টিকিট বুকিংয়ের অঙ্ক, মানে জাস্ট টিকিটটা বেরিয়েছে, সিনেমা বেরোতে এখনও 1 সপ্তাহ দেরি, তার মধ্যে এই অবস্থা, মানে ভাবা যায় এরপর যদি তাবাহি না শোনো তাহলে তো উইকেন্ড ফিল্মি ফিভার অসুস্থ হয়ে যাবে।
0: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: সিনে সিনে সিনে কুইজ।
3: বলতে হবে এটা কোন গানের প্রিলিউড।
4: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
5: ঝলক দিখলা জা, রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা, রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
6: বলা হচ্ছে সাম হিরোজ আর ট্রেন্ড অ্যান্ড সাম হিরোজ আর কিডন্যাপড। মানে এতদিন আমরা জবরদস্ত এজেন্টসদের দেখে এসেছি, এখন নাকি জবরদস্তি কি এজেন্টসদের দেখতে হবে, এরকম একটা ভাইভ তো এখন মার্কেটে চলবেই। তার কারণ ভাইভের অফিসিয়াল টিজার রিলিজ করে গেছে, কুনাল কেমুর ডিরেকশন, এবং তিনি সেখানে অভিনয় করছেন। তো সেই ভাইভ যেখানে ওই ব্যাপারটা দেশ নিয়েই রয়েছে।

0: হয়েছে, কিন্তু এই ধরনের একটা গ্রেভ বিষয় যেখানে দেশের দুজন এজেন্টকে দরকার, সেখানে কি করে কমেডিটাকে টুক করে ঢুকিয়ে দিতে হয় সেটা মোটামুটি টিজার তোমাকে জানিয়ে বুঝিয়ে দেবে।
1: তুমি কমেডি দেখছো, আমি দেখছি একজনকে,
0: সে তো আমিও দেখেছি বলতে পারিনি।
1: হ্যাঁ, মানে বহুদিন পর তাকে অনস্ক্রিন দেখতে পাচ্ছি আমি, এবং তাকে যে এতদিন পর অনস্ক্রিন দেখতে পাচ্ছি এরকম ব্যাপারটাই আমার কাছে একটা দুর্ধর্ষ বিষয়। কারণ ছোটবেলায় মানে তিনি স্ক্রিনে থাকলে আমি আর অন্যদিকে চোখই ফেরাতাম না, ঠিকই ধরেছ। প্রীতি জিন্টা, ওয়াও ওয়াও ওয়াও, মানে এই ভদ্রমহিলার সঙ্গে জাস্ট প্রীতি উম্যান নামটাই যায়, মানে শি ইজ দি প্রীতি উম্যান।
0: এই প্রীতি জিন্টাকে এইখানে এইরকম ভাবে যে দেখবো একটা অন্যরকমের রোলে, যেখানে তিনি জোর করে এজেন্টদেরকে পাঠিয়ে দিচ্ছেন কোনানকে, মুখে বলছেন না দেশের তোমাকে দরকার, তোমাকে যেতেই হবে, সেই সমস্ত কিছুর জন্য তাকে আগাম প্রীতিও শুভেচ্ছা রইল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কুণাল এই হার্দিক হয়ে কতটা হার্দিক অভিনন্দন নিতে পারে বা হার্দিক পাণ্ডিয়ার মতন পারফর্ম করতে পারে, সেটা তো 5 সেপ্টেম্বরে না রিলিজ করলে তুমি জানতে পারবে না। আপাতত অনির্বাণাত্র যেহেতু প্রীতি জিন্টাকে আরেকবার নতুন করে দেখে ফেলেছে, তাই ফ্ল্যাশব্যাকে না গেলে তারা নিজেরাই নিজেদেরকে সামলাতে পারবে। FM Rainbow Flashback Song.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: বলতে হবে এটা কোন গানের প্রিলিউড।
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
3: ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
4: তারিখটা 22শে অগস্টই থাকবে, জাস্ট তোমাকে এক যুগ পিছিয়ে নিয়ে যাবো, এক্স্যাক্টলি 12 বছর। তার কারণ 2014 22শে অগস্ট আজকের দিনে রিলিজ করেছিল শিবানী শিবাজি রায়ের সেই অসাধারণ বীরত্বের কাহিনী মর্দানী। মানে দিনকাল তখনই পাল্টে গেছে, ওই জন্যই আমাদের টিনা তিনি হয়ে গিয়েছিলেন শিবানী শিবাজি রায়। রানী মুখার্জিকে মর্দানীতে দেখার পরে অনেস্টলি আত্রেয় অনির্বাণ এবং আমি শিওর তুমিও নিশ্চয়ই আরেকবার নতুন করে তার উপর ইমপ্রেসড হয়ে গেছিলে। তার কারণ ওই রকম একজন অভিনেত্রী যাকে অনেক রকম রোলে দেখেছি, রোমান্টিক দেখেছি, সেরকম ওই দুষ্টু মিষ্টি নায়িকা হিসেবে দেখেছি, তারপরে ফ্যামিলি ওমান হিসেবে দেখেছি, ভালো অভিনয় করতে দেখেছি, তিনি যে ওই রকম একটা অবতারে ধরা দেবেন মর্দানীতে সেটাই মনে হয় কোথাও অত বছর, মানে তার অনেক বছর বাদে আবার যে হিচকি করলেন সেটার একটা কি বলবো প্রিলিউড ছিল।
5: অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, মানে একই অঙ্গে এত রূপ রাখেন যে কী করে সেটা কেউ জানে না। অ্যান্ড আমরা সেটা দেখে বারবার করে মুগ্ধ তো হই, এবং মানে আমার মানে মানে মুগ্ধতার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের রেসপেক্ট। মানে এরকম ভার্সেটালিটি অ্যাক্টিংয়ে, যেটা আত্রেয় বলছিল মানে নতুন করে বলার আর সত্যিই কিচ্ছু নেই। মানে রানী মুখার্জি মানেই হচ্ছে কি একটা একটা দুষ্টু মিষ্টি ক্যারেক্টার থাকবে, একটা বেশ মিষ্টি নেক্সট ডোর গার্ল হবে যার প্রেমে সবাই হাসতে হাসতে পড়ে যাবে, যেও হাসতে হাসতে বলবে ও মা আমার প্রেমে পড়েছো, বাকি মিষ্টি ব্যাপার। বাট সেই ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলা এরকম একটা কপ ইউনিভার্সে গিয়ে এরকম একটা রিপ্রেজেন্টেশন নিয়ে আসবে। এবং আমি এই মানে মর্দানি ফ্র্যাঞ্চাইজির তিনটে সিনেমার কথাই বলছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু কোথাও অ্যাক্টিং থেকে এইটুকু স্লিপ নেই,
4: একদম নেই। আর কপ ভার্সে একজন মহিলা পুলিশ অফিসার, তিনি এই রকম জলোয়া দেখাচ্ছেন, তিনি এই রকম সবাইকে চুপ করিয়ে দিচ্ছেন, এটা কি সত্যি আমাদের সোসাইটির জন্য একটা বড় ইন্সপিরেশন নয়? এর জন্য কিন্তু রানী মুখার্জিকে আরও একবার ঠিক এইভাবেই কর্নিশটা জানানোই যায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ।
2: বলতে হবে এটা কোন গানের প্রিলিউড।
3: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
4: সিনেমা ওয়ালা, বাংলার সিনে ফান্ডা, বাংলার সিনে ফান্ডা। সিনেমা ওয়ালা, বাংলার সিনে ফান্ডা, বাংলার সিনে ফান্ডা।
5: একজন হচ্ছেন শুধু বাংলা ইন্ডাস্ট্রি নয়, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির লিভিং লেজেন্ড। আর সঙ্গে আরেকজন, মানে যার কেরিয়ার একেবারে মানে মধ্যগগনে পতপত পতপত করে উড়ে যাচ্ছে, মানে যে ফিল্মে তিনি হাত দিচ্ছেন সেই ফিল্মই একেবারে মানে ব্লক ব্লাস্টার হিট হয়ে বেরিয়ে আসছে। এই দুজন হঠাৎ করে তাদের ঠিক হয়েছে যে তাঁরা একসঙ্গে একটা প্রজেক্ট করবেন, অ্যান্ড বাংলার দর্শক তাঁরা তো মুখিয়েই আছেন সেটা দেখার জন্য। নিশ্চয়ই বুঝতে পারছো যে কাদের কথা বলছি। নান আদার দ্যান মিঠুন চক্রবর্তী অ্যান্ড সেই সঙ্গে আমাদের ভেরি ওন শিবপ্রসাদ অ্যান্ড নন্দিতা। তাদের প্রোডাকশন হাউসের 25 বছর পূর্তিতে দে হ্যাভ ডিসাইডেড টু কাম অ্যাক্রস উইথ আ প্রজেক্ট, যেখানটায় তাঁরা কোলাবোরেট করছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে।
6: আসলে ঋতুপর্ণ ঘোষ একবার দুঃখ করে বলেছিলেন যে আমাকে না লোকে চোখের বালি বেরোনোর পর স্পেসিফিক্যালি বারবার করে প্রডিউসাররা, সাধারণ মানুষেরা, মিডিয়া সবাই জিজ্ঞেস করে যে এবার আপনি কোন স্টারটিকে তাক করছেন, মানে স্টার না নিলে যেন সিনেমা হবে না। তো এই চাপ তো বড় বড় ডিরেক্টরদের উপরে থাকেই। তো সেইভাবেই আমাদের শিবুদাকেও বারবার জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলার বিভিন্ন লেজেন্ডদের সঙ্গে আপনি কাজ করে ফেলেছেন, এমনকি অল ইন্ডিয়া লেভেলের লেজেন্ডদের সঙ্গে কাজ করে ফেলেছেন, তাহলে এবারে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কবে কাজ করবেন? আমরা জানি কয়েকদিন আগে তিনি একটা অস্ত্রোপচারের জন্য হসপিটালাইজ ছিলেন, বাট এখন জানা যাচ্ছে তিনি সুস্থ রয়েছেন। এবং মিঠুন চক্রবর্তীকে শিবুদা তার গল্প শুনিয়ে দিয়েছেন, সেটা শুনে মিঠুনদার বড্ড ভালো লেগেছে। তিনি হ্যান্ডশেক করে বলেছেন, ফাটিয়ে দিয়েছিস, এ তো আমার জীবনের গল্প।
5: হ্যাঁ হ্যাঁ, তোমার এই গলাটা শুনে তো আমি তোমাকে বলছি তো ফাটিয়ে দিয়েছিস
6: রে। আরে, তো ব্যাপারটা হচ্ছে যিনি সেই 80s সময় থেকে ফাটিয়ে দিচ্ছেন, এবং শুধুমাত্র ভারতবর্ষ নয়, তার সিনেমা একসময় রাশিয়াতে এত জনপ্রিয় হতো যে রাশিয়ান ভাষায় সাবটাইটেল দিয়ে পর্যন্ত তার সিনেমা রিলিজ করতে হতো, সেই মানুষটি মিঠুন চক্রবর্তী, দা লিভিং লেজেন্ড মিঠুন চক্রবর্তী। তার কথা বললে একটু ফ্ল্যাশব্যাকে যাব নাই হতে পারে নাকি?
4: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। চুপ চুপ কে ফিল্মি গসিপ, ফিল্মি গসিপ, চুপ চুপ কে
1: বলি। আজকালকার ছেলে মেয়েদের না হয় মতিগতি ঠিক বোঝা যায় না। তা আপনি তো আর আজকালকার ছেলে নন, এদেশে একটা মেয়ে পেলেন না, এমন একজনকে বিয়ে করেছেন এতদিন প্রেম করার পরে, যার নামটা আত্মীয় দুবার তিনবার অনির্বাণের কাছে শুনেও বলতে পারলো না, ওই জন্য বলেছে অনির্বাণ বাবা তুমি বলে দাও।
2: এইরকম করে আমাকে বললে আমার কিন্তু কনফিডেন্স ডাউন হয়ে যায়। যাই হোক, আমার মনে হয় এরকম করে আমি যদি ভুল ভালো উচ্চারণ করে ফেলি তাও মিস্টার অর্জুন রামপাল আমাকে ক্ষমা করে দেবেন। কারণ ভদ্রলোকের উপরে আমার নিজের একটা সময় দুর্ধর্ষ ভালো লাগা ছিল, এবং ভদ্রলোক হাজার হাজার মেয়েকে তিনি যেভাবে মানে কি বলবো মানে যেভাবে হাজার হাজার মেয়েরা তার ওই সেই চার্ম অন স্ক্রিন চার্মের ওপরে ক্রাশ খেয়েছে, মানে দ্যাট ইজ সামথিং, মানে সেটা ভোলা যায় না। এক আজনবি বলে সিনেমাটা রয়েছে আমার মনে আছে এখনও, যেখানটায় অমিতাভ বচ্চন ছিলেন, সেখানে ওনার মানে অর্জুন রামপালের একটা একটা সিন ছিল, মানে যেখানে জাস্ট ও যখন স্ক্রিনে অ্যাপিয়ার করছে ওই রকম চওড়া একটা মানে অ্যাপিয়ারেন্স স্ক্রিনের মধ্যে, মানে ফ্যাবিউলাস আর কি। তো যাই হোক, এই ভদ্রলোক রিসেন্টলি তার লং স্ট্যান্ডিং প্রেমিকা গ্যাব্রিয়েলা দিমিত্রিয়াদিসকে বিয়ে করেছেন।
1: কি কি?
2: গ্যাব্রিয়েলা দিমিত্রিয়াদিস।
1: আচ্ছা আচ্ছা, আমার মুখস্থ
2: হয়ে গেছে, তুমি ক পেয়েছো। তো তারা দুজন বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছেন, হিউজ কনগ্রাচুলেশনস টু বোথ অফ দেম। তারা সাউথ গোয়াতে তাদের নিজস্ব বাসভবনের আশপাশেই তারা সেই বিবাহ সম্পন্ন করেছেন অন আ লিগাল ম্যারেজ সিস্টেম। সো হিউজ কনগ্রাচুলেশনস টু দেম, এবং সেই জন্য একটা গান তো তাদেরকে মানে তাদেরকে ডেডিকেট করে মানে দিতেই হবে আমার।
1: হ্যাঁ, তাছাড়া তো আমাদের আর উপায় নেই, তার কারণ তরুণ মজুমদার তার ভালোবাসা ভালোবাসা সিনেমায় একটা গান তাপস পালকে দিয়ে গাইয়ে নিয়েছিলেন, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। এত বয়স হয়ে গেল, হট সিটে এই দুটো ছেলে এখনো নিজের বিয়ে বা নিজের প্রেম ইত্যাদি নিয়ে কোনো গান বাজাতে পারলো না, সেই জন্য শেষমেশ অর্জুন রামপালকেই বলতে হচ্ছে আপনি আবার দিল চুরি করে নিয়েছেন।

0: Fever.
1: Cine Quiz. WhatsApp এবং টেক্সট মেসেজের ইনবক্স তুমি একদম ভরিয়ে দিয়েছো সঠিক উত্তরে, তাই তোমার নামটা সর্বাগ্রে বলে নেওয়াটা একান্ত কর্তব্য। মেঘনা মল্লিক মহিষাদল থেকে, রাঁচি থেকে রীতি বিশ্বাস, সুরজিৎ বর, তরুণ মণ্ডল দিল্লি থেকে, জগদীশচন্দ্র মাইতি এগরা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, গলফরিন থেকে সুকন্যা, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, মধ্যপ্রদেশ থেকে প্রবীণ চৌহান, আরিফা খাতুন মহেশতলা থেকে, পাটনা থেকে সূর্য, রবীন্দ্র দাস ঠাকুরপুকুর থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, জগৎবল্লভপুর থেকে প্রশান্ত কুঁতি, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, ব্যারাকপুর থেকে সুমিত সেন, অনন্ত পাল পূর্বস্থলী থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, বাউরিয়া থেকে শান্তনু ঘোষ, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, আভা লস্কর হাওড়া থেকে, ভাঙড় থেকে শরীফুল ইসলাম, কালীঘাট রোড থেকে সোনালী, রমা দত্ত বেলতলা রোড থেকে, বাঘা যতীন থেকে কবিতা দাস, ভবানীপুর থেকে তন্ময় এবং হাওড়া থেকে শাফিউল্লাহ শিকারি। ব্যাপার হচ্ছে যে এইরকম অসাধারণ পারফরমেন্সের পরে ইতনা তো বানতা হ্যায় বস।
2: এবার ঘটনাটা হচ্ছে যে এই ফিল্মটা কেন আমরা আজকে চুজ করলাম বা এই গানটা কেন চুজ করলাম বলেই দিই সঠিক উত্তরটা, তেরে নাম। এবং এইখানে যিনি হিরোইন ভূমিকা চাওলা, তার ছিল গতকাল জন্মদিন।
1: জাস্ট কয়েক সেকেন্ড আগে অনির্বাণ এবং আত্রেয়ের মধ্যে আলোচনা হচ্ছিল যে সালমান খানের ভূমিকা আমাদের এই বিরাট জীবনে কী কী। তো ব্যাপার হচ্ছে যে এই তেরে নাম রিলিজ করার পরে না ইচ্ছে করেছিল ওই রকমভাবে চুল কাটবো, কিন্তু আমার চুল জাস্ট কয়েক সেন্টিমিটার বেড়ে গেলেই আমার বাবার ভীষণ রকমের ফ্রাস্ট্রেশন হয়, তাই তিনি সেই সমস্ত ফ্রাস্ট্রেশন আমার ওপরে উজাড় করে দিয়ে আমার চুলটি কাটিয়ে নিয়ে চলে এসেছিলেন। আপাতত তেরে নাম থেকে আমারই একটিমাত্র স্মৃতি বর্তমান।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে উইকেন্ড ফিল্মি ফিভার উইকেন্ড ফিল্মি ফিভার
1: সিনে সিনে সিনে কুইজ

এই গানের একটি শব্দ উজ্জ্ব, বলতে হবে শব্দটি কি। চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা SMS করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।

0: বলি বাদতমিজ দিল কি আর এমনি এমনি শোনাচ্ছি, এই দুটি ছেলেও তো কম বাদতমিজ নয়, শুনলে হবে, গল্প আছে।
1: বোম্বে টকিজ, বোম্বে টকিজ, হলিউডের সিনে ফান্ডা, হলিউডের সিনে ফান্ডা।
2: এমন গল্প, সে আর অল্প গল্প না, যে মানে উত্তেজনা ধরেই রাখা যাচ্ছে না। তারা দুজন আবার ফিরছেন গো, তারা দুজন আবার ফিরছেন।
0: কারা গো?
2: এই এরকম বললে হয় যে গেস করতে পারছো না, তারা দুজন হচ্ছেন গিয়ে দীপিকা পাড়ুকোন অ্যান্ড দিদি রণবীর কাপুর, তারা একসঙ্গে ফিরছেন আবার অন স্ক্রিন।
0: আসলে ব্যাপার হচ্ছে এই সমস্ত ভদ্রলোকেরা বিয়ে থাটা অনেক দেরি করে করেন, কিন্তু মেঘে মেঘে তো কম বেলা হলো না, সেই ওয়েক আপ সিডের সময় বা তারও আগের ওই সাওয়ারিয়া থেকে দেখে যাচ্ছে তা কত কি তারা করে ফেললেন। এখন এসে দেখো যতই তুমি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র নিয়ে লাফালাফি ঝাঁপাঝাঁপি করো না কেন, রিল বানিয়ে দাও না কেন, হ্যাঁ আলিয়া ভাটকেও আবার ব্রহ্মাস্ত্র পার্ট টু তে ফিরিয়ে আনা হচ্ছে,
2: তো ছোট্ট করে
0: ছোট্ট করে, মানে 125 দিনের শুটিং নাকি হবে, তার মধ্যে 25 দিন দেওয়া হয়েছে বড়বউকে শুটিং করার জন্য, বাকিটা তারা নিজেরা নিজেরা আলাদা আলাদা করবেন। তো আলিয়া ভাট এবং রণবীর কাপুর সেখানে থাকবেন, তার কারণ রণবীর শিবা এবং দেব দুটো রোলেই থাকবে ব্রহ্মাস্ত্র টু তে, এবং শিবার অপোজিটে থাকবে আলিয়া ভাট, আর দেবের অপোজিটে অমৃতার রোলে দীপিকা পাডুকোন। ভাবা যাচ্ছে না,
2: ভাবা যাচ্ছে না বলেই একটা গান শুনিয়ে দিচ্ছি, জাস্ট গানটা শুনতে শুনতে ভাবতে থাকুন। তারপরে ফিরে আসছে অনির্বাণ অ্যান্ড আত্রেয়।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: সিনে সিনে সিনে কুইজ।

0: এই গানের একটি শব্দ উজ্জ্ব, বলতে হবে শব্দটি কি। চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা SMS করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক, বিহাইন্ড দ্য সিনস।
2: একেবারে কল্পনা নয়, একেবারে 100% খাঁটি বাস্তব। তার কারণ, সন্দীপ রেড্ডি ভাঙ্গা যখন শ্যুট করছিলেন অ্যানিমালের, তখনই নাকি রণবীর কাপুরকে দেখে তার মনে হয়েছিল এনাকে পার্কে না নিয়ে গেলেই নয়, মানে অ্যানিমাল পার্ক তৈরি করতেই হবে, অ্যানিমালের সিকুয়েল, এটা নাকি শ্যুটিংয়ের সময় ঠিক হয়ে গেছে। আর তারপরে তো বক্স অফিসের যা হয়েছে তাতে করে প্রডিউসারদেরকে আর বলার দরকার হয়নি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, ফোন সব জায়গাতেই বা হয়তো চিঠিও পাঠিয়েছেন, দাদা পরের শ্যুটিংটা কবে করছেন। তাই কবে করছেন প্রশ্ন করতে করতে তিনি একদম বিরক্ত হয়ে গেছেন। তিনি বলেছেন, শুনুন, 5ই মার্চ আমার ওই স্পিরিট রিলিজ করবে, যেটাতে আমি প্রভাসকে নিয়েছি আগামী বছরের 5ই মার্চ। তারপর 6 মাস কোনো কাজ করব না, তারপরে রণবীরের সঙ্গে শুটিং শুরু করব ফর অ্যানিমালের সি।

0: 12, that is animal park.
1: ওরে বাবা রে, মানে একে অনেক অ্যানিমেলের রক্ষা নেই, আবার আসছে অ্যানিমেল পার্ক। তো যাই হোক, ঠিক আছে আসুক, আমরা দেখব। এবং পুরো বিষয়টাই যেটা হচ্ছে গিয়ে যে মানে আমাদের এই অ্যাওয়ার্ডটা শুরু হয়েছে, অ্যান্ড ইটস রণবীরময়।
0: হ্যাঁ রণবীরময়, আমরা বেরোতে পাচ্ছি না, কি হলো বলো তো?
1: একেবারে কিছু মানে আমাদের কিছু করার নেই, কারণ রণবীর আমাদেরকে এইভাবে আটকে রেখেছেন। আর সেই জন্য অনির্বাণ অ্যান্ড আত্রেয়, তোমার নাম আত্রেয় তো?
0: হ্যাঁ গো, আমার নাম রণবীর নয়।
1: ইয়েস, আমি সেটাই ভাবছিলাম, আমি বেরিয়ে যাচ্ছি, আমি বলে ফেলতাম হয়তো যে অনির্বাণ অ্যান্ড রণবীর এখন এই গানটা চালাচ্ছে তোমার জন্য।
0: মানে রেনবোর সাত রং শুনেছিলাম, এখন দেখছি রণবীর কাপুরের নিজেরই সাত রং, তাই তার সিনেমায় সাতরঙ্গা গান থাকে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: আসলে ব্যাপারটা হচ্ছে, বেপরোয়া সময় হলে যা হয়। দোষ তো সিনেমার নয়, সিনেমা মেকারদেরও নয়, নায়ক নায়িকাদের নয়, সব দোষ হচ্ছে এই সময়ের। যত নষ্টের গোড়ার সময়, যত দোষ সময় ঘোষ। তার কারণটা হচ্ছে, এই সময় তুমি যতই মনে করো না কেন, সিনেমা দেখতে বসে কিংবা কমপক্ষে একটা টিজার দেখতে বসে, যে এবার হয়তো একটা তেরে নাম মার্কা কিছু হবে, কিন্তু দেখবে ঠিক সেই গরু রচনার মতন ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটাকে কবির সিংয়ের দিকেই নিয়ে যাওয়া হবে। ওই প্রথমে একটা সুন্দর দাড়িগোপ ছাড়া প্রেম, তারপরে সেই প্রেমে ব্রেকআপ, তারপরে মারপিট, এবং তারপরে দাড়ি গোপ টোপ সমস্ত কিছু নিয়ে একটা ঝলক মার্কা ব্যাপার।
2: দেখো আমার কিন্তু বাপু এইরকম ভাবে একেবারে থোরবড়ি খাড়া খাড়াবড়ি থোর করেই যে হবে সেরকম নয়, আমি আশা করতে ভালোবাসি। অ্যান্ড আই অ্যাম এক্সপেক্টিং যে বহু বছর পর হয়তো টলিউড ইজ গোয়িং টু গেট আ নিউ হিরো ফেস। ইয়েস,
1: হিরোইন অলসো,
2: ইয়া হিরোইন অলসো। আমরা কথা বলছি বেপরোয়া টিজার নিয়ে। 8 দিন আগে রিলিজ করেছে, অলরেডি 7 লক্ষ ভিউজ হয়ে গেছে। অ্যান্ড মানে ভিউজের নিচে যে কমেন্টসগুলোতে যে রেসপন্সগুলো আসছে, আমরা কিন্তু বলতেই পারি আ নিউ হিরো অ্যান্ড আ হিরোইন ইজ ইন দ্য মেকিং।
1: মানে ব্যাপার হচ্ছে, আজকালকার দিনে শুধুমাত্র মিঠাইয়ের হিরো হয়ে থাকলে হবে না। হ্যাঁ, মিঠাইয়ের হিরো হিসাবেই তাকে আপামর বাঙালি চিনে গিয়েছিল, তার বিশাল জনপ্রিয়তা হয়েছিল সেই আদৃত। সে এবারে নতুন করে বেপরোয়া হয়ে বিগ স্ক্রিনে ফিরছে তার সঙ্গে আরিয়া। তাই এই আদৃত আরিয়া আর এই নতুন জুটির নতুন প্রেম কাহিনী বেপরোয়া সেলিব্রেট করতে একটা নিউ টিউন শোনাবো না সেই সিনেমার, বলো কি তুমি?
0: FM Rainbow, Rainbow New Tune, Rainbow New Tune.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে সিনে কুইজ।

0: এই গানের একটি শব্দ উজ্জ্ব, বলতে হবে শব্দটি কি। চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা SMS করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
2: 2003 23 অগস্ট 2003ই তো, নাকি আমি এক বছর একটু গন্ডগোল করে ফেললাম?
3: না, 2002
2: তার কারণ ম্যায়নে দিল তুচকো দিয়া ব্যাপারটা সেই সময় হয়েছিল। দিল টিল যখন দেয়া নেওয়া হয়ে যায় না, তখন ওই গন্ডগোলগুলো হয়ে যায়। সোহেল খানের পরিচালিত সিনেমা, তিনি ঠিকই করেছিলেন আমি পরিচালনা না করে সিনেমায় অভিনয় করব না। তো সেই সমস্ত পরিচালিত সিনেমার মধ্যে একটি বিরোধ, যেটা সেই সময় সোহেল খানকে মোটামুটি হিরো হিসাবে অনেকটাই জনপ্রিয় করেছিল, খুব বেশি ব্লকবাস্টার হিট না করলেও, সেই ম্যানে দিল তুজকো দিয়া রিলিজ করেছিল 23 অগস্ট 2002। তাই আজ ইয়াদেতে অনির্বাণ আত্রেয় তোমাকে আবার সেই অজয় আর আয়েশার প্রেম কাহিনী বলবে, এবং এটা কিন্তু সাবিরা রেড্ডির ডেবিউ।
3: এবং সেই যে ফিল্মটা, আরেকটা মানুষকেও কিন্তু খুব মনে আছে সেই ফিল্মে,
2: আমাদের ভাইজান মানে সঞ্জয় দত্ত।
3: মানে এই ভদ্রলোক যে নেগেটিভ চরিত্রগুলোকে এমন দুর্ধর্ষ করে পোর্ট্রে করতেন, যে ওই যে অ্যাপিয়ারেন্সটা সেটাই কিন্তু দুর্ধর্ষ, মানে মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, অনির্বাণ অ্যান্ড আত্রেয় ফিরছে ঠিক 2 মিনিট 2 সেকেন্ডের পর, অ্যান্ড তারপর কী থাকছে সেটাও বলবে। তার আগে তোমার জন্য 2 মিনিট 2 সেকেন্ডের এই গানটা, ফ্ল্যাশব্যাক সং।
2: মানে ব্যাপার হচ্ছে এখনো স্টুডিও ক্লকে মাত্র 10:30:12, তাই থোড়া সা ফিল্মি ফিভার হুয়া হ্যায় পিকচার হ্যায় আভি বাকি, আপাতত তোমার জন্য থোড়া সা প্যার হুয়া হ্যায় ফ্রম দ্য সাউন্ড ট্র্যাক অফ ম্যায়নে দিল তুজকো দিয়া। তারপরে তিনটে ব্যাক টু ব্যাক সুপার ডুপার হিট ফিল্মি গান থাকবে রেনবো তিনেকে তিন গানের হ্যাট্রিকে, সঙ্গে অনির্বাণ আর আত্রেয়। স্টে টিউনড
1: FM রেনবোতে। Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার FM রেইনবো তে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ।

0: এই গানের একটি শব্দ উজ্জ, বলতে হবে শব্দটি কি। চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা SMS করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: সিনেমা ওয়ালা বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
2: বুম্বাদাকে বুম্বা কাকু বললে তিনি হয়তো খুব রেগে যেতে পারেন, কিন্তু আজকালকার দিনের যারা ইয়াং প্রডিউসার অ্যান্ড ডিরেক্টরস, তারা যখন তার বাড়িতে গিয়ে বলেন বুম্বাদা প্লিজ তুমি ডাক্তার কাকুর রোলটা করে দাও, তখন তিনি একদম না করেন না। কারণ তিনি সেই মানুষটি যিনি বিয়ের ফুল ফোটাতে পারেন, তিনি সেই মানুষটি যিনি ওই রকম ধামাকেদার পারফরমেন্স করতে পারেন, তিনি সেই মানুষটি যিনি একটা বাইশের শ্রাবণ করতে পারেন, আবার তিনি জাতিস্বর করতে পারেন। ইনফ্যাক্ট কয়েকদিন আগে খুব দুঃখের ঘটনা এটা যে রাহুল আমাদের ছেড়ে চলে গেলেন এরকম, কিন্তু রাহুল বলেছিলেন যে জাতিস্বরের শুটিং এর সময় প্রসেনজিৎ চ্যাটার্জিকে এতটাই মেকআপ এর সঙ্গে অ্যাবজর্ব লেগেছিল যে ওই যেখানে তুমি কেমন তুমির ভিজুয়ালাইজেশনটা শুট হচ্ছে সেই সিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি দেখছেন যিশুকে পারফর্ম করতে, বলছে ওই সিনে আমরা সত্যি কথা যখন শট দিতে গেছি শটের আগে পর্যন্ত কিছুটা দূরে বুম্বাদাকে দাঁড়িয়ে থাকতে দেখেও চিনতে পারেনি ওটা বুম্বাদা।
3: একদম, মানে এই মানুষটার ডেডিকেশন এবং এই মানুষটার চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার যে চেষ্টা এবং সেটা করার ক্ষেত্রে তার যে সিনসিয়ারিটি, সেটা কিন্তু এক বাক্যে প্রত্যেকে স্বীকার করেন, এবং সেটার জন্যই কিন্তু তার মানে গ্যালাক্সিতে আমরা এরকম ডিফারেন্ট শেডসের ক্যারেক্টার্স আমরা দেখতে পাই। অ্যান্ড যেটা নিয়ে কথা হচ্ছে, ডাক্তার কাকু একটা নতুন সিনেমা আসছে, 2 বছর আগে সিনেমাটা রিলিজ হয়েছিল, অ্যান্ড সেখানে
2: সিনেমাটা তৈরি হয়েছে,
3: মানে তৈরি হয়েছিল 2 বছর আগে, তৈরি হয়েছিল, রিলিজ হবে এখন। পাভেল রয়েছেন নির্দেশনাতে, অ্যান্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন এক ডাক্তারের চরিত্রে যে যাবতীয় ব্যবসায়িক ইন্টারেস্ট অফ মেডিকেল প্রফেশনের থেকে সম্পূর্ণ বাইরে,
2: আর তার দুই ছেলে হিসেবে থাকছে একটি ছেলের চরিত্রে পাভেল আর আরেকটি ছেলের চরিত্রে দিস ইজ দ্য সেকেন্ড চমক, দ্যাট ইজ ঋদ্ধি সেন, মানে ঋদ্ধি সেন এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে প্রথমবার মোদয় যদি ভুল না হয়, তাহলে প্রথমবার আমরা কোলাবোরেট করতে দেখব বাংলার স্ক্রিনে। তাই জন্য যেহেতু বুম্বা তার একটি নতুন অবতার পুনরায় আসিতেছে, আমরা পুনরায় একটু 90s ফিরে যাই, ওই সময় তো একমাত্র আমাদের সবেধন নীলমণি বাংলা সিনেমায় বুম্বা দাই ছিলেন।
1: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: ঠিক বন্যা না বওয়াতে পারলেও মোটামুটি বর্ষার জমা জল তো এনেই দিয়েছো। তোমার নাম থাকে বলি, আর কেন লজ্জা দিচ্ছ বলো তো? আগে নাম টাম গুলো বলি, লজ্জা পেয়ে যাবো, নাম বলতে ভুলে যাবো। উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী, দক্ষিণ সাকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, সুরজিৎ বর, বরগাছিয়া থেকে প্রশান্ত ধক, মেটিয়াবুরুজ থেকে সৌরভ, বেহালা থেকে দেবস্মিতা, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, হাওড়া থেকে আভা লস্কর, হাওড়া থেকেই গুনগুন দুবে, এবং সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী। পৃথিবীর সব কথা কি আমি বলে দেবো না অনির্বাণও কিছু বলবে?
2: আগে বলবো, কিন্তু তার আগে তুমি একটা মানে তাদের একটা অভিবাদন তো জানিয়ে দাও
1: বাবা। সে তো দরকারই। কই গো, কোথায় গেলে গো?
2: ওই যে এসে গেছে, সঙ্গে রয়েছি অনির্বাণ অ্যান্ড আত্রেয়। আমরা ফিরবো ঠিক এই আওয়ারটার ওই পারে।
1: ব্যাপারটা হচ্ছে, এত দেশু টেশু করেন কিন্তু কেন একটা দে জি করেন না বলুন তো? মানে দেব আর জিৎকে একসঙ্গে না দেখতে পারলে আমাদের যে পেটের ভাত হজম হচ্ছে না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তুমি শুনছ উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: Cine Quiz.

0: বলতে হবে এটি কোন গানের প্রিলিউড।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
2: দেখো, দিনকাল যা পড়েছে তাতে করে যদি কেউ শ্রী শ্রী রঞ্জিত মল্লিককে ফোন করে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনার পরে বাংলা সিনেমায় পুলিশের রোলটা কে খুব ভালো করে, তাহলে তিনি কিন্তু এক কথায় উত্তর দিয়ে দেবেন, শ্রী শ্রী শাশ্বত চট্টোপাধ্যায়। মানে তিনি একটা শাশ্বত লেভেলে চলে যাচ্ছেন পুলিশ হয়ে, একেবারে প্রলয় করছেন, আবার প্রলয় করছেন, মহাপ্রলয় করছেন, আবার প্রলয় টু করছেন, এখন আবার বিভিন্ন হিন্দি সিরিজ সিনেমা সেখানেও শাশ্বত চ্যাটার্জি পুলিশ। একদম ক্লিন ব্যাপার স্যাপার, তার কারণ ক্লিন আপ কোম্পানি ট্রেলার এসে গেছে আর ক্লিন আপ কোম্পানি অলরেডি রিলিজ করে গেছে। ট্রেলার দেখে মোটামুটি আত্রেয় অনির্বাণ যা বুঝতে পেরেছে যে ওই পুলিশ সবসময় দেখবে হ্যাঁ মাও খাও ক্রাইমের গন্ধ পাও বলে ছুটে যায়, তো মানে ক্রাইম যেখানে হয়েছে সেখানে ক্রাইমের চিহ্নগুলো খুঁজতে, বাট ওই চিহ্নকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে সাফ করে দেওয়ার জন্যই থ্রি মাস্কিটিয়ার্স লড়াই করছে। করতে করতে তারা দুই দাদার পাল্লায় পড়ে, ওয়ান ইজ বদ্দা, ওয়ান ইজ মেজদা। আর মেজদা হচ্ছেন আমাদের যিশু সেনগুপ্ত। তিনি এখন শুধুমাত্র বাংলা সিনেমা না, তিনি যে বছরের কোন সময় কোথায় গিয়ে কোন কোন সিনেমা শুটিং করে ফেলেন সেটা বোধহয় তিনি নিজেও জানেন না। আর একজন হচ্ছেন সেই মানুষ যাকে আজকালকার দিনের জওয়ানরা বলে জয় কিষান, মানে রবি কিষান। তিনি চারিদিকে হাল্লা মাচিয়ে ফেলছেন, তিনি নাকি মেজদা। পলিটিক্যাল ব্যাপার স্যাপার, তার সঙ্গে ক্রাইম, তার সঙ্গে থ্রিল, এই সব কিছু মিলিয়ে ক্লিন আপ কোম্পানির ট্রেলার কিন্তু আমার যথেষ্ট গ্রিপিং লেগেছে।
3: এখন আরেকটা গ্রিপিং ট্রেলারের কথা বলবো,
2: বলো।
3: এই ট্রেলারটার মধ্যে কিন্তু মানে অভিনয়টা একই লেভেলের আছে, ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে এইখানটায় যেটা হচ্ছে গিয়ে আমরা প্রচারে দেখতে পেয়েছিলাম তাকে,
2: হ্যাঁ
3: প্রচারে দেখতে পেয়েছিলাম নিমিশা সাজায়নকে
2: পেয়েছিলাম।
3: এই ভদ্রমহিলার এত সুন্দর ন্যাচারাল অ্যাক্টিং, সেই অ্যাক্টিংটার একটা মানে একটা অদ্ভুত ছোঁয়াচ আমরা এই ট্রেলারটাতেও দেখতে পেয়েছি। 28th August 2026 রিলিজ করছে ববিতা সিং রিপোর্টিং। এটা একটা পিপল প্লিজিং ফেক, মানে পিপল প্লিজিং পুলিশ অফিসার, সে তার নিজের আইডেন্টিটি কী করে খুঁজে পেল সেইটা নিয়ে এই সিরিজটা। অ্যান্ড দিস ট্রেলার ইজ ইকুয়ালি গ্রিপিং
2: এবং খুব গ্রাউন্ডেডও বটে, তাই জন্য এই সমস্ত থ্রিল ট্রিল ব্যাপার হলে না আবার হঠাৎ করে আমাদের সেই মির্জাপুরের কথা মনে পড়ে যায়। আবার তো সিনেমা হিসেবে রিলিজ করছে এই সেপ্টেম্বরে, তাই ওই আগের সপ্তাহে তোমাকে আত্রেয় বলে গেছিল যে এই সিনেমায় শ্রেয়া ঘোষাল গান গেয়েছে, সেটা শুধুমাত্র বলেছিলাম, আজকে একদম শুনিয়ে দেব তাজা খবর তাজা গান।
1: FM Rainbow-তে Rainbow New Tune, Rainbow New Tune।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।
2: কিছু কিছু মানুষের জীবনটা না সত্যি গল্পের মতন। মানে ওই যে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সেই ভদ্র মহিলা নিজেই বলছেন যে সারে মুঘল চলে গয়ে বস ম্যায় বাকি হু। আশা ভোসলের কথা বলছে অনির্বাণার আশ্রয় তোমাকে উইকেন্ড ফুল মি ফিভারে। তার কারণ আশাজি সত্যি সেই ফর্টিজের সময় থেকে রেকর্ডিং করছেন। তিনি নাকি 2026 লাস্ট কোলাব করেছেন একটা বিদেশি মিউজিক প্রজেক্টে। এবং ভাবলে না অবাক লাগে যে মানুষটি সেই ফর্টিজের সময় গাইতেন একটা বাচ্চা মেয়ে, তারপরে তিনি কী না করেছেন। আর ডি বর্মন যে নিউ ওয়েভ অফ মিউজিককে ইন্ডিয়ান সিনেমায় এনেছিলেন সেটা কি আশা ভোসলে ছাড়া কোনো দিন হতো?
3: অ্যাবসলিউটলি না।
2: তারপরে আবার 90s এসে তিনি ইন্ডি পপ গাইছেন, তার একটা রাজ শবনমী সেই সময়কার ইয়াং জেনারেশন শোনার জন্য পাগল, তাকে নিয়ে এআর রহমান কত এক্সপেরিমেন্ট করছেন, আবার সেই আশা ভোসলে তবা তবাটা পর্যন্ত গেয়ে দিয়ে গেছেন
3: একদম। এবং যেটার জন্য এত কথা বলা সেটা হচ্ছে গিয়ে যে তার শ্যুট করা একটি মিউজিক ভিডিও খুব সত্তর আসছে এবং সেখানে একটি খুব সুন্দর অংশে আছেন নানা দাদ্যান শাহরুখ খান।
2: আর এই কাজটা করেছেন এ আর রহমান, তার কারণ তিনি ঠিক করেছেন যে আশা ভোসলের মতন এরকম একজন লেজেন্ডারি সিঙ্গারকে তিনি ট্রিবিউট জানাবেন। তাই আশা ভোসলেকে নিয়ে অ্যাজ আ ট্রিবিউট এ আর রহমান কি মিউজিক ভিডিও তৈরি করছেন সেই অপেক্ষাটা করতে করতেই বরঞ্চ আরেকবার এ আর রহমান আর আশা ভোসলের সেই জার্নিটা রিভিজিট করা যাক। 2001 লাগান, বাকিটা তো ইতিহাস।
1: FM Rainbow Flashback Song.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। হিরো নাম্বার ওয়ান স্পটলাইটে কে, স্পটলাইটে কে, স্পটলাইটে কে,
1: যাকে আমরা এতদিন ধরে খুঁজে চলেছিলাম রাত বেড়াতে। আপনি কোথায়, আপনি কেন আসছেন না, আপনি কেন আবার আগের মতো করে আসছেন না, সেই ব্যক্তিটি আলটিমেটলি ইজ ব্যাক একদম বিগ স্ক্রিনে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। হ্যাঁ, তুমি বুঝতেই পেরেছো অনির্বাণ আর আচ্ছেও কার কথা বলছে, নান আদার দ্যান জিৎ। এবং এসে তিনি কিন্তু দিল জয় করে নিয়েছেন, যদিও সেইভাবে ব্যাপারটা বক্স অফিসে ততটা হিট হয়নি যেমনটা শুরুতে ভীষণ কষ্টের সঙ্গে বলতে হচ্ছিল। বাট তিনি তো একদিন বাদে আবার ফিরলেন এবং সেই জালওয়াটা নিয়েই ফিরলেন তার সিনেমা দেখার জন্য। আমাদের জেনারেশনের ছেলেপুলে তো সেই এক্সাইটমেন্টটা দেখালো, কি তাই তো অনির্বাণ?
2: অ্যাবসলিউটলি সেই এক্সাইটমেন্টটা দেখালো, এবং সেই এক্সাইটমেন্টটা দেখে মানে আমরা একটা জিনিস আশা রাখতেই পারি যে কনসিস্টেন্টলি এখন আবার যদি জিৎ সিনেমা করা শুরু করেন, দেন হি উইল এগেন রুল দ্য সিলভার স্ক্রিন।
1: হ্যাঁ, কারণ ওই সময়কার দেব, জিৎ, আমরা একটু আগে দুই পৃথিবীর কথা বলছিলাম, এদের সবার না একটা আলাদা ব্যাপার রয়েছে, ওই জোশটা এখনকার দিনের লোকজনের মধ্যে কিন্তু সেরকম নেই। এটাকে কি তুমি নস্টালজিয়া বলে ভুল করবে? হতে পারে, বাট এই জোশের জন্য এইটুকু দোষ করাই যায়।

0: শো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: Cine Quiz.

0: বলতে হবে এটি কোন গানের প্রিলিউড।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: সিরিজ ফ্যাক্টরি, রাতভর বিঞ্জ ওয়াচ। সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
3: অগস্ট মাস বিপ্লবের মাস, স্বাধীনতার মাস, তাই সেই মাসে তোমাকে অনির্বাণা রাত্রে উইকেন্ড ফিল্মি ফিভারে বিঞ্জ ওয়াচ করার জন্য যে একটু প্যাট্রিয়টিক সিরিজ সাজেস্ট করবে না, এটা খুব আনলাইকলি। এবং আমাদের যেটা সুবিধা হয়ে গেছে যে এই অগস্টে ঠিক সেই রকম সিরিজ কিছু কিছু রিলিজও করেছে যেগুলোর এখন কিন্তু রিভিউ যথেষ্ট ভালো। যদি তোমাকে 108 বেস হসপিটাল উড়ির কথা বলি, তাহলে এটা অলরেডি স্ট্রিম করছে আর এটার এখন মিক্সড রিভিউ আপাতত পাওয়া গেছে। সবটা যে খুব একটা ভালো হয়েছে, বাট খুব গ্র্যান্ড স্কেলে কিন্তু এই মিলিটারি মেডিকেল

0: ড্রামাটা দেখানো হয়েছে।
1: অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, এবং সেই গ্র্যান্ড স্কেলের মধ্যেও কোথাও গিয়ে কিন্তু রিয়েলিটির থেকে বাইরে চলে যায়নি, ভেরি মাচ রিয়েল একটা জিনিস করা হয়েছে। এবং এইটার চারিদিক থেকে যে রেটিংস আসছে সেটা কিন্তু অল দ্য রেটিংস আর অ্যাবাভ 90%।
0: তাই জন্য তুমি এটাকে মোটামুটি বিঞ্জ ওয়াচের লিস্টে প্রথম দিকে রাখতেই পারো। আর অপারেশন সফেদ সাগর একসঙ্গে বলেছি আমরা, তার কারণ আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছে,
1: খুবই প্রিয়
0: এবং খুব জনপ্রিয় হয়ে গেছে
1: সিদ্ধার্থকে ওই রোলটায়।
0: হ্যাঁ হ্যাঁ একদম তাই, সেই 1999-এর কার্গিল ওয়ার, সেখানে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ওই হাই অল্টিটিউডের লড়াই, রুদ্ধশ্বাস লড়াই, সেটাকে যথেষ্ট ভালোভাবে এখানে দেখানো হয়েছে বলেই এত তাড়াতাড়ি এত ভালো ভালো রিভিউজ অলরেডি চলে এসছে।
1: ট্রু ট্রু ট্রু, অ্যান্ড অ্যান্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে গিয়ে যে নট শিফটিং ফ্রম রিয়েলিটি, একটা খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে দেখানো হয়েছিল, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং অফ দ্য সিরিজ।
0: আচ্ছা তুমি যদি কার্গিল যুদ্ধের কথাই বলো এবং অগস্ট মাসের কথা বলো এবং বিপ্লবের কথা বলো, তাহলে সেই 90s থেকে নিয়ে এখনো পর্যন্ত তোমার কি সেই গানটার কথাই মনে হয় না? তার কারণ এই গানটাতে যে প্রশ্নটা সেই 90s-এর সময় করেছিলেন না রূপকুমার রাঠোর, সোনু নিগমরা, সেই প্রশ্নটা এখনো কিন্তু প্রশ্নই রয়ে গেছে। মানে তাদের ঘরে ফেরার অপেক্ষাটা প্রত্যেক ভারতবাসী করে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: তোমার নাম যদি অর্ণব হয় আর সেই মানুষটির নাম যদি জয়িতা হয়, তাহলে এখন তো তোমাদেরই সময়। তার কারণ অঞ্জন দত্ত আবার সেই পিওর নাইনটিজ ভাইবটাকে নিয়ে এবার সেই নাইনটিজের প্রিয় বন্ধুকে স্ক্রিনে নিয়ে আসছেন। ইটস এক্সাইটিং, তার কারণ ফার্স্ট লুক সবে রিলিজ করেছে আর প্রিয় বন্ধু দেখে না একটা পিওর প্রিয় অঞ্জন দত্ত ভাইব অর্ণব আর আত্রেয় পেয়েছে।
2: অ্যাবসলিউটলি, কারণ এই জিনিসটা আমরা যারা বড় হয়েছি তাদের কাছে একটা মানে একটা নস্টালজিয়ার থেকেও বড় কথা যেটা মানে প্রেমের শিলমোহর।
1: হ্যাঁ, এবং সেই কারণে এতটাই আমরা ইনভলভড হয়ে যাই না এগুলো বলতে গিয়ে যে আত্রেয় এক্ষুনি অনির্বাণকে অর্ণব বলে ফেলেছে। ইট হ্যাপেন্স, ইট হ্যাপেন্স।
2: আমি মার্কও করিনি,
1: মার্ক করবেও না। তার কারণ এই সমস্ত জিনিস আসবে বলেই মনে হয় এখনো আমরা সিনে প্রেমীরা একদম কি বলবো এক্সাইটমেন্টে টকবক করে ফুটতে থাকি।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: Cine Quiz.

0: বলতে হবে এটি কোন গানের প্রিলিউড।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক। বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস।
3: তুমি যদি আবারও কল্পনা করে থাকো যে লর্ড ববির কোন নতুন ম্যাজিক আমরা কবে দেখতে পাবো, তাহলে তোমার জন্য সুখবর, আজকেই, জাস্ট কয়েক ঘন্টা আগে, মানে যখন দিনের আলো ছিল সেই সময় আশ্রম সিজন 4 এর শুটিংয়ের শুভারম্ভ হয়ে গেছে, মহরত হয়ে গেছে। ডিরেক্টর প্রকাশ ঝা জানিয়ে দিয়েছেন যে আশ্রম সিরিজের আগের তিনটে যে সিজন হয়েছে তার বিপুল জনপ্রিয়তা, বিপুল সাকসেসের পর আবার ববি দেওয়ালকে নিয়ে সিজন 4 তৈরি করা হচ্ছে, সেখানে আবার বাবা নিরালা হয়ে তিনি কামব্যাক করবেন।
4: অ্যাবসলিউটলি, এবং সেটার সঙ্গে আরেকটা নতুন সিরিজেরও কিন্তু ঘোষণা হয়ে গেছে, এবং ঘোষণার সঙ্গে সঙ্গে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে যে চালক বদল হয়ে গেছে। ইয়েস, আমি ওয়ানের কথা বলছি, সিদ্ধার্থ মালহোত্রা অ্যান্ড তমান্না ভাটিয়ার সেই যে মার্ভেলাস সিরিজটা তোমরা দেখেছিলে, সেখানে দীপক মিশ্রা ছিলেন পরিচালকের দায়িত্বে, কিন্তু তিনি সরে যাচ্ছেন এবং তার জায়গায় হালকা করে এন্ট্রি নিয়ে নিচ্ছেন একতা কাপুর।
3: ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে ওয়ানকে আবার নতুন করে একটুখানি বন জঙ্গল দিয়ে তৈরি করে আবার শ্যুট করা হচ্ছে, নতুন করে এডিট টেডিট করা হচ্ছে, মানে অনেক প্ল্যান চেঞ্জ হয়েছে। তাই আলটিমেটলি সেই ওয়ান ঠিক কতটা মন কেড়ে নেয় সেটা জানতে হবে, বাট আপাতত একটু সিডেই থাকি নাকি, কারণ রাত তো অনেক লম্বা।
4: অ্যাবসলিউটলি।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: একটি ছেলেকে পরিচালক ডেকে নিয়ে গেছিলেন গান করাবেন বলে, কিন্তু আলটিমেটলি গানগুলো অন্যান্য বিভিন্ন প্রথিত যশা শিল্পীরা করলেও এই সিনেমা তাকে স্টার করে দেয় অনেক ছোট বয়সে। তার কারণ অরিন্দম গাঙ্গুলির কথা বলছে অনির্বাণা রাজ্য। হংসরাজের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছিল অ্যাজ অ্যান আর্টিস্ট সিঙ্গার, কিন্তু তারপরে পরিচালকের তাকে ভালো লাগে এবং তাকে মেন রোলে, লিড রোলে হংসরাজ হিসেবে কাস্ট করা হয়। 1976, দেখতে দেখতে 50 বছর, মাত্র 50 বছরই বলা যায়। তার কারণ যে যখন এই অরিন্দম গাঙ্গুলি এবং স্বর্ণালী নাগকে আমরা জিজ্ঞেস করেছিলাম বা মিডিয়ার অন্যান্য অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এই 50 বছর সময় পেরিয়ে গেল হংসরাজের, এখনও ওই রকম কাল্ট ক্লাসিক হয়ে সিনেমাটা রয়েছে, কেমন লাগে? তারা বলছেন যে এটা না এখনও মনে হয় স্বপ্নের মতো, কীভাবে যে 50 বছর কাটিয়ে ফেললাম বোঝাই যায় না।
2: ট্রু, এবং যেটা হচ্ছে গিয়ে যে এই যে সিনেমাটার কথা আত্রেয় বলছে, কাল্ট ক্লাসিক হয়ে যাওয়া একটা সিনেমার কথা আত্রেয় বলছে, এই সিনেমাটাও যখন আমি প্রথম দেখি আমি কিন্তু সত্যি সেই দিন বসে ভাবতে পারিনি যে আমি আজকে আকাশবাণীতে বসে এই সিনেমাটা নিয়ে কথা বলবো।
1: সত্যি মানে এইগুলো না জেনারেশন টু জেনারেশন পাল্টাচ্ছে, ওই জেন জি, তারপরে আরও অনেক আলফা টালফা বিটা টিটা আসছে। বাট কিছু কিছু সিনেমা ছোটোবেলায় আমাদেরকে বাবা মা দেখিয়ে দিয়েছিলেন, আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি বাড়িতে তারে জমিন পর দেখার আগে বাচ্চাদের সেন্টার সিনেমা হিসাবে হংসরাজটা মনে হয় বাবা মায়েদের দেখিয়ে দেওয়া উচিত। তার কারণ দুটো বাচ্চা, একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে, তাদের মধ্যে একটা ছোটোবেলার ভালোবাসা রয়েছে, আবার তাদের মধ্যে একটা গান রয়েছে, আর তাদের সমস্ত জীবনটা জুড়ে একটা বিরাট বড় স্বপ্ন রয়েছে। এরকম স্বপ্ন দেখতে শেখানো সিনেমা হংসরাজ। তাই জন্য এই মুহূর্তে সেই দিদিমণির গানটা না শুনে তোমাকে আমরা কিন্তু থাকতে পারছি না।
0: FM Rainbow Flashback Song.

0: তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট। তুমি আসবে বলে, তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট।
1: অনেকগুলো কিন্তু রয়েছে ওয়াচ লিস্টে। দেখো, 26 অগস্ট যে টক্সিক রিলিজ করবে, এটা এখন ঘরে ঘরে প্রত্যেকে জানে, তাই নতুন করে বলতে হয় না, বাট বলতে হয় বলে বলে দিলাম। এছাড়া 28 অগস্ট রিলিজ করবে জীবন ভীমা যোজনা, এবং তার সঙ্গে 28 অগস্ট রিলিজ করবে খোসলা কা ঘোসলা পার্ট 2।
2: অ্যাবসলিউটলি। এবং এর সঙ্গে রিলিজ করবে 28 অগস্টেই ববিতা সিং রিপোর্টিং, অ্যান্ড 28 অগস্টেই মায়া সত্য ভ্রম। সুতরাং আর দেরি কেন, জাস্ট গো অ্যান্ড ওয়াচ।
1: কিন্তু ব্যাপার হচ্ছে, আরেকটু যদি অপেক্ষা করে যাও তাহলে অক্ষয় কুমার এবং সাইফ আলী খানকে 11ই সেপ্টেম্বর একসঙ্গে দেখতে পাবে হাইওয়ানে। তাই একটা নতুন গান হয়ে যাক না, গানটা কিন্তু বড্ড ভালো লেগেছে অনির্বাণ আচার্যর। দেখো তো, তোমারও হয়তো ভালো লাগবে।
0: FM Rainbow, Rainbow New Tune. Rainbow New Tune.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো টাইম চেক, রেনবো টাইম চেক।
1: বলি স্টুডিও ক্লকে 11:53 হয়ে 56 সেকেন্ড হয়ে গেল, তো এখনো যদি সিনেকুইজ 3 এর উত্তরটা অনির্বাণ আত্রেও না দেয় তাহলে কি করা যায় বলো তো? স্ট্রেইট অন দ্য পয়েন্ট আসা যাক, আগে তোমার নাম, কারণ তুমি সঠিক উত্তর দিয়েছো, তারপরে উত্তরটা বলছি। শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত, লেকটাউন থেকে অভিষেক ঘোষ, অনিন্দিতা মণ্ডল, শ্যামপুর থেকে বেলঘড়িয়া থেকে শুভজিৎ, শিবানী যাদব কাঁকুড়গাছি থেকে, রাজকুমার রায় এগরা থেকে, হাওড়া থেকে পায়েল ঘোষ, সরসুনা থেকে সীমা, দমদম থেকে অপূর্ব সেন, সমর দাস বসিরহাট থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, কালীঘাট রোড থেকে সোনালী, বাঁকুড়া থেকে হিমু, রমা দত্ত বেলতলা রোড থেকে এবং কলকাতা থেকে মধুমিতা অধিকারী। তো যতই রাত হোক না কেন, তেনারা কিন্তু এখনো জেগে রয়েছেন। কই গেলেন,
2: এসে গেলেন। অ্যান্ড দ্য সঠিক উত্তর ইস, সেদিন দেখা হয়েছিল ফ্রম দ্য ফিল্ম, সেদিন দেখা হয়েছিল সাং বাই কুনাল গাঞ্জাওয়ালা। তোমার জন্য থাকবে এখন অ্যান্ড অনির্বাণ অ্যান্ড আত্রেয়।
1: আপাতত টাটা বলবে, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে শুধুমাত্র আত্রেয়কেই বাড়ি ফিরতে হবে, অনির্বাণের এত তাড়াতাড়ি বাড়ি ফেরা হবে না। রাজ খোল দিয়া, আজকের চুপ কথায় তোমার জন্য অনির্বাণ আত্রেয়। এই এই এই দেখলে তো মানে যেতে ইচ্ছে করছে না। অনির্বাণ আর শ্রেয়া থাকবে শুধুমাত্র 107 FM রেইনবোতে। দেখো, সেদিন যার সঙ্গে দেখা হয়েছিল তার কথা আবার নতুন করে চুপ কথায় বলতে ইচ্ছে হয় কিনা, হতেও তো পারে।

বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

ঘড়ির কাঁটা যখন আস্তে আস্তে 12টার ঘর ছুঁয়ে ফেলে, তখন রাত তো হয় ঠিকই, কিন্তু আমাদের মনের সেই ভাবনাগুলো যেগুলো আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না, সেগুলো কেমন একটা উঁকি মারে। সারাদিন প্রচুর কাজের ফাঁকে আমরা অনেক কিছু মিস করে যাই, তার মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে যেগুলো ঠিক এই 12টার কাঁটায় যখন হার্টটা একটু একটু করে বিট করতে থাকে, তখন মনে হয় আজ সারাদিনে এইটা নিয়ে তো একবারও ভাবা হয়নি, আমার জীবনে এই জিনিসগুলো এত ইম্পর্ট্যান্ট, কিন্তু গোটা দিনে একবারও সময় পেলাম না। আর এই 12টার কাঁটাতেই ধীরে ধীরে আমাদের ব্রেনটা একটু একটু করে আনফিল্টার্ড হতে থাকে, একটু একটু করে সমস্ত পর্দাগুলো মন থেকে সরে যায়, আর আমরা মনের সেই দরজাগুলোকে খুলে ফেলি। না, সবসময় আমাদের হাতে চাবি থাকে এমনটা নয়, আমরা চেষ্টা করি, কিন্তু কি হয় জানো তো, সবসময় ওই ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে সময়টাই পেরিয়ে যায়। কোন চাবিটা দিয়ে যে সঠিক তালা খুলবে আমরা জানি না, তাই চেষ্টা তো করতেই হবে। কিন্তু কে বলতে পারে, ধরো তোমার এই আজকে রাতে তোমার পাশে হয়তো এমন দুজন বন্ধু আছে যারা তোমায় হেল্প করতে পারে তোমার মনের সেই তালাটা খুলে ফেলার, যার চাবিটা তুমি জানোই না। খুঁজে দেবো চাবি? তাহলে এক কাজ করি, তুমি, আমি, মানে আর জে শ্রেয়া এবং আর জে অনির্বাণ, আমরা তিনজনে মিলে 107 FM রেনবোতে চুপ কথায় আজ একেবারে 12:09 হয়ে গেছে, এই সময় থেকে ঠিক রাত 3টে পর্যন্ত তোমার সঙ্গে তোমার মনের দরজায় বহুদিন ধরে পড়ে থাকা সেই তালা, তার চাবি খুঁজব। আর তার জন্য একটা ম্যাজিক নাম্বার আছে, 9903653992, এই নাম্বারটা, এই নম্বরে তুমি তোমার ওই যে মনের দরজার ভেতরে যা কিছু আটকে আছে সেই সব কথা নিশ্চিন্তে আমাদেরকে শেয়ার করে ফেলো। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। নাম্বারটা আরও একবার মনে করিয়ে দিই, 9903653992।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

0: বাজে 12:17:26। তোমরা একটু আগে আমাদের যে ইনস্টা পেজ আছে 107 FM রেনবো কলকাতা, সেখানে দেখছিলে যে আজকে তোমাদের সঙ্গে রয়েছি আমি অনির্বাণ এবং শ্রেয়া। আমরা বহুদিন আগে এই চুপ কথায় দুজনে একসঙ্গে এসেছিলাম, আজকে আবার বহুদিন পর আমরা যখন মানে একে অপরের সঙ্গে চুপ কথাতে হট সিট শেয়ার করি, সেটা আমাদের কাছে তো খুব ভালো লাগার বিষয়ই। সেই সঙ্গে তোমরাও বিভিন্ন সময় বলেছো যে সেটা তোমাদের খুব ভালো লাগার বিষয়। তো আজকে বহুদিন পর আমি আর শ্রেয়া এখানটায়। আর আমি শুনছিলাম যখন আমরা প্রথম লিঙ্কে যাচ্ছিলাম, শ্রেয়া বলছিল যে তোমার এমন অনেক কথা থাকতে পারে যেটা হয়তো তুমি শেয়ার করতে ভয় পাচ্ছ, শেয়ার করা হয়ে ওঠেনি, বা কোথাও গিয়ে তোমার একটু মনে হচ্ছে যে কথাটা শুনলে সবাই হেসে উঠবে, জাজড হওয়ার ভয় হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে দুজন বন্ধু আজকে রাতে তোমার সঙ্গে আছে, অনির্বাণ এবং শ্রেয়া। এছাড়াও কিন্তু চুপ কথার এটা একটা খুব সুন্দর একটা ম্যাজিক যে তুমি যে প্রবলেমটার কথা বলো সেটা শুনে অন্য আমাদের যারা বন্ধুরা একসঙ্গে জুড়ে রয়েছেন তারাও শুনছে, তারাও খুব এক্সাইটেড হয়ে সেটা নিয়ে কথা বলছে এবং বলে তারপরে তারা সেটা নিয়ে একসঙ্গে জুড়ে যাচ্ছেন। এই যে একটা সেতু বন্ধন তৈরি হওয়া, সেটাও কিন্তু চুপ কথা ফ্যামিলির একটা বিশাল বড় ম্যাজিক। তো সেই সমস্ত ম্যাজিক নিয়ে আজকে রয়েছি আমি অনির্বাণ এবং আমার সঙ্গে শ্রেয়া।
1: গেস, আর আমরা যখন রয়েছি তোমার সাথে, তোমার কথা যেগুলো আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে তো কথা হবেই। আরও একবার জাস্ট একটু নাম্বারটা বলে দিই, 9903653992। এই নম্বরে আমরা তোমাদের মনের কথা শোনার অপেক্ষায়। হোয়াটসঅ্যাপ করতে পারো, নর্মাল মেসেজ করতে পারো, ইনস্টাতেও DM করতে পারো, সব জায়গায় কিন্তু আমরা রয়েছি তোমাদের সঙ্গে। আমাদের রেগুলার লিসনার সৌভিক ঢাকুরিয়া থেকে, সৌভিক বলছে আজ হঠাৎ কিছু পুরনো ছবি চোখে পড়ল, ছবিগুলো যেন মুহূর্তেই ফিরিয়ে নিয়ে গেল সেই সব দিনগুলোর কাছে যেগুলো সময়ের স্রোতে অনেক দূরে হারিয়ে গেছে। কত হাসি, কত মানুষ, কত ছোট ছোট মুহূর্ত, সবকিছু ছবির পাতায় আজও ঠিক আগের মতোই বেঁচে আছে। সত্যি পুরনো ছবি দেখলে মনটা কেমন যেন ভালো হয়ে যায়। কিছু স্মৃতি চোখে জল আনে, আবার কিছু স্মৃতি অজান্তেই মুখে হাসি ফুটিয়ে দেয়। সময় চলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু ছবির ভেতর বন্দী মুহূর্তগুলো কখনো পুরনো হয় না। আজ তাই পুরনো ছবির পাতায় একটু হারিয়ে গেলাম অতীতের সেই সুন্দর দিনগুলোর কাছে। কি অদ্ভুত একটা, এত মনের কাছাকাছি একটা বিষয় নিয়ে কথা বলল সৌভিক।
0: কিরকম?
1: এই যে আমরা যখন পুরনো অ্যালবাম খুলি, সেই পুরনো অ্যালবামে আমাদের এক্সাক্ট মুহূর্তগুলো কিন্তু মনে নেই যে ওই সময় ঠিক কি করছিলাম। হয়তো দেখে মনে পড়ে, হ্যাঁ এরকম কিছু একটা ঘটছিল হয়তো। যেমন আমার বার্থডের ছবিগুলো যখন আমি দেখি, আমার যখন 5 বছরের বার্থডে ছিল, কেক নিয়ে বা কেউ আমায় গিফট দিয়েছে একটা রেলগাড়ি, তো সেইখানে ছবিটা এরকম যে আমি রেলগাড়িটা চালাতে চালাতে আমি এরকম তার গায়ে ঘুমিয়ে আছি, এরকম একটা ব্যাপার। এবং সেই গল্পটা আমি শুনি মায়ের কাছে।
0: রেলগাড়িটা ভেঙে যায়নি?
1: না, রেলগাড়িটা ভেঙে যায়নি একদমই।
0: আচ্ছা,
1: তো মায়ের কাছে শুনি যে অনেক গিফট ছিল, তার মধ্যে ওইটা আমার খুব পছন্দ ছিল, ওটা আজও আছে, খুব সুন্দর করে যত্ন করে রাখা আছে। এবং ওটা চালিয়েই যাচ্ছিলাম, আমি চালিয়ে যাচ্ছিলাম, চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলাম।
0: গ্রেট।
1: এইরকম যে স্মৃতিগুলো ওই পুরনো অ্যালবামের পাতা থেকে উঠে আসে, আর কিছু কিছু থাকে, হ্যাঁ কিছু স্মৃতি থাকে দুঃখের, কিছু আনন্দের। জানি আনন্দেরগুলোই আমরা মনে রাখতে চাই, আর আনন্দের স্মৃতিগুলো আছে বলেই বা দুঃখগুলো আছে বলেই আনন্দের মুহূর্তগুলো বোধ হয় এত ইম্পর্টেন্ট।
0: হ্যাঁ, ট্রু। মানে সেই কন্ট্রাডিকশনটা যদি বা সেই কন্ট্রাস্টটা যদি লাইফে না থাকতো, তাহলে একটা সময় গিয়ে তো আমরা খুব বোর হয়ে যেতাম, এবং মানে সেই বোরডম থেকে বেরোতে আর আমরা পারতাম না। তখন আসলেই যেটা খুব সুন্দর, যেটা খুব সুখের, সেই সুখানুভূতিটা আমাদের মধ্যে আসতো না। সো এই কন্ট্রাস্টটা আছে বলেই দিস ইজ দি এসেন্স অফ লাইফ দ্যাট উই অ্যাকচুয়ালি ফিল এই কন্ট্রাস্টটার জন্য।
1: আমাদের আবারও একজন রেগুলার লিসনার, তার নাম, আচ্ছা না, নামটা সে লিখেছে নিজেই, আমি

0: আলাদা করে বলছি না। ডিয়ার চুপ কথা, কেমন আছো তোমরা? রিঙ্কু খান হাওড়া থেকে।
1: ও হাই রিঙ্কু।
0: বলছে আজ একটু আগে সে, আচ্ছা, সে তার ছোট্ট একটা পার্টিতে ছিল, একটা পার্টি থ্রো করেছিল এবং সেখানে বেশ এনজয় করছিল। এই মুহূর্তে তারা সবাই মিলে আমাদেরকে শুনছে। জাস্ট ইমাজিন, একটা পার্টি ছিল বন্ধুদের নিয়ে,

0: আমাদেরকে ইনভাইট করেছো অনির্বাণ, বলছো তোমরা আসতে চাইলে চলে এসো।
1: মানে মোটামুটি আজকে রাত্রি তিনটে শো করার পর কালকে যদি সকাল থেকে আমি আর শ্রেয়া দুজনই জেগে থাকি বেঁচে থাকি আমরা যাব।
0: রাত তিনটে পর্যন্ত আছে, প্রচুর প্রচুর কথা আমাদের সঙ্গে রিঙ্কু এত এত কথা শেয়ার করে সত্যি, মানে রিঙ্কুর হোয়াটসঅ্যাপটা পড়তে গেলে মোটামুটি তিনটে বাজানোই যায়, ও এত কিছু আমাদেরকে বলে। কারণ তোমরা না আমাদের সঙ্গে এই যে শেয়ার করো তখন আমরা ফিল করতে পারি যে আমরা তোমাদের মনের কতটা কাছে।
1: একদমই তাই, এবং সেই জায়গাটায় সেটাই আমাদের কনফিডেন্স যে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরা আমাদের সঙ্গে কথা বলবে, এবং সেই যে প্যালেট অফ এক্সপিরিয়েন্সেসগুলো শেয়ার্ড হবে সেটা দিয়ে একটা নতুন একটা ভাবনা তৈরি হবে যে না জীবনটা এরকম হতে পারে, যেটা বহু চুপকথার বহু এপিসোডে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। এবং আজকেও শুরুর দিকে সেই একটাই জিনিস কথা শ্রেয়া বলছিল যে মনোটানি কখনোই জীবনের অঙ্গ হতে পারে না, জীবনটা সত্যি খুব সুন্দরভাবে চলে তার কারণটাই হচ্ছে জীবনের মধ্যে একটা অদ্ভুত রকমের, মানে কি বলবো, অদ্ভুত রকমের একটা ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি কখনো সুখের কখনো দুঃখের। তো আজকে আমাদের যে টেলিফোন নাম্বার 9903699992 এই যে নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু তুমি যেমন তোমার মনের কথা, যে কথাগুলো তুমি কোথাও বলতে পারো নি সেগুলো আমাদেরকে লিখে জানাতে পারো, সেরকম আজকে আরেকটা ওপেন থ্রেড তোমাদের কাছে আমরা দিয়ে রাখছি, অনির্বাণ এবং শ্রেয়া দিয়ে রাখছে, যে এমন কোনো স্মৃতির কথাও তোমরা আজকে তুলে আনতে পারো। ধরো যেমন একটু আগেই আমি আগের যে শোটা করছিলাম সেখানটায় একটি গানের কথা শুনে আমার ছোটবেলার খুব কথা মনে পড়ে যায়, কারণ আমার বাড়ির ঠিক উল্টো দিকে একটি ফ্যামিলি থাকতো, এখনও আছে ফ্যামিলিটি, কিন্তু একটা দিদি থাকতো, যেই দিদিটা যখন মানে ঘরের কাজগুলো করতো তখন সে ওই গানটা চালিয়ে করতো, এবং ওই যে এনভায়রনমেন্টটা ছিল তখন বাড়ির আশপাশটা মানে অনেকটা ফাঁকা মাঠ মতো ছিল বেশ সেই সময়। এখন আমি বলছি এটা শুনে মনে হতে পারে হয়তো বানিয়ে বলছি, কিন্তু সত্যি সেই সময় আকাশ আরেকটু বেশি নীল ছিল, কারণ পরিবেশগতভাবেই তখন অনেকটা পরিষ্কার আমরা দেখতে পেতাম। তো সেই সময়গুলো খুব অ্যাসোসিয়েটেড হয়ে থাকে। সেই দিদি আজকে ওই বাড়িতে নেই, বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে গেছে, আমার ছোটবেলাটা অনেকটা বড় হয়ে গেছি, আমার শহর অনেক বদলে গেছে, কিন্তু যখনই পার্টিকুলারলি ওই টিউনটা শুনি আমার ওই দিনটার ওই ঘটনাটার কথা মনে পড়ে যায়, বা ওই সময়টার কথা, ওই ছোটবেলাটার কথা মনে পড়ে যায়। তো আজকে 9903659992 এই যে ফোন নাম্বার রয়েছে সেখানে ডেফিনেটলি তোমার নিজের যে কথা যা তুমি কখনো বলে উঠতে পারোনি সেটা যেমন তুমি বলবে, তার সঙ্গে আজকে তুমি বলতে পারো এমন কোনো গন্ধ যদি থাকে, এমন কোনো গানের সুর যদি কোনো থাকে, বা এমন কোনো পাড়া যদি থাকে, বা এমন কোনো জায়গা, বা এমন কোনো ছবি যদি থাকে যার সঙ্গে তুমি তোমার ফেলে আসা জীবনের যে কোনো দুঃখ সুখ আনন্দ ভয় যা কোনো কিছুকে অ্যাসোসিয়েট করতে পারো সেইটা আমাদেরকে লিখে পাঠাতে পারো। আমি এবং শ্রেয়া দুজনে আছি সেটা শুনতে, সেটা শুনব, এবং তার সঙ্গে শুনব তোমার না বলা কথা।
0: আর যখন এই স্মৃতির পাতা থেকে অনেক কিছু উঠে আসছে তখন একটু স্মৃতি রোমন্থনই হয়ে যাক। শ্রেয়া অনির্বাণ তোমার সঙ্গে রইল ঠিক রাত তিনটে পর্যন্ত।

0: ইয়াদে। এই জিনিসটা একটা অদ্ভুত জিনিস আমাদের জীবনের, মানে এটা কার কনটেক্সটে যে তোমাকে হ্যাপি করবে আর কার কনটেক্সটে তোমাকে খারাপ রাখবে, ইউ নেভার নো। একটা অদ্ভুত ভেরিয়েবল জিনিস আমাদের জীবনের স্মৃতি। আজকে চুপ কথার আসরে শ্রেয়া এবং অনির্বাণ তোমাকে বলেছে যে 9903653992 তুমি তোমার সেই কোনো একটা স্মৃতিকে আমাদের সামনে তুলে ধরতে পারো, বা রাদার এমন কোনো একটা মার্কারকে আমাদের সামনে তুলে ধরতে পারো যেটা তোমাকে কোনো একটা স্মৃতির কথা মনে পড়িয়ে দেয়। মানে ধরো তুমি হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটছো, তোমার পাশ দিয়ে কেউ চলে গেল, একটা পারফিউম, পার্টিকুলার পারফিউম, তোমার পারফিউমের গন্ধ তোমার নাকে এসে লাগলো, তোমার হঠাৎ করে মনে পড়ে গেল কোনো একটা সময়ের কথা, যেই সময়টাতে তুমি খুব আনন্দ পেয়েছিলে, তোমার পারিপার্শ্বিক হয়তো এখন বদলে গেছে সম্পূর্ণ, কিন্তু হঠাৎ করে তুমি সেই জায়গাটায় চলে গেলে। এরকম হয় না আমাদের সঙ্গে? সেই রকম একটা জিনিস যদি তোমরা আমাদেরকে লিখে পাঠাও, আজকে সেটা আমরা পড়ব, শুনব। তবে হ্যাঁ, চুপ কথার আরেকটি সাইডও তো রয়েছে, যে কথা তুমি কোথাও কাউকে বলতে পারো না সেই জিনিস আমরা আজকে শুনি। এখানে লিখে পাঠিয়েছে বাবাই বেলিয়াঘাটা থেকে। বাবাই কি লিখছে? বাবাই লিখছে যে একটা গল্প বলি, আসলে গল্পটা অন্য কারো নয়, গল্পটা আমার নিজের। ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে একদিন নিজের পায়ে দাঁড়াবো, একটা সরকারি চাকরি করব, বাবা মায়ের মুখে হাসি দেখাবো। খুব বড় কিছু চাওয়া ছিল না, চেয়েছিলাম নিজের একটা পরিচয় তৈরি করতে। সেই স্বপ্ন নিয়ে পড়াশুনো শুরু করলাম, ভেবেছিলাম পরিশ্রম করলে একদিন না একদিন সফল হবই, কিন্তু জীবনটা সহজ ছিল না। চেষ্টা করলাম, ব্যর্থ হলাম, চেষ্টা করলাম, আবার ব্যর্থ হলাম। তারপর নিজেকে বুঝিয়েছি যে আরেকবার চেষ্টা করি। এর মধ্যে আশেপাশের অনেক মানুষ অনেক কথা বলেছে, কবে তোমার চাকরি হবে এরকমভাবে বলেছে, এতদিন চেষ্টা করো যখন হয়নি আর কোনো দিন হবে না, বা অন্য একজন বন্ধু পেয়ে গেল, তারপর আরেকজন বন্ধু পেয়ে গেল, আমি আর পাচ্ছি না। তখন হঠাৎ মনেও এলো যে সবাই যদি পারছে আমি কেন পারছি না। তো কখনো মনে হয়েছে যে হয়তো আমার ভাগ্যেই নেই, হয়তো আমি যথেষ্ট ভালো নই। কিন্তু তারপরেই হঠাৎ করে মনে হয়েছে যে না, থামলে চলবে না, এখনই যদি আমি থেমে যাই তাহলে পরিশ্রমটা যে করেছি এতদিন সেটার কী হবে। তাই আবার শুরু করেছি, হয়তো আগের মতো আত্মবিশ্বাস নিয়ে নয়, কিন্তু একটু বেশি জেদ নিয়ে। আমি জানি না শেষ পর্যন্ত কী হবে, আমার হাতে কি কোনো দিন চাকরির নিয়োগপত্র আসবে, তবে আমি এইটুকু জানি যে চেষ্টাটা আমি করে যাব। আরেকটু চেষ্টা করলে হয়তো পারতাম, এইটা আমি কখনো বলতে চাই না। যে জায়গাটাকে আমি আজ ব্যর্থতা ভাবছি সেটা হয়তো আমার গল্পের একটা অধ্যায় মাত্র। আর যদি সফল নাও হই, এইটুকু বলবো যে আমি চেষ্টা করেছিলাম, হয়তো সেটাই আমার গল্পের সবথেকে বড় সাফল্য হবে। আমি আবার বলছি, লিখেছে বাবাই বেলিয়াঘাটার থেকে।
1: জার্নিটাই তো আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা জানি না গন্তব্য বা সেখানে কি আছে, কেউ জানি না। হ্যাঁ, হয়তো ভাবতে পারি, আমাদের একটা আইডিয়া থাকতে পারে যে হ্যাঁ এমন কিছু আছে এন্ড অফ দ্য ডে, বা আমি যেটা করছি আমি করছি কি কারণে, এবং যদি আমি সফল হই তাহলে এই বিষয়টা আমি পাবো। কিন্তু এমন হতেই পারে যে আমি জানি না, কিছু জিনিস আছে, আমরা হয়তো চেষ্টা করেই যাচ্ছি, চেষ্টাটা করাটাই বোধ হয় একটা অনেক বড় প্রাপ্তি। এই নিঃস্বার্থভাবে চেষ্টা করাটা খুব ইম্পর্ট্যান্ট। একটা কথা আছে জানো তো, বলে না যে তুমি হয়তো জীবনের কাছে কিছু চাইছো, কিন্তু তুমি জানো না যেটা তুমি আজ পেলে না, জীবন তোমার জন্য ডাবল কিছু রেখেছে। এইটা যারা ভাবে যে না না আর তো হলো না, আর হবে না, তাদের না ওটা মিস হয়ে যাবে। তাই ভাবনাটা একটু বড় করে ভাবি না, মানে আমি ছোট ভাবনার পেছনে যে টাইমটা দিচ্ছি বা নেগেটিভ ভাবার জন্য যে টাইমটা দিচ্ছি সেম টাইমই লাগবে কিন্তু অ্যাকচুয়ালি। তো সেই টাইমে বসে যদি আমি এটা ভাবি যে বলা যায় না, আমি আমি যেটুকু ভাবছি হয়তো এরিয়াটা ওইটুকুই নয়, আমার জন্য আরও অনেক বড় কিছু অপেক্ষা করছে। এমন কি সত্যি হয়নি তোমার জীবনে? একটু ভেবে দেখো তো, কখনো না কখনো ছোটোবেলায় একটু বড় হওয়ার সময় হয়েছে, কিন্তু আবারও হতে পারে।
0: একদম, মানে এটাই সত্যি, খুবই সত্যি কথা। মানে জীবনটা না সত্যি কোথাও গিয়ে খুব অনিশ্চিত, সেখানটায় দুঃখটাও যেমন খুব অনিশ্চিত যে কী হতে চলেছে বা কী হতে পারে, সেখানে গিয়ে সুখটাও কীভাবে আসবে সেটাও খুব অনিশ্চিত। সুতরাং এই যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অধ্যায়গুলোকে খুব সুন্দরভাবে নিজের মতো করে অতিবাহিত করা, সেইখানে ফাঁকিবাজিটা না করা, তাহলে দেখবে যেটা হওয়ার সেটাই হবে, আর যেটা অ্যাকচুয়ালি না হওয়ার সেটা হবে না। কারণ বহুদিন আগে এক মহাপুরুষ বলে গেছেন যে দিস ওয়ার্ল্ড ইজ আ স্টেজ অ্যান্ড উই আর অ্যাক্টার্স, আমাদের স্ক্রিপ্টে অ্যাকচুয়ালি যা লেখা আছে সেইটাই হবে। হ্যালো, আই এম ঐশী ফ্রম কন্টাই, কেমন আছো তোমরা? আমরা যাদের লাইফে বেশি করে চাই, ইম্পর্টেন্স দেই, তাদের নাগাল পেতে পারি না। আবার এমন বেশ কিছু মানুষ যারা আমার লাইফে এতটাও ইম্পর্টেন্ট নয়, খুব একটা পাত্তা দিই না, তাদেরকে আমরা সহজে পেয়ে যাই, তেমন কোনো এফোর্ট দিতে লাগে না, তাদেরকে আমরা হেলায় হারিয়েও ফেলি হয়তো। আমার লাইফ এখন এরকমই চলছে, যারা আমার লাইফে ঢুকতে চাইছে তাদেরকে আমি অ্যালাউ করছি না, আর যারা আমাকে, যাদেরকে আমি এক বছর ধরে মনের জানালা খুলে রেখেছি, তারা আমার দিকে তাকাচ্ছে না। কী সে শ্রেয়া,
1: এরকম প্রবলেম না, এটা শুধু তোমার একার নয় ঐশী, এরকম বিষয় অনেক মানুষের আছে এবং তারা এটাই ভাবে যে ওই জানলা খুলে আমি রেখেছি তারা আমার দিকে তাকাচ্ছে না, আর আমি যাদের আমার জানলা কেন দরজা খুলে রেখে দিয়েছি কিন্তু তারা আসছে না।

0: ওই আবারও আমি একই কথা বলবো, তুমি জানো না জীবন তোমার জন্য কে রেখেছে, তুমি যা চাইছো আজকে তুমিও জানো না, আমরাও জানি না, আমাদের সঙ্গে তুমি শেয়ার করেছ আমরাও জানি না যে আলটিমেটলি তুমি সেটাই পাবে কি না, কিন্তু তুমি তোমার এফর্টটা দাও, তোমার সততা যদি থাকে কিছু তো পজিটিভ হবেই। আর আমার না এইসব কথাগুলো যখনই শুনি আমার একটা জিনিস খুব মনে হয় বারবার করে, আমাদের যে ইন্ডিয়া টিম ক্রিকেটের, আমি স্পেসিফিক্যালি বলি আমাদের যে উইমেন্স ক্রিকেট টিম, তাদের এই জয়টা, এটা কি অদ্ভুত, কি সাংঘাতিক। তোমরা যদি এর প্রত্যেকেই জানো হয়তো ইতিহাসটা দেখো, মানে তারা কীভাবে কি করে এই পর্যায়ে এসেছে, আর আজকে কত কত এফর্ট দিয়ে, তুমি যদি ওই এক একটা প্লেয়ারের গল্পগুলো শোনো যে এর আগে তারা কী কী পেরিয়ে এসেছে, তা এই যে তারা হেরে গেল কিন্তু তারপরে তারা হাল ছেড়ে দেয়নি, তাদের ইচ্ছেটা, তাদের উৎসাহটা, তাদের এফর্টটা, তাদের অনেস্টিটা, জুড়ে থাকার সততাটা, এগুলোকে কিন্তু মুছে ফেলেনি, একবারও ভাবেনি যে হলো না, ইটস ওকে, জানি না পরে নাও হতে পারে, তারা ভেবেছে না কিছু তো হবেই, আর সেটারই ফল না এটা। মানে আমি যতবার ওই ছবিটা দেখি ততবারই না একদম নতুন করে উৎসাহ পাই, যখন মনে হয় যে না অনেক এফর্ট দিয়েছি। আমারও মনে হয় আমাদের সবারই কখনো না কখনো মনে হয় হচ্ছে না হচ্ছে না, জাস্ট একবার না ওই ওই ছবিটা দেখি এটা অন্যরকম ভাইব্রেশন কাজ করে।
1: হুম, অবশ্যই। আর এই যে আমাকে দেখো তো, আমি কত এফোর্ট দিয়েছি কতজনের পেছনে, এখনো আমি হাল ছাড়িনি।
0: হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু মানে মোটামুটি এগুলোর সাক্ষী না, তোমাদের কাছে আমি অনির্বাণের পোল খুলছি না, খুলবো না, তোমরা একটু একটু করে বুঝতেই পারবে। তবে হ্যাঁ, এমন যদি হয়, যেমন ধরো তোমরা যারা শুনছো অনির্বাণকে, ও কিন্তু মোটামুটি একটা, ও জানলা একটা খুলে রাখলো, হ্যাঁ, তো তোমরা নক করতে পারো।
1: ঠিক আছে, পরে একজন মেসেজ পাঠিয়েছে, সেই মেসেজটা বরং পড়ি, আমি এই নকগুলো পরে দেখব যে কোন নকে আমি নক আউট হয়ে যাচ্ছি। প্রিয় চুপ কথা, কেমন আছো তোমরা? জানো তো কয়েকদিন ধরে মনটা বিশেষ ভালো নেই, একদিকে পরীক্ষা চলে আসায় সিলেবাস শেষ করতে হিমশিম খাচ্ছি, আর অপরদিকে আমার এক রুমমেট একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে আমায় নিয়ে অন্য বন্ধুদের কাছে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে, এমনকি মাঝে মাঝে ডিরেক্টলি আমায় কিছু না বলে, না শুনিয়ে, আমায় শুনিয়ে শুনিয়ে নানা কথা বলছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি, খারাপও লাগছে সত্যি। কিছু ঘটনা এমন মুখোশধারী মানুষগুলোকে ছিনিয়ে দেয় আসলে। আমার কি নীরব থাকাই উচিত, নাকি ওকে কিছু জবাব দেওয়া উচিত, একটু বলবে আমায়? তোমরা ভালো থেকো, সঞ্চারী লিখছে আলিপুর থেকে।
0: হ্যালো সঞ্চারী, কি করছো আজকাল? মানে মোটামুটি তুমি বেশ আমাদের রেগুলার লিসনার সঞ্চারী,
1: হ্যাঁ হ্যাঁ
0: আমরা জানি, তবে সঞ্চারী তো একা থাকে, মানে বাড়ির লোকজনকে ছেড়ে দূরে থাকে, আমরা জানি কাজের পারপাসে, এবার সেখানে রুমমেটের ক্ষেত্রে এই জিনিসটা হলে একটু খারাপ লাগবেই। সঞ্চারী, তুমি চাইলে, তুমি, তোমার তো হারানোর কিছু নেই, তুমি একবার বলে দেখতে পারো, তোমার যদি খারাপ লাগে তুমি জানাতে পারো খারাপ লাগা, এটা একটা করতে পারো। আর দ্বিতীয়ত আর একটা জিনিস আমার মনে হয়, যে মানুষটা তোমায় শুনিয়ে শুনিয়ে তোমার নামে কিছু বলছে বা তোমাকে হেয় করে কথা বলছে, এবং সে এটা করছে বারবার, রিপিটেডলি করছে, বিশ্বাস করো সে না খুব অসহায় আসলে, তার কাছে আর কোনো টপিক নেই, তার আর বিশেষ কিছু, মানে তার নিজের জীবন আর খুব বেশি বিশেষ কিছু করবার এক্ষুনি নেই, এবং সেখানে তার টপিক এখন তুমি, তো কোথাও একটা তার গোটা ভাবনার পিছনে, মানে গোটা দিনের মধ্যে তুমি একটা অন্যতম প্রায়োরিটি, সেটা নেগেটিভলি হলেও, সে কিন্তু এই টাইমটা যদি তার কাজে লাগাতো তার ভালো হতো, সেটা বুঝতে পারছে না, সে ভাবছে যে ওই টাইমটা তোমার পিছনে দিয়ে, তোমাকে একটা প্রায়োরিটি দিয়ে নেগেটিভলি হলেও আলটিমেটলি সে এটাই করছে, তো এতে না তোমার সত্যি কিছু হারাচ্ছে না। তবে তুমি একটা জিনিস বলো, তোমার রুমমেটদের রিয়াকশন কি, বাকিদের যাদের সঙ্গে সে বলছে, তারা কি বুঝছে জিনিসটা, বা কোনোভাবে তোমার কাছে যখন বিষয়টা এসেছে তাদের কারোর মারফত কি এসেছে? তুমি তো শুনতে পাচ্ছ বুঝলাম, সেটা তুমি একটু জানাতে পারো প্রয়োজন হলে, আর যেটা বললাম ভেবে দেখতে পারো।
1: ট্রু, এর পরের মেসেজটাও খুব ইন্টারেস্টিং, আমার আমার আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো মেসেজটা। চুপ কথা, আমার একটা প্রশ্ন ছিল, টিচাররা কেন একটা ব্যাচে পার্টিকুলার একজনের নাম দিয়ে মনে রাখে? সেই ব্যাচে তো অনেকজন পড়ত এবং সবাই কিছু না কিছুতে ভালো ছিল, তাহলে কেন একজনকেই তাদের মনে থাকে আর বাকিদের ভুলে যায়?

0: পারবে? আমি বাবিন বলছি, নিউ গড়িয়া থেকে।
1: প্লিজ, আমি এটা তোমার কাছ থেকে শুনতে চাই।
0: কার থেকে?
1: তোমার থেকে।
0: ও আচ্ছা, আমার থেকে। না, আমার আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে গিয়ে যে, দেখো একটা কথা আছে, আমি যদি খুব ভুল না করি, আইনস্টাইন বলেছিলেন যে মানে তুমি যদি ধরো খুব বড় একজন মানে ম্যাথমেটিশিয়ান হও, হঠাৎ করে তোমাকে যদি মানে গল্প লিখতে দিয়ে দেওয়া হয়, উপন্যাস, ধরো সেই ট্যালেন্টটা তোমার নেই, তুমি সেখানে কিন্তু একদম একদম জিরো পারফর্ম করবে। আবার তুমি যদি ধরো একজন খুব ভালো ক্রিকেটার হলে, এবার তোমাকে হঠাৎ করে বলা হলো টেনিস খেলতে হবে, তুমি জিরো পারফর্ম করতে পারো। তো সেটা যেমন তোমার দিক থেকে, সেরকম উল্টো দিক থেকেও এই যে ধরো একজন টিচার, তার হয়তো নিজস্ব কিছু গ্রহণযোগ্যতা আছে যে তিনি এই জিনিসটা যারা যারা করবে তাদেরকেই তার নিজের যে মনে রাখার প্যাটার্নটা সেখানটায় তিনি ধরবেন বা স্থান দেবেন, বাকি জিনিসটায় তার ইন্টারেস্ট নেই সিম্পলি, সেই জন্য তিনি সেই জিনিসটা মনে রাখছেন না। এবার তোমার কি মনে হয় যে তুমি প্রত্যেকের কাছে পৃথিবীতে মানে তারা তোমাকে মনে রাখবে বা প্রত্যেকের কাছে তুমি খুব ভালো হবে, সেটা কখনো সম্ভব নয়। মনে না রাখা আর ভালো না হওয়ার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক আছে। ধরে নাও আজকে তুমি ইংরেজি ব্যাচের কথা বলছো, সেখানে যে ইংরেজিতে ভালো তাকেই তিনি মনে রাখবেন, কারণ তার প্যাটার্নে বা টিচার যিনি রয়েছেন তার মানসিক প্যাটার্নের মধ্যে তারা তো প্রচুর স্টুডেন্টকে নিয়ে ডিল করছেন, সেখানে ওইটুকুই স্বাভাবিক ব্যাপার যে তারা তাদের ব্যাপারটুকুর মধ্যে যিনি ভালো কাজ করছেন তাকে মনে রাখবে। তার মানে কিন্তু কখনোই তোমার নিজের স্কিল, তোমার নিজের ট্যালেন্ট সেটা মিথ্যে হয়ে গেল না। যে হয়তো দেখবে যে ওই ফিল্ডে যেখানে তুমি খুব ভালো, তার সঙ্গে কখনো পরিচয় হলে দেখবে সেইখানটায় তোমার একটা পরিচিতি তৈরি হবে, একটা স্থায়িত্ব তৈরি হবে পরিচিতির। সুতরাং ঠিক যেমন তুমি প্রত্যেকটা কাজে ভালো হতে পারো না, সেই রকম তোমাকে বা প্রত্যেককে মনে না রাখার মানে এটাও নয় যে, যে কথাটা তুমি নিজেই বললে যে সবাই খুব ভালো বিভিন্ন কিছুতে, সেই ভ্যালিডেশনে কোনো কমতি হচ্ছে।
1: সত্যি মানে এই এইরকম আমি, আমার মনে হয় যে যারা এই কাজটা করেন, যে টিচাররা করেন, আজকে সত্যি যদি তারা কোনোভাবে অনির্বাণের এই কথাটা শুনতে পারত, বা কোনোভাবে তোমরা যারা শুনছ তারা একটুখানি পৌঁছে দিও তাদের কাছে। বিশ্বাস করো, আমি খুব ভালো করে, আমি যেহেতু একটা সময় স্কুলে পড়াতাম, এখানে আসার আগে আমি স্কুলেই পড়াতাম, তো সেখানে আমি দেখতাম প্রচুর স্টুডেন্টদের এই জিনিসটা খুব খুব কষ্টের, তাদের কাছে খুব মন খারাপের। এবং কিছু স্কুল আছে যেখানে সেকশনটা ভাগ করা হতো ওই অনুযায়ী, মেরিট অনুযায়ী, যেটা প্রচণ্ড মানে সত্যি খুব খারাপ লাগে এটা। এবং সেখানে এ বি সি তিনটা সেকশন যদি হয়, সি সেকশন মানেই যেন তারা একেবারেই গ্রহণযোগ্যতা তাদের একেবারেই নেই। এরকম ঘটনা না যখন আমি দেখলাম একবার, আমি তো নর্মালি 11-12 ক্লাসই নিয়েছি কারণ সাইকোলজি, আর আমাকে কখনো হয়তো 9-10 ক্লাস নিতে পাঠানো হলো, আমি সেখানে যেতাম। এবং গিয়ে একবার ক্লাস 10-এর সি সেকশনে আমি যাই, গিয়ে তাদের সঙ্গে যেটা হতো, টিচার স্টুডেন্টদের সাথে আমার বেশ একটা বন্ধুত্ব সব সময়তেই হতো, এখনও হয় সেটাই। সেই সময়তে আমি জানতে পারলাম ওদের মনে না একটা ভীষণভাবে কষ্টের জায়গা, মানে ওদের মধ্যেও না একটা উইথড্রল চলে এসেছে যে আমরা তো সি সেকশন কি যায় আসে। আমি জানলাম যে সেখানে কিছু স্টুডেন্ট এত ট্যালেন্টেড, এত অপূর্ব সুন্দর ক্রাফটের কাজ তাদের, এবং যখন ছবিগুলো আমাকে এনে দেখালো, কেউ ড্রয়িং করে, কেউ ডান্স করে, এগুলো আমাকে এনে দেখালো, এবং কেউ কিছু কিছু সাবজেক্টের কিছু কিছু পোর্শনে খুব ভালো, মানে হতে পারে না, যেমন বাংলায় অনেক কিছু আছে, কবিতা সাহিত্য অনেক কিছু রয়েছে, তো সেরকম কেউ কোনো একটা অংশে হয়তো ভালো, কেউ বায়োলজিতে খুব ভালো হয়, কেমিস্ট্রিতে নাই হতে পারে। এই ব্যাপারগুলো দেখতাম। তো একদিন আমি ওদের বললাম যে তোমরা আমাকে এই যে এই ক্রাফটের জিনিসটা যে বানিয়েছো আমাকে একদিন করে এনে দেখাবে। মানে ওরা না সেদিন, আমি জানি না, আমার কাছে বোধহয় একটা খুব বড় প্রাপ্তি, ওরা এনেছিল তো করে আমাকে দেখাতে এবং আমায় দিয়েছিল সেটা। তো ওদের ওই ট্যালেন্টটা আমি আরও অনেক জায়গায় যখন দেখলাম, আমি কিন্তু সেটা দেখিনি। তাহলে একটা মানুষ সত্যি যেটা পারে সেটাই কিন্তু তার পরিচয়। আর তোমায় বলছি, তুমি মন খারাপ করো না যে আমাদের লিখে পাঠালো, যে কেন শুধুই টপারদের নাম দিয়ে মনে রাখে।

0: মন খারাপ করো না, তুমি একটা সময় পর তুমি তো ওই ক্লাসে আবদ্ধ থাকবে না, একটা বৃহৎ ক্ষেত্রে, একটা বড় পৃথিবীর মধ্যে তুমি পদার্পণ করবে, তখন না কেউ মনে রাখবে না তুমি ক্লাসে কোন সাবজেক্টে পাশ করোনি, কিসে কী পেয়েছিলে, তখন কিন্তু তুমি একটা মানুষ হিসেবে নিজেকে যেভাবে প্রেজেন্ট করবে ওটাই দেখবে। আর ওটাই বোধ হয় আমাদের প্রাপ্তি জীবনের।
1: হ্যাঁ, ডেফিনেটলি। এবং এই প্রসঙ্গেই আরেকটা জিনিস মনে পড়ে যাচ্ছে, মারিয়া শারাপোভা একজন বিখ্যাত টেনিস প্লেয়ার, ঠিক আছে, তো তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল সচিন তেন্ডুলকার সম্পর্কে, তো তিনি বলেছিলেন যে সচিন তেন্ডুলকার কে সেটা তিনি জানেন না, চেনেনও না। তার সিম্পল কারণটা হচ্ছে যে মারিয়া শারাপোভা ক্রিকেট নিয়ে ইন্টারেস্টেড ছিলেন না, তিনি তার যে জগৎটা টেনিস সেটাতে ইন্টারেস্টেড ছিলেন। ঠিক তাতে করে কি সচিন তেন্ডুলকারের কোনো মানে ভ্যালিডেশন কম হয়েছে বা মারিয়া শারাপোভা খারাপ হয়ে গেছেন? হননি, তারা দুজনে নিজেদের জগৎটা নিয়ে ব্যস্ত। ঠিক সেই রকমই কিন্তু আমরা ছোট একটাই কোচিং সেন্টারেও দেখতে পারি, যে যারা টিচার রয়েছেন তাদের নিজস্ব একটা সাবজেক্ট, ধরো অঙ্কের টিচার বা যেটা ইংলিশের টিচার একটু আগে বললাম, তো যে সেটাতে খুব ভালো জাস্ট তার খোঁজটা রাখছেন। বাকি তুমি যদি সত্যি সেই মানে কোচিং সেন্টারে পড়ে খুব ভালো ছবি আঁকো এবং তার জন্য যদি সেই কোচিং সেন্টারে কেউ তোমাকে মনে না রাখে, বিশ্বাস করো তাতে তোমার ছবি আঁকার ট্যালেন্টের কিছু এসে যায় না, তোমার ভ্যালিডেশনের কিছু এসে যায় না, তোমার কনফিডেন্সের কিছু এসে যাওয়া উচিত না। তুমি তুমি।
0: আর আমরা এটাই চাই বারবার, তুমি তুমিই হয়ে ওঠো, তুমি তোমার পরিচয়ে তুমি হয়ে ওঠো সবার কাছে। শুনতে থাকো 107 FM রেইনবো, চুপ কথায় তোমার সঙ্গে রয়েছে আমি শ্রিয়া এবং অনির্বাণ। 990-365-992 এই নম্বরে জুড়ে থাকো আমাদের সাথে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর আমরা মানে আজকে অনির্বাণ এবং শ্রেয়া তোমার সঙ্গে একটা ঘন্টা কিন্তু কাটিয়ে ফেলেছি। আর তুমি যদি এক্ষুনি টিউন করে থাকো তাহলে বলি তুমি একটু তো মিস করেছো, কিন্তু বাকি সময়টা একদম মিস করো না। আরও দুটো ঘন্টা আমরা আছি তোমার সাথে। আর তুমি যদি আজ প্রথম শুনছো চুপ কথা এমন হয়ে থাকে, তাহলে তোমায় বলি প্রতি শনি এবং রবিবার রাত ঠিক 12টার সময়, মানে শুক্রবার শেষ হওয়ার পরে যে রাত 12টা বাজছে, অর্থাৎ ইংরাজি ক্যালেন্ডার অনুসারে বা সেই অনুসারে আমরা যখন এই রাত 12টা বাজলে পরের দিন কাউন্ট করি, ঠিক সেই অনুযায়ী শনিবার এবং রবিবার রাত 12টা থেকে তোমার জন্য 107 FM রেইনবোতে চুপ কথা নিয়ে আমরা চলে আসি। আর তুমি রেডিওতে যখন টিউন করবে 107 টিউন করবে, আর যদি তুমি কোনো একটা ব্রাউজার থেকে ওপেন করো, সেখানে গিয়ে লিখবে 107 FM রেইনবো কলকাতা লাইভ, 107 FM রেইনবো কলকাতা লাইভ। তারপরে তোমার কাছে লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে ক্লিক করবে, একটা প্লে বাটন আছে, সেটায় ক্লিক করলেই তুমি আমাদের শুনতে পাবে। আর এছাড়া একটা অ্যাপ আছে যার নাম নিউজ অন এয়ার, নিউজ অন এয়ার অ্যাপ। সেখানে তুমি আকাশবাণী কলকাতা অথবা অল ইন্ডিয়া রেডিওর বিভিন্ন চ্যানেল যা রয়েছে, FM হোক, সেটা FM রেইনবো, FM গোল্ড, সব কিছুই তুমি শুনতে পাবে সেখানে। তাই তুমি যে কোনো রাস্তায় আমাদের সঙ্গে জুড়ে যেতে পারো। আর আর আমরা কিন্তু আজকে একদম শুরুতেই তোমাদের সঙ্গে ইনস্টাগ্রামে জুড়ে গিয়েছিলাম, হ্যাঁ সেখানেও একটু ঘুরে আসতেই পারো। ফলো না করে থাকলে চট করে ফলো করে নিও 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেল।
2: একদম। অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে যে একটা জিনিস একটু বলার আছে, সেটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে যে বেশ কিছু মেসেজ যেগুলো আমরা হোয়াটসঅ্যাপে পাচ্ছি সেটাই আবার টেক্সট মেসেজেও আসছে, এটা করো না। কারণ তাতে করে কি হয় যে আমাদের তো এত মেসেজ পড়ার মাঝখানে ওইভাবে পার্টিকুলারলি এই মেসেজটা পড়লাম খেয়াল থাকে না, অনেক সময় আমরা রিপিট করে ফেলতে পারি, তাতে করে হয়তো কারো একটা ফ্রেশ মেসেজ পড়া হলো না। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রেমজনিত যে ভালো লাগা, দুঃখ, কষ্ট যেগুলো রয়েছে, মূলত সেগুলো নিয়ে কথা বলার জন্য, সেগুলো শেয়ার করার জন্য আমাদের লাভ জাংশন রয়েছে। তো সেই জন্য এইখানে ওইটা বাদ দিয়ে অন্যান্য যে জিনিসগুলো হতে পারে, একটা জীবনে তো আরও অনেক কিছু থাকে, সেইটা সেই সংক্রান্ত না বলা কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। যেমন মিষ্টি মেয়ে লিখছে, একটা পুরনো ডায়েরির পাতা খুলে নিজের হাতের লেখা দেখে হঠাৎ অবাক হয়ে গেলাম, কত স্বপ্ন ছিল তখন, কত মানুষ ছিল আর পাশে, জীবন ধীরে ধীরে কত কিছু বদলে দেয় অথচ আমরা টেরই পাই না। হাই প্রিয় দাদা এবং দিদি, কেমন আছো তোমরা? সময় মতো কিছু খেয়ে নিও এবং বাড়ি ফিরো।
1: থ্যাংক ইউ, আমরা বেশ ভালো আছি। আর তোমাদের সঙ্গে যখন থাকি তখন এমনি আমরা ভালো থাকি। আর এই কথাটা ওই যে বললো না, পুরনো হাতের লেখা, আমার শুনেই ছোটবেলার ইংরাজি খাতাগুলোর কথা মনে পড়লো। মানে আমাদের ইংরাজি খাতাটা একটু অন্যরকম হয়, কারণ বাংলা খাতায় লম মানে একদম সিম্পল লাইন টানা থাকতো, কিন্তু ইংরাজি গুলো একটু আলাদা থাকতো, উপরে একটু মোটা লাইন, সরু লাইন, নিচে একটা সরু, মাঝখানে একটু মোটা,
2: এবং রঙিন থাকতো, উপরে লাল, মাঝখানে একটা নীল, আবার নিচেরটা লাল।
1: হ্যাঁ, আর অঙ্ক খাতা খুব কাটা,
2: খুব কাটা অঙ্ক কাটা, রাইট।
1: জাস্ট আমারও মনে পড়ে গেল, এবং সেই সব খাতাগুলো যদি খুলি সেখানে সেই, আচ্ছা এরকম হয়েছে অনির্বাণ তোমার যে ছোটবেলায় ওই টিচার গুড দিলে, ও মাই গড, সেদিন তো পুরো পৃথিবী হাতের মুঠো,
2: একদম
1: গুড যদি তার ভেরি গুড দিলে তো কথাই নেই। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের হতো, এবং তখনকার হাতের লেখা আর এখনকার লেখার মধ্যে আমাদের অনেক তফাত, কিন্তু ওই যে আনন্দটা ওই খাতাগুলো খুললে কত কিছু মনে পড়ে যায়। আমার এই কথাটা বলতে গিয়ে না, ওই ইয়ে জওয়ানি হে দিওয়ানিতে একটা সিন ছিল যেখানে নেনা মানে দীপিকা ও সেই পুরনো কিছু জিনিসপত্র খুলছে, একটা বাক্স খুলছে যেখানে ওর স্কুলের মেমরি, ছোটবেলার স্কুলের পরের কিছু বন্ধুদের সাথে কাটানো মেমরি। তো সেখানে বলছে যে এই বাক্সগুলো যেন একটা সেই পুরনো মিষ্টির একটা কৌটো, যেটা একবার খুললে সেটা বন্ধ করা খুব মুশকিল হয়ে যায়। সত্যি তাই, এবং মিষ্টি মেয়ে খুব মিষ্টি করে আমাদের পুরনো সেই স্মৃতিগুলোকে অদ্ভুতভাবে রোমন্থন করার একটা স্কোপ দিল।
2: হ্যাঁ, এবং আমি পার্টিকুলারলি খুব রিলেট করতে পারছিলাম ওর ওই কথাটার সঙ্গে, যে ও যখন বলছিল যে পুরনো হাতের লেখা দেখে ওর পুরনো স্বপ্নের কথা মনে পড়ে যাচ্ছে, পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যেই সময় হয়তো ওর জীবনটাই অন্যরকম ছিল, ওর স্বপ্ন দেখাটা অন্যরকম ছিল, ওর আশপাশের লোকজন আরও অন্য ছিল যা এখন হয়তো নেই। এটাকে আমি খুব রিলেট করতে পারলাম। আমিও ধরো আজ থেকে 10 বছর আগে বা আরও বেশি, 20 বছর আগে যখন আমি স্কুলে পড়ছি, সেই সময়ের কোনো একটা হাতের লেখা হঠাৎ করে কোনো একটা পেজ যদি চলে আসে, হয়তো আমার মনে পড়ে গেল যে সেই সময় আমি খুব ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি ক্রিকেটার হইনি। তো সেখানটাতে আমার একটা জিনিস মনে পড়ে যে এই যে না হওয়াগুলো, সেগুলোও যে একটা জীবনের খুব সহজ সরল সত্যি হতে পারে। ঠিক যেমন তুমি অনেক কিছুকে প্রচণ্ড পরিমাণে করতে চেয়ে করতে পারাটা জীবনের একটা খুব বড় সাফল্য, সেরকম কোনো কোনো কিছু জিনিস অনেক চেষ্টা করেও বা একটা সময় থেকে পরের সময়ে সেখান থেকে শিফট করে অন্য জায়গায় যাওয়াটাও, সেটা না হয়ে সেটাও জীবনের একটা নর্মালসি, সেটাও জীবনের একটা স্বাভাবিকত্ব, সেটাও কিন্তু আমাদের মনে রাখা উচিত। এরপরের মেসেজটা এসছে মালয়েশিয়া থেকে। শিবনারায়ণ লিখছেন, শিবনারায়ণ যাদব লিখছেন, উনি বেসিক্যালি নেপাল থেকে বিলং করেন, এখন কর্মসূত্রে মালয়েশিয়াতে থাকেন। তিনি চুপ কথা শুনছেন এবং তার এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে। হাই চুপ কথা, তোমরা কেমন আছো? এই সপ্তাহটা আমার খুব একটা ভালো যায়নি, এখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আজ দুপুরে বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট লাগে, আমাকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যায়। রাতে একজনকে হাসপাতালে থাকতে বলেছিল, থাকবে, এখানে রেডিও বা মোবাইল অ্যালাউ নেই, তাই আকাশবাণী ওয়েবসাইটে হেডফোন লাগিয়ে শুনছি। হয়তো রাত 3টা পর্যন্ত থাকতে পারবো, যতক্ষণ জেগে থাকবো শুনে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ, মানে তুমি যে এরকম একটা জায়গা থেকে আমাদেরকে শুনছো এবং শুনে তোমার ভালো লাগছে, সেটা আমাদের ব্যক্তিগতভাবে সত্যি খুব ভালো লাগছে। কিন্তু সেই সঙ্গে এটাও বলার যে নিজের শরীর যেটুকু নিতে পারছে সেটুকুই, এবং তারপরে তোমার কিন্তু এখন বিশ্রামটা খুব জরুরি।
1: একদমই, আর আমরা চাইবো যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এবং সুস্থ হয়ে উঠে কিন্তু আমাদেরকে জানিও যে তুমি কেমন আছো।
2: ঠিক, হয়তো আমার আচ্ছা, ও মেনশন করেছে, দেখি ও কী বলতে চাইছে একবার পড়ে দেখি। বলছে, এটা লাভ জাংশন নয়, 2014 সালে ক্লাস 9 আমার প্রথম প্রেম, সত্যি ভালোবাসতাম, 1.5 বছরের সম্পর্কে কোনোদিন ঝগড়াও হয়নি, তবু একদিন কোনো যুক্তিসঙ্গত কারণ না দেখিয়েই সে চলে যায়। তারপর সে আবার না না, ও কিছুটা অন্য বলতে চাইছে। হ্যাঁ, ও যেটা বলেছে যে তারপরে ও অন্য আরেকজনকে বিয়ে করে, আমার সঙ্গে থাকলো না কিন্তু সে ভালো আছে। তো এটাও এই কারণে বলতে চেয়েছে যেটা লিখেছে, যে কিছু গল্প অন্য সময় কাউকে বলা যায় না, নিজের ভেতরেই রেখে দিতে হয়। কিন্তু চুপ কথাতে আমি এটা বললাম কারণ আমি বাস্তবতাটা মানতে শুরু করেছি, এবং সেখান থেকে আমি দেখছি যে ধীরে ধীরে দুঃখটা কমে যাচ্ছে। বাংলাদেশের কুষ্টিয়া থেকে আজকে ও লিখেছে, নাম ও বলতে চাইছে না, নাম।
1: ওকে ওকে, ভেরি সরি, তুমি যদি সে হয়েও থাকো বা নাও হও, আসলে আমাদের নাম এত মুখস্থ হয়ে যায়, আমাদের লিসনাররা কোথা থেকে বলছে কি বলছে।
2: বাট দিস ইজ আ ভেরি গুড সাইন, যে জিনিসটা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে
1: শিখেছে। তুমি যেই হও না কেন, হ্যাঁ, এটা এটা আসলে কি, বাস্তবকে যত মানুষ মানতে শিখবে বা অ্যাকসেপ্ট করতে শিখবে, তত না বোঝা কমে যায়, তত কষ্ট কমে যায়। আর তুমি এটাই করছো, এটাই, আমাদের একই জায়গা থেকে প্রচুর বন্ধুরা থাকে, সেই কারণেই হয়তো নামগুলো আমাদের মনে থাকে, জায়গাগুলো মনে থাকে। তবে তুমি যে তুমি তোমার নাম লেখনি, নো প্রবলেম, কিন্তু তুমি তোমার মনের কথাটা শেয়ার করেছো। আর আমরা বলবো এই যে আজকে ও যেভাবে ভাবছে, কষ্ট তো হবেই, খুব স্বাভাবিক। নিজের একটা মানুষ কোনো এক সময় ভেবেছিলে যে তুমি তার সাথে জীবন কাটাবে, বা তোমার হয়তো তার সাথে সম্পর্ক ছিল, মানুষ সম্পর্ক থাকলে তবেই এগুলো ভাবতে পারে, কারণ কল্পনায় তো শাহরুখকে নিয়ে অনেক কিছু ভাবি আমরা, বাট সেটা নয়। কিন্তু এই ক্ষেত্রগুলোতে যেটা হয়, সেই মানুষকে যখন অন্য কারোর সাথে বা অন্য অন্যভাবে জীবন কাটাতে দেখছো, একটু খারাপ লাগতেই পারে, কিন্তু যখন তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা সেই জীবনটাকেই বেছেছে, সে চুজ করেছে সেই জীবনটা, তখন দেখবে এটা মানতে শিখলে সত্যি অনেক বেটার ফিল হবে। আশা করব তোমাদের মধ্যে, তোমাদের যে সমস্ত মানুষের জীবনে এরকম ঘটনা ঘটেছে বা ঘটছে, রিয়েলিটিকে মানতে শিখলে সত্যিই সেটা বেঁচে থাকার জন্য খুব সুন্দর একটা রাস্তা তৈরি করবে।
2: অ্যাবসলিউটলি। আজকে আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি, সেই সময় বলেছিলাম যে এমন কোনো গান, এমন কোনো গন্ধ, এমন কোনো দৃশ্য যেটাতে হয়তো তোমার পুরোনো দিনের স্মৃতির কথা মনে পড়ে যায়, সেটা আমাদেরকে লিখে পাঠাতে পারো 9903659992 এই নাম্বারে। শায়ন বারাসাত থেকে, শাউন বারাসাত থেকে লিখছে যে কিছু কিছু মুভির সাউন্ড ট্র্যাক আমাকে বিশেষ কোনো কোনো জায়গার স্মৃতি খুব মনে করিয়ে দেয়। এই যেমন ধরো লাভ আজকাল মুভির সাউন্ড ট্র্যাকগুলো আমাকে আমাদের ভাইজ্যাক ট্যুরের কথা মনে পড়ায়, আবার কাইটস মুভির সাউন্ড ট্র্যাকগুলো আমাকে আমাদের লাদাখ ট্যুরের কথা মনে করায়। মনে করার জন্য যথেষ্ট কারণও আছে। এই দুটো ট্যুর আমরা করেছিলাম 2009 আর 2010 সালে। যখন আমি 2009 সালে প্রথম হাতে ফোন পাই, আর সেখানে যদি ব্লুটুথ আর মিডিয়া প্লেয়ার থাকতো, কারণ সেটা ওই সময় বোতাম টেপা ফোন ছিল, ঘুরতে গিয়ে প্রচুর গান শুনেছি, অনেক গান রিপিট মোডে শুনতাম, সেই গানগুলো ওই জায়গাগুলো স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। এটা খুবই রিলেটেবল একটা কথা বলেছো।
1: একদম। আচ্ছা, তোমার এরকম কোনো গান আছে কোনো মুহূর্তের সঙ্গে রিলেট করতে পারো?
2: প্রচুর।
1: যেটা আমাদের সঙ্গে শেয়ার করো প্লিজ।
2: প্রচুর। যেমন রূপম ইসলামের যে ওই গানটা আছে, শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি, আমি প্রচুর, মানে সেই সময় আমাদের তো স্কুলে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, বাট এখন আর কি এগুলো ওপেন সিক্রেট, কিছু কিছু বন্ধুবান্ধব একটু এঁচড়ে পাকা ছিল, ওরা নিয়ে টিয়ে যেত। তো একজন বন্ধুর সঙ্গে আমার খুব ভালো খাতির ছিল, ও প্রত্যেক দিন টিফিন যখন হতো সেই সময় ও আমাকে ওর ইয়ারফোনটা আর মোবাইলটা দিত। আমাদের স্কুলে একদম টপ ফ্লোরে একটা ওই বারান্দা মতো ছিল, যেখান থেকে দাঁড়িয়ে এন্টায়ার মানে সাউথ কলকাতার ল্যান্ডস্কেপ বলতে আমরা যা বুঝি, স্কাইস্কেপ বলতে যা বুঝি, সেটা দেখা যেত। তো আমার খুব মনে আছে সেই সমস্ত দিনগুলোর কথা, যখন মানে অঝোরে বৃষ্টি হচ্ছে দূরে ওই ছোট্ট মানে হাই রাইজ বলতে এখন আমরা যা বুঝি, সেই সেই অত হাই রাইজ তো ছিল না, যেটুকু ছিল সেটা কিছুটা ঝাপসা হয়ে যাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে, আর আমি কানে ওই হেডফোন তখন যে ওই ইয়ারফোন পাওয়া যেত সেখানে শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না গানটা শুনছি। তো ওই গানটা শুনলে আমার বারবার ওই সময়ের কথা মনে পড়ে, আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো। এবং আরও একটা জিনিস আছে, একটা পার্টিকুলার ব্র্যান্ডের পারফিউম আছে, যেই পারফিউমটা আমার মনে আছে যখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হতাম, ঠিক তার 15 মিনিট আগে কেউ একটা দিয়ে ওই আমার যে মানে যে বাড়িটায় থাকতাম তার সিঁড়ি দিয়ে নেমে চলে যেত। প্রতিদিন এই ঘটনাটা ঘটতো, ওই সময়টা চারিদিকে ওই গন্ধটা ছড়িয়ে যেত। তো এখনও আমি যখন কোথাও গেলাম, কোনো ট্রেনে বা বাসে বা বাইরে, কখনও আমি ওই গন্ধটা যদি আমার নাকে আসে, আমার এক্স্যাক্টলি ওই সময়ের কথা মনে পড়ে, যে বাবা সবে বেসিনে দাঁড়িয়ে দাড়ি কাটছে, আমি স্কুলের জামা কাপড় পরে ভাতটা খাওয়াটা শেষ করে আমি বেরোবো, মুখ হাত ধোবো, এইরকম একটা সময়, ওই ওই পার্টিকুলার সকালগুলো আমার খুব মনে পড়ে যায়।
1: আমার না এটা শুনতে শুনতে একটা জিনিস মনে পড়লো এবং আমার খুব শেয়ার করতে ইচ্ছে করছে,
2: বলে ফেলো।
1: সেটা হচ্ছে সেম গানটা, শোনো আমরা কি সবাই। এটা আমার স্কুল জীবনের একটা খুব খুব বড় স্মৃতি। এক্স্যাক্টলি এই গানটা স্কুলে একটা প্রোগ্রাম ছিল, আমরা তখন ছোট এবং নবীনবরণ হবে, সেখানে আমাদের প্রচুর পারফরমেন্স হতো এবং আমি তো পারফর্ম করতামই। আমি প্রথম জীবনে একটা নাটক লিখেছিলাম যেখানে টিচার আর স্টুডেন্টদের সম্পর্ক নিয়ে নাটকটা, এবং সেখানে কোনো একটা সময় এরকম একটা জায়গা আসে যেখানে আসলে একে অপরের বন্ধুতা চায়, এরকম একটা মোমেন্ট তৈরি হবে, এবং সেখানে এই গানটা কোরিওগ্রাফি করেছিলাম, শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না। এবং টিফিনের সময় আমরা রিহার্সাল করতাম, তো রিহার্সাল করার আগে বেশ কিছুদিন শুধু গানটা প্লে করতাম, আমাদের তখন অবশ্যই সাউন্ড বক্স অ্যালাউ করাই হয়েছিল রিহার্সালের জন্য, এবং মোটামুটি এক সপ্তাহ ধরে আমি শুধু ওদেরকে গানটা শুনিয়েছিলাম, কারণ আমার থেকে জুনিয়ররাও ছিল ওখানে, 5-6 স্টুডেন্টরা ছিল। তো জাস্ট গানটা শুনিয়েছিলাম যে তোরা ব্যাপারটা রিচ করতে পারে, যে ওটার ওই নাটকটার নাম দিয়েছিলাম চাইছি তোমার বন্ধুতা, এবং কিভাবে একে অপরের বন্ধু হতে পারি। জাস্ট আমার মনে হলো সেম গান, সেম গান নিয়ে আমাদের ছোটবেলার একটা স্মৃতি।
2: হ্যাঁ ডেফিনেটলি,
1: তাই জন্যই শেয়ার করে ফেললাম।
2: খুব ভালো করেছো। আরেকটা মেসেজ পড়ি। প্রিয় চুপ কথা, কেমন আছো দাদা দিদি? ভালো আছি। আজ একটু শুনতে দেরি হলো, প্রথমে দিদির গলাটা শুনেই বুঝে গেলাম শ্রেয়া দিদি আর অনির্বাণদা আছো। ও থ্যাংক ইউ। আর দিদির গলাটা শুনলেই যেন অন্যরকম একটা অনুভূতি হয়।
1: আমি একবার পজ করব।
2: হ্যাঁ,
1: ও নিচে কি ওর নাম লিখেছে? আমি নাম জানতে চাইছি না, নাম কি লিখেছে?
2: হ্যাঁ।

0: গেছে,
1: এটা স্পন্দন।
0: ও একদম রাইট গেস, জানি না। আচ্ছা কি হলো, হ্যাঁ দিদির গলাটা শুনলেই যেন অন্যরকম একটা অনুভূতি হয়। যখন শোটা অন করলাম তখন শুনলাম একজনকে অনেকদিন ধরে কাজ খুঁজছেন কিন্তু কাজ পাচ্ছেন না। মনে হলো আমার সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে আমার কোম্পানিতে বেশ কিছু ভ্যাকেন্সি আছে। জানি না এই ধরনের অনলাইন শোতে এভাবে বলা উচিত কি না, যাই হোক এই ভেবে আমি এইটা শেষ করতে চাই যে ধ্বংসের পর যেমন নতুন করে আবার সব কিছু শুরু হয়, তেমন কষ্টের পর একদিন সব কিছু ভালো হয়ে যাবে। তোমাদের ভাই স্পন্দন দাস, দমদম থেকে। স্পন্দন, যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যে স্পেসিফিক্যালি বলতে গেলে তুমি যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো সেটা ডেফিনেটলি খুব ভালো, কিন্তু তুমি যার কথা বলছো, যে মেসেজের কথা বলছো, তার রিকোয়ারমেন্টটা আমার মনে পড়ছে, সেটা হয়তো ঠিক এই ধরনের কাজের নয়। তো যাই হোক, আমাদের এই চুপ কথা জিনিসটা এতটাই সুন্দর যেখানে এই ধরনের যে একটা একজনের সমস্যা শুনে আরেকজন এগিয়ে আসেন, সেটা খুব একটা সুন্দর জিনিস, সেটা খুব একটা সুন্দর সেতু বন্ধন যেটাকে আমরা চেরিশ করে থাকি।
1: আর স্পন্দন যখন এই কথাটা বলল, আরও অনেক মানুষ আছে যাদের হয়তো এটা প্রয়োজন হতে পারে, তোমরা কিন্তু একে অপরের সঙ্গে সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট করে নিতে পারো। আর সেটার সেতু কিন্তু 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেল। শুনতে থাকো আর আমরা ওই স্মৃতি রোমন্থনের একটা ব্যাকগ্রাউন্ড সং বাজাই।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ

0: এখন বাজে ঘড়িতে ঠিক 1:31। অনির্বাণ এবং শ্রেয়া তোমার সঙ্গে, দেখতে দেখতে আমরা এই যে 3 ঘন্টা, 12টা থেকে 3টের 3 ঘন্টা, তার প্রায় 1.5 ঘন্টা চলে এসেছি। আমরা আজকে বলেছিলাম যে জীবন কখনো একটা পথে চলে না, জীবন সুখ দুঃখ নানান ধরনের যে প্যালেটস অফ ইমোশন আছে, সেই প্যালেটস অফ ইমোশনকে নিয়ে চলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিভিন্ন স্মৃতি তৈরি হয় এবং বিভিন্ন স্মৃতির সঙ্গে আমরা বিভিন্ন জিনিসকে অ্যাসোসিয়েট করি। তো আমরা তোমার কাছে জানতে চেয়েছিলাম 9903653992 এই নম্বরে, যে এমন কোনো কিছু যদি থাকে যেটার সঙ্গে তুমি তোমার কোনো স্মৃতিকে অ্যাসোসিয়েট করো, এবং সেই জিনিসটা, ধরো সেই গন্ধটা বা সেই রাস্তাটা বা সেই বইটা তোমার সামনে হঠাৎ করে চলে আসলে তুমি দুম করে সেই জায়গাটায় পৌঁছে যাও, সেই রকম যদি কিছু থাকে সেটা আমাদেরকে লিখে পাঠাতে পারো। অ্যান্ড সেইটা ছাড়া তোমার কিছু না বলা কথা, না বলা ইমোশনস, সেগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারো 9903653992 এই নাম্বারে। শুনছি আজকে অনির্বাণ অ্যান্ড শ্রেয়া।
1: এই কথাগুলো বলতে গিয়ে আমার একটা জিনিস মনে হচ্ছে অনির্বাণ, আমাদের সবার, মানে আমরা যারা আকাশবাণীর সঙ্গে যুক্ত, বলতো আমরা সকলে এমন কোন একটা জিনিস আছে যেটার সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারি, যেটা শুনলেই আকাশবাণীর কথা অনেক কারণেই মনে হবে, কিন্তু এমন কোন একটা জিনিস আছে যেটা আমরা অন্য কোথাও দেখলেই আমাদের আকাশবাণীর কথা মনে পড়বে?
0: মনে পড়ছে না।
1: পারবে পারবে পারবে, একটু ভাবো।
0: সাদা রঙের একটা ফুল।
1: ইয়েস, কাঠগোলাপ।
0: ইয়েস,
1: কারণ আমরা যখন আকাশবাণীর গেট দিয়ে ঢুকি, এই গাছের ফুলগুলোই আমাদেরকে ওয়েলকাম করে, এবং ঢুকতে সেই রাস্তায় পড়ে থাকে ফুলগুলো আমরা কুড়িয়ে নিই অনেক সময়। এই যেমন স্টুডিওতে আমি মাঝে মাঝেই নিয়ে আসি, আজকে আনিনি, আনবো ফেরার সময়, যখন বাড়ি ফিরব যখন, তখন অবশ্যই সেই ফুল কুড়িয়ে নিয়ে যাব। আমরা প্রায় বেশিরভাগ যারা রয়েছি, আর যে হোক কি আরও যারা বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন, আমরা এই কাজটা করি। এবং আকাশবাণীতে আসার পর থেকে যখন রাস্তায় অন্য কোথাও এই কাঠগোলাপ গাছ দেখি, তখন কিন্তু প্রথমেই মনে হয় ঠিক এই জায়গাটার কথাই মনে পড়ে।

0: তোমাদের অনেক গল্প তোমরা শেয়ার করছো, আমরাও শেয়ার করছি। এই মুহূর্তে দেখি আমাদের সঙ্গে অজয় কি বলছে। দিদি ও দাদা, বারুইপুর থেকে অজয় চক্রবর্তী বলছি। আজকে মেসেজের উত্তরের সাথে সাথে এক্সাম্পলগুলোর খুব মিল হচ্ছে, প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, আমি পড়ছি আর শুনছি। আর দেবদার কথা জানতে চেয়েছ, অবশ্যই দেবদাকে জানাবো। আমাদের সঙ্গেও দেবদার অনেক দিন হলো দেখা হচ্ছে না, দেখি আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আচ্ছা, আমাদের আবারও একজন রেগুলার লিসনার, হাই প্রিয় চুপ কথা, আমি সূর্য, গড়িয়া থেকে, আমি ক্লাস 8-এ পড়ি, কেমন আছো তোমরা? আজ আমার মনটা একটু খারাপ, আমার পাড়ার ডন বলে একটা কুকুর মারা গিয়েছে আজকে, 11 বছর বয়স, কদিন ওর শরীরটা ভালো ছিল না, তাই মন খারাপ লাগছে। আমার পিছনেও আসতো দলবল নিয়ে, আমাদের পাড়ার সবাই আজ খুব কান্নাকাটি করছে ওর জন্য। যাই হোক, তোমরা ভালো থেকো, সাবধানে বাড়ি যেত, লাভ ফ্রম সূর্য।
1: ওই যে বললাম যে জীবনের সমস্ত স্মৃতি বা সমস্ত অভিজ্ঞতা বা সমস্ত ঘটনা তো সুখের হয় না, কিছু কিছু জিনিস দুঃখের হয়, সেরকমই মানে এইটা একটা লং টার্ম অ্যাসোসিয়েশন, এবং এই ধরনের অ্যাসোসিয়েশনগুলো খুবই তো মানে এই এই ধরনের অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে তো কোনো স্বার্থ থাকে না, খুব মানে কী বলবো, সরল একটা ভালোবাসা থাকে। তো সেই সরল ভালোবাসাটা হারিয়ে গেলে এটা সত্যিই খুব খারাপ লাগে। তবে ওটাই আর কি ব্যাপার, যে ধীরে ধীরে ধীরে ধীরে দেখবে যে মানে এই জিনিসটার সত্যতাটা তুমি বুঝতে পারবে, তোমার মন সেটা মানতে শিখবে এবং চলার পথটা আর একটু ইজি হবে।
0: আমি যে মেসেজটা পড়ব সে এমন একটা জিনিসের কথা বলেছে, শুনলেই বুঝতে পারবে। মধুব্রত ঢাকুরিয়া থেকে সে বলছে যে, প্রিয় চুপ কথা, আমি এই সময় জেগেই থাকি, তবে ওর ও যেটা করে মাঝে মাঝে, মন ভালো না থাকলেও ক্যাসেট শোনে, সেই পুরনো ক্যাসেট, বই পড়ে। আর বলেছে আমার কিছু শেয়ার করার নেই, একটা গানের রিকোয়েস্ট করেছে, কিন্তু ওর মন ভালো না থাকায় ওর মন ভালো করার ওষুধ হচ্ছে পুরনো ক্যাসেট।
1: বাহ, এটা খুব সুন্দর একটা জিনিস।
0: হাই চুপ কথা, এখন আমার বয়স 45, এখন খুব মনে পড়ে স্কুল লাইফের কথা, ছোটবেলার কথা, যখন ছেলেরা বলে স্কুল যেতে ভালো লাগে না, তখন বলি, আচ্ছা যখন ছেলেরা বলে যে স্কুল যেতে ভালো লাগে না, তখন বলি স্কুল লাইফ হলো গোল্ডেন টাইমস, বড় হলে এটা বুঝবি। তোমাদের চুপ কথা শুনতে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ স্কুল লাইফের কথা আবার মনে করিয়ে দেওয়ার জন্য, স্মিতা চক্রবর্তী নিউ টাউন থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমাদেরও খুব ভালো লাগছে আমাদের স্কুল লাইফের এই স্মৃতিগুলো রোমন্থন করতে, এবং তোমাদের জন্যই, তোমাদের বলা কথাগুলোই আমাদেরকে আমাদের সেই স্মৃতিগুলোকে এইভাবে স্মৃতির পাতা থেকে তুলে নিয়ে আসে চুপ কথার পাতায়।
1: ঠিকই তাই, এবং ওই যেটা বললে না যে স্কুল লাইফটা গোল্ডেন লাইফ, সত্যি মানে ওই জীবনটা মানে ওটাই বোধ হয় জীবনের সব থেকে বড় লাক্সারি, মানে ওইটা হারিয়ে যাওয়া ওটার থেকে বড় কিচ্ছু হয় না। মানে ওই সময় আমাদের কোনো চিন্তা থাকে না, আমরা যা উচিত যা মানে যা মানে যা ইচ্ছে তাই করতে পারি, কারণ আমাদের পেছনে একটা সাপোর্ট থাকে, একটা মানে একটা পরিবারের সাপোর্ট থাকে, আমাদের নিজস্ব কোনো দায় দায়িত্বই থাকে না। একটা মন খুলে বাঁচার যে জিনিসটা, যেটা আমরা পরে বড় হয়ে সারা জীবন ওইটার পেছনেই ছুটে বেড়াই যে কবে সেভাবে মন খুলে বাঁচতে পারবো, চিন্তাহীনভাবে বাঁচতে পারবো, সেই বাঁচাটা সত্যিই আমরা স্কুল লাইফেলে মানে আমরা বেঁচে এসেছি আর কি।
0: দাদা ও দিদি, তোমরা কেমন আছো? আমি জ্যোৎস্না। আমার প্রিয় দিদি, জানো আমি পাড়ার একটা অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলাম, ভালোই হয়েছে, তোমরা সাবধানে বাড়ি ফিরো, থ্যাংক ইউ। এই রাতে জ্যোৎস্নার মেসেজটা এলো, আর আমাদের এটাই ফিল হচ্ছে যে এই জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়লো স্টুডিওতে।
1: সত্যি তাই।
0: হাই চুপ কথা, আমি বারুইপাড়া থেকে, আচ্ছা উড়িষ্যা, আচ্ছা ওখানে কোনো একটা জায়গা হয়তো, সেটা নাম বললাম না। আচ্ছা তুমি শুধু আমাদের সঙ্গে আছো, শুনছো, তুমি এটাই জানিয়েছো, থ্যাংক ইউ, এটাও আমাদের কাছে অনেক। কেউ কেউ আছে শুধু আমাদের সাথে আছে, এইটুকু জানায়,
1: ঠিক সেটাই, সেটাই বা কম কি।
0: আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে অনির্বাণ, দেখবে যে ধরো তার আমরা জানি যে তারা এমন কিছু সলিউশন দিয়ে ফেলবে বা বা আমি আমার সমস্যার সমাধান তার কাছে পেয়ে যাবো এমন নয়, কিন্তু আমরা জানি এই মানুষগুলো শুনবে, শেয়ার করতে পারবো, আছে, সাথে আছে, পাশে আছে। ঠিক সেরকমই হয়তো একজন যে নাম লিখলো না কিন্তু সে আমাদের সাথে আছে, এইটুকু জানালো।
1: খুবই সুন্দর, এবং আমরাও সেটা জেনে খুব ভালো লাগলো এবং চাই যে আমাদের এই এই যে মিউচুয়াল পাশে থাকাটা এটা যেন ক্রমবর্ধমানভাবেই থেকে যায়, কোনোদিন আলবিদা না কাহে না।
0: চুপ কথা আধার রাতে মনের কোণে কোণে জমছে কিছু সুর, সব কথা কি মুখে বলা যায়, কিছু গল্প বহু দূর ঠোঁটের কোণে আটকে থাকে, অব্যক্ত সব আলো চুপ কথাতেই বদ্ধ থাকুক, তোমায় তোমায় বাসা ভালো। ছন্দে ছন্দে বলেছে জাহির খান, থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ জাহির,
0: থ্যাংক ইউ জাহির। হ্যাঁ ভীষণ এই এই রকমভাবে আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। আর তোমাদেরকে অলরেডি এক কিছু রিকোয়েস্ট আমরা করেছি, আবার একটা জিনিস বলি, তোমরা না কেউ কেউ কিছু মেসেজ করছো যেটা ওয়ার্ড লিমিটটা এতটাই হয়ে যাচ্ছে, মানে লিমিটটা ছাড়িয়ে যাচ্ছে, ফলে না আমরা সেই মেসেজগুলো পড়তে গেলে অন্যের মেসেজ মিস করতে পারি। তাই বলবো একটু ওয়ার্ডটা লিমিটে এনে যদি পাঠাতে পারো খুব ভালো হয়। পরের মেসেজ কে করছে, স্নেহা, আচ্ছা ওর ডাকনাম গিন্টু, আচ্ছা ডাকনাম অনেকে শেয়ার করতে চায় না বাট তুমি করে ফেলেছ। এখন আমি আমার নতুন ঘরে থাকি, এই ঘরটা আমায় খুব আদর করে রাখে, ঠিক যেন মায়ের মতো, বেশ প্রশস্ত। এই ঘরে দুটো ইনডোর প্ল্যান্ট আছে, আছে আমার ছোট্ট স্টাডি টেবিল, সেখানে ছোট্ট টেবিল ল্যাম্প, ভাইয়ের দেওয়া বাঁশের পেন স্ট্যান্ড আর লাকি ব্যাম্বু, জানালার দুপাশে আহমেদাবাদ থেকে আনা পুতুল নাচের পুতুল, বর আর বউ, বর বউকে জানলার দুই দিকে রেখেছি, রেখেছি বলে ভেবো না আমি ওদের মধ্যে দূরত্ব এনে দিয়েছি। আচ্ছা দুই দিকে রেখেছো, একজনকে ডান দিকে একজনকে বাঁ দিকে, এরকম ব্যাপার, পাশাপাশি থাকলে বড্ড ঠোকাঠুকি লাগে, তাই এইটুকু দূরত্ব থাক, হয়তো এই সামান্য ফাঁকেই ওদের ভালোবাসা আরো নিবিড় হবে। কি মিষ্টি, কি কিউট একটা ভাবনা
1: সত্যি, মানে এবং খুব সহজ ভাষায় কতটা মানে কি বলবো, মানে কত গভীর একটা কথা বলে দিল যে মানে খুব পাশে থাকা এবং একটু দূরে থাকার মধ্যে যে ব্যালেন্সটা, আমার মনে হয় সেটা কোথাও গিয়ে একটা খুব সুন্দরভাবে থাকার একটা চাবিকাঠি।
0: একদমই সত্যি। সুরজিৎ বলছে, চুপ কথার কিছু বিষয় নিয়ে শুনেছি, অনেক ধন্যবাদ আপনাদের, দাদা ভাই এবং দিদি ভাইদের জন্য অনেক অনেক ধন্যবাদ বলতে চাই, আমার অনেক কথা বলার আছে, কি করে বলবো, ঠিক আছে একদিন চেষ্টা করব। শুভরাত্রি, শুভকামনা, নিজের খেয়াল রাখবেন, সবসময় ভালো থাকবেন। এটাও আবার সেই একটা পাশে থাকা যে আমি আছি, আজ পারলাম না কিন্তু বলবো। আচ্ছা
1: অবশ্যই, মানে আমরা রয়েছি, মানে যেদিন পারবে যেদিন বলবে সেদিন শোনার জন্য আমরা আছি।
0: আচ্ছা আমাদেরকে একদম শুরুতে সঞ্চারী একটা মেসেজ করেছিল না, যে ওর কোনো একজন রুমমেট যে ওর নামে অনেক কিছু বলে মাঝে মাঝে ওকে শুনিয়ে বলে, তাই ওকে জিজ্ঞাসা করেছিলাম যে অন্য রুমমেটদের এটা নিয়ে কি মত, ও সেটা জানিয়েছে, বলছে বাকি রুমমেটরা আমায় চেনে, আমার পাশে আছে, ওরাই বলেছে আমার অবর্তমানে ওর বলা কথাগুলো। ফার্স্ট ইয়ার থেকে আমার ওই রুমমেটটি কেবলমাত্র নিজের প্রয়োজনে অপরকে ব্যবহার করে, তারপর তাকে ভুলে যায়, কষ্ট হয় এটা ভেবে যে মানুষটার নিজের চরিত্রটাই নড়বড়ে, সে রং চড়িয়ে অপরের কাজের বিশ্লেষণ করতে চলে আসে, আর ওকে এবং এর বাইরে সে নিজেকে খুব ভালো দেখানোর চেষ্টা করে, এটাই বলেছে। ওকে, তোমার অন্যান্য রুমমেটরা যখন তোমার পাশে আসছে, তারা যখন তোমায় হেল্প করছে, এখানে তো তুমি বুঝতেই পারছো তার বিষয়টা,
1: এবং সেটা কিন্তু ওর একটা খুব বড় স্ট্রেংথ যে তারা আছে ওর সঙ্গে।
0: Yes. আচ্ছা আমাদেরকে একজন লিখে জানিয়েছে, থ্যাংক ইউ দাদা ও দিদি পেলিয়াঘাটা থেকে, ওকে থ্যাংক ইউ। হাই ডিয়ার চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে, হাই ডিয়ার অনির্বান্দা ও শ্রেয়াদি, তোমরা কেমন আছো? তোমরা আজকে যখন স্মৃতির কথা বললে, তাহলে বলি তোমাদের, জানো তো গতকাল আমার ক্লাস নাইনের বন্ধু জয় আর আমি আমার প্রিয় শহর কলকাতার সেই প্রিয় জায়গা উত্তর কলকাতার এটা বোধহয় কুমোরটুলি হবে, কুমোরটুলি ঘুরতে গিয়েছিলাম, কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে দেখে মনটা ভালো হয়ে গেল। সেই চেনা চায়ের দোকানে চা খেলাম, একটা সুন্দর স্মৃতির গন্ধ মেখে গতকাল সন্ধ্যাটা কাটল ছোটবেলার প্রিয় বন্ধুর সাথে। অনেক অনেক স্মৃতি আছে গোটা উত্তর কলকাতা ঘিরে, গঙ্গা ঘাটের সেই সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশ, কিছুক্ষণ বসলাম গতকাল, আর আমার প্রিয় জায়গায় ঘুরে এলাম। পূজো এসে গেছে সেটা উত্তর কলকাতায় গেলে বোঝা যাচ্ছে, পূজোর যে এসেন্সটা সেটা ফিল করলাম, সব মিলিয়ে একটা সুন্দর সময় কাটালাম। আজকে আমার প্রিয় কে কে স্যারের শুভ জন্মদিন, তোমাদের পছন্দের একটা গান শুনিয়ে দিও কে কে স্যারের, নিজেদের যত্ন নিও, সাবধানে বাড়ি ফিরো, রাত 3টে পর্যন্ত আছি। হ্যাঁ, আমরা নিশ্চয়ই সেটা চেষ্টা করব, তোমায় একটা সুন্দর তোমার রিকোয়েস্ট অনুযায়ী একটা গান নিশ্চয়ই শোনাবো। আর আপাতত তোমাদের জন্য একটা খুব সুন্দর গান রইল, শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। 9903653992 এই নম্বরে অনির্বাণ এবং শ্রেয়ার সাথে।

বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: দেখতে দেখতে আমরা দুটো ঘন্টা পার করে ফেলেছি। 107 এফএম রেনবোতে চুপ কথায় তুমি রয়েছ আমাদের সঙ্গে, আমি আরজে শ্রেয়া এবং আরজে অনির্বাণ। তোমাদের গল্প শুনতে শুনতে, গল্প করতে করতে এমন করেই সময়গুলো পেরিয়ে যায়। এবং প্রথমে যেটা মনে হয় 3 ঘন্টা, ছিল না 3 মিনিটের সমান মনে হয় মাঝে মাঝে একটা সময়ের পর, এটাই মনে হয় এমা শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি।
1: ঠিক
0: ঠিক সেরকমই আমাদের কাছে প্রচুর মেসেজ রয়েছে, আমরা পড়বো অবশ্যই সেগুলো। 9903652992 এই নম্বরে তোমাদের মেসেজ এক এক করে পড়ে ফেলি।
1: পড়ে ফেলো, শুনি।
0: চাকরির সূত্রে অনেক সময় বাইরে বাইরে থাকতে হয়, তাই যখন বাড়ি ফিরি তখন বাড়ির এক চেনা গন্ধ আমাকে ভীষণ কাছে টানে, ঠিক যেমন আমাদের পছন্দের মানুষের গন্ধ সবসময় আমাদের নাকের সামনে ঘুরে বেড়ায়। হয়তো পছন্দের গন্ধ ভালো লাগার ইঙ্গিত দেয়, আর অপছন্দের গন্ধ বয়ে আনে এক ধরনের নেগেটিভ এনার্জি। হয়তো সিগারেটের গন্ধটাও, আচ্ছা সেটাও হয়তো ভালো লাগে, নিছক অভ্যাসের জন্য নয়, ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকার জন্য, কারণ কিছু গন্ধ নাকে লাগে না, স্মৃতিতে মিশে যায়। নীলাভ্র এটা লিখেছে, শুধু আমি একটা জিনিস মেনশন করব, আমরা অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী কলকাতা, আমরা কোনোভাবেই কোনো নেশাজাত দ্রব্যকে সাপোর্ট করি না, তাই কারণ আমরা চাই না এমন কোনো বিষয় তোমার আসক্তি তৈরি হোক যেটা তোমায় শেষ করে দেয়। আমরা নীলাভ্রর মেসেজটা পড়লাম এবং সেখানে কাছের মানুষের গন্ধ, এটা কিন্তু সত্যি কোনো পারফিউম বা
1: কোনো অ্যারোমাটিক
0: একদমই কিছুই রিপ্লেস করতে পারে না, এবং আমরা সেটা অদ্ভুতভাবে বুঝে যাই যে আমাদের সেই কাছের মানুষটি বোধহয় আসছে একটা অদ্ভুত গন্ধ। যেমন আমাদের পরিবারের মানুষদের ক্ষেত্রে হয়তো আমরা ঘুমোচ্ছি, একটা হাত অজান্তেই তোমার মাথার কাছে এলো, বা একবার তোমার গায়ের চাদরটা ঠিক করে দিল,
1: ঠিক
0: আমরা কিন্তু বুঝে যাই যেটা ঠিক কোন মানুষ, ঘরের একাধিক মানুষের মধ্যে বা কোনো একটি মানুষের মধ্যে কোন মানুষটির কাজ।
1: একদমই তাই, মানে এই ধরনের মার্কারগুলো সত্যি আমাদের কাছে থাকে, এবং এগুলো এক একটা মানে ইমোশনাল আইডেন্টিফায়ার যেগুলোতে আমরা অ্যাটাচ করতে পারি আমাদের ইমোশনগুলোকে। খুব সুন্দর লাগলো এই মেসেজটা পেয়ে।
0: ক্লাস 10 থেকে আর আজ পর্যন্ত চুপ কথা শুনতে শুনতে এমএসসি সেকেন্ড ইয়ার চলছে, সময় সত্যি নিজের মতো করে গল্প লিখে যায়।
1: বাহ বাহ,
0: তুমি তোমার নামটা লেখনি, নামটা লিখলে আমরা অবশ্যই তোমার নামটাও বলবো, যে ক্লাস 10 থেকে মাস্টার্স এর সেকেন্ড ইয়ারে চলে এসেছে চুপ কথা শুনতে শুনতে।
1: সত্যি কি দারুণ, মানে এই জায়গাগুলো যখন মানে এটা তোমরাও মানে আজকে মানে শেয়ার করছি, এটা আমার জায়গায় অন্যান্য দিন যারা বসে থাকে তাদেরও মনের কথা শেয়ার করছি, মানে সত্যি যখন এই লং অ্যাটাচমেন্টসগুলোর কথা বা নতুন শুরু হওয়া একটা অ্যাটাচমেন্ট মুগ্ধতা নিয়ে এই কথাগুলো যখন জানাও, তখন আমরা যারা এই হটসিটটায় বসে থাকি, মানে এত সুন্দর লাগে, এত অ্যাকমপ্লিশড ফিল হয় জীবনে, যে সেটাও একটা খুব অদ্ভুত সুন্দর অনুভূতি।
0: এই এত এত সুন্দর অনুভূতির ভিড়ে আরও একটা অনুভূতি এবার যোগ হবে। বিশ্বনাথ কুণ্ডু সিলিকন ভ্যালি থেকে বলছে, অনির্বাণ ও শ্রেয়া, তোমরা ঠিক যেমন করে কোনো শ্রোতার লেখা পড়েই তার নাম লোকেশন বলে দিতে পারো, আমরাও কিন্তু কোনো আর্যের গলার আওয়াজ শুনে তার নাম বলে দেওয়ার অভ্যাস আছে, আমারও কিন্তু। আচ্ছা
1: থ্যাংক ইউ,
0: থ্যাংক ইউ। ঠিক যেমন বাসুদা, দেবদা, অরিজিৎ দা, দীপ, অনির্বাণ, শ্রেয়া, বিহু, অপরূপা, মেহুল, মেহুদের সাথে অনেকদিন দেখা হয়নি, মহুলের সাথে অনেকদিন দেখা হয়নি, অভিপ্সা, ইন্দ্রাণী, সৌমিক, সুনন্দা, দেবারতী, মৌমিতা, সবার গলার আওয়াজ শুনেই নাম বলে দিতে পারি।
1: বাহ,
0: দুর্ভাগ্যবশত, আচ্ছা কারোর কারোর গলার আওয়াজ অনেক সময় গুলিয়ে যায়, বাট যাদের দুজনের গলার আওয়াজ গুলায় এটা এগ্রি করতে পারলাম না, এটা খুব অসম্ভব।
1: নামটা দেখলাম,
0: আচ্ছা ভালো করে শুনে মনে রাখার চেষ্টা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের কাছে এখন আরও অনেক মেসেজ রয়েছে, তবে তোমাদেরকে ওই যে একটা কাজ যেটা আমি করি চুপ কথা এসে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিই, তো এখন রাত 2:09 হয়ে গিয়েছে। যারা যারা একদম শুরু থেকে ছিলে কিন্তু তাদের মেসেজ পড়া হয়নি, তার টুক করে একটা অ্যাটেন্ডেন্স দাও তো, তাদের মেসেজগুলো পড়ে ফেলি। হাই, আমি চুপ কথার একজন সাইলেন্ট লিসনার, ওকে? প্রায় 2023 সাল থেকে স্যাটারডে সানডে নিয়ম করে আপনাদের শুনি। এতদিনে কখনো মেসেজ করা হয়নি, তখন স্মার্টফোন ছিল না, তাই এতদিন শুধু নীরবে শুনে গেছি। এখন যখন মেসেজ করার সুযোগ হয়েছে, ভাবলাম আজ প্রথমবার নিজের উপস্থিতিটা জানাই। এত বছর ধরে চুপ কথা আমার উইকেন্ডের একটা ছোট্ট কিন্তু খুব ভালো স্পেশাল অংশ হয়ে গেছে। আমাদের কথা, আপনাদের আলোচনা, সব কিছুর সঙ্গে কখন যে এতটা অভ্যস্ত হয়ে গেছি সেটা হয়তো আপনারাও জানেন না। আমি শ্রেয়সী, বিরাটি থেকে এতদিনে সাইলেন্ট লিসনারকে হয়তো আপনারা চেনেন না, কিন্তু আজ প্রথমবার মেসেজ করে বলতে চাই, 2023 থেকে আজ পর্যন্ত আপনাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও এভাবেই শুনতে চাই। অনেক অনেক ভালোবাসা পুরো চুপ কথার টিমকে। থ্যাংক ইউ শ্রেয়সী।
1: থ্যাংক ইউ ভেরি মাচ। মানে তুমি যে এইভাবে এত সুন্দরভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকো, চুপ করে হলো চুপ কথার সঙ্গে জুড়ে থাকো, এবং আজকে একটা অবকাশ পেয়েই আমাদেরকে জানালে, এবং মানে কি জানো তো, আমরা মানে এই ধরনের অবকাশ পেয়ে যখন প্রথম যে জিনিসটা প্রথম যাকে জানাই, আমাদের সেই জায়গায় প্রায়োরিটিটা খুব সুন্দরভাবে বোঝা যায়। তোমার কাছে চুপ কথার প্রায়োরিটিটা যে কতটা, যে তুমি আজকে জানানোর অবকাশ পেয়েই এতটা কথা লিখে জানালে, সেটাতে আমরা দিব্য বুঝতে পারছি, এবং এতেও আমাদের খুব ভালো লাগছে। তুমি খুব ভালো থাকো, খুব সুন্দর কাটুক তোমার জীবন।
0: মৌরিবেল বাজার থেকে রেণুকা মুখার্জি এবং সুরজিৎ মুখার্জি, তারা দুজন আমাদের সঙ্গে আছেন,
1: ধন্যবাদ,
0: শুনছেন, শুধু এটুকুই জানিয়েছেন। এবং ওনারা কিন্তু রেগুলার এরকম অ্যাটেন্ডেন্স দেন, ওই যে আমি যেই বললাম সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। না, কোনো মেসেজ তো আশা করছি তোমাদের মিস হয়ে যায়নি। না, হয়নি। আচ্ছা, আবার প্রেজেন্ট দিদি আসছে, আমি পড়বো তোমাদের মেসেজগুলো। শুভরাত্রি।
1: এটা বেশ মজা।
0: আচ্ছা, একটা নাম দিয়েছে অনির্বাণ তোমায়, চকো বয়।
1: ও না, ওটা পুরনো নাম, অ্যান্ডি মিত্র তো।
0: অ্যান্ডি হবে, হ্যাঁ, আর কে নাম দেবে?
1: হ্যাঁ, অ্যান্ডি, এই নামে আমাকে পুরনো দিন থেকেই ডাকে।
0: চকোবয়, অনির্বাণ, শান্ত, মিষ্টি, শ্রেয়া, কেমন আছো? আমি তোমাদেরকে শুনছি, জানো আমার শরীরটা ভালো নেই, পুরী থেকে ঘুরে আসলাম। আচ্ছা, কাল থেকে জ্বর হয়েছে। তুমি প্লিজ দেখো জ্বর কেমন, কি ওঠানামা করছে, সেই অনুযায়ী মেডিসিন নাও, ডক্টর দেখাও, এটা করো। আর তুমি কি ওই রথ উপলক্ষে, যদিও রথ অনেকদিন হয়ে গেছে, দীঘায় গিয়েছো? না, সরি, পুরীতে গিয়েছিলাম। পুরীতে গিয়ে গজা এনেছো আমাদের জন্য?
1: নিশ্চয়ই এনেছে। তবে হ্যাঁ অ্যান্ডি, নিজের শরীরের খুব যত্ন নাও, শরীরটাকে একদম চাঙ্গা রাখতে হবে, অ্যান্ড তারপর আমাদের এই লাভলি লাভলি মেসেজগুলো, এগুলো আমাদেরকে খুব পজিটিভ এনার্জি দেয়, সেগুলো তো পাঠাতেই হবে, তবে শরীরটা কিন্তু খুব খুব জরুরি।
0: আচ্ছা, আমাদেরকে টালিগঞ্জ থেকে হেমল মান্ডি, আমাদের বহুদিনের লিসনার হেমল, একটা প্রশ্ন করেছে, আমার মনে হয় তুমি বোধহয় এর আগেও প্রশ্নটা করেছিলে। হাই শ্রেয়াদি, অনির্বাণদা, ভালো আছো তো? তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, ব্লাইন্ডরা কি আরজে হতে পারবে, এটাও জানতে চাইছে।
1: এই ব্যাপারে আকাশবাণীর নিজস্ব কিছু পলিসি আছে নিশ্চয়ই, সেটা তুমি আমাদেরকে, আমাদের যে মানে আমাদের যে পেজ আছে, ফেসবুক পেজ আছে, সেখানে যখন যখন রিক্রুটমেন্টের যে পলিসিগুলো বেরোয়, রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তিগুলো বেরোয়, সেখানে তুমি চোখ রাখতে পারো। সেখানে যদি এই ধরনের কোনো সমস্যার জন্য অ্যাপ্লিকেশন করা যাবে না এই ধরনের কথা লেখা থাকে, সেটাও তুমি বুঝতে পারবে, এবং যদি দেখা যায় যে অন্য কোনো নিয়মাবলী রয়েছে সেগুলোও তুমি বুঝতে পারবে। তবে টেকনিক্যালি কিন্তু এই ধরনের কারণের জন্য

0: এই শ্রবণ মাধ্যমে সমস্যা হওয়ার সেই ধরনের খুব একটা কোনো জায়গা নেই।
1: ডিয়ার চুপ কথা, আমি আনুষ্কা। জানো তো, আজ আমি একটা ভূতের বই দেখেছি। আচ্ছা, তোমরা ভূতে বিশ্বাস করো? আমার জানো তো এইগুলোতে বেশ ইন্টারেস্ট। আমি প্যারালাল ওয়ার্ল্ড নিয়ে অনেক রিসার্চ এবং স্টাডি করি। আমার মা আমার এইগুলো পছন্দ করে না এবং বকাও দিয়েছে। আমি ভয় পাই না এগুলোতে, কারণ আমি মানি যে যত যত এই বিষয়ে কেউ নলেজ রাখবে তত তত তোমাদের ভয় কাটবে। ওকে, প্রশ্নটার উত্তর দাও।
0: না, ওটা সত্যি খুব ঠিক কথা বলেছে। মানে
1: না, ভূতে বিশ্বাস করো কিনা জিজ্ঞাসা করেছে।
0: ভূত না, আমি আমি বিশ্বাস করি না। মানে আমি আমি এই ব্যাপারে খুব আমার ব্যক্তিগত, তবে রেডিওতে বসে সত্যি ওইভাবে আমার ব্যক্তিগত মতকে আমি কখনোই চাপিয়ে দিতে পারি না। জগতে বহু কিছু ঘটে যার সব কিছুর ব্যাখ্যা, সব কিছুর বিশ্বাস অবিশ্বাস সব কিছু আমার উপরে নির্ভরশীল নয়। তো এই প্রশ্নের সত্যি এইভাবে সরাসরি জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে করি না, কিন্তু হ্যাঁ, যে জিনিসগুলো নিয়ে তুমি প্রশ্ন করতে চাও বা মানে যেটা মানে তোমার এই মেসেজের এই কথাটাই আমার সত্যিই খুব ভালো লাগলো, যে সব কিছু নিয়ে জানাটা খুব জরুরি, সেটা নিয়ে পড়াশুনো করাটা খুব জরুরি। তবে হ্যাঁ, কোনো কিছু নিয়ে অবসেসড হয়ে যেও না। আমাদের মা বাবারা হয়তো সেটাই ভয় পান যে এই অবসেশনটা চলে আসলে সেটা খুব খারাপ। তো সেটাকে একটু লজিক্যালি বোঝানোর চেষ্টা করো যে কোনো কিছু নিয়ে পড়াশুনো করা বা জানাটা মানে এটা নয় যে অবসেসডভাবে সেটার পেছনেই পড়ে থাকা বা সেটার দ্বারা নিজেকে চালিত করা।
1: হাই, চুপ কথা, আমি সৌম্যদীপ্ত বারাসাত থেকে। জানো তো, 10 দিন আগে আমার প্রিয় কুকুর জন আমায় ছেড়ে চলে গেছে। ওকে নিয়ে অনেক কিছু আছে ভাবছি ভাবছি নতুন একজনকে আনবো। তোমাদের কি মনে হয়? তোমরা খুব ভালো থেকো। না, এটা খুব ভালো ভাবনা। যে চলে গিয়েছে তার জন্য কষ্ট হবে, এটা খুব স্বাভাবিক, সেটা তো থাকবেই। কারণ যারা আমাদের খুব কাছের হয় তারা ফিজিক্যালি আমাদের কাছে না থাকলেও তাদের এক্সিস্টেন্স আমাদের মনে তো থাকেই। আর তুমি যে ডিসিশনটা নিয়েছো, ও হয়তো তোমার খুব কাছের কোনো একজন ছিল তোমার জীবনে, তাই তুমি এরকম আবারও একটি মানুষকে বা আবারও একটি প্রাণীকে সেই জায়গা যখন দিতে চাইছো, নিশ্চিন্তে দাও।
0: একদম। তবে হ্যাঁ, কোনো কিছু রিপ্লেসমেন্ট হিসেবে এনো না, জাস্ট মানে এইটুকু বলার যে সেই অভাবটা যদি থাকে সেই অভাবটাকে ফেস করো এবং ধীরে ধীরে সেই অভাবটাকে কমানোর চেষ্টা করো বা কাটানোর চেষ্টা করো। তারপর মানে বা তার সঙ্গে সঙ্গেও নিতে পারো, কিন্তু সেই অভাবটাকে রিপ্লেসমেন্ট হিসেবে নিও না, তাহলে কিন্তু একটা সময় গিয়ে দেখবে যে তুমি ইন্টারেস্ট হারিয়ে ফেলছো।
1: এক্স্যাক্টলি, এবং এটা আমরা ব্যক্তিগত জীবনেও করে ফেলি। অনেক মানুষ এটা করে নিজের জীবনে। কোনো আমরা নর্মালি এটা দেখে থাকি যে সদ্য ব্রেকআপ হওয়ার পর মানুষ চায় সেই গ্যাপটাকে ফিল করতে,
0: ঠিক,
1: এবং সেটা করতে গিয়ে মানুষ খুব বড় ভুল করে। অনির্বাণ এত ইম্পর্টেন্ট একটা কথা বললো, যার জন্যই আমার মনে হলো যে এইটা বলা খুব দরকার। আচ্ছা, অভিজিৎ, অভিজিৎ বেহালা থেকে লিখছো, তুমি প্লিজ তোমার মেসেজটা একটু রিরাইট করবে, কারণ ইংরাজি অক্ষরে বাংলা লেখা কিছু কিছু ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। তুমি যদি আরেকবার একটু রিরাইট করো প্লিজ,
0: মানে একটু বুঝতে সেন্টেন্স ফ্রেমিং গুলো এবং শব্দগুলো বুঝতে অসুবিধা হচ্ছে।
1: আচ্ছা, চুপ কথার এক বন্ধু বলল যে গলা শুনে সবার কথা বলে দিতে পারে। আমি আকাশ লিখছি বেহালা থেকে, সবার নাম বললো, আমি নোটিস করলাম দুজনের নাম বলেনি। আচ্ছা, না এরকম ব্যাপার নয়,
0: এরকম নয়,
1: এরকম ব্যাপার একদমই নয়। জাস্ট তিনি হয়তো কোনো কারণে মিস করে গিয়েছেন,
0: হয়তো কোনো কারণে, মানে এটা সম্ভবই না একটা মেসেজের মধ্যে।
1: এক্স্যাক্টলি, একটা মানুষ সববার,
0: তবে ও যে সেটা নোটিস করে আবার ইয়ে বলেছে সেটাও খুব একটা সুন্দর ভালোবাসার জায়গা। এই ভালোবাসাগুলোতেই আমরা পুষ্ট হতে হতে এগিয়ে চলি আর কি।
1: এবং একটা ব্যাপার, ধরো তুমি যে দুজনের নাম বলেছো, আরো একজন আরো অন্য দুজনের কথা বলবে, তাহলে কি এটা হতে পারে যে তার আবার তাদের নাম মনে ছিল না? তাই জন্যই আমি আর তাদের নাম আলাদা করে বলছি না, কারণ আমরা জানি তোমরা আমাদের সকলকেই খুব ভালোবাসো।
0: ঠিক।
1: আর কারোর কারোর ব্যক্তিগত পছন্দ অবশ্যই আছে, সেটাও
0: ইকুয়ালি। কিন্তু আমাকে যার ব্যক্তিগত পছন্দ জানাবে
1: প্লিজ, একটু জানিও প্লিজ। আচ্ছা, একজন বলছে, সরি চুপ কথা, আমার সরি চুপ কথা, আমার নাম সজল বাড়ি। আচ্ছা, তোমার মেসেজটাও আমার একটুখানি পড়তে অসুবিধা হচ্ছে, তো তুমি একটু চেষ্টা করো ঠিকঠাক করে মেসেজটা লিখে পাঠাতে। শব্দগুলো একটু ঠিকঠাক করে লিখতে। প্রিয় মিষ্টি সখী শ্রেয়া, ভালো বন্ধু অনির্বাণ, খুব ভালো লাগছে তোমাদের শুনতে। তোমাদের ভালোবাসায় তোমাদের ডোরা ভালো আছে, খুব সুন্দর গানও শোনাচ্ছ। জানো তো, কিছুদিন আগে 4-5টা কুকুরের আক্রমণে আমি রাস্তায় পড়ে গেছি। ঠাকুরের অসীম কৃপায় ওরা কামড়াতে বা আঁচড়াতে পারেনি, আমার ওড়না ধরে টানছিল, সেটা খুলে ওদের মুখে ছুঁড়ে ফেলেছি। রাস্তায় পড়ে গিয়ে অল্প চোট পেয়েছি, যাই হোক এখন ভালো আছি। তোমরা খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, খুব সাবধান। এই বিষয়গুলো আমরা না, আমাদের প্রচুর মানুষ আছে আমাদের চেনা আশেপাশে যাদের পেট আছে,
0: ঠিক?
1: এবার তারা কি করে, তারা যেহেতু অভ্যস্ত, তারা ভাবে যে রাস্তার যে কোনো প্রাণী, যে কোনো, সকলে তো আর পেট নয়, হয়তো আমরা রাস্তাতেও অনেক কুকুর দেখতে পাই, তাদেরকে না আদর করতে যায়, খুব ভালোবেসেই হয়তো সেটা করতে যায়। কিন্তু অনেক সময় তারা বুঝতে পারে না যে কোনো একটাভাবে, কোনো কারণে তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, কখনো, অবশ্যই সব সময় নয়। তো ডোরার এই কথাটা শুনে আমার মনে হলো যে এইটা একটু সাবধান দেখো, খেয়াল রেখো, কারণ প্রাণীরা, হ্যাঁ অবলা ঠিকই, তারা, আমরা বলেই থাকি কথাটা যে হ্যাঁ একটা মানুষের থেকে একটা প্রাণী অনেক ক্ষেত্রে অনেক নিষ্পাপ, এটা ঠিকই, কিন্তু এই জিনিসটাও একটু খেয়াল রেখো তোমরা।
0: হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে এটাই, যে কারোর প্রতি ক্রুয়েল হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারোর প্রতি নিষ্ঠুর হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু নিজের ব্যক্তিগত কিছু সাবধানতার মাপকাঠি যদি থাকে সেটাকে যথেষ্ট পরিমাণে মান্যতা দেওয়াটা খুব জরুরি। এবং বাকিটা যেটা শ্রেয়া বলল যে হ্যাঁ, যারা পেট বা যারা স্ট্রে ডগস তাদের মধ্যে কিছু স্বভাবগত পরিবর্তন বা পার্থক্য অবশ্যই থাকে, সেই জায়গায় তুমি নিজেকে কতটা সেফগার্ড করবে, নিজেকে কিভাবে সেফগার্ড করবে। কেউ যেমন খুব সাবলীল উভয় ক্ষেত্রেই, আবার কেউ এক ক্ষেত্রে সাবলীল অন্য ক্ষেত্রে নয়, আবার কেউ কোনো ক্ষেত্রেই সাবলীল নয়। তো সেই জায়গায় নিজের মানসিক বা নিজের যে বাউন্ডারিজটা আছে সেটাকে তুমি যথেষ্ট চেষ্টা করবে মেনটেন করতে, সাবধানতার সঙ্গে মেনটেন করতে চেষ্টা করবে। অ্যান্ড হ্যাঁ, ক্রুয়েলিটি বদল, মানে ক্রুয়েলিটিকে বাদ দিয়ে সেটাকে মেনটেন করাটা খুব জরুরি।
1: আর একটা কথা ডোরা, আশা করছি তুমি নিশ্চয়ই
0: নিজের চিকিৎসা, হ্যাঁ ডাক্তার দেখিয়েছো, প্লিজ সেটা করো। প্রয়োজনীয় কিছু ভ্যাকসিনস দরকার হলে সেগুলো নিও, এগুলো কিন্তু খুব জরুরি।
1: হাই চুপ কথা, আমি আমিশা ফ্রম বেহালা চৌরাস্তা, আমার প্রিয় দাদা ভাই ও দিদি ভাই। একটু আগে আমি আর আমার ভাই একটা বেঙ্গলি হরর মুভি দেখছিলাম। আমার বাড়িতে আমরা 5 জন থাকি, মা বাবা আমি ভাই আর ঠাম্মি। আমার বাড়ির সবার জ্বর কাশি হয়েছে, বাট আমি আর মা ভালো আছি। আমি চুপ কথার ডেইলি লিসনার, আমি ক্লাস 10 পড়ি, ম্যাথ প্র্যাকটিস করতে করতে তোমাদের শুনছি। মানডে আমার একটা ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সাম আছে। যাই হোক, গুড নাইট, তোমাদের জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা রইল। থ্যাংক ইউ আমিশা। আচ্ছা, একটা ভয়ের, এই ভূতের কথা হচ্ছিল তাই জন্যই ও হয়তো এটা অ্যাড করলো। আর সাবধানে থেকো, বাড়ির বাকি সকলের যখন সর্দি কাশি হয়েছে একটু সেটার জন্য যে যে প্রোটেকশন দরকার সেটা নিও, সাবধানে থেকো একদম। আচ্ছা, আমার একজনের কথা একটু বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে ঠাম্মি কথাটা শুনলাম। আমাদের ভীষণ প্রিয় একজন দিদা, দিদার নাম হচ্ছে জবা। তুমি কোথায় সেটা একটু বলো তো, তুমি আমাদের কিছু লিখছো না কেন, তোমার মেসেজ পাচ্ছি না কেন,
0: ঠিক?
1: আর কাকলি আন্টি, তোমারও মেসেজ আগের দিনও পাইনি, কি করছো জানি না। এবং আমাদের ভীষণ প্রিয় শ্রদ্ধা, তোমার ডান্স প্র্যাকটিস কেমন চলছে?
0: তিনজনের কথা কিন্তু শ্রেয়া মেনশন করে দিল, সেই তিনজনের মেসেজের অপেক্ষায় কিন্তু চুপ কথা টিম রয়েছে, সেই মেসেজগুলো তাড়াতাড়ি আসলে খুব ভালো লাগবে। আপাতত ফিরছি একটা গানের পর, রয়েছি শ্রেয়া অ্যান্ড অনির্বাণ তোমার সঙ্গে চুপ কথা নিয়ে।

ঘড়িতে এখন বাজে 2:28। শ্রেয়া এবং অনির্বাণের সঙ্গে চলছে চুপ কথা। আমরা প্রায় একটা মানে 2.5 ঘন্টার সময় পার করে এসেছি, অ্যান্ড আমরা আর 8 ঘন্টার মতো সময় রয়েছি একসঙ্গে। জানো চুপ কথা, আগামীকাল আমাদের রিইউনিয়ন। আমি জয় আর বন্ধু সুমন, আমি আকাশ লিখছি বেহালা থেকে। কত বছর পর আমাদের একটা রিইউনিয়ন হবে, আমরা খুব এক্সাইটেড। সত্যি এই ফিলিংসটা না, এইটা খুব সুন্দর, মানে এটা এতটা সুন্দর যে মানে একটা পুরনো ফেলে আসা ফিলিংসকে আমরা যারা একসঙ্গে অনেক বন্ধুরা মিলে বড় হয়েছি, তারপরে হঠাৎ করে যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেইটা যখন আবার

কোনো সময়ে কোনো রকম কোনো একটা একটা উপলক্ষ তৈরি হয় যেখানটায় আমরা গিয়ে আমার একসঙ্গে দেখা করতে পারবো, তখন সত্যি একসঙ্গে হাত ধরাধরি করে সেই পুরনো সময়গুলো ফিরে আসে, হাত ধরাধরি করে সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, যেখানে আমাদের ভালো লাগে একসঙ্গে থাকতে, ভালো লাগে একসঙ্গে গল্প করতে। সেই অনুষঙ্গগুলো ফিরে আসাটা সত্যি মনে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি সৃষ্টি করে। খুব ভালো হোক তোমাদের কালকের রিউনিয়ন, খুব ভালো এবং খুব সুন্দরভাবে কাটাও তোমাদের রিউনিয়ন। অ্যান্ড একটা জিনিস, সময় পাল্টে গেলে তোমাদের প্রায়োরিটিগুলো কিছুটা হলেও বদলায়, সেটা খুব বাস্তবভাবেই বদলায়। তবে কালকে যে সময়টুকু রিউনিয়ন করবে, সেই সময়ে যেন তোমাদের প্রত্যেকের প্রায়োরিটিটা তোমরা কয়েকজনই হও, এটা মেনটেন করার একটু চেষ্টা করো, তাহলে খুব ভালো লাগবে। ফিরছি ঠিক 5 মিনিট পর আবার অনির্বাণ এন্ড শ্রেয়া নিয়ে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: দেখতে দেখতে 2 ঘন্টা তো পেরিয়ে গিয়েছে, আর আমাদের হাতে খুব বেশি হলে বড় জোর 15 মিনিট সময় আছে।
1: ঠিক,
0: আর তার মধ্যে আমরা অবশ্যই তোমাদের মেসেজগুলো পড়ে ফেলার চেষ্টা করব। 107 FM রেনবোতে চুপ কথায় তুমি রয়েছ অনির্বাণ এবং শ্রেয়ার সাথে। হাই, আমি পল্লবী, হাওড়া থেকে বলছি। জানো, আমি আজ খুব ভালো আছি কিন্তু মনটা ভালো নেই। তোমাদের শুনতে ভালো লাগছে, প্লিজ কিছু খেয়ে নেবে। ওকে, আসলে অনেক সময় আমাদের এরকম দোলাচল হয়।
1: হ্যাঁ, মানে কিছু কারণ ছাড়াই আমাদের মনটা খারাপ হয়ে যায়।
0: মানে কিছুটা বিষয় নিয়ে আনন্দে আছি, আবার কিছুটা বিষয় নিয়ে খারাপ লাগা রয়েছে।
1: ঠিক
0: এরকম হয়, যেমন করে পল্লবী বলল। হাই, আমার নাম সজল বাড়ি। আচ্ছা, তোমার মেসেজটা বোধহয় একবার পড়লাম, তোমার নাম বললাম একবার। দাদাভাই ও দিদিভাই, এখনও চুপ কথা শুনছি আর খুব খুব খুব ভালো লাগছে বলেই জেগে আছি। আমি যে কাজ করি সেটা দিনেও করা যায়, শুধু চুপ কথা শুনবো বলে সেই কাজটা রাতে করি। আর একটা মেসেজ করলাম হয়তো, আচ্ছা না, এমন নয়, তোমার আগের মেসেজ গ্রহণযোগ্যতা পাইনি বলে তোমার এটা মেসেজটা পড়লাম, এরকম কোনো ব্যাপার নয়। নবকুমার দাস পাঁচলা থেকে লিখেছে। আমি জানি না, তুমি যতদূর মনে হয়, আমি যদি খুব ভুল না হই, তুমি বোধহয় আমাদেরকে এর আগে একবার শেয়ার করেছিলে তুমি টেলারিংয়ের কাজ করো, কি তুমি কি, আমি ভুল হতে পারি সম্পূর্ণ, এবং তুমি ইচ্ছে করে রাত্রেবেলা বসে বসে

0: অনেকক্ষণ সেলাই করতে পারো, যাতে বেশি বেশি কাজ নাও তুমি কিসে বা তুমি অন্য কেউ হতে পারো। তবে আমাদের এরকম বন্ধু আছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা।
1: और श्रेया उसको भूलता नहीं
0: है। একদম ঠিক ঠিক। ডিয়ার চুক্কদা, কেমন আছো? আর যে দাদা ও দিদি ভাইরা, এক বছর পর মেসেজ করলাম। আমার নাম কুহু ও ফারহিনা, তোমাদের খুব মনে পড়ছিল। আচ্ছা, তোমরা কি সেই দুই বোন?
1: হ্যাঁ,
0: দুই বোন অনেকেই আছে
1: না,
0: এটাও কি সেই দুই বোন?
1: অনেকদিন পর ওরা মেসেজ করলো।
0: হাই চুক্কদা, শ্রেয়া ম্যাম, অনির্বাণ স্যার, স্যারকে জানালাম উৎসবের, আচ্ছা দুজনকেই জানালো উৎসবের শুভেচ্ছা। মনের ভেতর বিশেষ কিছু এই মুহূর্তে নেই, তবে বিগত কিছু দিন হলো 107 FM রেইনবো শুনতে বেশ ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। আমাদেরকে ওকে আমাদেরকে বেশ রিল্যাক্স হয়ে শোনার চেষ্টা করছে রিন্টু নিউমালিপুর থেকে।
1: থ্যাংক ইউ।
0: আমাদের কাছে আরও বেশ কিছু মেসেজ রয়েছে, আমরা পড়ার চেষ্টা করবো না। একটা জিনিস আবারও বলি, তোমরা একই মেসেজ বারবার প্লিজ পাঠিও না,
1: এবং দু জায়গায়, মানে হোয়াটসঅ্যাপ এবং এসএমএস করে একই মেসেজ দু জায়গায় পাঠিও না,
0: এটা করো না, এটা একটু অসুবিধা হয়ে যায়।
1: এবং বেশ কিছু মেসেজ বেশ লম্বা থাকে, সেটা না দুম করে ওইভাবে বুঝে ওঠা যায় না যে এই মেসেজটাই আমি একটু আগে পড়ে এলাম। এই যেমন এক্ষুনি হতে যাচ্ছিল, একটা মেসেজ আমরা পড়তে শুরু করেও শ্রেয়া থামিয়ে দিল যে না, সেটা আগে পড়া হয়েছে। তাই
0: প্রেজেন্ট দিদি, এটা কে দেখি, সে আমাদের সঙ্গে 12:16 সে প্রথম মেসেজ করেছিল। এই যে দেখেছো তো, অপেক্ষার ফল কি মিষ্টি হয়,
1: ঠিক
0: সেটাই প্রমাণ করলো সুমিত। সোনারপুর থেকে বলছে, অনেক টেনশনে আছি, তোমাদের বলেছিলাম ক্যারিয়ার নিয়ে চিট হওয়ার পর একটা বিজনেস স্টার্ট করেছি, জানি না কেন, আচ্ছা কেন প্রতিটা কাস্টমার ডিলে হতে থাকছে। লাস্ট 2 মাস থেকে প্রতি মাসে অফিসের মেনটেনেন্স অ্যাপ্রক্স 25K যাচ্ছে। টোটালি কনফিউজ, কারণ রিস্কটা অনেক বড়। অ্যাকাউন্ট জিরো করে সব ইনভেস্ট করে ফেলেছি, সত্যি টাইম আর লকের ওপর আমাদের কিচ্ছু করার নেই, কিন্তু ট্রাই করে যাচ্ছি। আর একটা জিনিস মাথায় রেখেছি, বিজনেসটা স্টেবল করতেই হবে, আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। তোমরা সাবধানে বাড়ি ফিরো, সবাই ভালো থেকো।
1: অবশ্যই অবশ্যই, এই যে তোমার একটা ব্যাপার যে ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, পয়েন্ট অফ নো রিটার্ন, এই জায়গাগুলোই এমন কিছু জায়গা যেখান থেকে মানুষকে শিক্ষা দেয় যে সত্যি, এবং দেখবে এই জায়গাটাতেই তোমার এমন একটা মেন্টাল স্ট্রং পয়েন্ট তৈরি হয়ে যাবে যে তুমি সত্যি এখান থেকে সেই সমস্ত বাধাগুলো, যে ওই যে বলে না যে নিজের সঙ্গে যুদ্ধটা জিতে যাওয়া, এই স্ট্রং হোল্ডগুলোই যখন চলে আসে তখনই কিন্তু মানুষ নিজের সঙ্গে যুদ্ধটা জিতে যায়, এবং সেই জায়গার থেকেই তার, যেটা তুমি বলছো যে বিজনেসটাকে ওই স্কেল আপ করা, দেখবে সেই স্কেল আপ করার যে অ্যাকচুয়াল মোটিভেশন এবং যে হার্ডওয়ার্কটা, সেটা এই ধরনের একটা স্ট্রং উইল পাওয়ার থেকেই কিন্তু জেনারেট করবে।
0: হ্যালো চুপকথা, কেমন আছো দাদা ও দিদি? জানো চুপকথা, আজ চুপকথা, আজ আমি একটা জিনিস খুব ভালোভাবে অনুভব করলাম। একটু ভালোবেসে কথা বলা সব মানুষই আপন হয় না। খুব ভালো থেকো দাদা ও দিদি, সাবধানে বাড়ি ফিরো। স্কাই ফ্রম আর্থ। ওকে, হ্যাঁ তোমার কথাটা ডিসএগ্রি করছি না, একটা মানুষের অ্যাপিয়ারেন্স খুব সুন্দর হয়, অনেক মানুষেরই বাহ্যিক অ্যাপিয়ারেন্সটা খুব সুন্দর হয়, আমাদের খুব ভালো লাগে, কিন্তু তার মানে এটা ভেবে নেওয়ার কিছু নেই যে সেই মানুষটা এই অ্যাপিয়ারেন্সটা করছে মানে সে তোমাকে সকল প্রকার সুবিধে দিতে পারে বা সব দিক থেকে তোমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এরকম কিছু নাই হতে পারে। এটাই হয়তো এটাই তার স্বভাব, সেইভাবেই কথা বলে,
1: ঠিক।
0: তাই সেটা
1: নিয়ে সে যদি সেই ক্লিয়ার বাউন্ডারিটাকে মানে সেটাকে এক্সপ্রেস করতে পারে তো ঠিক আছে, সেইটাকেও রেসপেক্ট করাটা উচিত বলেই আমার মনে হয়।
0: এক্স্যাক্টলি। আচ্ছা, রাত 2 থেকে কেন, আচ্ছা এই গানগুলো শুনে খুব ভালো লাগছে বলেই বোধ হয় এইরকম শব্দগুলো ব্যবহার করেছো, খুব ভালো লাগছে তোমার এই গানগুলো, এটা আমাদের জানিয়েছো এবং জিজ্ঞাসা করছে কেন এইসব গান চালাচ্ছো, বাহ এরকম ব্যাপার। আচ্ছা, আমরা এটাই ধরে রইলাম, থ্যাংক ইউ। মাথা যদি না ধরে যায় তাহলে কন্টিনিউ করো। আচ্ছা, আবারও একটা মেসেজ, একটু আচ্ছা চেষ্টা করছি এটা পড়তে, বারবার রিকোয়েস্ট করছিলাম একটু ওয়ার্ড লিমিট রাখতে, প্রায় শেষ সময়।

0: পড়েই ফেলি। আজ শ্রেয়া দি ও অনির্বাণ দা, আশা করি তোমাদের খুব তোমরা খুব ভালো আছো। আমি নাম বলতে চাই না, দেখলেও বলো না। ওকে, আমি পুরনো লিসনার, জানো তো আমার একটা প্রবলেম আছে যার প্রপার ট্রিটমেন্ট আমি এখনও পাচ্ছি না। আমার ডাবল ভিশন হয় পার্শিয়ালি। আচ্ছা, ডক্টর দেখিয়েছিলাম, তিনি বলেছেন যে আমার পার্মানেন্ট ডাবল ভিশন না হলে সার্জারি করবেন না, কিন্তু আমার খুব কষ্ট হয় দূরের লেখা পড়তে বা ফোকাস করতে, আই পাওয়ার খুব কম, কিন্তু ডাবল ভিশন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যদি তোমাদের খুব ভালো আই হসপিটালের নাম জানো তাহলে প্লিজ, বাকিদের বলছি তারাও যদি জেনে থাকো তাহলে আমাকে জানাও। যাই হোক, তোমরা সাবধানে বাড়ি ফিরো, আর আছি বাকি সময়টুকুতে। যে লিখেছো সে নামটা তো লেখনি, তবে তোমার, বুঝতে পারছি তোমার বিষয়টা নিয়ে সত্যি খুবই কষ্ট হচ্ছে বলেই তুমি শেয়ার করেছো
1: এই বিষয়টাতে। হ্যাঁ, মানে এই বিষয়টাতে যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে তুমি ডেফিনেটলি সেকেন্ড ওপিনিয়ন নিতে পারো, এবং তুমি বলেওছো আমরা এখান থেকে তো সেভাবে, আমাদের তো সেই পরিকাঠামো নেই বা সেই অবস্থান নেই তোমাকে বলা যে কোন হাসপাতালে যেতে পারো বা কিছু। যেটা করতে পারো সেটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে এই সেম জিনিসটা জানতে চেয়ে পোস্ট করতে পারো, এবং এছাড়াও গুগল বা ইত্যাদি যে সমস্ত সার্চ ইঞ্জিন রয়েছে সেখানে তুমি সার্চ করে দেখতে পারো তোমার যে সমস্ত অপশনসগুলো রয়েছে সেগুলোতে, তারপরে ফিজিক্যালি নিজে গিয়ে সেগুলোকে সেখান থেকে ওপিনিয়ন্স নিতে পারো। তবে এই বিষয়টা নিয়ে তুমি ভেঙে পড়ো না, কারণ প্রত্যেকটা মানুষের কিছু না কিছু শারীরিক সমস্যা থাকে এবং সেগুলো যথেষ্ট আনবিয়ারেবল অ্যামাউন্টে থাকে, কিন্তু সেটা সত্ত্বেও মানুষ সেই বিষয়টা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি শুধু এটাই বলবো যে তুমি সেই জায়গাটায় মানসিক জোরটা ধরে রাখো এবং একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট বা একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার যে কথাটা তুমি ভাবছো সেটাকে খুব সিরিয়াসলি পারসিউ করার চেষ্টা করো।
0: প্রায় শেষ সময় পৌঁছে গেছি, শুনতে থাকো, ফিরব 9903653922 তে তোমাদের যদি আর কোনো চুপ কথা থাকে তা নিয়ে।

0: ঘড়ির কাঁটা একদম শেষ মুহূর্তে এসে আমাদেরকে বলছে এবার বিদায়ের পালা।
1: Yes, সঙ্গে ছিলাম আমি অনির্বাণ অ্যান্ড শ্রেয়া, অ্যান্ড আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো। তার মধ্যে যেটা সব থেকে সুন্দর লাগলো সেটা হচ্ছে গিয়ে যে আমরা বেশ কিছু মেসেজ পেলাম যেখানটায় মানুষ, মানে আমাদের বন্ধুরা, তারা নিজেদের অবস্থানটাকে অ্যাকসেপ্ট করে নিয়েও সেখান থেকে এগিয়ে চলার জায়গাটাকে আরও বেশি করে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সেইভাবে নিজের মনকে মোটিভেট করে কনসিস্টেন্টলি এগিয়ে যাওয়ার চেষ্টাটা করছে। এটা এই মেন্টালিটি কোথাও গিয়ে একটা সাকসেসকে ডিনোট করে।
0: থ্যাংক ইউ তোমাদের সবাইকে এইভাবে আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আবারও হয়তো কোনো একটা চুপ কথায় আমরা আসব, বা আমাদের অন্যান্য আর্যেরা আসবে। তবে দেখা হবে তোমাদের সঙ্গে, কথা হবে আবারও, আর যেগুলো জানা হলো না সেই সব কিছু জানবো আবারও কোনো একটা চুপ কথায়। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। একটা নতুন সকাল, ভালো হোক সবটুকু।

শুনছিলেন চুপ কথা, সঙ্গে ছিলেন অনির্বাণ আশ্রেয়া। চলে এসেছি আগ খেলিয়ে নিয়ে, আপনাদের বন্ধু ইন্দ্রাণী। ঘড়িতে এখন 3:50 সেকেন্ড। শুরু করছি আজ আপকে লিয়ে এই গান দিয়ে।

শুনছিলাম 1967 ছবি এক রাত। এই ছবির গান গাইছিলেন মুকেশ, লিরিসিস্ট অঞ্জন, কম্পোজার উষা খান্না। এবারে শুনবেন এই গানটি শিল্পী হেমলতা।

শুনছিলাম 1978-এর ছবি মুকদ্দর কা সিকন্দর। এই ছবির গান গাইছিলেন হেমলতা, লিরিসিস্ট রঞ্জন, কম্পোজার কল্যাণজি আনন্দজি। এবারের গান

শুনছিলাম 1982 এর ছবি ডিস্কো ডান্সার। এই ছবির গান গাইছিলেন সুরেশ ওয়াদকর এবং উষা মঙ্গেশকর, লিরিক্স অঞ্জন, কম্পোজার বাপি লাহিড়ি। শুনছেন আপকে লিয়ে, ঘড়িতে এখন 3:14 হয়ে 50 সেকেন্ড। এবারের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম 1976 ছবি দো আনজানে, এই ছবি গান গাইছিলেন লতা মঙ্গেশকর, লিরিসিস্ট রঞ্জন, কম্পোজার কল্যাণজি আনন্দজি। এবারের গানে শবি কুমার এবং কবিতা কৃষ্ণমূর্তি।

শুনছিলাম 1992 এর ছবি শোলা আর শবনম। এই ছবির গান গাইছিলেন শব্বির কুমার এবং কবিতা কৃষ্ণমূর্তি, লিরিসিস্ট রঞ্জন, কম্পোজার বাপি লাহিড়ি। দেখতে দেখতে আপকে লিয়েতে 3:27 হয়ে 5 সেকেন্ড। পরের গানে অনুরাধা পরওয়াল।

ছোট্ট একটা গান শুনছিলাম অনুরাধা পড়োয়ালের কণ্ঠে, বিষ্ণু দেবা ছবির গান, লেসিস্ট রঞ্জন, কম্পোজার রাজেশ রোশন। এবারের গানে কুমার শানু।

শুনছিলাম কুমার শানুর গলায় 1990 ছবি আধিয়া, এই ছবির গান। লিরিসিস্ট রঞ্জন, কম্পোজার বাপি লাহিড়ি। এবারের গানে সুরেশ ওয়াদকর এবং আশা ভোঁসলে।

শুনছিলাম 1985-এর ছবি সংযোগ। এই ছবির গান গাইছিলেন সুরেশ ওয়াদকার এবং আশা ভোঁসলে। লিসিস্ট্রাঞ্জান কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। এবারের গানে কিশোর কুমার।

শুনছিলাম 1981-এর ছবি ইয়ারানা, এই ছবির গান গাইছিলেন কিশোর কুমার, লিরিসিস্ট রঞ্জন, কম্পোজার রাজেশ রোশন। দেখতে দেখতে ঘড়িতে 3:43 হয়ে 50 সেকেন্ড। এবারের গানে আলকা ইয়াগনিক।

শুনছিলাম 1983 ছবি বাবু, গাইছিলেন আলকা ইয়াগনিক, লিরিসিস্ট মজরু, কম্পোজার রাজেশ রোশন, এবারের গানে এ আর রহমান।

শুনছিলাম 1998 ছবি দিল সেরে। গাইছিলেন এ আর রহমান, কম্পোজার এ আর রহমান এবং লিরিসিস্ট গুলজার। আজকের শেষ গান আশা ভোঁসলে এবং অমিত কুমারের কণ্ঠে 1986 ছবি ইলজাম। এই ছবির গান লিরিসিস্ট অঞ্জান, কম্পোজার বাপি লাহিড়ী।

শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। সময় হয়ে গিয়েছে প্রভাতীর, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে। আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী অম্বরীশ দাস, রাগ দেশি টোড়ি।

পণ্ডিত দেবাশিস সরকার, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। এবার শুনবেন সন্তুর বাদন, শিল্পী অখিল রায়, রাগ আহির ভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে শুনছিলেন খেয়াল, শিল্পী অম্বরীশ দাস, রাগ দেশি টোড়ি। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর বাদন, শিল্পী অখিল রায়, রাগ আহির ভৈরব। শিল্পীর সাথে তবলা সঙ্গতে ছিলেন প্রশান্ত দে রায়। ঘড়িতে টিকটিক করে সময় এগিয়ে চলেছে, 4:57 হয়ে 48 সেকেন্ড। এখনো কিছুটা সময় বাকি, আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী আসবে সে সময়টুকুর পরে। আর আমরা এই মুহূর্তটুকু ভরে তুলি সুরমূর্ছনায়।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: চিরন্তনী নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 23 আগস্ট, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর আজকের চিরন্তনীতে আসলে আগামীকালের একজনের জন্য আজকে চিরন্তনী নিবেদন করব। কেন বলবো তো সে কথা একটু একটু করে পুরোটাই বলবো।

তাই তো মাতৃভূমি আহ্বান জানিয়েছিল, আর তাই জন্য একের পর এক প্রাণ তারা আত্মবলিদান দিয়েছিলেন। আজ সেই মানুষগুলোর অবদানেই আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তাঁদের জন্য উৎসর্গীকৃত আজকের প্রজন্ম, তাই তো হওয়া উচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এক বিরাট ইতিহাস। সেখানে বহু মানুষ তাদের সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমের মাধ্যমে নিজ নিজ স্থান অধিকার করেছেন। তাদের মধ্যে অন্যতমা বীণা দাস, বাংলার এক সাহসী বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ, তাঁর কারাবরণ এবং পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড আর সমাজ সেবামূলক জীবন তাকে এক স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। আর 24 আগস্ট অর্থাৎ আগামীকাল, যদিও বছর বদলে যায়, দিন ফিরে ফিরে আসে, তারিখ ফিরে ফিরে আসে, শুধু সালটাই যায় পাল্টে। 24 আগস্ট 1911-র এই দিনে এসেছিলেন বীণা দাস এই পৃথিবীতে। নদিয়ার কৃষ্ণনগরে বেণী মাধব দাস একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক এবং ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত এক ব্যক্তিত্ব। তাঁর কোলে এলেন 24 আগস্ট বীণা দাস। আজকে চিরন্তনী তাঁকে স্মরণ করে আর এভাবেই তাঁর জন্মদিন পালন করে আমরা নিবেদন করছি আজকে চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় এই গানটি, তাই তো মা মানেই তো দেশমাতৃকা, আর তার কোল, তার আশ্রয়, তার সমস্ত দেশবাসীর কাছে এক পরম আশ্রয়। আর সেখানেই সে দেশমাতৃকা যখন পরাধীন থাকে, তখন বাকি সমস্ত কিছু তুচ্ছ হয়ে যায়। আর সেই জন্যেই নিজের নিজের প্রাণ তুচ্ছ করে এগিয়ে এসেছিলেন তার সন্তানেরা। আজ তাই দেশমাতৃকা স্বাধীন, তার আজকের প্রজন্ম স্বাধীন, তাদের সে আত্মবলিদান আমরা ভুলি কি করে? আজ বীণা দাসের কথা বলছি। আসলে আগামীকাল তো সোমবার, চিরন্তনী তো নয়, তাই আজই বরং তার স্মৃতিকথায়, ছোটবেলার কথায়, তার কর্মকাণ্ডে আজ তাকে আমরা স্মরণ করি এবং তার জন্মদিন পালন করি। এইভাবে কেমন? বাবা বেণী মাধব দাস, তার কথা তো বললাম, আর বীণা দাসের দিদি কল্যাণী দাস, ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ও একজন বিপ্লবী। ছোট্ট থেকেই বীণা দেখছে তার বাড়িতে একটা দেশের রাজনৈতিক সচেতনতার পরিবেশ, ব্রিটিশ শাসনের নানান অত্যাচার সম্পর্কে ওই ছোট থেকেই সে নানান কথা শুনেছে। এবং শুধু তাই নয়, বীণা দাসের মা, তিনিও ছিলেন যথেষ্ট সচেতন একজন মানুষ। তিনি নানান রকমের সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত রাখতেন, আরও অনেককে যুক্ত করেছেন।

অনেক ছোট ছোট গল্প, ছোট ছোট ঘটনা আছে, একটু বলার চেষ্টা করি। কিছুই বলা হবে না, সবটা তো নয়ই, এত বড় একটা জীবন, তা কি কখনো এইটুকুনি সময় ধরা যায়? যাই হোক, কলকাতায় যখন পড়াশুনো করছেন বিনা, তখন ছাত্রছাত্রীদের সঙ্গে নানান রকম দেশপ্রেমমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যান, ছাত্রী সংঘের সঙ্গে যুক্ত হন। এই সংগঠনটি নারী শিক্ষার্থী আর তরুণীদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1928-এর ওই সাইমন কমিশন বিরোধী আন্দোলন তার রাজনৈতিক চেতনার বিকাশে বিশেষ প্রভাব ফেলে। তার আত্মজীবনী শৃঙ্খল ঝঙ্কার, যার কথা একটু পরে বলছি। তিনি ছাত্রজীবনে বিভিন্ন অভিজ্ঞতা এবং কী করে, মানে কীভাবে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েন, নিজেই তার বিবরণ দিয়েছেন। বীণা দাশের জীবনের সবথেকে আলোচিত ঘটনা ঘটল ফেব্রুয়ারির 1932 সালে। 6 ফেব্রুয়ারি 1932 কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চলাকালীন বীণা দাস একটা সাংঘাতিক কাণ্ড করে ফেললেন। আসলে সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, তো বাংলা তৎকালীন গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন তিনি উপস্থিত। বীণাও সেই অনুষ্ঠানে তার ডিগ্রি গ্রহণ করার অনুষ্ঠানে উপস্থিত। এই অনুষ্ঠানে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের একটা দুঃসাহসিক পদক্ষেপ নিয়ে ফেললেন। সমাবর্তন চলাকালীন বীণা দাস মঞ্চের খুব কাছে চলে গেলেন এবং গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালালেন। গভর্নর অল্পের জন্য বেঁচে যান, মানে তিনি কিছু আন্দাজ করেই মাথা নিচু করে বসে পড়েছিলেন স্টেজের উপর, যার ফলে তিনি বেঁচে যান। কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই তার সমস্ত নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারা ওকে ধরে ফেলে বীণাকে, এবং বীণা গ্রেপ্তার হলেন। গভর্নর তো বেঁচে গেলেন, কিন্তু এই ঘটনার জন্য বীণা শুধু গ্রেপ্তার হলেন না, বিচারের মুখোমুখি হলেন। তাকে 9 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। এই ঘটনাটি সেই সময়কার ভারত এবং বিদেশের সংবাদ মাধ্যমেও একেবারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বীণা দাশের নিজের বক্তব্যে, মানে ও যখন পরে বলেন যে কাজের পিছনে ব্যক্তিগত বিদ্বেষে চেয়েছিল দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা, এটাই ছিল প্রধান। বীণা দাশের বিচার পর্ব এবং কারাজীবনের অভিজ্ঞতা পরবর্তীকালে তার আত্মজীবনীতে আমরা পাই। দীর্ঘ কঠিন অধ্যায় ছিল এই জীবন। বিভিন্ন কারাগারে তাকে থাকতে হয়েছিল আর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দমননীতি সেই সময় তিনি প্রত্যক্ষ করেন। কারাগারে জীবন, সহবন্দীদের সঙ্গে সম্পর্ক, স্বাধীনতার জন্য সংগ্রামরত নারীদের মানসিক দৃঢ়তা, এ সমস্ত কথা উঠে এসেছে সেখানে। 1939 সালে কারাগার থেকে তিনি মুক্তি পেলেন। না, মুক্তির পরও কিন্তু তার সংগ্রাম থেমে যায়নি। কারামুক্তির পরই বীণা জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় হয়ে উঠলেন এবং 1942-এর ভারত ছাড়ো আন্দোলনেও অংশগ্রহণ করলেন। এর ফলে আবারও তাকে গ্রেপ্তার করা হল। 1942 থেকে 1945, এই সময় পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন। এরপরে তিনি বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় 1946 থেকে 1947 পর্যন্ত আর 1947 থেকে 1951 সাল পর্যন্ত বিধানসভার সদস্য ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। স্বাধীনতার পরও তিনি সমাজ ও মানুষের কল্যাণে যুক্ত হন। তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল স্বাধীনতাকে কেবল রাজনৈতিক স্বাধীনতা হিসেবে না দেখে সাধারণ মানুষের জীবন আর সমাজের উন্নতির সঙ্গে যুক্ত করে দেখা। এবং জানেন, এই কথাগুলো বলতে গিয়ে মনে হচ্ছে একজন মানুষ যিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি পরাধীন দেশ থেকে স্বাধীন দেশ হতে দেখেছেন, তিনি একজন স্বাধীন মানুষ, স্বাধীন নাগরিক হিসেবে বাঁচবার সুযোগ পাচ্ছেন। কত বড় প্রাপ্তি, তাই না? আমরা হয়তো ইতিহাসের পাতায় এই মানুষগুলোকে দেখি, তাদের জীবনী পড়ি, কিন্তু তার সেই অনুভব, তার সেই প্রচণ্ড, যাকে আমরা বলি রিয়েলাইজেশন, তা কি সত্যি সম্ভব আমাদের পক্ষে অনুমান করা? আর তাই সেই ভাবনা

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম কল্যাণী কাজীর কণ্ঠে নমো নমো বাংলাদেশ মম গানটি। একটু আগেই বলছিলাম আজ বিপ্লবী বীণা দাসকে নিয়ে তো কথা বলছি, ওর লেখা যে আত্মজীবনী শৃঙ্খল ঝংকার, সেখান থেকে ও ছোটবেলার কথা একটু জানব। আসলে জানেন, সবসময় মনে হয় আমরা তো বড় হয়ে প্রচুর মানুষের কর্মকাণ্ড নিয়ে কথা বলি, তিনি যখন বিশেষ কিছু কাজ করেন তাই নিয়ে ইতিহাস হয়ে যায়, সেসব আমরা আলোচনা করি, কিন্তু এই মানুষটি এইরকম সাহসী হয়ে ওঠার পিছনে মূল বিষয় থাকে তার শৈশব, তার পারিবারিক ক্ষেত্র, পারিবারিক জীবন। এটাই কিন্তু তাকে একজন সাহসী মানুষ, একজন বিশেষ মানুষ করে তোলে। আজ বীণা দাসের সেই ছোট্টবেলার কথাগুলো একটু শুনব, জানব। অনেকেই জানেন নিশ্চয়ই, আরেকবার স্মরণ করব। বলছেন বীণা দাস, আমার ছেলেবেলাটা ছিল একান্তই গৃহগত, বাবা মার কোলে অতিরিক্ত আদর দিয়ে ঘেরা, ভাই বোনদের মধ্যে আমি সকলেরই ছোট, খালি একটিমাত্র ভাই আমার 8 বছর পরে জন্মায়, সেজন্য ছোটর আদর আমি অনেক দিন ভোগ করে নিয়েছি, আর তার ফলেই খুব আবদারে আর জেদি ছিলাম। রাগ হলে দিদিদের চুল নাকি এমনই টেনে ধরতাম যে কিছুতেই হাত থেকে ছাড়ানো যেত।

না, বলছেন এসব অবশ্য আমার মনে নেই, তবে আবদার করে পা ছড়িয়ে কেবলই যে কাঁদতে বসতাম সেইটা মনে পড়ে। মা ভোলাতে না পেরে হাল ছেড়ে দিতেন, মা শ্রীমতী সরলা দাস, তার কথাও মাঝে মাঝেই আসবে, একটু পরে বলছি। তো তিনি যখন হাল ছেড়ে দিতেন তখন বাবা বাড়ি ফিরে এসে, মানে বেণী মাধব দাস, তিনি বাড়ি ফিরে এসে কোলে তুলে নিয়ে বিনাকে, ছোট্ট বিনাকে তুলে ধরে উঁচু করে ধরে বলতেন, দেখি দেখি ম্যাজিক, এই তো কত বড় হয়ে গেলি তুই, আমার চেয়েও বড়। ব্যাস সঙ্গে সঙ্গে আমি হেসে উঠতাম। শেষে এটা যেন অনেকটা অভ্যাসের মতো দাঁড়িয়ে গিয়েছিল। কান্না আরম্ভ হলেই মনে হতো, না বাবা না আসা পর্যন্ত কিছুতেই থামব না। এই হচ্ছে একজন বড় মানুষের ছোট্টবেলার স্মৃতি। বলছেন ছোটবেলায় বন্ধু বান্ধব বা সমবয়সীদের সঙ্গে খুব বেশি খেলাধুলো করতাম না, তার চেয়ে ভালোবাসতাম মার কোলে বসে গল্প শুনতে আর নিজে গল্প করতে। এই গল্প করাটা আমার এমনই অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল যে যেখানে যা কিছু হতো বাড়ি ফিরে এসেই মার কাছে বলা চাই। হ্যাঁ, মায়ের মতো অমন ভালো শ্রোতা আমি আর কোনো দিন পাইনি। তিনি বলছেন, ছোট্টবেলায় দিদির, একটু আগে বলছিলাম, কল্যাণী দাস, তার কাছে কবিতা শোনা আর কবিতা শেখা। রবীন্দ্রনাথের শিশুর অনেকগুলো কবিতা খুব ছোট্টবেলায় দিদি আমায় মুখস্থ করিয়েছিল। অনেক জায়গায় সেগুলি আমাকে দিয়ে বলানো হতো। দিদিদের স্কুল কলেজের কোনো কোনো অনুষ্ঠানে আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হতো কবিতা বলার জন্য। যখন সেসব কবিতা নাকি খুব মানে বুঝতাম না কিছুই না, কিন্তু কবিতাগুলো নাকি খুব ভালো বলতাম, সেই কারণে সবসময় আমার একটা ডাক পড়ত। কবিতার রস যেদিন প্রথম পাই সেদিনের কথাটা খুব মনে আছে। একদিন বর্ষার দিনে বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে জানলার ধারে একটা টেবিলের উপর বসে দিদি আমাকে শিশু থেকে নদী কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছে। দিদির মুখের দিকে তাকিয়ে তন্ময় হয়ে কবিতাটা শুনছি। অদ্ভুত, সম্পূর্ণ নতুন ধরনের একটা অনুভূতি হচ্ছে, কেমন যেন অন্যরকম অন্যরকম লাগছে। সেদিন বৃষ্টির দিন, দিদির গলার স্বর, কবিতার ছন্দ, সব কিছু মিলে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো। এই তো ছেলেবেলা, এই তো আস্তে আস্তে জ্ঞান লাভ করা। বীণা বলছেন, ছোট্টবেলায় আমার লেখাপড়া শুরু বাবা মার কাছে। অনেকদিন পর্যন্ত স্কুলে না দিয়ে বাড়িতে নিজেরাই পড়াশুনো শেখাতে তারা ভালোবাসতেন দুজনেই। ছোট্টবেলায় লেখাপড়া শেখাটা কেমন যেন হাসি খেলা এর মধ্যে দিয়েই হয়ে যেত। মা কুটনো করতেন আর আমি পাশে ফার্স্ট বুক নিয়ে পড়তে বসতাম। বাংলা ইংরেজি শিখতে কিছুই কষ্ট হয়নি, কিন্তু বাবা যখন রাতে মুখে মুখে নামতা শেখাতে শুরু করলেন আদর করে, তখনই যেন চোখে একরাশ ঘুম আর কান্না ভিড় করে আসতো। বোঝা গেল অঙ্ক ওনার মোটেই প্রিয় সাবজেক্ট ছিল না। তারপরে বাবা সব ভাই বোনদের একসঙ্গে বসিয়ে, মানে বাবা মা সব ভাই বোনের একসঙ্গে বসে, বাবা তখন ডিএল রায়ের নাটক শাহজাহান, বিশ্ব, এই নাটকগুলো পড়ে পড়ে শোনাতেন। সেখান থেকে উনি বলছেন বীর রস, করুণ রস, এই দুয়ের সঙ্গে আমার তখনই প্রথম পরিচয়। তখন বিভিন্ন নাটকেও তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই সব নাটকগুলোতে নাকি তিনি বেশ ভালো অভিনয় করেছেন, তার অবশ্য মনে হতো না, বাকি সবাই বলতেন। আর বেসিক্যালি ছিলেন উনি ইন্ট্রোভার্ট এবং যত বড় হতে শুরু করলেন তখনই কিন্তু তিনি আস্তে আস্তে আস্তে আস্তে অনেকের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা চাইতেও বইপত্র নিয়ে থাকতে বেশি ভালোবাসতেন। মায়ের কথা বলছেন মা সরলা দেবী, নানান রকম সামাজিক কাজে মার দারুণ আগ্রহ, মেয়েদের মধ্যে সমিতি তৈরি করা, তার মারফত গরিব মেয়েরা লেখাপড়া শেখানো বা সেলাই শেখানো, এইসব নানান কাজ তিনি করতেন। সংসারের সব কাজের উপরেও এই সমস্ত কাজ মায়ের সব সময় থাকত।
এই জন্য তার কোনোদিন সময়ের অভাব।

হয়নি। দুস্থ মেয়েদের জন্য একটা আশ্রমে তিনি গড়ে যান। এই আশ্রমের জন্য কত প্রতিকূলতা, কত বাধা আর কত যে অভাব তাকে সইতে হয়েছে তার কোনো ইয়ত্তা ছিল না। কিন্তু না, কোনো দিন তার জন্য তিনি মাকে কখনো বিচলিত বা সংকল্প ভ্রষ্ট হতে দেখেননি। এই তো হচ্ছে সেই শৈশব, যে শৈশবের মধ্যে দিয়ে তৈরি হয়

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এক যে ছিল দেশ, শুনছিলাম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে। আর আজ বীণা দাশের আরও কিছু ছোট্টবেলার মুহূর্ত ঘড়ি তো দেখছি দ্রুত ছুটছে, দেখছি কতটুকুনি গল্প বলা যায়। বীণা দাশ বলছেন যে 1911 সালের আন্দোলন, 1921-এর উনি বলছেন যে আমাদের বাড়িতে স্বাদেশিকতার প্রথম ঢেউ এসে লাগে যখন আমি খুব ছোট্ট। 1921-এর আন্দোলনে আমাদের বাড়িতে বেশ একটু সাড়া পড়ে গিয়েছিল। আর আমাদের মেজ ভাই পড়া ছেড়ে দিয়ে সত্যাগ্রহ করে জেলে গেলেন। আমাদের বাড়িতে চরকা ঢুকলো, বাবার কিনে দেওয়া চটের চেয়েও মোটা একটা লাল খদ্দরের শাড়ি দিয়ে আমার প্রথম পদোন্নতি হলো ফ্রক থেকে শাড়িতে। তখন থেকে বাড়িতে প্রায়ই সুভাষবাবুর নাম নিয়ে নানান কথা আলোচনা হতো। আমরা জানি বেণীমাধব দাস তিনি সুভাষবাবুর, মানে নেতাজির, আমাদের সকলের প্রিয় নেতাজির শিক্ষক ছিলেন সুভাষবাবু। উনি বলছেন, মানে উনি সুভাষবাবু করেই বলেছেন, বীণা দাস বলছেন সুভাষবাবু ICS হয়ে ছেড়ে দিলেন, ছাড়বার আগে বাবাকে একটা চিঠি লিখে নাকি তার মত চেয়েছিলেন। বাবা উত্তর দিলেন, দিদিদের মুখে প্রায়ই এসব কথা শুনতাম, তিনি বাবার সবচেয়ে প্রিয় ছাত্র ছিলেন। সুভাষবাবুও ছাত্র অবস্থায় বাবাকে অত্যন্ত ভালোবাসতেন। মার বাক্সে দেখতাম তার কাঁচা হাতের লেখা বাবার কাছে উচ্ছ্বাস ভরা চিঠি, আপনার সঙ্গে আমার যা সম্বন্ধ তা এই জীবনে কখনো যাবে না, নইলে নিদ্রায় আপনাকেই বা স্বপ্ন দেখি কেন, জাগ্রতে আপনার মূর্তি ধ্যান করি কেন। একথা লিখেছিলেন নেতাজি বীণা দাশের বাবা বেণীমাধব দাস সম্পর্কে, তার শিক্ষক সম্পর্কে। তো এই 1921 সালের আন্দোলনের আঁচ কিছুটা যখন কমে আসে, একদিন রাতে বাবা এসে মাকে বললেন সুভাষের সঙ্গে মিটিংয়ে দেখা হলো, খেতে বলে এসেছি, সে কিরে রান্না তৈরি করো। এর আগে সুভাষবাবুকে দেখেছি কিনা মনে পড়ে না, কাজেই প্রথম দেখার আশার উত্তেজনায় একেবারে অধীর হয়ে উঠলাম। কিন্তু কি অদ্ভুত, উনি যখন বাড়িতে এলেন খেতে বসলেন তখন আমাকে ঘর থেকে কেউ টেনে বার করতেই আর পারছে না। আসলে ওই যে উত্তেজনা, ওই যে উচ্ছ্বাস, পরে যখন অনেক ডাকাডাকিতে বেরিয়ে এলাম, মা হাত ধরে সুভাষবাবুর কাছে টেনে নিয়ে গিয়ে বললেন সুভাষ আমার এই ছোট মেয়েটি তোমার বড় ভক্ত, মস্ত ভক্ত তোমার। আর এর কিছুদিন বাদেই বেঙ্গল অর্ডিন্যান্সে সুভাষবাবু